নিয়ে এগিয়ে চলছি তাতে কিন্তু আমি স্থির নিশ্চিত, সেখানে কোনো রকম ঘাটতি কিছু হবে না। মনে হচ্ছে না যখন কেউ কোনো বড় পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়, দিনে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা 20 ঘন্টা পড়াশুনো করে? এবং এই কথা বলতে বলতে মনে পড়ছে আমাদের যত দেশপ্রেমী মানুষ যারা বিপ্লবী তারাও নাকি কথা বলতেন, এবং নেতাজি এই কথাটা বারবার বলতেন।

স্থির হয়ে এগিয়ে যেতে হবে। তো যাই হোক, এক্ষেত্রেও তাই হয়েছিল, তপস্যা শুরু করলেন। আর এই তপস্যার প্রভাবে রোদে পুড়ে তার শরীর একসময় কালো বা শ্যাম বর্ণ ধারণ করেছিল, সেখান থেকে তার নাম কালী বা শ্যামা। আর সেই তপস্যায় সন্তুষ্ট হয়ে শিব যখন তাকে বর দিলেন, আশীর্বাদ করলেন, তখন পবিত্র গঙ্গার জলে দেবী স্নান করলেন। গঙ্গার জলে স্নানের পর তার গায়ের কালো বর্ণ ধুয়ে যায় এবং তিনি তার সেই আদি দিব্য ফর্সারূপ ফিরে পান। এই ঘটনার পরে তিনি হয়ে গেলেন গৌরী বা মহাগৌরী, অর্থাৎ যিনি কালী তিনি হয়ে গেলেন মহাগৌরী। ব্যাপারগুলোর মধ্যে আপাতত দৃষ্টিতে মনে হয় বাবা এ কি ম্যাজিক নাকি, এরকম অনেক কিছুই ঘটে এবং এই ঘটার পিছনে যে কারণগুলো থাকে। একজন মানুষ দেখা গেল সে খুব মানে বিশাল হয়তো রাজকন্যা, বিশাল বড় একটি ধনী পরিবারের মেয়ে, কিন্তু তাকে বিবাহ সূত্রে যে পরিবারে সে এসেছে সেখানে হয়তো কোনো বিপর্যয়, কোনো দুর্যোগ তাকে তার সামলাতে হচ্ছে। সেই করতে গিয়ে দেখা গেল সে যা যা করতে হবে, যা যা প্রয়োজন, আমরা বলি যা কিছু রিকোয়ারমেন্ট, তাই তাকে কমপ্লিট করতে হবে, তাই তাকে পারতেই হবে। কারণ সে তার দায়িত্ববোধ, তার কর্মদক্ষতা এবং তার অস্তিত্ব, সমস্ত কিছুকে বজায় রাখার জন্য এই এই পর্যায়গুলো ভীষণ জরুরি। তাই জন্য তাকে এই সমস্ত কিছু নিয়ে তার সংসারকে সঠিকভাবে ধরে রাখতে হবে। তার জন্য তার তেজ আছে, তার জন্য তার বিভিন্ন কর্মপদ্ধতি আছে, ইত্যাদি প্রভৃতি। প্রায় সবার জীবনেই এরকম ঘটে। তো যাই হোক না কেন, এইভাবে কিন্তু একজন মেয়েকে নানান ভূমিকা পালন করতে হয়, নানান অবস্থায় তাকে চলতে হয়। দেখা যায় যে বাবা এত সুন্দর দেখতে ছিল মেয়েটা, আর এখন কি অবস্থা হয়েছে, সংসারের চাপে দেখো কি অবস্থা হয়েছে, কি মিল পাওয়া যাচ্ছে না এই গল্পের সঙ্গে আর আজকের এই কথাগুলোর। মানে পরিস্থিতির সামলাতে গিয়ে প্রত্যেকটি মানুষকে নানান রকমভাবে নিজেকে পরিবর্তন করতে হয়, তাকে পাল্টাতে হয়। আর এই যে আমরা পার্বতীকে নানান রূপে দেখি, সে স্নেহময় স্ত্রী, মমতাময়ী মা, শান্তির প্রতীক, এরকমভাবে দেখি তো। আবার এই পার্বতীকেই আমরা দেখি দেবতাদের জগতের কল্যাণের জন্য যখন অসুর শক্তির বিনাশ, এই অসুর জীবনের ছন্দ বা সুরকে যে নষ্ট করে দেয়, সেই অসুর শক্তি তার বিনাশের প্রয়োজন হয়, তখন এই দেবী দেবী দুর্গা, দুর্গতি নাশিনী, সকলের দুর্গতি, ভক্তদের দুর্গতি যিনি নাশ করেন, যিনি অসুর শক্তিকে বিনাশ করেন। তো দুর্গার মহিষাসুর বধের কাহিনীতে দেবতাদের সম্মিলিত শক্তি থেকে দেবীর আবির্ভাবের গল্প আমরা জানি, যে এক একজনের কাছ থেকে এক এক রকমের অস্ত্র তিনি পেয়েছিলেন। আবার এদিকে দেখা হয় যে একই পরম দেবী শক্তির বিভিন্ন প্রকাশ হিসেবে দেখা হয় দুর্গাকে, পার্বতীকে, আদ্যাশক্তিকে। পার্বতী হিসেবে সন্তান হিসেবে গণেশ আর কার্তিক, তাদের কথাও কিন্তু আমরা পুরাণে পাই। এই তাদের মাধ্যমেও নানান রকম মাতৃরূপ, পার্বতীর মাতৃরূপ তার বর্ণনা করা হয়েছে। আর শুধু তাই নয়, এইভাবে দেখা যায় তারা নানান রকম কাজ করেন। আচ্ছা, এই নানান রকম কাজটা কি, ভাবুন তো, আমরা ছোটর থেকে বড় হতে হতে কত রকম পর্যায়ের মধ্যে দিয়ে যাই, কোন পর্যায়কে কি আমরা অস্বীকার করতে পারি, না ছোটবেলায় বায়না করছো হবে না, বড় যখন হবে তখন তোমার বায়না তুমি পূরণ করবে। তাই কি আর হয়, একটা ললিপপকে একটা আইসক্রিমের বায়নাও ছোট্টবেলায় হয়। আবার এই ছোট্ট মানুষটি যখন বড় হতে হতে নানান রকম অবস্থার মধ্যে দিয়ে যায়, তখন সে অন্যের বায়না পূরণ করে, নিজের ইচ্ছে পূরণ করে, প্রয়োজনকে সে মেটায়। এই জন্যে আমরা দেখি পার্বতী কখনো উমা, সে দেবী স্নেহময়ী শান্তরূপের পরিচিত নাম, কখনো সে গৌরী, উজ্জ্বলতা, পবিত্রতা, মঙ্গলময়তার প্রতীক, আবার সেই অপর্ণা, কঠোর তপস্যার জন্য সে পাতা পর্যন্ত ভক্ষণ করা ত্যাগ করে দেয়, আবার সে অন্নপূর্ণা, অন্ন আর জীবনের পুষ্টিদাত্রী হিসেবে তাকে দেখানো হয়, আবার সে দুর্গা, অশুভ শক্তির বিনাশকারী আর ভক্তদের রক্ষাকারী দেবী। নাম আর রূপের এই বৈচিত্র্য খুব সিম্বলিক।
জীবনে

সংসারের পরিবারের সদস্যদের প্রয়োজনে নারীকে নানা রূপে প্রতিভাত হতে হয়। আর পার্বতী জীবন কাহিনী থেকে এই গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো তো পাওয়া যায়, কি বলো দিদিভাই? যে নিজের শক্তিকে চিনতে শেখা যায়, পার্বতী রাজকন্যা হয়েও নিজের লক্ষ্য অর্জনের জন্য অধ্যবসায় আত্মবিশ্বাস দুইয়েরই তো পরিচয় দিয়েছিলেন। আবার দেখো, বাহ্যিক রূপের চেয়ে অন্তরের গুণ যে বড়, ছদ্মবেশী তপস্বীর সামনে শিব তপস্বী হয়ে এসেছিলেন। পার্বতীর উত্তর আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃত মূল্যবোধ আর চরিত্রকে বাহ্যিক আড়ম্বর দিয়ে বিচার করা যায় না। আবার দেখা যায়, শক্তি আর চেতনার ঐক্য হচ্ছে শিব ও পার্বতীর সম্পর্কের মধ্যে দিয়ে বোঝানো হয়। সৃষ্টি, জীবনের পূর্ণতা উপলব্ধি করার জন্য যে চেতনা আর শক্তি, দুই তো গুরুত্বপূর্ণ। আর এই জন্যে পার্বতী আর দুর্গার রূপ ভারতের যত রকম ধর্মীয় সাংস্কৃতিক ঐতিহ্য তাতে আজও গভীর শ্রদ্ধা ভক্তির সঙ্গে স্মরণ করা হয়। আসলে কি জানো, আমাদের ঘরে ঘরে তাই গৌরী আর পার্বতীদের অবস্থান। তারাই সংসারের আর সমাজের প্রয়োজনে কখনো কন্যা, কখনো স্ত্রী, কখনো মাতৃরূপের পাশাপাশি অসুর সংহারকারী রুদ্ররূপিণী দেবী দুর্গা।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: আসলে অন্য একটা সুন্দর গান আপনাদের শোনাতে গিয়েছিলাম, বোধহয় কোনো সমস্যা হলো গানটাতে। যাই হোক, আমরা এই মুহূর্তে মৃণাল কান্তি ঘোষের গলায় এই গানটি শুনছিলাম, যে কালী সেজে কালী সাজতে হয়, সংসারকে রক্ষা করতে গেলে, সমাজকে রক্ষা করতে গেলে এমন করেই জীবনকে নিয়ে চলতে হয়। আমাদের পুরাণ আসলে আমাদের কাছে না অনেকগুলো সিগনাল দেয়, অনেকগুলো সূক্ষ্ম সূক্ষ্ম ছোট ছোট ইঙ্গিত দেয়, যে ইঙ্গিতগুলো বুঝিয়ে দেয় জীবন হচ্ছে সবচেয়ে বড় দর্পণ, যেখানে ওই ছোট্ট একটি মানুষ আর সেখান থেকে সে বৃদ্ধা। যেমন এখানে নাতনি পূর্ণা আর ঠাকুমা অন্নপূর্ণা, তারা যখন গল্প বলছে এবং

হয়েছে। ঠাকুমা অন্নপূর্ণা, তিনি যে জীবনকে নিয়ে চালাতে চালাতে এবং চলতে চলতে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, সেই অভিজ্ঞতাগুলোই পুরাণের কাহিনী হয়ে তার কাছে আসছে। তিনি তার নাতনিকে বলছেন এবং নাতনিও সে জানে, সে জানবে অনেক কিছু, কিন্তু তাকেও জীবনটা কাটাতে হবে। আর এই যে অভিজ্ঞতাগুলো তা সে গল্পের মতন করে শুনছে, কারণ সেও জানে, ঠাকুমাও জানে, অভিজ্ঞতা যে নিজেকেই অর্জন করতে হয়, এটা কেউ কাউকে এক ঝুলি অভিজ্ঞতা দিলাম তোমায় আমি এমন করে পূরণ করতে পারে না। যাই হোক, আমরা গতকাল দেবীপক্ষ শুরু হয়ে গিয়েছে, আজ কন্যা শিশু কন্যা দিবস, সেই জন্যই আজকে এই গল্পটি শোনালাম। দুর্গার গল্প, কালীর গল্প, নানান রূপের যে গল্প আমরা এই কদিন ধরে প্রচুর প্রচুর শুনবো, হয়তো প্রত্যেক বছর শুনি, কিন্তু প্রত্যেক বছর যেমন এই শরতী শারদীয়ার আনন্দে আমরা মেতে উঠি, আজও তাই একটুখানি চেষ্টা করলাম। চারিদিকে বেজে উঠেছে পুজোর ঢাক, আনন্দে মন মেতে উঠছে আমাদের সববার। তাই তো ছোট্ট করে আজকের এই গল্পটি শুনছিলাম ঠাকুমার নাতনির কাছ থেকে, যে আমরা দেবীর কথা শুনি, আমরা নানান রূপের কথা শুনি, আসলে এ আমাদেরই কথা, প্রত্যেকটি নারীর কথা, প্রত্যেকটি মানুষের কথা, প্রত্যেকটি মানুষের জীবনে অভিজ্ঞতা সঞ্চয়ের কথা। এবার শুনব আপনাদের বার্তা, কারণ ঘড়ি বলছে তার যে সময় হয়ে গিয়েছে, আমরা এবার বার্তা শুনতে শুরু করব, বক্তব্য শুনতে শুরু করব। আপনারা কে কি বলছেন সে কথা দেখি তো কে কে চলে এসেছেন। প্রথমে একটু মেসেজ দেখি কে কে মেসেজ করেছেন, তারপর হোয়াটসঅ্যাপ দেখছি। গুড মর্নিং ইন্দ্রানিদি, টুডে অলসো আই এম হিয়ারিং চিরন্তনি উইথ দ্য স্টোরি অফ পার্বতী বাই ইউর সুইট প্রেজেন্টেশন ফ্রম রাজবন্ধু সরসোনা। গুড মর্নিং। আচ্ছা, এবার কে লিখছেন, ভোরের হাওয়ায় শিউলি ঝরে হৃদয় পারি যাতে, ভোরের আলোয় ভরল হৃদয় নিঝুম এক প্রাতে, বা আগমনীর গানের খেয়া ভাসে হৃদয় মাঝে, প্রকৃতি আজ উঠল সেজে আগমনী সাজে। পায়েল ব্যানার্জি বেলঘরিয়া থেকে লিখেছে। বাহ, খুব সুন্দর করে পায়েল ছন্দে ছন্দে মিলিয়ে খুব সুন্দর আমাদের লেখা পাঠায়, অনেক ধন্যবাদ, সুপ্রভাত পায়েল। আচ্ছা, এরপরে দেখছি চলে যাই একেবারে হোয়াটসঅ্যাপের আপনাদের কথায়। কে কে এসেছেন? ও আচ্ছা, অনেকে চলে এসেছেন, চটপট করে পড়তে শুরু করি। চিরন্তনী, শুনতে বসলাম ভোরবেলা, গল্প শুনে মন বল, কি মন বল, সাহস বাড়বে, জমবে খেলা। চিরন্তনী গল্পগুলো শুনলেই মনে জাগে প্রাণ, সাথে আছে মিষ্টি মধুর সব পরপর গান, বাবা সবাই একেবারে ছন্দে ছন্দে ভরপুর। সৌভিক সরকার ফ্রম কসবা হালতু। তাই তো, ছন্দ তো থাকেই, আর সেই ছন্দে যখন এরকম সুন্দর করে জানো কাশের দোলা লাগে, ছন্দে হৃদয় দোলা তো লাগবেই লাগবে। শ্রবণ সাথী ইন্দ্রাণী, সুপ্রভাত, দেবীপক্ষে মা দুর্গা শ্রীচরণে নতশিরে জানাই প্রণতি, মায়ের আশিসে দূর হয়ে যাক সকলের দুর্গতি, প্রভাতকাল নিমেষে ফুরায় চিরন্তনীর সাথে, নতুন গল্প সুরেলা গানে এই হৃদয় আনন্দে মাতে। লিখেছেন উত্তর বাউলি থেকে সুভাষ চক্রবর্তী। এরপর কে লিখছেন দেখি, গতকাল ছিল মহালয়া, এই দিনে হিন্দুদের আছে এক অপূর্ব সুন্দর নিয়ম, অনেক হিন্দুরা স্মরণ করে দেবতার পূজা পূর্বপুরুষকে স্মরণ। আমরা কজন ব্রাহ্মণ মাহিষ্য নাপিত রাজবংশী মিলে প্রতি বছরের মতো এবারও করেছি রূপনারায়ণে তর্পণ, মাতৃপক্ষের শুভ লগ্নে দেবীপক্ষের। হ্যাঁ, চিরন্তনীতি ইন্দ্রাণী সহ সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন, কালীকৃষ্ণ মান্না, জগৎপুর, খানাকুল, হুগলি। বাহ, আমরা কজন ব্রাহ্মণ মাহিষ্য নাপিত রাজবংশী মিলে করি তর্পণ রূপনারায়ণ জলে ও গোবিন্দ মন্দিরে, প্রায় দেড় ঘন্টা করি মন্ত্র উচ্চারণ। চিরন্তনীর মাধ্যমে এই পূর্ণ লগ্নে
উজ্জ্বল সহ সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন কালীকৃষ্ণ মান্না। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা সবাই আসি আপনাদের কাছে ঘুরে ফিরে নানান রকম গল্প নিয়ে। আচ্ছা, এবার কি বলছেন? বলছেন সবে শিশির পড়তে শুরু করেছে, সমস্ত শ্রোতাদের জানাই এক রাশ শারদ শুভেচ্ছা। মর্তে এলেন দেবী, বেজে উঠল আলোর বেণু, ভুবন মাতিয়ে আকাশে বাতাসে কাশ ও শিউলির সুগন্ধ মহম করছে। পুজোর ঢাকে কাঠি পড়তে সামান্য সময়ের অপেক্ষা, সপ্তাহের শেষ দিনে গানে গল্পে ভরিয়ে দেবেন, সঙ্গে আছি উচিলদহ কাছারিপাড়া থেকে শ্রী নিখিল রাউত, শ্রীমতী মায়া রাউত। একদম, আসলে এত গল্প থাকে না, একদিনে খুব সামান্য করে গল্পগুলো আমরা শুনতে পারি, যদি এসব গল্প আমরা ফিরে ফিরে বহুবার শুনি। কিন্তু আমার খুব ইচ্ছে থাকে চিরন্তনীতে বিশেষত যে এই গল্পগুলো আজও কেন সমানভাবে প্রয়োজনীয়, তার কারণ এই গল্পগুলোর মধ্যে থাকে আমাদের জীবন কথা। আমাদের জীবনকে চালাতে গেলে কীভাবে চলতে হয় তার সমস্ত সূত্র, সমস্ত ইঙ্গিত এই গল্পগুলোর মধ্যে দেওয়া আছে। তাই তো যখন আমরা কোনো রকম সমস্যায় পড়ি, এই গল্পগুলো, এই পুরাণ কথা, এরাই কিন্তু আমাদের সহায় হয়ে ওঠে, সম্বল হয়ে ওঠে। বেশ, এবারে কে লিখছেন? সুপ্রভা দিদি ভাই, আজকের গল্পটি খুবই সুন্দর লাগলো, সঙ্গে আগমনী গানগুলো, মা আসছে তাই আকাশে বাতাসে তারই গন্ধ সুর, প্রকৃতিও সেজেছে যেন তার নতুন সাজে সুসজ্জিত। লিখেছেন তামিলনাড়ু থেকে অর্জুন সিং। হ্যাঁ, কিন্তু আপনি এখানে যখন আসেন সেটা কি সুযোগ আছে পুজোতে আসবার? এখন যদিও প্রচুর জায়গাতেই পুজোর একটা বিষয় শুরু হয়ে গিয়েছে এবং বাইরে থাকা বেশ কিছু মানুষজন তারাও বলছেন যে হ্যাঁ হ্যাঁ, মনেই হয় না যে কলকাতা থেকে, পুজো থেকে অনেক দূরে আছি। বেশ ভালোই পুজো হয়, ভালোও লাগে, ভালো কথা। কেননা এই সময়ের জন্যই তো আমাদের অপেক্ষা থাকে, একটা দীর্ঘ অপেক্ষা চলতে থাকে আমাদের সবার মনের মধ্যে। নিবেদিতা সেন শাওড়াফুলি থেকে লিখছেন, গুড মর্নিং এ নানিদি, আজ রবিবারে চিরন্তনীতে শুনছি গান ও নতুন গল্প। আজ আন্তর্জাতিক কন্যা শিশুকন্যা দিবস, মা সতী ও দক্ষের বিখ্যাত পৌরাণিক কাহিনী শুনছি, নানা কথা, তার সাথে সুন্দর সুন্দর সব গান, মা আসছেন, চারিদিকে শিউলি ফুলের গন্ধ আর আনন্দ, খুব ভালো লাগছে। সত্যি তো ভালো লাগারই তো কথা, চারিদিক সকালবেলা উঠে যখন দেখা যায় বাড়ির পাশে পুরো মাটিটা শিউলিতে ভর্তি হয়ে আছে, কি যে অপূর্ব লাগে তার মিষ্টি গন্ধ, আর বলে দেয় ওই শিউলি ঝরা সকাল, মা আসছেন, শিগগিরই আসছেন। সুপ্রভাত চিরন্তনী এবং পিসিমণি, আমি তোমার অনুষ্ঠানের একজন ছোট্ট শ্রোতা, আমার বয়স 5 বছর হয়নি, একটু বাকি। আচ্ছা, বাহ, আজ থেকে নিয়মিত শুনবো। আমি লিখি তোমাদের ভোরাইতে সৃজিতা সাউ, প্রযত্নে নিরঞ্জন সাউ, বিশপুর হাসনাবাদ উত্তর 24 পরগনা। বেশ বেশ, সুপ্রভা চিরন্তনী, স্নেহের বনিন্দ্রাণী, আজ প্রভাতে যেমন শিউলি ঝরেছে, কাশ দুলছে, স্থলপদ্ম ফুটছে, তারই মাঝে দেখি পথের ধারে গাছের তলে দুটো কতবেল পড়েছে। এই ফল দুটো তোমার কাছে পাঠিয়ে দিলাম আচার করে খেও। বেশ, নিরঞ্জন সাউ লিখেছেন, কন্যার এবং পিতার দুজনেরই লেখা পড়লাম, অনেক ধন্যবাদ। এবার লিখছেন দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস, শুভ সকাল দিদি, বাস্তব কথা কেউ কারো কপি হতে পারে না, যে যার মতো, মূল কথা হলো সচেতনতা দিয়ে সাজানো আজকের এই গল্প, খুব ভালো লাগলো। শারদিয়ার অনেক শুভেচ্ছা রইল আপনার প্রতি, খুব ভালো থাকবেন দিদি। আপনাকে আজকে প্রথমবার পেলাম, খুব ভালো লাগছে, এবং নিশ্চয়ই প্রত্যেক দিন চিরন্তনীতে, মানে প্রত্যেক শুক্র শনি রবি চিরন্তনীতে নিশ্চয়ই আপনি আমাদের সঙ্গে থাকবেন, অনেক অনেক ধন্যবাদ। সুপ্রভাত, আজ সুধাময়ী ইন্দ্রাণী যেভাবে পুরাণের সাথে আমাদের সাধারণ জীবনের বিষয়গুলো মিলিয়ে দিয়ে বোঝালেন, উমা আমাদের ঘরের মেয়ে, স্বপ্ন সেটাই যা আমাদের ঘুমাতে দেয় না, দেবীর ধ্যান সে কথাই বলে। আজকে চিরন্তনীর বক্তব্য ভীষণ প্রাসঙ্গিক, খুব ভালো লাগলো। বিদ্যুৎ রায় নুরনপাড়া জলপাইগুড়ি থেকে লিখছেন, অনেক অনেক ধন্যবাদ। এবার লিখছেন সুপ্রভাত ইন্দ্রাণীদি, চিরন্তনী ইন্দ্রাণীদি, আজকের গল্প বেশ অন্যরকম লাগলো, সাথে আপনার কথাগুলো বেশ ভালো লাগলো, উমা মা সবাইকে ভালো রাখুন, সুন্দর উপস্থাপনা।
বাহ, এটা ভালো বললেন। উমামা সবাইকে ভালো রাখুন। লিখেছেন ধীরেন পাল মেদিনীপুর শহর থেকে। অনেক ধন্যবাদ আপনাকে। চটপট করে পড়ে নি। এরপরে কে লিখেছেন, গুড মর্নিং ইন্দ্রানিধি, আমি স্লিপার বাসে ট্রাভেল করছি আর শুয়ে শুয়ে শুনছি সপ্তাহের শেষ চিরন্তনী। আপনার সুন্দর কণ্ঠে অতুলনীয় প্রোগ্রাম শুনতে বেশ ভালো লাগে। আবার আগামী সপ্তাহের আশায় থাকলাম। এটি মোহাম্মদ আকবর মোল্লা, ভুসওয়াল, জলগাঁও, মহারাষ্ট্র। বাহ, খুব ভালো লাগছে যে আপনি কি সুন্দর ওখানে। নিশ্চয়ই ওখানেও প্রচুর পুজো হচ্ছে, তাই না? আচ্ছা বেশ। আর আর এরপর কি লিখছেন, অনেক ধন্যবাদ জানাই আপনাকে। এরপর লিখছেন আজকের গল্প, হ্যাঁ অন্নপূর্ণা, পূর্ণা গল্প ভালো ব্যাখ্যা করলে দিদিভাই, কিন্তু আমার চার ভাইয়ের একটি কন্যার নাম রেখেছি অনু সিংহ, বয়স 14, দণ্ডবাদ কি বনেগি। প্রফুল্ল কুমার সিংহ রাঙ্গাপানি শিলিগুড়ি দার্জিলিং থেকে লিখেছেন। বেশ, অনু সিংহ অনেক কিছু মানে হয় কিন্তু, হ্যাঁ মানেগুলো আপনার কাছেই থাক। আমি আর সেগুলো নিয়ে এখন ব্যাখ্যা করতে বসছি না, কেননা সময় সত্যি সত্যি কমে আসছে। দেবীপক্ষে সকলকে শুভেচ্ছা জানাই। নতুন গল্প শুনতে খুব ভালো লাগলো, সংযুক্ত ভাদুরী। দিদি প্রত্যেকদিন নিয়মিত আমাদের গল্প শোনেন এবং মতামত জানান, অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো থাকবেন, খুব সুন্দর করে কাটুক পুজোর প্রত্যেকটা দিন। সুপ্রভাত ইনাই দিদিভাই, চিরন্তনী নেহাত গল্প তো নয়, সুস্থ মনের দিশা, গল্পে গানে নানান আশায় জাগায় মোদের আশা। আজকের কাহিনীতে কাল্পনিক ঠাকুমা ও নাতনির কথোপকথনের মাধ্যমে বর্তমান সমাজ গঠনে পৌরাণিক কাহিনীর ভূমিকা, ইন্দ্রাণী দিদিভাইয়ের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে যেভাবে উন্মোচিত হল তারিফ না করলেই নয়। সাধন ঘোষ মধ্যমগ্রাম কলকাতা থেকে লিখেছেন। বেশ, খুব ভালো লাগলো, অনেক অনেক ধন্যবাদ। সত্যি গল্প তো সামান্য একটি হলো, কত গল্প এখনও বাকি। হাই ইন্দ্রাণী শুভেচ্ছা, শারদ শুভেচ্ছা। আজ শুনছি রবিবারের চিরন্তনী, আজ শুনছি গল্প পার্বতীর নানান রূপ, তার নানান নাম। আজকে চিরন্তনী খুব ভালো লাগলো, রাধে রাধে উৎপল মাইতি বেহালা। বেশ, আপনারও প্রত্যেকটা দিন খুব ভালো কাটুক, রাধে রাধে। ফলতা বকুলতলা থেকে শম্ভু বলছি, শুভ সকাল, গল্পগুলো খুব সুন্দর লাগলো দিদিভাই। মা আসছেন, বাঙালির প্রাণের উৎসব দুর্গোৎসব, মা যেন শান্তি আনে, সবার মনে শান্তি বিরাজ করে। লিখেছেন শম্ভু ফলতা থেকে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। শুভ সকাল দিদিভাই, শারদীয় শুভেচ্ছা, আজকের গল্প খুব ভালো লাগলো। শর্মিষ্ঠা মুখার্জি সাকরাইল হাওড়া থেকে, অনেক ধন্যবাদ শর্মিষ্ঠাকে। আর আজকে এরপরে কে লিখেছেন, ঘড়িতে 54:11। বেশ, কমলিন্দু দাস বাঘাযতীন পার্ক শিলিগুড়ি থেকে লিখছেন, সুপ্রভাত দিদিভাই, মা আসছেন, সুন্দর আগমনীর গান শুনলাম, সকালে বেশ ঠান্ডা লাগছে, ভালো থাকবেন সবাই। বেশ, অনেক অনেক অনেক ধন্যবাদ। আর লিখছেন এরপর, সুপ্রভাত প্রিয় ইন্দ্রাণী দিদিভাই, তপতিদি হিন্দমোটর থেকে লিখছেন, আর চিরন্তনীতে পূর্ণা অন্নপূর্ণাকে নিয়ে গল্প ও সাথে গান শুনছি, মা আসার সময় আসন্ন, চারিদিকে আনন্দের ঢেউ লেগেছে। আগাম শারদীয়ার শুভেচ্ছা জানাই দিদিভাই সহ সকলকে। আপনাকেও আগাম শুভেচ্ছা শারদীয়ার, খুব ভালো করে কাটুক প্রত্যেকটা দিন। আর এবারে কে লিখছেন, শুভ সকাল ইন্দ্রাণী, চিরন্তনী অনুষ্ঠানে সপ্তাহে গান গল্পে মেতে উঠেছি, পুজো আবহে ভালো থেকো। পরিতোষ বন্দ্যোপাধ্যায় সাগর দিঘি মুর্শিদাবাদ থেকে লিখছেন। অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর লেখা পাঠানোর জন্য। আর অনুষ্ঠান প্রিয় নিশ্চয়ই, আমরা তো অনুভব করি সপ্তাহে প্রত্যেক দিন আপনারা আমাদের সঙ্গে থাকেন, শুক্র শনি রবি ভোর 5টা থেকে 6টা পর্যন্ত নানান রকম বিষয় নিয়ে, গল্প নিয়ে আমরা আসি, এবং সেই গল্পের মূল কথা থাকে জীবনের সঙ্গে এই গল্পের সম্পর্ক কোথায়। যাই হোক, আজ কিন্তু ঘড়ি বলছে আর একেবারেই সময় নেই, আমি শুধু এই কথা বলতে বলতে দেখে নিচ্ছি। আচ্ছা, আগরপাড়া থেকে অসীম মিত্র পাঠিয়েছেন এই মাত্র, জানাই শুভ শারদ শুভেচ্ছা আপনাকেও। হ্যাঁ, তারপর লিখেছেন যে শুনলাম আসাম গতকাল পেরিয়ে এলাম ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে, আজ ইন্টারন্যাশনাল ডে অফ দ্য গার্ল চাইল্ড। বেশ, খোলা চিঠি, আজ গঙ্গা বই চলে নদী থেকে সাগরে, মহিষাসুর মর্দিনী ঢাক পাঠালো মহালয়ার পূর্ণ ভোরে,
আগামীতে আবার আসব, অবশ্যই আপনাদের জন্যই অপেক্ষা থাকে। আজ এই পর্যন্তই, আমি ইন্দ্রাণী বিদায় নিচ্ছি, আবার কথা হবে আপনাদের সঙ্গে সামনের সপ্তাহে পূজোর মধ্যে। সুজলা।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
1: ছোট বেজে 4 মিনিট হয়ে 17 সেকেন্ড, এই মুহূর্তে স্টুডিওর ঘড়ি বলছে আজ 11ই অক্টোবর রবিবার, আর রবিবারের এই ভোরবেলা তোমাদের সঙ্গে আমি সমক থাকবো 7টা পর্যন্ত আজকের ভোরাই নিয়ে। আর এই মাস জুড়ে, অক্টোবর মাস জুড়ে ভোরায়ের বিষয়, শনিবার আর রবিবারের ভোরায়ের বিষয় আমরা রেখেছি ভোরের ট্রেন। আর আজ কিন্তু বিশেষ একদিন, আন্তর্জাতিক কন্যা সন্তান দিবস বা ইন্টারন্যাশনাল ডে অফ দ্য গার্ল চাইল্ড। তাই আজকের ভোরের একদম শুরুর গান, ভোরায়ের প্রথম গান, জাগো নারী। আজকে সেই বিশেষ দিন যেদিন মেয়েদের জেগে ওঠার দিন, কন্যা সন্তানদের প্রস্ফুটিত হওয়ার দিন। তাই আজকের সকালটা, আজকের এই ভোরটা সেই সব নারীদের, সেই সব মেয়েদের, সেই সব কন্যাদের সম্মান জানানোর দিন, যারা আমাদের এই সমাজটাকে ধরে বেঁধে রেখেছে। আর তোমাদের মনের মধ্যে যে বাধা পড়ে রয়েছে তোমাদের স্মৃতিগুলো, সেই নিয়ে তোমরা বার্তা পাঠিয়েছ, অক্টোবর মাস জুড়ে পাঠাচ্ছ ভোরের ট্রেন এই শিরোনামে। আর আজকে ভোরাইতে প্রথম যার বার্তা দিয়ে শুরু করব আজকের ভোরাই, তিনি প্রদীপ বসাক, হাট শিমলা সমুদ্রগড় পূর্ব বর্ধমান থেকে পাঠিয়েছেন বার্তা। ভোরের ট্রেন মানেই যেন নতুন দিনের কাছে মানুষের এক নীরব যাত্রা। চারপাশ তখনও অন্ধকারের চাদরে ঢাকা, দূরের আকাশে সূর্যের আভাস মাত্র দেখা যাচ্ছে। স্টেশনে পৌঁছতেই দেখা যায় কেউ কর্মস্থলে যাওয়ার তাড়ায়, কেউ পরীক্ষার কেন্দ্রে, কেউ চিকিৎসার জন্য, আবার কেউ প্রিয়জনের কাছে ফিরতে ভোরের ট্রেনের অপেক্ষায়। ট্রেন যখন হুইসল দিয়ে ধীরে ধীরে প্ল্যাটফর্ম ছাড়ে, মনে হয় রাত পেরিয়ে জীবন এগিয়ে চলেছে। জানলার বাইরে ঘুমন্ত শহর, কুয়াশায় ঢাকা মাঠ, গাছের সারি আর পাখির ডাক, সব মিলিয়ে ভোরের ট্রেনের নিজস্ব এক আবেগ আছে। এই সময়ের যাত্রায় কোলাহল কম, অথচ মানুষের গল্প বেশি। কারো চোখে ভবিষ্যতের স্বপ্ন, কারো মনে সংসারের চিন্তা, আবার কারো মনে বাড়ি ফেরার আনন্দ। ভোরের ট্রেন শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেওয়া না,

প্রতিদিন অসংখ্য মানুষের আশা, দায়িত্ব ও স্বপ্নকে বহন করে। কৃষক, শ্রমিক, ছাত্র, চাকরিজীবী, বিভিন্ন পেশার মানুষ একই কামরায় বসে কিছুক্ষণের জন্য যেন জীবনের সমান যাত্রী হয়ে ওঠেন। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে ট্রেন যখন ছুটে চলে, তখন মনে হয় প্রতিটি সকাল আসলে একটি নতুন সুযোগ। গতকালের ক্লান্তি, ব্যর্থতা কিংবা দুঃখকে পেছনে ফেলে ভোরে ট্রেন আমাদের শেখায় জীবন থেমে থাকে না। গন্তব্য যত দূরেই হোক, নতুন দিনের পথে যাত্রা শুরু করার সাহসটাই সবচেয়ে বড় কথা। প্রদীপ বসাক, হাট শিমলা, সমুদ্রগড়, পূর্ব বর্ধমান।

ডক্টর নিত্যরঞ্জন খান পাহাড়িপুর মেদিনীপুর থেকে পাঠিয়েছেন বার্তা। বিষয়, ভোরের ট্রেন। ভোরের শান্ত স্নিগ্ধ প্রাকৃতিক পরিবেশ কার না ভালো লাগে বলো তো? আবার যাত্রাটি যদি হয় সত্যি ভোরের ট্রেনে, মায়াবী আলো হাওয়ায় সেই ভোরের যাত্রা, তখন সবার মন জুড়েই ছড়িয়ে পড়ে বই কি। আর তা যে আমাদেরও মনকে অনন্য এক অনুভূতিতে বেঁধে ফেলে সে আর নতুন কথা কি। সেরকমই আমার এক বিশেষ ভোরের ট্রেন যাত্রার অনুভূতি আজ তোমার সঙ্গে শেয়ার করব। সেবার রাতে ট্রেনে রাঁচি থেকে পরিবারকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছি, ট্রেন টাটা স্টেশন ছেড়ে বেরিয়ে আসছে ভোরের বার্তা নিয়ে। শান্ত স্নিগ্ধ আলোয় প্রকৃতি তখন সবাইকে প্রভাতী শুভেচ্ছা জানাতে ব্যস্ত। চারিদিকে হালকা কুয়াশা শস্যক্ষেতের উপর উপুর হয়ে চুম্বন করছে, ভালোবাসার স্নিগ্ধ পরশ বিলিয়ে দিচ্ছে পৃথিবীর সর্ব শরীরে। লজ্জাবনত হয়ে শস্য শ্যামলা সেই অকৃত্রিম ভালোবাসা প্রাণ ভরে গ্রহণ করছে, আর সেই অবর্ণনীয় সৌন্দর্যের ছটা তখন আমারও সর্বমন জুড়ে ছড়িয়ে পড়েছে। এদিকে সবাই তখনও অলস ঘুমে বেহুশ হয়ে আছে, শিরশিরে হাওয়ায়

ফুল মাথা দোলাতে দোলাতে শারদিয়ার আগমন বার্তার কথাও ঘোষণা করে দিয়েছে। পাখিদের কলকাকলি মুখরিত সুরে আগমনের সুর বার্তাও ভেসে আসছে চারিদিক থেকে। শিশির ভেজা মাঠে গাছেদের ফাঁক গোলে রবিরশ্মির কিরণ ছটায় চাষিদের আনাগোনা দৃশ্যমান হচ্ছে। প্রকৃতি যেন এক অপরূপ সাজে সজ্জিত, সে তার এই অপরূপ সৌন্দর্যকে অকৃপণভাবে পৃথিবীর বুকে ছড়িয়ে দিয়েছে। সেই সৌন্দর্য আমার মনেও দোলা দিয়েছে। সে এক অনন্য অনুভূতির রাজ্য, মায়াময় জগতের মায়াবী বন্ধন। ডক্টর নিত্যরঞ্জন খান পাহাড়িপুর মেদিনীপুর থেকে পাঠিয়েছেন এই বার্তা।

হুগলির শেওড়াফুলি থেকে বার্তা এসেছে, পাঠিয়েছেন তাপস সাহা। সূর্যোদয়ের পরই প্রকৃতিতে ছোঁয়া লাগে স্নিগ্ধ আলো মাখানো ভোরের, তারই ছোঁয়ায় আমরা যেন নবজীবন লাভ করি। তোমার এই বিষয়টির প্রসঙ্গে মনে পড়ছে বেশ কিছু ভোরের কথা, যেগুলি কেটেছিল চলন্ত ট্রেনের মধ্যেই। তার একটি সম্ভবত 2001 সাল, আমাদের মানে আমি, আমার স্ত্রী ও আমাদের একমাত্র ছোট্ট কন্যাকে নিয়ে আমাদের সফর। আগেকার বোম্বাই বা এখন নবরূপে মুম্বাই ও গোয়া। হাওড়া থেকে রাতের ট্রেনে আমাদের গন্তব্যস্থল বাণিজ্যনগরী লাস্যময়ী মুম্বাই। যেতে যেতে পথে পড়ল দুটি ভোর। ঘুম জড়ানো চোখে ট্রেনের জানলার বাইরের ভোরের নরম আলোয় দেখা ভোরের প্রকৃতির রূপ দেখে চাওয়ালার অদ্ভুত মুগ্ধ করা আওয়াজে চলন্ত ট্রেন থেকেই উদ্ভাসিত হলাম। তারপর দুদিন মুম্বাইয়ের নানান দর্শনীয় স্থানগুলি দর্শনের পর রাত 10:30টার মুম্বাই গোয়া ট্রেনে চড়ে চলেছি গোয়া দর্শনের উদ্দেশ্যে। যাবার পথে পরের দিন ভোরে চলন্ত ট্রেন থেকে যা দর্শন করেছিলাম মনের মণিকোঠায় তা চিরকাল রয়ে গেছে। ভোরে একাধিক টানেলের আলো আঁধারির পাশ কাটিয়ে উত্তাল আরব সাগরের ঠিক পাশ দিয়ে যাওয়া চলন্ত ছুটন্ত ট্রেন থেকে দেখা আরব সাগরের অসাধারণ দৃশ্যাবলী, আমার ছোট্ট মেয়ের হরিণী উচ্ছলতায় ট্রেনের মধ্যেই কেটে যাওয়া সেই ভোরের কথা কখনোই ভোলা সম্ভব নয়। তাপস সাহা পাঠিয়েছেন এই বার্তা।

বরুণ ঘোষ আগয়া ধবনী বাঁকুড়া থেকে পাঠিয়েছেন বার্তা, এবং এই বার্তা ছন্দে ছন্দে লেখা। কুয়াশা মাখা আবছা আলোয় ঘুম ভাঙানি বাঁশি, লোহার পাতে ঝিকির ঝিকির শব্দ রাশি রাশি, অন্ধকারের চাদর চিরে একলা আলোর চোখ, ভোরের ট্রেনেই সকাল হলো জাগলো গাঁয়ের লোক, শিশির ভেজা ঘাসের ডগায় শিরশিরানি হাওয়া, শহরমুখী মানুষগুলো নিত্য আসা যাওয়া, দুলকি চালে ভোরের গাড়ি স্টেশন পানে ছোটে, গ্রামের মানুষ পশরা নিয়ে দলদলিয়ে ওঠে, কারো মাথায় সবজি ঝুড়ি, কারো দুধের হাঁড়ি, মাছের প্যাটরা ফলের ঝাঁকা চলছে সারি সারি, ইট পাথরের শহরখানা ফসল ফলায় কই, তাদের পাতে অন্ন যোগায় গ্রামের মানুষ ওই, আপন মাটি সোনা ফলায় স্বাধীন গাঁয়ের প্রাণ, পরাধীন ওই শহর বাঁচে পেয়ে তাদের দান, বাবুপাড়ায় হাঁড়ি চড়ে গাঁয়ের লোকের ঘামে, ভোরের ট্রেনেই টাটকা রসদ শহর জুড়ে নামে, গাড়ির ঘরে ঘণ্টি বাজে সবুজ হলো বাতি, অলস চালে ছুটলো গাড়ি ফুরায় কালো রাতি, ধানের ক্ষেতের পাশ দিয়ে যায় নদীর সাঁকো পেরোয়ে, পূব আকাশে নতুন রোদের আলপোনাটি বেরোয়, গাছগাছালি পিছন ফেলে শহর পানে ধায়, ভোরের ট্রেনই স্বপ্ন বনে চলার ইশারায়, গ্রাম ও

শহর দুয়ের মাঝে লোহার সুতোয় বোনা, এই গাড়িটাই মালা গাঁথে নিত্য আনাগোনা। দুই জীবনের মিলন মেলা প্রাণের সেতু এই, ভোরের ট্রেনের যোগসূত্র ছাড়া গতি নেই। বরুণ ঘোষের অসাধারণ এক বার্তা ভোরের ট্রেনকে নিয়ে, ছন্দে ছন্দে লেখা দারুণ একটা বার্তা, মন ভরে গেল। বরুণ ঘোষ পাঠিয়েছেন এই বার্তা আগয়া ধবনী বাঁকুড়া থেকে।

ভোরের ট্রেন, এই বিষয়ে অক্টোবর মাস জুড়ে বার্তা পাঠাচ্ছ তোমরা। 6:25 এই মুহূর্তে, 25 সেকেন্ড, 6:25 এই মুহূর্তে স্টুডিওর ঘড়ি সময় এগোচ্ছে আর আমার হাতে চলে এসেছে পরের বার্তা। আর এই বার্তা পাঠিয়েছেন গৌতম পতি, কুলবেড়িয়া, তমলুক, পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরের বাড়ি, একসময় চাকরি করতাম মালদায়, মাসে একবার বাড়ি ফেরাটা ছিল বাঁধা নিয়ম। এছাড়া পুজো ও গরমের ছুটিতে সপরিবারে বাড়ি আসতাম। গৌড় এক্সপ্রেস ছিল যাতায়াতের একমাত্র মাধ্যম। ট্রেনটি শিয়ালদা যেত, তাই ভোরের আলো ফোটার মুখেই ব্যান্ডেলে নেমে হাওড়াগামী ট্রেন ধরে চলে যেতাম। সেই সুবাদে ব্যান্ডেল আর হাওড়ায় ভোরের প্যাসেঞ্জার ট্রেনের অনন্য রূপ বহুবার প্রত্যক্ষ করেছি। এই ট্রেনের গভীরে বয়ে চলে দিন শুরুর ব্যস্ততা। ভোরের লোকাল ট্রেনগুলোর কামরা জুড়ে দেখা যায় আনাজ ব্যবসায়ীদের রাজত্ব। টাটকা শাকসবজির বিরাট বিরাট বস্তা সিটের তলে, উপরের তাকে, এমনকি দরজার মুখেও স্তূপ করে রাখা থাকে। তাদের দাপটে মাঝে মধ্যে ট্রেনে ওঠা নামাই দায় হয়।

পড়ে। এই ট্রেনেই ভিড় জমান কলকাতার মর্নিং শিফটের কর্মী, সকালের কলেজে ছোটা তরুণ তরুণী আর আমার মতো বাড়ি ফেরার আনন্দে ব্যাকুল কিছু মানুষ। দিনের অন্য সময়ের মতো ভোরের ট্রেনে বাদুর ঝোলা ভিড় থাকে না, উঠলেই সিট মেলে। ভোরের স্নিগ্ধ বাতাসে সারা রাতের অনিদ্রায় ক্লান্ত যাত্রীরা সিটে বসেই ঘুমে ঢলে পড়েন, আর অসতর্ক এই যাত্রীদের আধো ঘুমের সুযোগ নেয় চোর আর ছিনতাইবাজেরা। মুহূর্তের অসাবধানতায় ব্যাগ বা জিনিসপত্র হাতিয়ে নিমেষে নেমে যায় কোনো স্টেশনে। এমন ঘটনা বার কয়েক দেখেছি। সব মিলিয়ে ভোরের ট্রেন এক জীবন্ত ক্যানভাস। কর্মব্যস্ততা, বেঁচে থাকার লড়াই, কিছুটা উদ্বেগ আর ঘরে ফেরার টান, সব মিলিয়ে প্রতিদিন সশব্দে এগিয়ে চলে ভোরের ট্রেন। গৌতমপতির বার্তা, কুলবেড়িয়া, তমলুক, পূর্ব মেদিনীপুর থেকে। স্টুডিওর ঘড়িতে সময় প্রায় 6:30 হব হব করছে, আর আমি আছি 7 পর্যন্ত, মানে এখনও আধ ঘন্টা সময় আছি। আর এই অক্টোবর মাস জুড়ে শনিবার আর রবিবারের ভোরের বিষয় আমরা দেখেছি ভোরের ট্রেন। আর আজ রবিবার 11 অক্টোবর, ভোরের ট্রেন এই শিরোনামে তোমাদের বার্তা পড়ছি আমি

0: কি হলো সারথি, হারিয়ে ফেলেছি গতি?
1: এই দেখে নাও, কাকে বলে প্রগতি, সরি ক্ষেত প্রগতি।
0: আরে আরে করছো কি, আসতে আসতে চলো।
1: বাহ, হেরে যাবো কি যে।

আজকে ছটাতেই দেখা হয়েছে, কথা হয়েছে, কথা শুরু হয়েছে, কারণ ভোরাই ছটা থেকে সাতটা পর্যন্ত, আর স্টুডিওর ঘড়ি বলছে ছটা বেজে 31 মিনিট হয়ে 12 সেকেন্ড। আমি সুমক আছি আজ 11ই অক্টোবর রবিবারের ভোরাই নিয়ে, আর এই মুহূর্তে আমার হাতে নজির হোসেন বিশ্বাসের বার্তা। কিন্তু কোথা থেকে লিখেছেন সেটা লিখতে হয় ভুলে গেছেন, বা কোনোভাবে মিস হয়ে গেছে বা পাঠান।

হোয়াটএভার, নাজির হোসেন বিশ্বাস। আর আপনাদের একটা রিকোয়েস্ট করি এই প্রসঙ্গে, প্লিজ আপনারা নাম আর লোকেশনটা পাঠাবেন, না হলে আমাদেরও মনে হয় যে এত ভালো ভালো বার্তাগুলো আসে কে পাঠালেন, আমাদের আগ্রহ থাকে। নিশ্চয়ই যারা শুনছেন তাদেরও আগ্রহ থাকে, আর যারা পাঠাতে ভুলে যান তারা হয়তো কপাল চাপড়ান বা ভাবেন যে ইস ভুল হয়ে গেল পাঠালাম না। তাই আমরা সকলেই চাই যে যারা যারা বার্তাগুলো পাঠাচ্ছেন

নজির হোসেন বিশ্বাস, তাঁর বার্তা পড়ছি এই মুহূর্তে ভোরের ট্রেন এই বিষয়ে। আমি তখন ছোট, জানো, ছোট মানে চতুর্থ শ্রেণীতে পড়ি। মা একটা বই হাতে দিয়ে বলল, গল্পটা পড়ে শোনা। দেখলাম একটা ট্রেনের ছবি, ট্রেনটা দূরে চলে যাচ্ছে কাশবনের ভেতর দিয়ে, দুটো ছেলে মেয়ে ছুটছে ট্রেন দেখতে। আমি বই থেকে মুখ তুলে বললাম, মা আমি কবে ট্রেন দেখবো বলো তো। মা বলল, একদিন তোকে নিয়ে যাব না হয়। কথা মতো একদিন বাবা মায়ের সঙ্গে চললাম ট্রেনে। সেদিন ভোরে উঠে ঘুম ঘুম চোখে গিয়ে উঠলাম ভোরে ট্রেনে। ট্রেনের ভেতরে কত কি যে বিক্রি হচ্ছিল কি বলবো তোমায়। ধোঁয়া ওঠা চা, ডিম সেদ্ধ, মশলা মুড়ি। বাবা মা চা নিল আর আমাকে দিল ডিম। সে কি আনন্দ তোমাকে কি বলবো। একজন লোক একতারা বাজিয়ে গান গাইল, জানো। তাকে 5 টাকার একটা কয়েন দিলে মাথার চুলে হাত বুলিয়ে দিয়ে অন্যদিকে চলে গেল। ভোরবেলায় ঘুম ঘুম চোখে সেদিনের ট্রেনে বেড়ানোর স্মৃতি আজও উজ্জ্বল হয়ে রয়েছে মনে। এখন বড় হয়েছি, কিন্তু ইচ্ছে করলেই ভোরে ট্রেনে আর ওঠা হয় না। এত চাপ, এত টেনশন, কিচ্ছু ভাল লাগে না। তবু ইচ্ছে করে ট্রেনে চেপে ট্রেনের মতোই হারিয়ে যাই অজানা কোনো পথে। নজির হোসেন বিশ্বাস।

অনিল কুমার ঠাকুর পাঠিয়েছেন পরের বার্তা, প্রান্তিক পাড়া কাটুয়া পূর্ব বর্ধমান থেকে। ভোরের ট্রেন কেবল এক লোহার ধাবমান গাড়ি নয়, এ যেন এক জীবন্ত জীবনের প্রবাহ। যখন পূব আকাশে সবে মাত্র আলোর রেখা ফুটে ওঠে, শান্ত শহর ও গ্রামকে জাগিয়ে প্রথম হুইসেল বাজিয়ে প্ল্যাটফর্মে এসে দাঁড়ায় ভোরের ট্রেন, কাঁচা ঘুম চোখে ছুটে চলা অফিস যাত্রী কিংবা দূর দূরান্তে ঘুরতে যাওয়ার আনন্দে মুখরিত মানুষ, সবাই এসে মেশে এই এক জায়গায়। ট্রেনের কামরায় নিত্যযাত্রী বন্ধুদের দল মুখোমুখি বসতেই জমে ওঠে আড্ডা। দৈনন্দিন ব্যস্ততা আর ইঁদুর দৌড়ের সব ক্লান্তি যেন নিমেষেই উধাও হয়ে যায় সহযাত্রীদের হাসি ঠাট্টা আর খুনসুটিতে। জানালার ধারে বসে তাস পিটানোর উত্তেজনা, চাল ঝালমুড়ি বা হকারের গরম চায়ে চুমুক দিতে দিতে টুকরো আনন্দের হাসি আর দেশ দুনিয়ার গল্পে মেতে ওঠা, সব মিলে ট্রেনের কামরাটি হয়ে ওঠে যেন এক ছাদহীন বসার ঘর। বাইরে হুহু হাওয়ায় আবছা দৃশ্যপট পার হয়ে যাওয়া আর চাকার একটানা ছন্দময় শব্দের সাথে তাল মিলিয়ে চলে বন্ধুদের এই আড্ডা। ভোরের ট্রেনের জানলা দিয়ে তাকালে মনে হয়

আচ্ছন্ন ঘুম ভেঙে ধীর গতিতে জেগে উঠছে পুরো পৃথিবীটা। জীবনের কঠিন সংগ্রাম আর নানা মনস্তত্ত্বের ভিড়ে এই বন্ধু মহলের আড্ডাই যোগায় সারা দিনের জ্বালানি। প্রতিটি স্টেশন যেন জীবনের এক একটি নতুন রূপ আর নতুন আশা নিয়ে আসার বার্তা দেয়। অনিল কুমার ঠাকুর, প্রান্তিক পাড়া, কাটোয়া, পূর্ব বর্ধমান।

এই অনুষ্ঠান করতে করতেই যে কত নতুন নতুন বন্ধুদের সাথে নতুন করে আবার মেলামেশা হয়, পরিচয় হয়, তার নতুন করে কি বলবো। তবে এমন কিছু জায়গার নামও আমরা পাই যে জায়গাগুলো সত্যি অদ্ভুত লাগে, যে এমনও কোনো জায়গা থাকতে পারে। কারণ এই মুহূর্তে যে বার্তা এসেছে, সেই বার্তা যেখান থেকে এসেছে বেশ মজার নাম, তার জন্য এতগুলো কথা বললাম। তার আগে বলি কে পাঠিয়েছেন এই বার্তা। মুনমুন পাত্র পাঠিয়েছেন বার্তা হুগলির কোনুই বাঁকা থেকে। মানে কোনো একটা জায়গার নাম যে কোনুই বাঁকা হতে পারে, এ আমি প্রথম পেলাম। অদ্ভুত মজার একটা নাম, নিশ্চয়ই এই নামের পেছনে কোনো একটা ইতিহাস আছে। খুব জানার ইচ্ছে করছে কেন এই জায়গার নাম হলো কোনুই বাঁকা। হুগলির কোনুই বাঁকা থেকে মুনমুন পাত্রের বার্তা। মর্নিং স্কুলের সময় বেলমুড়ি স্টেশন থেকে হাওড়া বর্ধমান আপ লোকাল ট্রেন ধরে স্কুলে যেতাম। স্টেশনের লোকজন খুব কম থাকতো তখন। প্রাতঃভ্রমণে যেতেন যে সমস্ত ব্যক্তিরা, তারা স্টেশনে এসে একটু গল্প করে চা খেয়ে বাড়ি যেতেন।

সেই রকম কিছু পরিচিত ব্যক্তিদের সাথে দেখা হতো। সকালের স্নিগ্ধ পরিবেশ আমার খুব ভালো লাগত। লেডিসে দুই একজন যাত্রী থাকত। একদিন আমি ছাড়া লেডিস কম্পার্টমেন্টে আর কোনো যাত্রী নেই। আমার একা ওই কম্পার্টমেন্টে যেতে কেমন যেন লাগছিল জানো। আমি ধনেখালি হল স্টেশনে নেমে জেনারেল কম্পার্টমেন্টে উঠলাম। বুঝলাম ট্রেনে কোনো যাত্রী নেই বলে আমার মন খারাপ লাগছিল। ট্রেন থেকে নেমে একটি মাঠের মধ্য দিয়ে পিচ রাস্তা দিয়ে স্কুলে যেতে হতো। দুদিকের সবুজ মাঠ, ভোরবেলার স্নিগ্ধ বাতাস মন একেবারে ভরিয়ে দিত। আর দূরে তাকিয়ে দেখতাম ট্রেনটি বাঁশি বাজিয়ে বর্ধমানের দিকে ছুটে চলেছে। ভোরের আলোয় ট্রেন থেকে নেমে এই দৃশ্য দেখার সৌভাগ্য এখন অনেক দিন হয়নি। গত বছর পুজোর ছুটিতে রাজস্থান থেকে বাড়ি ফিরছি। বর্ধমান স্টেশনে নেমেছি, ফার্স্ট ট্রেন ধরে কামারকুণ্ডু যাব। বর্ধমান স্টেশনে দেখলাম অনেক যাত্রী। এত ভোরেও মানুষ নিজের গন্তব্যে পৌঁছানোর জন্য কি ব্যস্ত। ফেরার পথে অনেক দিনের পরিচিত স্টেশনগুলি দেখতে লাগলাম। কিছুক্ষণের জন্য খুব নস্টালজিক হয়ে গিয়েছিলাম সেদিন। মুনমুন পাত্র কনুই বাঁকা হুগলি থেকে পাঠিয়েছে এই বার্তা। 6:43 হয়ে 30 সেকেন্ড আর 17 মিনিট আছি। আজকের রবিবার অর্থাৎ 11 অক্টোবরের ভোরাই নিয়ে আমি সুমক, FM রেইনবোতে।

ডক্টর কাঞ্চন চ্যাটার্জি পাঠিয়েছেন বার্তা বিশ্বকর্মানগর দুর্গাপুর পশ্চিম বর্ধমান থেকে। রেল স্টেশন লাগোয়া বাসস্থান থেকেই সকাল সন্ধে ট্রেনের আসা যাওয়ার হুইসল, ট্রেনের ব্রেক দেওয়ার ক্যাঁচ ক্যাঁচ আওয়াজ শোনাটা একরকম অভ্যাসে পরিণত হয়েছিল। পথের পাঁচালীর ভাই বোনের চোখে ট্রেন দেখার আনন্দ এবং পলকহীন বিস্ময়ের ছবি মনের মধ্যে গেঁথেই আছে। দিবারাত্র ট্রেন দেখার আনন্দেই আমার ছোটবেলাটা কেটেছে। পাশের বাড়ির সুবলদা খবরের কাগজের হকারি করত। আমাদের আধা শহর অঞ্চলের সব খবরের কাগজ ভোর পৌনে পাঁচটার প্রথম লোকালে স্টেশনে এসে পৌঁছত। সুবলদা প্রতিদিন কাক ভোরে স্টেশনে এসে যেত। অন্য হকার দাদাদের সাথে সুবলদা ট্রেনের একেবারে শেষে লাগেজ ভ্যান থেকে দিনের কাগজ সংগ্রহ করত। বাংলা ইংরেজি কাগজ সাজিয়ে নিয়ে সাইকেল চেপে কাগজ বিলি করতে বেরিয়ে পড়ত। সুবলদা আমাকে ভীষণ ভালোবাসত। পুজোর ছুটির সময় অনেক দিন সুবলদার সঙ্গে ভোরে আমিও স্টেশনে গিয়েছি। ঠিক পৌনে পাঁচটায় কুয়াশা চিরে দূর থেকে একটা তীব্র হুইসল শোনার আনন্দ আর লাইনের ওপর দিয়ে কাঁপন তুলে প্ল্যাটফর্মে এসে ট্রেনের দাঁড়ানোর অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। পুজোর কদিন খবরের কাগজ ছাপা হতো না, তাই সুবলদার ছুটি। অষ্টমীর ভোরের লোকাল ট্রেনে চেপেই সুবলদার সঙ্গে ওর গাঁয়ের বাড়িতে গিয়েছিলাম। ট্রেনের ভেতরে উঠে দেখি চেনা ভিড় নেই, হকারদের চিৎকার নেই, আছে শুধু এক অদ্ভুত নিস্তব্ধতা আর জানলা দিয়ে আসা হিমেল হাওয়া। ট্রেন ছাড়ার পর ধীরে ধীরে চাকা ঘোরার চেনা ছন্দময় শব্দ শুরু হলো। জানলা দিয়ে বাইরে তাকাতেই দেখা গেল ভোরের প্রথম আলো ফুটছে দিগন্তে, আকাশটা আবির রঙে রেঙে উঠছে। কুয়াশা ভেদ করে জেগে উঠছে সবুজ ধানক্ষেত আর চেনা গাছপালাগুলো। হঠাৎ তার মনে হলো এই ভোরের ট্রেনটা যেন শুধু একটা বাহন নয়, এটা আসলে একটা নতুন শুরুর প্রতীক। ডক্টর কাঞ্চন চ্যাটার্জি, বিশ্বকর্মানগর, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান।

তাপস কুমার ঘোষ পাঠিয়েছেন বার্তা পাথরঘাটা বহরকুলি কালনা পূর্ব বর্ধমান থেকে। ঘাটশিলাতে যাওয়ার পথে ট্রেন ছুটছে যখন মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম না পড়াই। কবি শঙ্খ ঘোষের মিথ্যে কথা কবিতায় বর্ণিত শিশুটির মতো ঘাটশিলাতে যাবার পথে নয়, বরং আমার কর্মক্ষেত্র নবাবভূমি মুর্শিদাবাদে যাবার পথে ভোরের ট্রেনে নিত্য নৃত্যনাট্যের জন্ম হতো। প্রায় এক দশক কাল ভোরের ট্রেন যাত্রায় এই নৃত্যনাট্য কখনো কাব্যনাট্য আবার কখনো জটিল গদ্যের জন্ম দিত। ঘুম ঘুম চোখে প্রথমে কালনা থেকে ভোরের ট্রেন ধরে নবদ্বীপ ধাম স্টেশনে নেমে নবদ্বীপ ধাম এক্সপ্রেস ধরে সোজা খাগড়াঘাট রোড স্টেশনে নামতাম। সপ্তাহ খানেকের প্রবাস যাত্রা বলে সঙ্গে খাবার দাবার পোশাক আশাক ছাত্রছাত্রীদের মূল্যায়নকৃত উত্তরপত্র সহ আমার অমর সঙ্গী ব্যাগটা দুর্গাপুজোর ঢাকের মতো আকার গ্রহণ করত। বেশ মনে আছে সেবার নবদ্বীপ ধাম এক্সপ্রেসে উঠে আমার ধামাকৃত ব্যাগকে পাশে রেখে অসমাপ্ত নিশি নিদ্রায় আমার নয়ন যুগল যখন প্রায় মুদিত হয়ে এসেছে তখন কয়েকজন রেলরক্ষীর সিংহনিনাদে ধরফরি উঠেছিলাম। দীর্ঘকায় এক অফিসার নাম ধাম জীবিকা গন্তব্য জানার পর আমার লম্বোদর ব্যাগটি খুলে খানা তল্লাশি শুরু করেছিলেন। শীত ভোরেও আমি তো একেবারে ঘরমাক্ত। দুই অফিসার কানাকানি করে বললেন, মাস্টার মশাই, ভোরে ট্রেনে অস্ত্রপ্রাচারের খবর ছিল, আপনার বিশাল বপু ব্যাগটি আমাদের সন্দেহ বাড়িয়ে দিয়েছিল, কিন্তু ভুল কম্পার্টমেন্টে উঠে পড়েছি, দুঃখিত। সেদিনে ঘাম দিয়ে জ্বর ছাড়ার অবস্থা অতিক্রম করে অনেকবার ভোরে ট্রেনে সবার হয়েছে, কিন্তু সেই দুর্বহ ব্যাগ আর কোনোদিন বহন করিনি। তাপস কুমার ঘোষের বেশ মজার বার্তা পাথরঘাটা বহরকুলি কালনা পূর্ব বর্ধমান থেকে।

ছোট বেজে প্রায় 58 মিনিট, আজকের শেষ বার্তা পড়ব। মালা কুণ্ডু পাঠিয়েছেন এই বার্তা দমদম প্রাইভেট রোড থেকে। ভোরে ট্রেনের একটা আলাদা সৌন্দর্য আছে, চারপাশ যখনও ঘুমের চাদরে ঢাকা তখন দূর থেকে ভেসে আসে ট্রেনের হুইসল। স্টেশনের আলো আঁধারিতে ধীরে ধীরে জেগে ওঠে প্ল্যাটফর্ম। কেউ অফিসে যাওয়ার জন্য, কেউ পড়াশোনা বা কাজের টানে, আবার কেউ আপনজনের কাছে যাওয়ার জন্য অপেক্ষা করে। ট্রেনটি প্ল্যাটফর্মে ঢুকতেই শুরু হয় ব্যস্ততা। ঘুম জড়ানো চোখে যাত্রীরা উঠে বসে কেউ জানালার পাশে জায়গা নেয়। ট্রেন চলতে শুরু করলে জানলার বাইরে দেখা যায় কুয়াশায় ঢাকা মাঠ, শিশির ভেজা ঘাস, গাছের সারি আর দূরের ছোট ছোট বাড়ি। পূর্ব আকাশে সূর্যের লাল আভা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে, চায়ের কাপে ধোঁয়া ওঠে, সঙ্গে ভেসে আসে চাওয়ালার ডাক। কারো হাতে খবরের কাগজ, কারো চোখে নতুন দিনের স্বপ্ন। ট্রেনের ছন্দময় শব্দ যেন বলে জীবন থেমে থাকে না, প্রতিটি সকাল নতুন সম্ভাবনা নিয়ে আসে। ভোরের ট্রেন তাই শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেয় না, এটি আমাদের মনে করিয়ে দেয় প্রতিটি নতুন ভোর মানেই নতুন পথ, নতুন আশা এবং নতুন শুরু। মালাকুণ্ডু দমদম প্রাইভেট রোড থেকে যে বার্তা পাঠিয়েছেন সেই বার্তা দিয়েই শেষ করলাম আজকের ভোরাই। প্লিজ কোথাও যেও না, 10টা পর্যন্ত আছি তোমাদের সঙ্গী হয়ে। নমস্কার কলকাতায়, আমি সুমক, FM রেইনবোতে।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তামিলনাড়ুর চেন্নাইতে 13,000 কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন। এরপর প্রায় 4,900 কোটি টাকা ব্যয় নির্মিত চেন্নাই মেট্রো রেল প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করে তিনি পৌর বাইপাস স্টেশন থেকে পুনামাল্লী বাইপাস স্টেশন পর্যন্ত চেন্নাই মেট্রোতে ভ্রমণ করবেন। অন্যদিকে প্রধানমন্ত্রী অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় পুনর্নির্মিত 5টি স্টেশন পালানি, ভেলোর ক্যান্টনমেন্ট, আম্বাসামুদ্রম, পরমাকুটি এবং নামাক্কাল সহ 750 কোটি টাকারও বেশি মূল্যের রেল পরিকাঠামো প্রকল্প উৎসর্গ ও উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা আজ 1 বছর পূর্ণ করল। দেশের 100টি উচ্চ সম্ভাবনাময় কৃষি জেলায় কৃষিক্ষেত্রকে আরও মজবুত করার লক্ষ্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের পর 6 বছর মেয়াদে এই উদ্যোগটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত বছর আজকের দিনে চালু করার জন্য সবুজ সংকেত দিয়েছিলেন। এই মুহূর্তে এই প্রকল্পের আওতায় 100টি জেলাতে নির্দিষ্ট জেলা কর্ম পরিকল্পনা ভিত্তিক পর্যবেক্ষণ ব্যবস্থা কার্যকর রয়েছে, যা কৃষি উন্নয়নে সহায়তা করছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারত তার প্রতিবেশী ও বাইরের দেশগুলির ঘটনাবলীর ওপর নজর রাখছে। যোধপুর বায়ুসেনা কেন্দ্রে তরঙ্গ শক্তি 2026 নামক মহড়ায় তিনি বলেন, ভারতীয় সশস্ত্র বাহিনী তাদের কাঠামো, দক্ষতা এবং সামরিক কৌশলগত দৃষ্টিভঙ্গির মৌলিক পরিবর্তন ঘটিয়েছে। উত্তর রেল জানিয়েছে, আজ সমস্ত রেল পরিষেবা স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে। অন্যদিকে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন জানিয়েছে, নিরাপত্তার কারণে বন্ধ রাখা 45টি মেট্রো স্টেশনের প্রবেশ ও প্রস্থান পথ এখন খুলে দেওয়া হয়েছে। শারীরিক সুস্থতা, যুব ক্ষমতায়ন এবং মাদকমুক্ত সমাজের বার্তা ছড়িয়ে দিতে আজ বারাণসীতে ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেলের আয়োজন করা হচ্ছে। নমো ঘাট থেকে সম্পূর্ণানন্দ সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের দীক্ষা মণ্ডপ পর্যন্ত এই কর্মসূচি পালন করা হবে। কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ পরিবহন মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরশাহীর শারজা অ্যাঙ্কারেজে পানামার পতাকাবাহী অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কারে ড্রোন হামলার পর

0: জাহাজে থাকা 22 জন ভারতীয় নাবিক নিরাপদ ও সুস্থ আছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি জানান, ভারতীয় নাবিকদের নিরাপত্তা সুস্থতা নিশ্চিত করতে সরকার জাহাজ চালক সংস্থার সঙ্গে যোগাযোগ রাখছে। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা
2: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা।
4: তাহলে শুরু করি ইনভেস্টিং।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থি অ্যাপ ডাউনলোড করুন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: তোমরা আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাদের শিক্ষিত জাতি দেব, বলেছিলেন নেপোলিয়ন বোনাপার্ট। আর মালালা ইউসুফজাই বলেছিল, নারীরা পুরুষের পাশাপাশি অংশ না নিলে কোনো সংগ্রামই সফল হতে পারে না। পৃথিবীতে দুটি শক্তি আছে, একটি তরবারি এবং অন্যটি কলম। উভয়ের চেয়ে শক্তিশালী তৃতীয় শক্তি রয়েছে, আর তা হল নারী। আর কাজী নজরুল ইসলাম লিখলেন, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার কুড়িয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা আর অশ্রু বাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। 11ই অক্টোবর আজ রবিবার, আজ আন্তর্জাতিক কন্যা সন্তান দিবস, ইন্টারন্যাশনাল ডে অফ দ্য গার্ল চাইল্ড।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে।
3: কি বিগ বি বিগ বি করছেন, যতই অ্যাডে শুনুন না কেন, আজ কিন্তু বিগ বি বিগ বি করতে হবে, কারণ বলছি পরে। তবে আপাতত কোন কোন বিখ্যাত মানুষদের জন্মদিন জানিয়ে দিই। প্রখ্যাত বাঙালি লেখক, সম্পাদক, অনুবাদক চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের আজ জন্মদিন। মালদা চাঁচল অঞ্চলে, মালদার চাঁচল অঞ্চলে তাঁর জন্ম হয়েছিল 1877 সালের 11 অক্টোবর তারিখে। এছাড়া বিখ্যাত স্বাধীনতা কর্মী ও রাজনৈতিক নেতা জয়প্রকাশ নারায়ণেরও কিন্তু আজ জন্মদিন। উত্তরপ্রদেশের বালিয়ায় তার জন্ম হয়েছিল 1902 সালে, জয়প্রকাশ নারায়ণের। এছাড়া রাজনীতিবিদ এবং সমাজকর্মী নানাজি দেশমুখেরও আজ জন্মদিন। হায়দ্রাবাদের কাদৌলি অঞ্চলে তাঁর জন্ম হয়েছিল 1916 সালের 11 অক্টোবর। এবার বিগ বি বিগ বি করতেই হবে, কারণ প্রয়াগরাজে তাঁর জন্ম 1942 সালে, দেশ স্বাধীন হওয়ার আগেই। অমিতাভ বচ্চন এখনও সমানভাবে লড়ে যাচ্ছেন, সমানভাবে শো হোস্ট করছেন, অভিনয় করছেন। অমিতাভ বচ্চন, বিগ বি, তাঁর জন্ম আজকেরই দিনে 1942 সালে 11 অক্টোবর প্রয়াগরাজে। এছাড়া ফিল্ম ডাইরেক্টর প্রডিউসার মুকুল এস আনন্দ, তাঁরও জন্ম হয়েছিল আজকেরই দিনে মুম্বাই শহরে 1951 সালের 11 অক্টোবর। আরও একজন প্রখ্যাত অ্যাক্টর রণিত রায়, তাঁরও আজ জন্মদিন। নাগপুরের কোথায় সেটা এই মুহূর্তে আমার ঠিক মনে পড়ছে না, কিন্তু নাগপুর এটুকু মনে আছে, 1965 সালের 11 অক্টোবর। এছাড়া আরও একজন বিখ্যাত অ্যাক্টর চন্দ্রচূড় সিং, তাঁরও জন্ম হয়েছিল নিউ দিল্লিতে আজকের দিনে 1968 সালে। এছাড়া ক্রিকেটার, কমেন্টেটার, কোচ সঞ্জয় বাঙ্গার, তাঁরও আজকের দিনেই জন্ম হয়েছিল মহারাষ্ট্রের বিড অঞ্চলে 1972 সালে। অ্যাক্টর আমন ভার্মার আজ জন্মদিন মুম্বাই শহরে। ক্রিকেটার হার্দিক পান্ডিয়ারেরও আজ জন্মদিন। হার্দিক পান্ডিয়া আজকের দিনে জন্ম নিয়েছিলেন গুজরাটে, গুজরাট শহরে 1993 সালের 11 অক্টোবর। এইসব বিখ্যাত বিখ্যাত মানুষদের আজ জন্মদিন। আরও একবার জানিয়ে দিই কোন কোন বিখ্যাত মানুষদের জন্মদিন আজ। প্রখ্যাত বাঙালি লেখক, সম্পাদক, অনুবাদক চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের আজ জন্মদিন। এছাড়া জন্মদিন বিখ্যাত স্বাধীনতা কর্মী ও রাজনৈতিক নেতা জয়প্রকাশ নারায়ণের। নানাজি দেশমুখ, রাজনীতিবিদ, সমাজকর্মী, তাঁরও জন্ম আজকের দিনেই। বিগ বি অমিতাভ বচ্চনের আজ জন্মদিন। ফিল্ম ডাইরেক্টর প্রডিউসার মুকুল এস আনন্দের জন্মদিন আজ। অ্যাক্টর রণিত রায়, তাঁর জন্মদিন আজ। অ্যাক্টর চন্দ্রচূড় সিং, তাঁরও আজ জন্মদিন। ক্রিকেটার, কমেন্টেটর, কোচ সঞ্জয় ব্যাঙ্গারের জন্মদিন আজ। অ্যাক্টর আমন ভার্মার আজ জন্মদিন। আর আরও এক ক্রিকেটার হার্দিক পান্ডিয়া, তাঁরও আজ জন্মদিন। আর যেহেতু 11 অক্টোবর বিগ বি অমিতাভ বচ্চনের জন্মদিন, আর একই সাথে জন্মদিন আজ চন্দ্রচূড় সিংয়ের, তাই ফ্ল্যাশব্যাক সং আর তিনেকে তিন গানের হ্যাট্রিকে এই দুই অ্যাক্টরের বিভিন্ন অভিনয়ে করা বিভিন্ন ছবির গান থাকবে তোমাদের কানে। আর যেহেতু আজ আন্তর্জাতিক কন্যা সন্তান দিবস বা ইন্টারন্যাশনাল ডে অফ দ্য গার্ল চাইল্ড, আজকে মোটামুটি যে কটা গান সাজিয়ে রেখেছি, এই ফ্ল্যাশব্যাক, নিউ টিউন আর তিনেকে তিন গানের হ্যাট্রিক ছাড়া যে গানগুলো সাজিয়েছি, তার শিল্পীরা হয় মেয়েরা বা কন্যারা বা কন্যা সন্তানরা, অথবা সেই গানের মধ্যে কোথাও মেয়েদের সম্মান জানানো হয়েছে কোনো না কোনোভাবে।

0: আশা করি তুমি যদি শোনো বুঝতে পারবে কোন গানগুলো শোনাচ্ছি আজকে কন্যাদের ডেডিকেট করে। 7:17 আর ফ্ল্যাশব্যাক টিউনে আপাতত বিগ বি থাকবেন তোমার কান জুড়ে।
1: FM Rainbow তে Rainbow Flashback Song, Rainbow Flashback Song.

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: আশ্বিনের আকাশ জুড়ে খুশির রাঙা আলো, বাতাসে ভেসে আসছে শিউলি সুঘ্রাণ, কাশের বোন মাথা দুলিয়ে জানান দিচ্ছে মা আসছেন ঘরে, পুজো পুজো গন্ধে জগৎ মাতে আনন্দে, সে আনন্দ ধারার ছোঁয়া লাগে ইথার তরঙ্গেও, সুরে ছন্দে সেজে ওঠে আকাশবাণীর গান, পুজোর গান। শুনতে পাবেন 16 অক্টোবর থেকে 21 অক্টোবর আকাশবাণী কলকাতার গীতাঞ্জলিতে প্রতিদিন সকাল 8:30 এবং রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেইনবোয় সকাল 11:00 এবং FM গোল্ডে বেলা 1:10। আকাশবাণীর পুজোর গান।
0: দুর্গা পুজোয় এবার পাহাড়ে রহস্য।
3: সেই সুর, সেই সুর এত বছর পর কিভাবে? পাপ, পাপ, সব পুরনো পাপ, সব রক্তচণ্ডীর অভিশাপ।
0: একের পর এক খুন, বেড়াতে গিয়ে রহস্যের সামনে সাংবাদিক,
4: মৃত্যুর আগে হ্যালুসিনেট করছে, মারা যাবে বুঝেও কিছু করতে পারছে না।
5: এই পাহাড়ে এমন অনেক গাছ আছে যা শরীরের জন্য বিষ,
4: কিন্তু এই বাঁশির সুরের সঙ্গে এত মানুষের মৃত্যুর কি সম্পর্ক?
0: 29 বছর পর জেগে ওঠে কোন হারিয়ে যাওয়া অতীত? সত্যি কোনো অভিশাপ নাকি ঠান্ডা মাথার বদলা?
6: FM রেইনবো পুজো স্পেশালে শুনুন অমৃতা কোনারের লেখা ক্রাইম থ্রিলার কোহেলি। কোহেলি
7: 17 থেকে 21 অক্টোবর প্রতিদিন রাত 10:30 only on 107 FM রেইনবো। আমাদের গল্প যে কোনো সময় শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আকাশবাণী কলকাতা।
0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
8: গান মিলান্তি, গান মিলান্তি।
9: 7:28 হয়ে 1 সেকেন্ড, আর এই মুহূর্তে তোমাদের কানে রইল গান মিলান্তির, মানে ফার্স্ট আওয়ারের গান মিলান্তির গান। তোমাদের এখন কিছু আর বলতে হয় না, তাও বলি যারা তোমার পছন্দের গান শুনতে চাও তারা #GM টাইপ করে তোমার পছন্দের গান লিখে, শিল্পীর নাম লিখে, যদি ফিল্ম সং হয় ফিল্মের নাম লিখে পাঠিয়ে দাও 9903659992 তে, হোয়াটসঅ্যাপ করো অথবা টেক্সট মেসেজ করো। তোমার পছন্দের গান 3 ঘন্টায় 3টে, মানে 8টা পর্যন্ত ফার্স্ট আওয়ারে একটা গান, 8টা থেকে 9টা সেকেন্ড আওয়ারে আরও একটা গান, আর 9টা থেকে 10টা ফাইনাল আওয়ারে আরও একটা তোমার পছন্দের গান শোনাবো আমি সমক। আর এই মুহূর্তে সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে মেসেজ করে যে গানের রিকোয়েস্ট পাঠিয়েছেন ফার্স্ট আওয়ারে, শোনাচ্ছি সেই গান, গান মিলান্তির ফার্স্ট আওয়ারের গান।

0: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারা দিন সাত সুরে সারা দিন
1: শুনছেন নমস্কার কলকাতা
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা
2: নমস্কার কলকাতা
3: বিশ্বব্যাপী অল্প বয়সী মেয়েদের সমস্যাগুলির বিষয়ে সচেতনতা বাড়াতে জাতিসংঘ 2011-র 19 ডিসেম্বর সর্বসম্মতিক্রমে 11 অক্টোবরকে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস ঘোষণা করেছিল। জাতিসংঘের মতে লিঙ্গ সমতা অর্জন এবং নারীর ক্ষমতায়ন একটি সমাজের অবিচ্ছেদ্য অংশ। নারী অর্থাৎ মেয়েরা বিশ্বের জনসংখ্যার অর্ধেক প্রতিনিধিত্ব করে, আর তাই তাদের উন্নয়ন ত্বরান্বিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বয়ঃসন্ধিকালে মেয়েদের শক্তিকে স্বীকৃতি দেওয়া, তাদের অধিকারকে প্রতিষ্ঠা করা এবং একটি ন্যায়সঙ্গত ও সমৃদ্ধ ভবিষ্যতের প্রতিশ্রুতি প্রদান করাই আজকের এই দিন পালনের মূল উদ্দেশ্য। আজ 11 অক্টোবর, আজ রবিবার। আজকের দিন পালিত হয় সারা বিশ্বজুড়ে ইন্টারন্যাশনাল ডে অফ গার্ল চাইল্ড বা আন্তর্জাতিক কন্যা শিশু দিবস হিসেবে। আজকের এই দিনটি সম্পর্কে আরও বেশ কিছু তথ্য রয়েছে, বিশেষ করে বেশ কিছু তথ্য, যে তথ্যগুলো কিন্তু বেশ অ্যালার্মিং। সেসব কথা সুযোগ পেলে অবশ্যই বলবো, কিন্তু আপাতত তোমাদের শোনাবো তিনটে গান ব্যাক টু ব্যাক 7:35। স্টুডিওর ঘড়ি বলছে, আর যেহেতু বিগ বি অমিতাভ বচ্চনের আজ জন্মদিন, তাই ফার্স্ট আওয়ারের 3-1-3 গানের হ্যাট্রিকে 3-3 গান ব্যাক টু ব্যাক তার অভিনীত ছবি থেকে শোনাচ্ছি তোমাকে। আমি সুমক,
1: FM রেনবোতে 3-1।

वक्त जैसे ठहर गया है यहीं, हर तरफ एक अजब उदासी है, बेकरार।

0: গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক। শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: 7:53 হয়ে 2 সেকেন্ড, এই মুহূর্তে স্টুডিওর ঘড়ি বলছে। আর তোমাদের যেটা বলার সেটা হচ্ছে, তোমরা নিশ্চয়ই এতক্ষণে রেডি হয়ে গিয়েছো 9903653992 তে আজকে কোন টপিক নিয়ে কথা হবে। তবে তার আগে বলি, গানের রিকোয়েস্ট আর পাঠিও না প্লিজ। গান বিলান্তির একটা গান ফার্স্ট আওয়ারের গান বাজিয়ে দিয়েছি, বাকি দুটো আওয়ার মানে 8টা থেকে 9টা, 9টা থেকে 10টার ঘরে যে দুটো গান বাজাবো তোমার পছন্দের, সেই দুটো গানের রিকোয়েস্ট পেয়ে গেছি। তাই প্লিজ আর গানের রিকোয়েস্ট পাঠিও না, বরং আজ তো একটা বিশেষ দিন, আন্তর্জাতিক কন্যা সন্তান দিবস বা ইন্টারন্যাশনাল ডে অফ দ্য গার্ল চাইল্ড। আজ 11ই অক্টোবর, আজ যে মেয়েটি ছোট সেই কিন্তু একদিন বড় হবে, আর এই জগৎটাকে, এই জীবনটাকে, এই সমাজটাকে তৈরি করবে, একটা শিশুকে গড়ে তুলবে, একটি মেয়ে, একটি মা। তাই একটি কন্যা শিশুর বড় হয়ে ওঠাটা, ঠিকঠাকভাবে বেড়ে ওঠাটা অনেক বেশি জরুরি। আচ্ছা এবার তুমি বলো তো, নিজের মা ছাড়া অন্য কোন মেয়ে, কন্যা বা নারী রীতিমতো অনুপ্রেরণা যোগায় তোমাকে, ইন্সপায়ার করে প্রতি মুহূর্তে? জানাও 9903653992 এই নাম্বারে, 9903659992 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো অথবা টেক্সট মেসেজ করো। যে হোয়াটসঅ্যাপ মেসেজ করবে সে প্লিজ টেক্সট মেসেজ করো না, আর টেক্সট মেসেজ করলে হোয়াটসঅ্যাপ মেসেজ করো না। আর আমি বলবো, যদি সম্ভব হয় হোয়াটসঅ্যাপ মেসেজটাই প্রেফার করো, আমার সুবিধা হবে। টেক্সট মেসেজও করতে পারো, নো প্রবলেম, বাট যদি হোয়াটসঅ্যাপের অপশান থাকে তাহলে হোয়াটসঅ্যাপ মেসেজই করো, টেক্সট মেসেজ সেক্ষেত্রে করো না। আরও একবার জানিয়ে দিই কোন বিষয় নিয়ে কথা হবে আজ 9903653992 এই নাম্বারে। 11ই অক্টোবর, আন্তর্জাতিক কন্যা শিশু দিবস বা ইন্টারন্যাশনাল ডে অফ গার্ল চাইল্ড। আজ, আজ যে মেয়েটি ছোট সেই কিন্তু একদিন বড় হবে, আর এই জগৎটাকে, এই জীবনটাকে, এই সমাজটাকে তৈরি করবে সে, একটি শিশুকে গড়ে তুলবে। তাই একটি কন্যা শিশুর বড় হয়ে ওঠাটা, ইনফ্যাক্ট ঠিকঠাকভাবে বেড়ে ওঠাটা অনেক অনেক অনেক বেশি জরুরি। এবার তুমি বলো, নিজের মাকে ছাড়া বলো, নিজের মা তো সেরা মা, নিজের মা তো সেরা মহিলা বা নারী, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু নিজের মা ছাড়া অন্য কোন মেয়ে, কন্যা বা নারী রীতিমতো অনুপ্রেরণা যোগায় তোমাকে, ইন্সপায়ার করে প্রতি মুহূর্তে? 9903653992 ইজ দ্য নাম্বার। আমি সুমুখ আছি 10টা পর্যন্ত আজের রবিবার 11ই অক্টোবরের নমস্কার কলকাতাতে। নাম্বার ইজ 9903653992। আর এই আওয়ারের নিউ টিউন আপাতত তোমাদের কানে।
0: Rainbow New Tune, Rainbow New Tune, Rainbow.

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তামিলনাড়ুর চেন্নাইতে 13,000 কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন। এরপর প্রায় 4,900 কোটি টাকা ব্যয়ে নির্মিত চেন্নাই মেট্রো রেল প্রকল্পের পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করে তিনি পৌর বাইপাস স্টেশন থেকে পুনামাল্লি বাইপাস স্টেশন পর্যন্ত চেন্নাই মেট্রোতে ভ্রমণ করবেন। প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা আজ এক বছর পূর্ণ করেছে। দেশের 100টি উচ্চ সম্ভাবনাময় কৃষি জেলায় কৃষিক্ষেত্রকে আরও মজবুত করার লক্ষ্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের পর 6 বছর মেয়াদী এই উদ্যোগটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত বছর আজকের দিনে চালু করার জন্য সবুজ সংকেত দিয়েছিলেন। এই মুহূর্তে প্রকল্পের আওতায় 100টি জেলাতে নির্দিষ্ট জেলা কর্মপরিকল্পনা ভিত্তিক পর্যবেক্ষণ ব্যবস্থা কার্যকর রয়েছে, যা কৃষি উন্নয়নে সহায়তা করছে। প্রধানমন্ত্রী কৃষি সিঁচাই যোজনার আওতায় জলবিভাজিকা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে এই রাজ্য উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। পশ্চিমাঞ্চলে জল সংরক্ষণ, সেচ সম্প্রসারণ, দীর্ঘমেয়াদী কৃষি এবং গ্রামীণ জীবিকার উন্নয়নে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বলে কৃষি দফতরের তরফে জানানো হয়েছে। বর্তমানে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম এই 6 জেলায় 27টি জলবিভাজিকা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। রাজ্যে ইতিমধ্যে একক জরুরি পরিষেবা 112 ফোন নম্বরের আনুষ্ঠানিক সূচনা হয়েছে। কলকাতায় রেড রোডে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী এই পরিষেবার সূচনা করে বলেন, এতদিন 100 নম্বরে ডায়াল করেও সাধারণ মানুষ সময় মতো কোনো সাহায্য পেতেন না। বর্তমানে 112 ডায়াল করলে দ্রুত পুলিশি সাহায্য মিলবে। কলকাতার এন্টালি এবং হুগলির ডানকুনিতে পরপর 2 অ্যাপ ক্যাব চালকের নৃশংসভাবে খুনের ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ডানকুনির খুনের সূত্র ধরে ঘটনার কিনারা করেছে চন্দননগর পুলিশ কমিশনারেট। তদন্তে একটি সংগঠিত গাড়ি চোর চক্রের হদিশ পাওয়া গেছে। ধৃত মোহাম্মদ মনিরুল গাজী, শেখ শাহাদাত এবং মোহাম্মদ আরিয়ান মোল্লাকে 5 দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছেন বিচারক। ইন্দোরের হোলকা স্টেডিয়ামে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ আজ তৃতীয় টি-20 ম্যাচে মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যা 7টায়। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 এফএম রেইনবো। শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: তাহলে শুরু করি ইনভেস্টিং এর পথ।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: আশ্বিনের আকাশ জুড়ে আজ খুশির রাঙা আলো, সেই আলোয় সুরে ছন্দে সেজে উঠেছে আকাশবাণীর গান, পূজোর গান। শারদীয়া পূজোর গানের ডালি নিয়ে রয়েছেন মনোময় ভট্টাচার্য।
2: মা আসছে, যদিও দেখেছি অশনির ছায়া দুলছে।
1: শ্যামলী ভট্টাচার্য।
3: ও ভাবে বলো না কথা, গান হয়ে যাবে।
1: পল্লব কুমার ঘোষ।
4: আকাশ চাঁদ ভেঙেছে বা।
1: দিলাশা চৌধুরী। দিশা রায়।
5: ডাকছে নদী, আয় আয় বয়ে যায়, আকাশ পাঠালো নীলখা।
1: সুদেষ্ণা গঙ্গোপাধ্যায়।
6: এলো এলো দুঃখা এলো, হেই বলো সবাই দুঃখা এলো।
1: শারদীয়া পূজোর গান। 16 অক্টোবর থেকে 21 অক্টোবর আকাশবাণীর গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল 8:30 ও রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, এফএম রেইনবোতে সকাল 11:02 ও এফএম গোল্ডে দুপুর 1:10। শারদীয়া পূজোর গান।
7: দুর্গা পূজোয় এবার পাহাড়ে রহস্য।
8: সেই সুর, সেই সুর, এত বছর পর কিভাবে? পাপ, পাপ, সব পুরনো পাপ, সব রক্তচণ্ডীর অভিশাপ।
7: একের পর এক খুন, বেড়াতে গিয়ে রহস্যের সামনে সাংবাদিক।
9: মৃত্যুর আগে হ্যালুসিনেট করছে, মারা যাবে বুঝেও কিছু করতে পারছে না।
10: এই পাহাড়ে এমন অনেক গাছ আছে যা শরীরের জন্য বিষ,
9: কিন্তু এই বাঁশির সুরের সঙ্গে এত মানুষের মৃত্যুর কি সম্পর্ক?
7: 29 বছর পর জেগে ওঠে কোন হারিয়ে যাওয়া অতীত? সত্যি কোনো অভিশাপ নাকি ঠান্ডা মাথার বদলা?
11: এফএম রেইনবো পূজো স্পেশালে শুনুন অমৃতা কোনারের লেখা ক্রাইম থ্রিলার কোহেলি। কোহেলি
12: 17 থেকে 21 অক্টোবর প্রতিদিন রাত 10:30 only on 107 FM Rainbow। আমাদের গল্প যে কোনো সময় শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আকাশবাণী কলকাতা।
13: শুনছেন নমস্কার কলকাতা,
14: নমস্কার কলকাতা
13: 107 FM Rainbow তে। নমস্কার কলকাতা,
14: নমস্কার কলকাতা।
15: নিবেদিতা সেন শেওড়াফুলি থেকে অনেক আগে মেসেজ করেছিল, আর শুনতে চেয়েছো আশ্রিতা ছবির এই গান তোমার জন্য এবং সকলের জন্য। রইল সেকেন্ড আওয়ারের গান মিলান্তির গান। 8:06 হয়েছে, 26 সেকেন্ড, স্টুডিওর ঘড়ি বলছে, আমি 10:00 পর্যন্ত আছি তোমাদের বন্ধু।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: তোমাদের কাছে জানতে চেয়েছিলাম যে আজ আন্তর্জাতিক কন্যা সন্তান দিবস বা ইন্টারন্যাশনাল ডে অফ দ্য গার্ল চাইল্ড, এই বিশেষ দিনে জানতে চেয়েছিলাম যে নিজের মা ছাড়া বা পরিবারের কোনো মহিলা ছাড়া বা কন্যা ছাড়া বাইরের কেউ, এমন কেউ যিনি তোমার কাছে আদর্শ, যিনি প্রত্যেক মুহূর্তে তোমাকে ইন্সপায়ার করেন, না এর মানে এই নয় যে নিজের মা ছাড়া আর কেউ পরিবারের কেউ ইন্সপায়ার করতে পারে না কোনো মহিলা, তা নাও হতে পারে, হতেও পারে, কিন্তু নিজের মাকে প্লিজ জেনো না, কারণ আমাদের মা তো সবসময় আমাদের ইন্সপায়ার করেই থাকেন বলেই বাহুল্য। সৌভিক সরকার মেসেজ করেছ কসবা হালতু থেকে, সুপ্রভাত জানিয়েছ, আজ খুব সুন্দর সুন্দর চিঠি ছিল ভোড়াইতে, টপিকে বলি অনুপ্রেরণা মা ছাড়া আর আমার দিদা জোগাতো যেন, কারণ আমি দেখেছি সংসারের অভাবে কিভাবে, সংসার অভাবের মধ্যে কিভাবে চালাতে হয় সেটা দেখেছি, সামান্য কিছু দিয়ে অসাধারণ রান্না করা যায়, সাথে সেলাই, গান, কবিতা, ছোট্ট গল্প লেখা সব পারতেন। শেষে বলবো ধৈর্য ছিল খুব, আর নেই কিন্তু তার, আজ নেই কিন্তু তার সব কিছুই মনে আছে। সৌভিক সরকার কসবা হালতু, যে সয় সে রয়, যে না সয় সে নাশ হয়। সত্যি তাই, মানে মানুষদের ক্রমশ ধৈর্য কমে যাচ্ছে, তার জন্য এখন বড় ভিডিওর বদলে শর্টস দেখছি আমরা, আর টেস্ট ক্রিকেট তো প্রায় প্রাগৈতিহাসিক যুগে পৌঁছে গেছে, ওয়ান ডেও এখন জায়গা নিয়েছে টি-20 ম্যাচ। শুভ সকাল দাদা, মা সারদা দেবী, মাদার টেরেজা, এদের কথা খুব মনে পড়ে যারা আমাকে প্রত্যেক মুহূর্তে ইন্সপায়ার করেন। শর্মিষ্ঠা মুখার্জি, সাঁকড়াইল হাওড়া। কি অদ্ভুতভাবে একটু আগে বলছিলাম যে সয় সে রয়, সারদা দেবীর কথা

বলল শর্মিষ্ঠা। থ্যাংক ইউ সো মাচ রজত বিশ্বাস, বানপুর নদিয়া থেকে মেসেজ করেছো, গুড মর্নিং জানিয়েছো। গুড মর্নিং আমার তরফ থেকেও। আমাদের পাড়ায় একজন আছেন, ওনার বয়স হয়ে গেলেও খুব পরিশ্রম করতে পারেন সেই ভদ্রমহিলা, এবং সবার বিপদে আপদে ঠিক ছুটে যান, সবার পাশে থাকেন। ওনার প্রতিটি পদক্ষেপ নতুন করে শেখায় অনেক কিছু। আসলে সব মেয়েরাই কোথাও দুর্গা। অর্জুন সিং তামিলনাড়ু থেকে মেসেজ করেছে, অবশ্যই আমি সেই দিদির কথা বলবো যে প্রত্যেক মুহূর্তে আমাকে ইন্সপায়ার করে, আর সে হলো সুকন্যা দি, যাকে দেখে আমি অনুপ্রাণিত হই, আর যার সঙ্গে তার সঙ্গে যখনই যোগাযোগ হয় তখনই আমাকে আমার কাজের প্রতি পরামর্শ দেন কাজের ব্যাপারে, আর তার কথাগুলো আমাকে অনুপ্রাণিত করে। কষ্ট হয় তবুও নিজেকে সান্ত্বনা দিয়ে থাকি, কেন কষ্ট হয় সেটা লিখুনি, নিশ্চয়ই একদিন মেঘ সরে যাবে, সুপ্রভাতের আলো আমাকে নিশ্চয়ই দেবে সুপথের দিশারি। অর্জুন সিং ফ্রম তামিলনাড়ু। আর আমার শিক্ষিকা যিনি প্রতিদিন আমাকে প্রেরণা দেন তার কথা বলবো, প্রশান্ত জানা বিশপুর, সবই বুঝলাম কিন্তু জানা হলো না সেই শিক্ষিকার নাম। হোয়াট এভার, পরে আবার মেসেজ করো। ভেরি নাইস টপিক বলছেন সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে। আমাকে ইন্সপায়ার করেন আমার জিএফ গার্লফ্রেন্ড, কারণ তিনি আমাকে স্মোক করা থেকে বিরত করেছেন অ্যান্ড সঞ্চয় করেছেন। সোমনাথ ঘোষ ফ্রম দমদম ক্যান্টনমেন্ট, 9903653992 ইজ দ্য নাম্বার। আজ আন্তর্জাতিক কন্যা সন্তান দিবস, বা ইন্টারন্যাশনাল ডে অফ দ্য গার্ল চাইল্ড, 11ই অক্টোবর। আজ আজকের দিনে জানতে চেয়েছি তোমাদের থেকে এমন কোন মহিলা, কোন মেয়ে, কোন নারী, তোমার মাকে ছাড়া বলো তাড়াতাড়ি, যিনি প্রত্যেক মুহূর্তে তোমাকে ইন্সপায়ার করেন, অনুপ্রাণিত করেন, বা অনুপ্রাণিত করে অথবা ইন্সপায়ার করে। মায়ের কথা আলাদা করে বলবো না, তবে গানে গানে শোনাবো।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 সাল পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। আজ এখন শুনছেন নমস্কার কলকাতা সুমকের সাথে। রবিবারের নমস্কার কলকাতায় আমি আছি 10:00 পর্যন্ত, আর স্টুডিওর ঘড়ি বলছে 8:18 হয়ে 43 সেকেন্ড। আজ আন্তর্জাতিক কন্যা সন্তান দিবস বা ইন্টারন্যাশনাল ডে অফ দ্য গার্ল চাইল্ড। সারা বিশ্বে প্রতিদিন প্রায় 33,000 মেয়েকে অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়া হয়। বর্তমানে বিশ্বব্যাপী 3 মিলিয়নেরও বেশি মেয়ে এবং তরুণী HIV আক্রান্ত হয়। 15 থেকে 19 বছর বয়সী প্রায় 44% মেয়ে গার্হস্থ্য হিংসার সাক্ষী হয় আজকের দিনেও। 5 থেকে 14 বছর বয়স পর্যন্ত মেয়েরা ছেলেদের থেকে বেশি কাজ করে। তারা 28 ঘন্টার বেশি শ্রমের পেছনে ব্যয় করে, যে পরিসংখ্যান ছেলেদের তুলনায় দ্বিগুণ। এছাড়া 96% মেয়ে ও নারী মানব পাচারে নানা রকম নির্যাতনের শিকার হয়। এই পরিস্থিতিতেও কল্পনা চাওলা, কিরণ বেদী, সানিয়া মির্জা, সাইনা নেহওয়াল, মেরি কম, এরা সহ আরও বহু মহিয়সী ভারতীয় নারী প্রতি মুহূর্তে দেশকে, সমাজকে এবং বৃহত্তর ক্ষেত্রে বিশ্বকে কোনো না কোনোভাবে সমৃদ্ধ করেই চলেছে। খেলাধুলো, শিল্পকলা, অফিস এবং সেনাবাহিনী, এমন কোনো ক্ষেত্র নেই যেখানে আজকের দিনে মেয়েদের প্রাধান্য নেই। তাই জানতে চেয়েছি তোমাদের থেকে, তোমার কাছে তোমার মাকে ছাড়া এমন কোন নারী বা মেয়ে বা মহিলা তোমাকে ইন্সপায়ার করছে প্রত্যেক মুহূর্তে? হতে পারেন তিনি তোমার মাকে ছাড়া তোমার পরিবারের কেউ, অথবা তোমার পাড়ার কেউ, অথবা তোমার চেনা পরিচিত বৃত্তের মধ্যে কেউ, অথবা এমন একজন কেউ যিনি আমাদের ধরাছোঁয়ার বাইরে কিন্তু সকলেই তাকে চেনেন, স্বনামধন্য কেউ। জানো, 9903653992 এই নাম্বারে। আর আজ স্বনামধন্য অ্যাক্টর বিগ বি এর জন্মদিন বলে ফ্ল্যাশব্যাক টিউন আর 3-1-3 গানের হ্যাট্রিকের ফার্স্ট আওয়ারের 3-3 গান শুনিয়ে দিয়েছি তার অভিনীত ছবির। আরও একবার এই আওয়ারের ফ্ল্যাশব্যাক সং। 8:20 হয়ে 50 সেকেন্ড, তাই 8 থেকে 9 এই আওয়ারের সেকেন্ড আওয়ারের ফ্ল্যাশব্যাক টিউন অমিতাভ বচ্চনের ছবি থেকে। কোন ছবি আলাদা করে বলে দেওয়ার অপেক্ষা রাখে না।
0: FM Rainbow Flashback Song. Rainbow Flashback Song.

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: নিউ টিউন শোনাবো, তার আগে তোমাদের যে নিউ মেসেজগুলো এসেছে আমার কাছে 9903659292 এর মাধ্যমে সেগুলো পড়ে দেবো। গুড মর্নিং সমকদা, আমার দুই যমজ মেয়ে সৌম্যশ্রী আর সংঘশ্রী, সম্ভবত না শঙ্খশ্রী, ওরা দুজনেই ক্লাস এইটে পড়ে, মেধাবী ছাত্রী, পড়াশোনায় ভালোই, বলছে দীপক কুমার তুং, গ্রাম বেলপুকুর, তুংপাড়া, শ্যামপুর, হাওড়া। ওদের পড়াশোনার ওপর মনোযোগ দেখে ছোটবেলা থেকেই আমি আপ্লুত হয়ে যাই, রাত 1:30-2 পর্যন্ত রাত জেগে পড়বে, আবার সকাল 6 থেকে কোচিং থাকে, স্কুল থাকে, ওদেরই যে প্রচেষ্টা তাকে আমি সাধুবাদ জানাই। এই বয়সে ওদের এনার্জি

0: দেখে আমারও ইচ্ছে হয় মাঝে মাঝে কোচিংয়ে দিয়ে আসি, নিয়ে আসি, যা বলে তাই শুনি। ওদেরকে আরও পড়াশোনায় মনোযোগী করতে আমি বাবা হয়ে যেটুকু করার করে যাই, করে যাব এবং করে যাচ্ছি এবং আগামী দিনেও করে যাব। দীপক কুমার তুং, গ্রাম বেলপুকুর, তুংপাড়া, শ্যামপুর, হাওড়া। খুব ভালো লাগলো সোমশ্রী আর শঙ্খশ্রী, বা শঙ্খশ্রী সম্ভবত, শঙ্খশ্রী, সোমশ্রী, শঙ্খশ্রী ক্লাস এইটে পড়ে, ওদের এই যে ডেডিকেশন পড়াশোনার প্রতি, আজকের দিনে সত্যি এই কথাগুলো শোনা যায় না। এবং আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ইন্সপিরেশন বলতে আমাদের থেকে বয়সে বড় কেউ বা এমন একজন কেউ যিনি এই মুহূর্তে পৃথিবীতে নেই, এই পৃথিবী ছেড়ে অনেক দিন আগে চলে গেছেন, এমন কাউকে আমরা ভাবি, তারাই আমাদের ইন্সপায়ার করেন। কিন্তু না, আমাদের থেকে বয়সে ছোটরাও যে আমাদের ইন্সপায়ার করতে পারে তার প্রমাণ দীপক কুমার তুং, বেলপুকুর, তুংপাড়া, শ্যামপুর, হাওড়া থেকে এই মাত্র দিল। আর তোমাদের দুজনকে, দুই মেয়েকে, সোমশ্রী, শঙ্খশ্রীকে তোমাদের বলছি, তোমরা যেভাবে এগিয়ে যাচ্ছ ঠিক এভাবেই এগিয়ে যাও। আর শুধুমাত্র নিজের বাবার নয়, সারা তোমার যে আশেপাশের যে জগৎটা, তোমার যে ফিল্ডটা, সেই ফিল্ডে তুমি আরও অনেককে, তোমরা আরও অনেককে ইন্সপায়ার করো, এই আমার মন থেকে তোমাদের প্রতি একটা বার্তা থাকবে। যাদবেন্দ্র পাণ্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে মেসেজ করেছেন, শরতের এই স্নিগ্ধ সকালে শিউলি ভেজা ঘাসের পরে শুভ্র কাশের দোলা দিয়ে শুভেচ্ছা জানাই সমাদরে। আমি কিন্তু এতটুকু বাড়িয়ে বলছি না, বিশ্বজননী মা আমার জীবনে গভীর অনুপ্রেরণা, সাহস ও শান্তির উৎস, যিনি প্রতিদিন প্রতি মুহূর্তে আমাকে অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন, যেটা আমি অনুভব করতে পারি। আজ ভোরাইতে তোমার মিষ্টি গলাতে যেমন অসাধারণ ভোরে ট্রেনের বার্তাগুলো পাঠ, ঠিক তেমনি বার্তার কথার সঙ্গে মিলিয়ে অসাধারণ গানগুলো, আহা আহা আহা, অসাধারণ উপস্থাপনা। খুব ভালো, সুস্থ, আনন্দ সুরে সুরে থেকো। সুমক, যাদবেন্দ্র পাণ্ডা, জুখিয়া বাজার, কাঁথি, পূর্ব মেদিনীপুর। আমার তরফ থেকেও একই ধরনের শুভেচ্ছা সকলের জন্য, যারা যারা শুনছো নমস্কার কলকাতা, অথবা শুনতে পারছো না নমস্কার কলকাতা, সকলের জন্য প্রচুর শুভেচ্ছা রইল। শুভ সকাল, বিশ্বজিৎ দত্ত কলকাতা শ্যামপুকুর থেকে মেসেজ করেছে, মায়ের পরম ভালোবাসার স্থান সবার ওপরে, বলাই বাহুল্য। তবে মায়ের স্নেহের গণ্ডি ছাড়িয়ে বিশ্বমঞ্চে যে তিনজন মহীয়সী নারী আমার হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছেন, তাঁরা হলেন এক নম্বর হেলেন কেলার, অদম্য ইচ্ছাশক্তির প্রতীক আমার মতে, আর মানবতার আলো, মানবতার প্রতীক মাদার টেরেসা। এছাড়া ফ্লোরেন্স নাইটিঙ্গেল, যিনি সেবা ও সমবেদনার মূর্ত প্রতীক। অসাধারণ লাগলো, বিশ্বজিৎ দত্ত শ্যামপুকুর কলকাতা থেকে মেসেজ পাঠিয়েছেন, তুমিও পাঠাতে পারো মেসেজ। 9903653992 ইজ দ্য নাম্বার। আর এই মুহূর্তে এই আওয়ারের নতুন গান শুনিয়ে দিই, নিউ টিউন এই মুহূর্তে তোমাদের কানে। আর স্টুডিওর ঘড়ি বলছে 8:30:47।
1: FM Rainbow, new tune. Rainbow, new tune. Rainbow.

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: আশ্বিনের আকাশ জুড়ে খুশির রাঙা আলো, বাতাসে ভেসে আসছে শিউলি সুঘ্রাণ, কাশের বোন মাথা দুলিয়ে জানান দিচ্ছে মা আসছেন ঘরে, পুজো পুজো গন্ধে জগৎ মাতে আনন্দে, সে আনন্দধারার ছোঁয়া লাগে ইথার তরঙ্গেও, সুরে ছন্দে সেজে ওঠে আকাশবাণীর গান, পুজোর গান। শুনতে পাবেন 16 অক্টোবর থেকে 21 অক্টোবর আকাশবাণী কলকাতা গীতাঞ্জলিতে প্রতিদিন সকাল 8:30 এবং রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেইনবোয় সকাল 11:00 এবং FM গোল্ডে বেলা 1:10। আকাশবাণীর পুজোর গান।
4: দুর্গা পুজোয় এবার পাহাড়ে রহস্য,
5: সেই সুর, সেই সুর এত বছর পর কিভাবে, পাপ পাপ সব পুরনো পাপ, সব রক্তচণ্ডীর অভিশাপ।
4: একের পর এক খুন, বেড়াতে গিয়ে রহস্যের সামনে সাংবাদিক,
6: মৃত্যুর আগে হ্যালুসিনেট করছে, মারা যাবে বুঝেও কিছু করতে পারছে না।
7: এই পাহাড়ে এমন অনেক গাছ আছে যা শরীরের জন্য বিষ,
6: কিন্তু এই বাঁশির সুরের সঙ্গে এত মানুষের মৃত্যুর কি সম্পর্ক?
4: 29 বছর পর জেগে ওঠে কোন হারিয়ে যাওয়া অতীত, সত্যি কোনো অভিশাপ নাকি ঠান্ডা মাথার বদলা?
0: FM রেইনবো পুজো স্পেশালে শুনুন অমৃতা কোনারের লেখা ক্রাইম থ্রিলার কোহেলি। কোহেলি
8: 17 থেকে 21 অক্টোবর প্রতিদিন রাত 10:30 only on 107 FM রেইনবো। আমাদের গল্প যে কোনো সময় শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আকাশবাণী কলকাতা।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।

আজকের দিন উমাদের জাগার দিন, জাগ্রত হওয়ার দিন, কারণ আজ আন্তর্জাতিক কন্যা সন্তান দিবস বা ইন্টারন্যাশনাল ডে অফ দ্য গার্ল চাইল্ড। আর তোমরা মেসেজ পাঠাচ্ছ এই বিশেষ দিনে কোন কন্যা সন্তান, কোন মহিলা, কোন মেয়ে তোমাকে ইন্সপায়ার করে তোমার মায়ের বাইরে। কৃষ্ণেন্দু বিশ্বাস পায়রাডাঙ্গা থেকে মেসেজ করেছো 9903653592-তে। নমস্কার জানিয়েছ, দেবীপক্ষের প্রথম রবিবারের সুপ্রভাত। ঠিক, পিতৃপক্ষ শেষ হয়ে দেবীপক্ষ শুরু হয়ে গেছে। বিশ্ব কন্যা সন্তান দিবসে এটুকুই বলতে চাই, বর্তমান সময়ে কন্যা সন্তান বা পুত্র সন্তানের মধ্যে কোনো পার্থক্য করা ঠিক নয়, কারণ কন্যা সন্তানেরাও আজ পুত্র সন্তানদের সাথে পায়ে পা মিলিয়ে সর্বত্র সেরার সেরা। পরিশেষে সত্যি কথা তুলে ধরলাম আমি, যে নানান কর্মযজ্ঞ বসুন্ধরাতে সুস্থ রাখার জন্য চালিয়ে যাচ্ছি সদা সর্বদা, সেটা জীবনসাথী পাপিয়ার অনুপ্রেরণা ও সহযোগিতায় সম্ভব হচ্ছে। কৃষ্ণেন্দু বিশ্বাস, পাপিয়া বিশ্বাস, পায়রাডাঙ্গা। জুড়ে দিলাম আপনার সহধর্মিনীকে, তাই আরও এরকম কিছু মেসেজ চাই যেখানে নিজের মাকে ছাড়া অন্য কেউ, মানে নিজের মায়ের বাইরে এমন কোনো নারী যার কথা আজকে বলতে পারি, 9903653592-তে মেসেজ পাঠাতে পারি, যিনি আমাকে বা যে আমাকে প্রত্যেক মুহূর্তে ইন্সপায়ার করছে। নিবেদিতা সেন ফ্রম শেওড়াফুলি গুড মর্নিং জানিয়েছে, গুড মর্নিং ফ্রম মাই পার্ট টু। আজ সকালবেলাটা খুব সুন্দর, ভোরাইতে তোমার চিঠির পড়া শুনলাম, ভালো লাগলো। আর টপিকে বলি, আমার মা নয় বর দিদি, আমার চেয়ে 10 বছরের বড়, শান্ত প্রকৃতির, পড়াশোনার বলো যে কোনো কাজ আমাকে সাহায্য করত, পরীক্ষায় বলতো অত চিন্তা, পরীক্ষার আগে বলতো অত চিন্তা করবি না, প্রশ্নপত্র পেলে সব ঠিক হয়ে যাবে, আবার একটু দেরি হলে মা তো ডেকে আছে, দিদি মুখে আঙুল দিয়ে চুপ করতে বলতো, সবেতে আমার সঙ্গী, সব কাজে দিদির অনুপ্রেরণা। গুড মর্নিং, কালনা পূর্ব বর্ধমান থেকে কবিতা দেবনাথ, আমাকে আমার মা বাদে আমার 2 বোন আছে, তারা আমাকে অনুপ্রাণিত করে, আজকে গানগুলো খুব ভালো লাগছে। কিন্তু কে বলেছ কবিতা? আচ্ছা, কবিতা দেবনাথ কালনা পূর্ব বর্ধমান থেকে। এর আগে দিদির অনুপ্রেরণা আর এই মুহূর্তে বোনেদের অনুপ্রেরণা, বেশ ভালো, দারুণ। কিন্তু আজকে গানগুলো ভালো লাগছে, অন্য দিনগুলো গানগুলো ভালো লাগে না, মনটা খারাপ হয়ে গেল। হোয়াট এভার, মফিজুল খানের মেসেজ পেয়ে আবার মনটা ভালো হয়ে গেল। নন্দীগ্রাম থেকে মফিজুল খান মেসেজ করেছো, গুড মর্নিং জানিয়েছো, প্রফেশনের তাগিদ ভুলে গিয়ে একটি ক্লাসরুমে শয়ে শয়ে বাচ্চার মা হয়ে উঠতে পারা দিদিমণি আমার কাছে একজন ইন্সপায়ার করা মা, বা হাসপাতালের বেডে মুমূর্ষু রোগীকে সেবা দেওয়া নার্স ম্যাডাম, এনারাও একজন গুরুত্বপূর্ণ মাই বটে। মফিজুল খান ফ্রম নন্দীগ্রাম, দ্যাটস ওয়াই মফিজুল ইজ সো ইউনিক। অসাধারণ কিছু ভাবনা আমাদের ভাবিয়ে দিয়ে যায়, অনেকটা আমাদের বিবেকের মতো। মফিজুল খান ফ্রম নন্দীগ্রাম।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।

0: আন্তর্জাতিক কন্যা সন্তান দিবস বা ইন্টারন্যাশনাল ডে অফ দ্য গার্ল চাইল্ডের সব গার্ল চাইল্ডের শাবাশিয়া।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
0: আর শাবাশ দিচ্ছ তুমিও 9903659992 তে তোমার মাকে ছাড়া, তোমার একদম জন্মদাত্রী যিনি তাকে ছাড়া, তিনি তো বেস্ট, সুপার বেস্ট, তাকে ছাড়া আর কাকে তুমি অনুপ্রেরণা বলে মনে করো তোমার জীবনে, কোন মহিলাকে? চিত্রব্রত গুহ জয়রামপুর হাওড়া থেকে মেসেজ করেছেন, সুপ্রভাত জানিয়েছেন, সুপ্রভাত আমার তরফ থেকেও। মা ছাড়া আত্মীয় স্বজন বাড়ির লোক সকলেই ইন্সপায়ার করে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে, কিন্তু বই পড়ে তোমাদের এই অনুষ্ঠান শুনে আমরা তো ইন্সপায়ার্ড হই। এখানে তোমাদের অনুষ্ঠানের অবদান অনস্বীকার্য। চিত্রব্রত গুহ জয়রামপুর হাওড়া না, আমরা কিন্তু জাস্ট বলেছি কোন মহিলা বা কোন মেয়ে বা কোন ওই ওমেন আর কি, হোয়াট এভার, যেভাবেই বলি না কেন, যে নাম

ডাকি না কেন, তিনি ইন্সপায়ার করেন আপনাকে। কোনো পুরুষের কথা কিন্তু আজকে জানতে চাইছি না, কারণ আজকে স্পেশালি আন্তর্জাতিক কন্যা সন্তান দিবস, মানে আজকে কন্যা সন্তানরাই দি বস। ফলতা বকুলতলা থেকে শম্ভু বলছেন, নিজের মায়ের পরে যদি সব থেকে কেউ অনুপ্রেরণা দিয়ে থাকে তা জগৎজননী মা শারদা। মায়ের মন্দিরে বসলে দেখি শান্তি বিরাজ করে, তা ভাষায় প্রকাশ করা যায় না। যেখানে মায়ের নাম সেখানেই আনন্দধাম। আর এই প্রসঙ্গে আরও একটা মেসেজ পেয়েছি, সুপ্রীতি ভট্টাচার্য প্রিন্স আনোয়ার শাহ রোড কলকাতা 33 থেকে মেসেজ করেছেন, যে শয় সে রয়, এটি একটি প্রবাদ বচন, এটি মা সারদা দেবীর বলার আগেও ছিল। হ্যাঁ অবশ্যই ছিল, কিন্তু মানে এই কথাটা বললেই মা সারদা দেবীর কথাই আমাদের সকলেরই মনে আসে। ওই প্রবাদ বচন ছাড়া আরও অনেক প্রবাদ বচন আমাদের বাংলায় প্রচলিত আছে, এদের সৃষ্টিকর্তা কারা আমরা সত্যিই কেউ জানি না। এই সমস্ত মানুষেরা আমাদের অনুপ্রেরণা দেয়। সুপ্রীতি ভট্টাচার্য ফ্রম প্রিন্স আনোয়ার শাহ রোড কলকাতা 33। আর নয়ন কুমার সোঁ শ্যামবাজার গোঘাট হুগলি থেকে বহুদিন বাদে মেসেজ করেছে এবং লিখেছে, দারুণ লাগছে অনুষ্ঠান, কিন্তু তুমি আজকের টপিকে অ্যাজ সাচ কিছু লেখনি, হোয়াট এভার। মাধাই দাস বহরু ঘোষপাড়া থেকে মেসেজ করেছেন, শরতের ছোঁয়ায় জানালাম শারদীয়ার আগাম আন্তরিক প্রীতি শুভেচ্ছা, বিষয়টি আজ খুব ভালো আমার কাছে। আমার মা ছাড়া আমার স্ত্রী আমার অনুপ্রেরণা, কারণ যখন মা পৃথিবী ছেড়ে চলে যান তখন পাশে দাঁড়িয়ে সাহস যোগাবার মতো কেউ ছিল না। তখন একমাত্র আমার স্ত্রী আমার কাঁধে হাত রেখে বলেছিল, তোমার কোনো চিন্তা নেই, আমি সব সময় তোমার পাশে ছিলাম, আছি, থাকব। ও আমাকে যেভাবে সহযোগিতা করে যাচ্ছে ওর জন্য আমি মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে আছি, আর তাতে আমি স্ত্রীর জন্য গর্বিত। মাধাই দাস বহরু ঘোষপাড়া থেকে এই দুর্দান্ত মেসেজ পাঠিয়েছে। আর আমি তোমাদের কাছ থেকেও জানতে চাইছি, যারা এখনও পর্যন্ত মেসেজ করোনি 9903659992, আজ আন্তর্জাতিক কন্যা সন্তান দিবস বা ইন্টারন্যাশনাল ডে অফ দ্য গার্ল চাইল্ড, জানতে চেয়েছি আজকের দিনে, আজকে এই বিশেষ দিনে, যে নিজের মাকে ছাড়া এমন কোন মহিলা, কোন নারী তোমাকে বিশেষ করে ইন্সপায়ার করেছে আজকের এই দিন বলে নয়, প্রত্যেক মুহূর্তে ইন্সপায়ার করে যাচ্ছে, কিন্তু অবশ্যই নিজের মাকে ছাড়া আর যদি কারুর কথা তুমি বলতে চাও জানাও 9903659992 এই নাম্বারে। 8:55 হয়ে 45 সেকেন্ড, আরও 1 ঘন্টা 5 মিনিট মতন আছি তোমাদের সঙ্গে হয়ে। আজ আমি সোমক রবিবারের নমস্কার কলকাতাতে, তোমাদের মেসেজ আসুক, তোমার মেসেজ আসুক 9903659992, আর আমি আরও 1 ঘন্টা তোমাদের সঙ্গে হয়ে থাকবো। সবচেয়ে বড় কথা, আজ বিগ বির জন্মদিন, তার গান শোনাচ্ছি, 3-1-3 গানের হ্যাট্রিকে ফার্স্ট আওয়ারে শুনিয়েছি 3-3 গান, আর ফ্ল্যাশব্যাক টিউনেও রয়েছেন বিগ বি। আর লাস্ট আওয়ার চলে এসেছে প্রায়, তাতে 3-3 গান ব্যাক টু ব্যাক শোনাবো, কারণ আজ চন্দ্রচূড় সিংয়ের জন্মদিন, তাই 3-3 গান ওয়েট করে আছে তার অভিনীত ছবির। সঙ্গে থেকো, শুনতে থেকো সোমককে, রবিবারের নমস্কার কলকাতাতে।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা আজ এক বছর পূর্ণ করেছে। দেশের 100টি উচ্চ সম্ভাবনাময় কৃষি জেলায় কৃষিক্ষেত্রকে আরও মজবুত করার লক্ষ্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের পর 6 বছর মেয়াদী এই উদ্যোগটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত বছর আজকের দিনে চালু করার জন্য সবুজ সংকেত দিয়েছিলেন। প্রধানমন্ত্রী কৃষি সিঁচাই যোজনার আওতায় জলবিভাজিকা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে পশ্চিমবঙ্গ উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। পশ্চিমাঞ্চলে জল সংরক্ষণ, সেচ সম্প্রসারণ, দীর্ঘমেয়াদী কৃষি এবং গ্রামীণ জীবিকার উন্নয়নে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বলে কৃষি দফতরের তরফে জানানো হয়েছে। বর্তমানে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম এই 6 জেলায় 27টি জলবিভাজিকা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরান 3রা নভেম্বরের নির্বাচনের আগে আমেরিকার বিরুদ্ধে তাদের আক্রমণ আরও তীব্র করতে পারে। টেনেসিতে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রকে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে তেহরান সম্ভবত অতিরিক্ত কোনো পদক্ষেপ নেবে। পাশাপাশি ওয়াশিংটন যুদ্ধ দ্রুত শেষ করতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। সৌদি আরবের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে এক হামলায় 12 জন নিহত এবং 300 জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। গতকাল বিমানবন্দরের অভ্যন্তরীণ ফ্লাইট টার্মিনাল কমপ্লেক্সের এই হামলায় 4 জন সৌদি নাগরিক, 2 জন বাংলাদেশি এবং মার্কিন যুক্তরাষ্ট্র, মিশর, জর্ডান, সিরিয়া, সুদান ও প্যালেস্টাইনের 1 জন করে নাগরিক প্রাণ হারিয়েছেন। কলকাতার এন্টালি এবং হুগলির ডানকুনিতে পরপর 2 অ্যাপক্যাব চালককে নৃশংসভাবে খুনের ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডানকুনির খুনের সূত্র ধরেই ঘটনার কিনারা করল চন্দননগর পুলিশ কমিশনারেট। তদন্তে একটি সংগঠিত গাড়ি চোর চক্রের হদিশ পাওয়া গেছে। ধৃত মোহাম্মদ মনিরুল গাজী, শেখ শাহাদাত এবং মোহাম্মদ আরিয়ান মোল্লাকে 5 দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছেন বিচারক। 2026-27 মরশুমে রঞ্জি ট্রফি ক্রিকেট টুর্নামেন্ট আজ শুরু হচ্ছে। 4 দিনের লিগ পর্বে বাংলা তাদের প্রথম ম্যাচে দিল্লির মুখোমুখি হবে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা
2: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা।
4: তাহলে শুরু করি ইনভেস্টিং এর পথ।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: দুর্গা পূজোয় এবার পাহাড়ে রহস্য।
2: সেই সুর, সেই সুর এত বছর পর কিভাবে? পাপ, পাপ, সব পুরনো পাপ, সব রক্তচণ্ডীর অভিশাপ।
1: একের পর এক খুন, বেড়াতে গিয়ে রহস্যের সামনে সাংবাদিক,
3: মৃত্যুর আগে হ্যালুসিনেট করছে, মারা যাবে বুঝেও কিছু করতে পারছে না।
4: এই পাহাড়ে এমন অনেক গাছ আছে যা শরীরের জন্য বিষ,
3: কিন্তু এই বাঁশির সুরের সঙ্গে এত মানুষের মৃত্যুর কি সম্পর্ক?
1: 29 বছর পর জেগে ওঠে কোন হারিয়ে যাওয়া অতীত? সত্যি কোনো অভিশাপ নাকি ঠান্ডা মাথার বদলা?
5: FM রেইনবো পূজো স্পেশালে শুনুন অমৃতা কোনারের লেখা ক্রাইম থ্রিলার কোহেলি। কোহেলি
6: 17-21 অক্টোবর প্রতিদিন রাত 10:30 only on 107 FM রেইনবো। আমাদের গল্প যে কোনো সময় শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আকাশবাণী কলকাতা।
7: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
8: গান মিলান্তি, গান মিলান্তি।
9: সৌভিক ফ্রম ঢাকুরিয়া, ঢাকুরিয়া থেকে সৌভিক মোনালি ঠাকুরের কণ্ঠে এই গান শুনতে চেয়েছে বলেই বাহুল্য। পুজোর আগে এমন গান তো মনের মধ্যে ঢাক বাজাবেই বাজাবে।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: নটা বেজে 7 মিনিট হয়ে 43 সেকেন্ড, লাস্ট আওয়ারে ঢুকে পড়েছি আর আছি এক ঘন্টাও নয়, পুরো এক ঘন্টাও নয়, অল্প সময় তোমাদের সঙ্গী আমি সোমক। আর তোমাদের মেসেজ এসেছে, সেই মেসেজগুলো পড়ে দিই। এই মুহূর্তে যে মেসেজটা শাওন বারাসাত থেকে পাঠিয়েছে সেটা হাতে তুলে নিলাম। মানুষ তাদের ব্যক্তিত্ব চিন্তাধারাও যে আলাদা হয় সেটা বুঝতে সাহায্য করেছে আমার দুই বান্ধবী, বলতে পারো একেবারে জলজ্যান্ত উদাহরণ হয়েছে। একটু খুলে বলি এবার কেমন। প্রথমজন সন্তান হওয়ার পর সন্তানকে নিজে হাতে মানুষ করবে বলে ভালো চাকরি ছেড়ে দিল, আর দ্বিতীয়জন সন্তান হওয়ার পর সেই সন্তানকে এক আয়ামাসির হাতে ছেড়ে দিয়ে কর্পোরেট সেক্টরে চাকরি করতে ঢুকলো পরিবারের জন্য নিজের ক্যারিয়ারের সাথে আপোষ করবে না বলে। আমি জানি না কে ভুল করেছে আর কে ঠিক, কিংবা কাউকে অন্য কোনো দৃষ্টিভঙ্গিতে বিচারও করছি না একেবারেই। সবারই নিজের জীবনটাকে নিজের মতো করে সাজিয়ে নেওয়ার অধিকার আছে, কিন্তু এই পৃথিবীতে প্রতিটি মানুষে যে আলাদা, কারোর সাথে কারোর তুলনা করা উচিত না, এই জিনিসটা খুব ভালো করে বুঝেছি শাওন ফ্রম বারাসাত। এছাড়া আরও একটা মেসেজ, সোমেন যাদবপুর থেকে মেসেজ করেছ, শারদ শুভেচ্ছা জানিয়েছ। প্রিয় সোমক, প্রথমে তোমাকে জানাই রোদ ঝলমলে শুভ সকাল, তার মানে বাইরে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, কিন্তু ওয়েদার রিপোর্ট বলছে আংশিক মেঘলা আকাশ। বলবো ওয়েদার রিপোর্ট কিছুক্ষণ পরে। আজ তোমার কণ্ঠে ভোরের ট্রেনের বার্তাগুলো মন ছুঁয়ে গেল ভোরাইতে, খুব সুন্দর উপস্থাপনা তোমার, থ্যাংক ইউ সো মাচ। আমিও একটা তোমার ভোরের ট্রেনের দরবারে বার্তা পাঠিয়েছি, ও রিয়েলি, পেলে নিশ্চয়ই আমরা পড়বো যদি সময় পাই। মা বলে মেয়েরা সব পারে, কল্পনা চাওলা সেটা প্রমাণ করে দিয়েছিল। কর্নালের একটা ছোট শহর থেকে নাসা পর্যন্ত তাকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল মহাকাশ থেকে পৃথিবী কেমন লাগে, উনি বলেছিলেন কোনো বর্ডার দেখা যায় না, শুধু একটা সুন্দর পৃথিবীকে দেখা যায়। তাই আমি যখন কোনো বিষয়ে আটকে যাই তখন ভাবি একটা মেয়ে যদি পৃথিবীটাই ছেড়ে বেরিয়ে যেতে পারে তাহলে আমি কেন আমার ভয়টা ছেড়ে বেরোতে পারবো না। মা আমাকে জন্ম দিয়েছেন, শিক্ষা দীক্ষা দিয়েছেন, আর এই দুজন আমাকে বুঝিয়ে দিয়েছেন যে মেয়ে হয়ে জন্মানোটা কোনো দুর্বলতা নয়, বরং সুপার পাওয়ার রয়েছে তাদের মধ্যে। ভালো থেকো, ভালোবাসা নিও, পুজোর দিনগুলো সবার শুভ হোক, আনন্দে কাটুক, শারদ শুভেচ্ছা জানিয়েছে সোমেন যাদবপুর থেকে। আর আরও একটা মেসেজ পড়ে দিই, এই মেসেজটা কে পাঠিয়েছো, এই মেসেজটা পাঠিয়েছেন সুপ্রীতি ভট্টাচার্য, প্রিন্স আনোয়ার শাহ রোড, ও এটা তো পড়ে দিয়েছি। এছাড়া আরও একটা মেসেজ বরং পড়ে দিই। সোমা গুড মর্নিং, সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে মেসেজ করেছেন, মাতঙ্গিনী হাজরার দেশপ্রেম আমাকে আজও দেশকে ভালোবাসার মন্ত্রে উদ্বুদ্ধ করে, সুভাষ চক্রবর্তী ফ্রম উত্তর বাওয়ালি। এরকম আরও কিছু মেসেজ যে জমে আছে আমার কাছে সেগুলো সব পড়বো। 9903653992 তোমরা মেসেজ পাঠাচ্ছ, আর আজ বিশেষ এই দিনে তোমরা জানাচ্ছ কোন মহিলা তোমার মাকে ছাড়া তোমাকে স্পেশালি ইন্সপায়ার করেছে কোনো ভালো কাজ করার জন্য বা জীবনে এগিয়ে যাওয়ার জন্য। 9:10 হব করছে, আমাদের তো সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর এই মুহূর্তে শোনাবো এই লাস্ট আওয়ারের ফ্ল্যাশব্যাক সং।
0: FM Rainbow Flashback Song. Rainbow Flashback Song.

0: বিগ বির জন্মদিনে ফ্ল্যাশব্যাক টিউনে অমিতাভ বচ্চনজির অভিনীত এই ছবি আলাদা করে বলার অপেক্ষা রাখে না কোন ছবি, কিন্তু তাও তোমাদের বলি যে যারা আজকে শুনছো তারা জানো হয়তো বা হয়তো জানো না, আজ বিগ বির জন্মদিন। তাই আজকে বিশেষ এই দিনে তিন একে তিন গানের হ্যাট্রিক, ফার্স্ট আওয়ারে তিন তিনটে গান আর ফ্ল্যাশব্যাক টিউনে তিন তিনটে গান, মানে তিনটে ঘন্টায় তিন তিনটে গান শুধুমাত্র বিগ বিকে নিয়ে। আশা ভোঁসলে, অমিতাভ বচ্চন আর শরদ কুমারের কণ্ঠে দো লফজো কি হ্যায় দিল কি কাহানিয়া, আনন্দ বক্সির কথায় আর আর ডি বর্মনের সুরে দ্য গ্রেট গ্যামলার ছবি থেকে এই গ্রেট সং রইল তোমাদের কানে।
1: আমোর মিও দো ভাই সাইতো দিস টর্চার কান্দো

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
0: হাওয়া অফিসের হালচাল হালচাল।
2: একটু আগেই বলছিলাম পার্টলি ক্লাউডি স্কাই, আংশিক মেঘাচ্ছন্ন আকাশ, দিনে সবচেয়ে বেশি তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, সবচেয়ে বেশি, আর সবচেয়ে কম 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল মোটামুটি এক, না অনেকটাই ডিফারেন্স ছিল, 31.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.4 ডিগ্রি সেলসিয়াস কম। হালকা একটা শিশিরে ভাব কিন্তু হচ্ছে, ফিল করা যাচ্ছে। আর গত 24 ঘন্টায় সবচেয়ে কম তাপমাত্রা ছিল 25.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.3 ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। আর আজকে যা দেখতে পাচ্ছি তাতে মিনিমাম টেম্পারেচার কিন্তু আরেকটু কমার কথা, ওই যে ঠান্ডা ঠান্ডা ভাবটা পড়ছে আস্তে আস্তে, শিরশিরানি লাগছে ভোর রাতের দিকে অথবা সন্ধ্যের দিকটায়। আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতা গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি ছিল 97%, সবচেয়ে কম ছিল 62%, বৃষ্টি হয়নি এক ফোঁটা। আর যারা সমুদ্রে মাছ ধরতে যাবেন তাদের জন্য কোনো রকম কোনো সতর্কবার্তা নেই জানিয়ে দিলাম। ওয়েদার রিপোর্ট 9903653992 তোমরা যে মেসেজগুলো পাঠিয়েছো সেই মেসেজগুলো পড়ব, তবে তার আগে শোনাবো আমাদের গান।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: আজ 11ই অক্টোবর, এটা 2026 সাল, কিন্তু অতীতে বিভিন্ন সময়ে বিভিন্ন বছরে 11ই অক্টোবর বিশেষ কারণে বিখ্যাত হয়ে আছে। 1737 সালের 11ই অক্টোবর কলকাতায় একই সাথে ভূমিকম্প আর ঘূর্ণিঝড়ে 3 লক্ষ মানুষের মৃত্যু হয়েছিল। 1871 সালের 11ই অক্টোবর শিকাগোর ভয়াবহ অগ্নিকাণ্ড আয়ত্তে আনা হয়েছিল। এছাড়া 1899 সালের 11ই অক্টোবর দক্ষিণ আফ্রিকায় হল্যান্ড আর ব্রিটিশদের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ সংগঠিত হয়েছিল। আর জার্মান মুদ্রার বিপজ্জনক মুদ্রাস্ফীতি ঘটেছিল 1923 সালের 11ই অক্টোবর। এমন হয়েছিল যে 1 পাউন্ডের মূল্যমান দাঁড়িয়েছিল 1000 কোটি মার্ক। এছাড়া চীন আর জাপানের সেনাবাহিনীর মধ্যে তীব্র লড়াই হয়েছিল 1937 সালের 11ই অক্টোবর, আর এই লড়াইতে দুপক্ষের বিপুল সংখ্যক সৈন্য হতাহত হয়েছিল। 11ই অক্টোবর কী কী কারণে বিখ্যাত, দিনের ডায়েরির আরও একটা পাতা আছে, যদি সময় পাই তাহলে সেই পাতা উল্টিয়ে জানিয়ে দেব তোমাদের। তবে আপাতত তোমাদের কানে থাকলো নিউ টিউন
0: FM রেইনবোতে, রেইনবো নিউ টিউন।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: তাহলে শুরু করি ইনভেস্টিং এর পথ।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: জাস্ট 9:31 হয়েছে, 34 সেকেন্ড, সময় আর হাফ অ্যান আওয়ার মতন রয়েছে। মেসেজ অনেকগুলো জমে আছে পরিদীপ। পার্বতী বল্লভ হাওড়ার পাঁচারুল গ্রাম থেকে, মা ছাড়া আমার জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ মানুষ একজন আছে, আর সে হলো আমার বর্দি ভাই। সব কিছুতে যে কোনো সমস্যাই হোক না কেন, সুন্দর মুহূর্ত হোক খারাপ মুহূর্ত হোক, সব সময় আমার প্রতি আমার দিদির দারুণ টান, সবসময় আমার পাশে থাকে। তাই আজকের এই দিনে আমি আমার দিদিকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানাতে চাই। সকল কন্যা সন্তান, সকল মহিলা, সকল মা, সকল দিদি, সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানাই আজকের এই দিনে, আর সবসময় অনেক শ্রদ্ধার সম্মান জানাই। পার্বতী বল্লভ হাওড়ার পাঁচারুল গ্রাম, কিন্তু তুমি তোমার দিদির নাম বলনি, হোয়াট এভার, জানালে আমিও জানিয়ে দিতাম, তবে এইটুকু তুমি বললে দিদি তোমার অনুপ্রেরণা। আমার নাতনির নাম রেখেছি উপাসনা, আমার হৃদয়ের টুকরো, ও আমার অ্যাড্রেস নাম প্রবীর কুমার নন্দী, বেলঘড়িয়া, কলকাতা 49, ওই হলো আমার ইন্সপিরেশন। পায়েল ব্যানার্জি ফ্রম বেলঘড়িয়া, আমার এক শিক্ষিকা আমার অনুপ্রেরণার আলো, শিক্ষার ছোঁয়ায় মুছে দিয়েছেন জীবনের যত কালো, সঠিক পথে হাঁটতে শিখি তারই হাত ধরে, মূল্যবোধ জন্ম নেয় তারই হাত ধরে, মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা ছিল তারই, সেই আমার জীবনের অনুপ্রেরণার নারী, প্রতিবাদের ভাষা সে শিখিয়েছে আমায়, তার এই অনুপ্রেরণায় আলো দিশা দেখায়। পায়েল ব্যানার্জি ফ্রম বেলঘড়িয়া। আর আরেকটা মেসেজ আছে দমদম ক্যান্টনমেন্ট থেকে, আচ্ছা লিখেছো, আচ্ছা সমগদা, সমগদা মানে মোটামুটি।

0: ভাবে হয়ে উঠলাম সবচেয়ে প্রিয় কিনা তাও জানি না, সঙ্গীতা ওর নাম, ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার থেকে আলাপ, আমার সমস্ত ভালো মন্দ জুড়ে সবসময় জড়িয়ে থাকে, ধীরে ধীরে আমার পরিবারেরও অত্যন্ত প্রিয় হয়ে উঠেছে, আমার বাড়ির মেয়ে হয়ে উঠেছে ও। আমি ভাবতে পারিনি আমাদের মধ্যে এত নিবিড় আত্মিক বন্ধন গড়ে উঠতে পারে। প্রতি মুহূর্তেই আমি ওর কাছ থেকে অনুপ্রাণিত হই এবং আমি ভেবে খুব অবাক হই আমার শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও ও কখনো আমাকে তা অনুভব করায় না। আমার বোন অসুস্থ, সে এখন হসপিটালে ভর্তি আছে, সঙ্গীতা না থাকলে সবটা সামলাতে পারতাম না। আমার বাড়ির সমস্ত দেখাশোনার ভার এবং আমার দায়িত্ব সমস্তটাই এখন ওর হাতে। তুমি আশীর্বাদ করো দাদা ওর যাতে সমস্ত ইচ্ছেগুলো পূরণ হয়। কিছুদিন পরে আমরা কে কোথায় হারিয়ে যাব নিজের কর্মব্যস্ততায় জানি না, তাই যতটা সময় একসঙ্গে উপভোগ করা যায় প্রতি মুহূর্তে আরও যেন জড়িয়ে পড়ছি আমরা। শারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা সকলকে। সমকদাকে দমদম ক্যান্টনমেন্ট থেকে মেসেজ করেছো দিশা, খুব ভালো লাগলো তোমার মেসেজ পেয়ে। আর একটা মেসেজ পড়ে দিই, শুভেন্দু সাউ বিশপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে মেসেজ করেছো, শুভ সকাল জানিয়েছো। আমার মায়ের পরে যদি কেউ আমাকে ইন্সপায়ার করে থাকে তাহলে সেটা আমার স্ত্রী এবং আমার বোন। আমার বোনের বিয়ের আগে বোন আমাকে অনেকভাবে ইন্সপায়ার করতো, ও খুব অল্প ব্যয়, মানে অল্প খরচ করে, খুব সংরক্ষণ করে, টাকা পয়সা কীভাবে গুছিয়ে রাখতে হয় ও জানে। আমার কাছ থেকে যেসব টাকা হাত খরচ হিসেবে নিত সেগুলো গুছিয়ে গুছিয়ে রেখে দিত। আমি যখন কোনো সমস্যায় পড়তাম সেটা আমার হাতে তুলে দিয়ে বলতো, দাদা তুই এটা দিয়ে কাজ চালিয়ে নে আপাতত। বোনের বিয়ের পর আমাকে খুব করে সব কাজে সাহস যোগায় আমার স্ত্রী, সব কাজে আমাকে এগিয়ে দেয়, টাকা পয়সা যা লাগবে সেটা দিয়ে বলে তুমি এগিয়ে যাও তারপরে আমি দেখছি। এই সাহসটা খুব দেয় আমাকে। আমার স্ত্রী এমন যে তার না হয় না হোক কিন্তু অন্যের জন্য যেন কোনোভাবে কম না কষ্ট করতে হয়। সমকদা আগামী শারদীয়ার শুভেচ্ছা জানালাম, শুভেন্দু সাউ বিশপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা। সময় কমে আসছে, 9:34 হয়ে 4 সেকেন্ড, তিনটে গান শোনাবো ব্যাক টু ব্যাক। আর আজ চন্দ্রচূড় সিং এরও জন্মদিন, তাই তিনটে গান ফাইনাল আওয়ারের ব্যাক টু ব্যাক, তিন একে তিন গানের হ্যাট্রিকে চন্দ্রচূড় সিং।
1: FM রেনবোতে

সময় যেহেতু কম, তাই গান শুনতে শুনতেই কয়েকটা মেসেজ পড়ে দিই। শারদ, শুভেচ্ছা জানিয়েছ প্রদীপ ভগত ঘাটশিলা ঝাড়খণ্ড থেকে। মা ছাড়া আমার অনুপ্রেরণা কেউ না, ওনাকে আমি সেই ছোট্টবেলা থেকে দেখে আসছি, ওই জায়গা কখনো কেউ পূরণ করতে পারে না। আর গুড মর্নিং সুমকদা, তোমার বার্তা খুব ভালো লাগে, এই জন্য শুনি। মায়ের আদরের ছিলাম, 8 বছর আগে ছেড়ে চলে গেছেন, আজ মায়ের বার্তা শুনে চোখে জল চলে এসে গেল। ক্যাপ্টেন কিন্তু নাম লেখেননি, শুধু লিখেছেন ক্যাপ্টেন। হোয়াট এভার, থ্যাংক ইউ সো মাচ ক্যাপ্টেন।

গৌতম দত্ত কিষানগঞ্জ বিহার থেকে মেসেজ করেছেন, শুভ সকাল জানিয়েছেন, সকাল থেকেই তোমার সাথে আছি, বেশ ভালো লাগছে, রেনবো শুনতে শুনতে বাগানের কাজও করে যাচ্ছি। আমার একমাত্র কন্যা সন্তান প্রত্যুষা দুর্গাপুর বিসি রায় কলেজ থেকে এম ফার্ম করছে, সে আমাদের খুব প্রিয়। বিয়ের আগে আমার প্রেরণা মা ছাড়া আমার জেঠিমা ছিলেন, যিনি আমাকে খুব ভালোবাসতেন। আমার জেঠিমা সব কাজে দক্ষ ছিলেন খুব। বিয়ের পর আমার গিন্নি বর্ণালী আমাদের খুব খেয়াল রাখে। এই বিশ্বকন্যা দিবস উপলক্ষে আমি সকল ভারতবাসীকে আর সকল কন্যাকে শুভেচ্ছা জানাই। গৌতম দত্ত, কিষানগঞ্জ, বিহার।

তিনেককে তিন গানের হ্যাট্রিকের লাস্ট গান শোনাতে শোনাতে আরও একটা মেসেজ পড়িয়ে দিই। নদিয়ার শান্তপুর থেকে বাবুলের মেসেজ। প্রথমে জানাই শারদিয়ার আগাম শুভেচ্ছা। আজ থেকে 35 বছর আগের ঘটনা, মাধ্যমিকে কম নাম্বার পেয়ে পাশ করাতে বাড়িতে রাগারাগি করে মহারাষ্ট্রের পুনেতে একটা হোটেলে কাজ করতাম। সেখানে একজন বয়স্ক মহিলা ওই হোটেলেই কাজ করতেন। কয়েকদিন পর ওই মহিলার সাথে আমার পরিচয় হয়। ওনারও আপনজন বলতে তেমন কেউ ছিল না। তারপর ধীরে ধীরে আমার সাথে মা ছেলের মতো একটা গভীর সম্পর্ক হয়ে যায়। তিনি আমাকে নিজের ছেলের মতোই দেখভাল করতেন। একবার আমার খুব শরীর খারাপ করেছিল, সেই মা আমাকে দিন রাত সেবা যত্ন করে ভালো করে তুলেছিলেন। সেই হোটেলে 2 বছর ছিলাম। কোনোদিন আমাকে মায়ের অভাব বুঝতে দেননি তিনি। নদিয়ার শান্তিপুর থেকে বাবুল।

দেখেছিল এক দৃষ্টিহীন স্কুল থেকে ফেরার পথে, হাত ধরে রাস্তা পার করে বন্ধু হলো তার সাথে। তখন থেকে প্রায়ই সে যায় বন্ধুর বিদ্যালয়ে, চোখে দেখে তাদের কষ্ট বেদনা দিত তার হৃদয়ে। নিজের শিক্ষা সরিয়ে রেখে যত্নে শিখল ব্রেইল পদ্ধতি, দৃষ্টিহীনদের শিক্ষার প্রসারে হলো তার অগ্রগতি। নেশামুক্ত সমাজ গঠনের চেষ্টা করেছে বারবার, চরম লাঞ্ছিত হয়েও সে ফিরে আসেনি কোনোবার। নানা কাজে নানাভাবে সাড়া দিত অসহায়ের ডাকে, নিজের কথা ভাবেনি কখনো, প্রেরণা পেয়েছি তাকে দেখে। সে আমার পরম আত্মীয়া, স্নেহের শ্যালিকা কাবেরী ঘোষ, হৃদয়ে কাঁদে তারই জন্য হয় গভীর আফসোস। হঠাৎ এক কঠিন রোগে চলে গেছে না ফেরার দেশে, তার প্রেরণা এখনো আমায় সদা থাকে হৃদয়ের পাশে। শ্যামসুন্দর দাস, নারকেল বাগান, লস্করপুর, গড়িয়া, কলকাতা 153।

0: FM Rainbow-তে তিন একে তিন, তিন একে তিন, গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক। শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM Rainbow-তে নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: যাওয়ার আগে আরো দুটো মেসেজ আছে, পড়ে দিয়ে যাই। মৌসুমী ঘোষ কসবা থেকে মেসেজ করেছেন, গুড মর্নিং ভাই, আজ সত্যি দারুণ একটা দিন, আমার দিদার কথা খুব মনে পড়ে। দিদা খুব শান্ত মানুষ ছিলেন, কিন্তু খুব গুছিয়ে কাজ করতেন, তেমনই দারুণ রান্না করতেন। দিদা বলতো যে কাজের ফাঁকে ঠাকুরের নাম করবি, কখনো পরনিন্দা পরচর্চা করবি না, সকলকে ক্ষমা করবি। আমার নিজের লাইফে এই কথাগুলো মেনে চলি, আমার মেয়েকেও শিখিয়েছি, মেয়েকে বলেছি কিপ দিস ওয়ার্ডস অ্যাজ আ লিগাসি, দিস মাস্ট কন্টিনিউ জেনারেশন আফটার জেনারেশন। হ্যাপি দুর্গা পুজো টু ইউ ভাই, হ্যাপি পুজো টু অল দ্য লিসনার্স ইন দিস চ্যানেল। মৌসুমী ঘোষ ফ্রম কসবা। পুজোর শুভেচ্ছা আমার তরফ থেকেও সকলকে, কারণ আশা করি পুজোর আগে আর দেখা হচ্ছে না, বা পুজোর মধ্যেও দেখা হচ্ছে না, দেখা হবে বা কথা হবে পুজোর পর যদি সব ঠিক থাকে। লাস্ট মেসেজ পড়ে দিই, মোহনা পাঠিয়েছে, মোহনা ব্যানার্জি ফ্রম বেহালা, অ্যাজ ইউজুয়াল ছন্দে ছন্দে লিখে, জ্বালায় যারা প্রাণের প্রদীপ, ছড়ায় যারা আলো, তাদেরই হায় জীবন মাঝে যত কঠিন কালো, তাদের প্রতি মোদের সমাজ করবে যত হেলা, কামাতুর মন তাদেরই নিয়ে করবে মরণ খেলা, বাঁধবে জোরে নিয়ম ডোরে সংসারিক কাজে, ওটাই নাকি নারীর নারীর কে গো বড্ড বেশি সাজে, ওই যে নারী চড়ায় গলা, দাঁড়ায় ন্যায়ের পাশে, লড়াই করে বাঁচছে যারা ভীষণ সর্বনাশে, ওদের লোকে খারাপ বলে কাদা ছেঁটায় কিছু, দিনের শেষে তারাই ওগো হয় গো ভীষণ নিচু,

আয়না নারী জমি জমার একটা কোণাও তবে এই সমাজে নরের পাশে নারীর কি স্থান হবে? সেই ভেদাভেদ মুছতে নারী কলম নিল হাতে, শিক্ষা দিয়ে আনবে সে ভোর বিভেদবিহীন প্রাতে। খুন্তি হাতায় বন্দি না হয়ে সামলে সকল কাজ, আমরা নারী সর্বক্ষেত্রে করিব হে বিরাজ। কিছুটা সে পাল্টে দিল কড়া নিয়ম টুটে, বর্তমানে বাসে ট্রামে নারীও চলছে ছুটে। স্বপ্ন তাদের হাতছানি দেয় চৌকাঠেরি পরে, এখন নারী নিজের স্বপ্ন নিজেই পূরণ করে। যুক্তি তর্ক বুদ্ধি এখন নারীর প্রধান সাজ, এগিয়ে তারা যাচ্ছে নিচে ঘুচিয়ে শঙ্কা লাজ। কিছু পুরুষ বীর মহান এগিয়েছিল বলে, নারীর তাদের লক্ষ্যে ওগো যাচ্ছে কাঁটা দলে। বলতে পারো ভালো মানুষ আছে বলেই আজই নারীরা আজ জিতছে তাদের জীবনেরই বাজি। মোহনা ব্যানার্জি ফ্রম বেহালা, অসাধারণ বার্তা ছন্দে ছন্দে লেখা। এই বার্তা শুনতে শুনতে স্টুডিওর ঘড়ি যা বলছে তাতে যাওয়ার সময় হলো, 9:55 হয়ে 14 সেকেন্ড। আজকের আর দিনের ডায়েরির আরেকটা পেজ ওল্টানো হলো না, সময় শেষ। আজকের মতো বলবো টাটা বাই বাই, ভালো থেকো সবাই, পুজো খুব ভালো করে কাটিও, কারণ পুজোর মধ্যে দেখা হবে না তাই। পুজোর পরে যদি সব ঠিক থাকে তাহলে আবার কথা হবে, দেখা হবে তোমাদের সাথে, সঙ্গী হব আমি সমক। আজকের মতো বিদায়।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। নয় দিনব্যাপী নবরাত্রি উৎসবের আজ সূচনা হয়েছে। প্রথম দিনে দেবী দুর্গা আজ শৈলপুত্রী রূপে পূজিতা হচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নবরাত্রি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ার এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, মা জগদম্বার আশীর্বাদ সকলের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ও সুস্বাস্থ্য বয়ে আনবে। দিল্লিতে সিজেপির ডাকা আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দফতর OHCHR উদ্বেগ প্রকাশ করেছে। যদিও নতুন দিল্লি বলেছে এই উদ্বেগ দেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপের সামিল। কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজ MV রয়াদ মাম্মাদাভের ওপর হামলার ঘটনায় উদ্ধার হওয়া তিন ভারতীয় নাবিক সাহিল সান্ধু, অশ্বিনী কুমার ও হরমান সিং রোমানিয়া থেকে দেশে ফিরে আসছেন। বুখারেস্টের ভারতীয় দূতাবাস জানিয়েছে তাদের দেশে ফেরার জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হয়েছে। সৌদি আরবের রিয়াধে আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি গোষ্ঠীর হামলার তীব্র নিন্দা করেছে রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। সমাজ মাধ্যমে এক বার্তায় গুতেরেস বলেন, সাধারণ মানুষ ও অসামরিক পরিকাঠামোর ওপর হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের সমান এবং তা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। প্যালেস্টাইন, মিশর ও কাতারও এই হামলার নিন্দা জানিয়েছে। রাজ্যের প্রায় সব জেলাতেই 13 তারিখ পর্যন্ত প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর প্রধান ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন। পাশাপাশি 14-15 তারিখ নাগাদ উপকূলীয় জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে বলেও তিনি জানিয়েছেন। মহিলাদের ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবলের দ্বিতীয় তথা শেষ ম্যাচে ভারত আজ রাশিয়ার বিরুদ্ধে খেলবে। যাদবপুরের কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যা 6টায়। দুই ম্যাচের এই সিরিজের প্রথমটিতে ভারত 0-4 গোলে রাশিয়ার কাছে পরাজিত হয়। 2026-27 মৌসুমের রঞ্জি ট্রফি ক্রিকেট টুর্নামেন্টে আজ বাংলা তাদের প্রথম ম্যাচে দিল্লির মুখোমুখি হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত দিল্লি 10 ওভারে 2 উইকেটে 26 রান করেছে। এ মুহূর্তের খবর এ পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে একের পর এক হামলার প্রাণহানির ঘটনায় কঠোর নিন্দা করেছে ভারত। এক বিবৃতিতে বিদেশমন্ত্রক নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ব্যক্ত করে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে। নতুন দিল্লি বলেছে, নাগরিক ও পরিকাঠামোর ওপর উপর্যুপরি হামলা অগ্রহণযোগ্য এবং অবিলম্বে তা থামাতে হবে। এই হামলা তীব্র নিন্দা করেছেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও। সমাজ মাধ্যমে এক বার্তায় গুতেরেস বলেন, সাধারণ মানুষ ও অসামরিক পরিকাঠামোর ওপর হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সমান এবং তা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। প্যালেস্তাইন, মিশর ও কাতারও এই হামলার নিন্দা করেছে। দিল্লিতে সিজেপির ডাকা আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর OHCHR উদ্বেগ প্রকাশ করেছে, যদিও নতুন দিল্লি বলেছে এই উদ্বেগ ভুল জায়গায় এবং দেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপের সামিল। জেনেভায় ভারতের স্থায়ী মিশন এক বিবৃতিতে বলেছে, নিরপেক্ষতা ও পক্ষপাতহীনতার যে দায়িত্ব OHCHR এর রয়েছে তার সঙ্গে সামঞ্জস্য রেখে সংস্থার উচিত বিশ্বের অন্যত্র সংঘটিত বিক্ষোভগুলির দিকে সমানভাবে নজর দেওয়া। প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা PMDDKY এর আজ এক বছর পূর্ণ হয়েছে। দেশে কৃষিক্ষেত্রে সম্ভাবনাময় 100টি জেলায় চাষবাসকে আরও আধুনিক ও শক্তিশালী করার জন্য গত বছর আজকের দিনে এই যোজনা চালু হয়। কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধি, সেচ ব্যবস্থার আধুনিকীকরণ, সহজে ঋণ প্রদান এবং ফসল সংরক্ষণ পরিকাঠামো উন্নয়নই এই প্রকল্পের লক্ষ্য। উত্তর চব্বিশ পরগনার মিনাখায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যুর ঘটনায় প্রাক্তন ব্লক সভাপতি তৃণমূল কংগ্রেস নেতা আইয়ুব হোসেন গাজীকে পুলিশ গ্রেপ্তার করেছে। নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠানে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পাশাপাশি বিজেপি কর্মীদের মারধর, খুনের চেষ্টা, হুমকি, জমি দখল এবং ভোট পরবর্তী হিংসাতেও ওই নেতা জড়িত বলে জানা গেছে। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: তাহলে শুরু করি ইনভেস্টিং এর পথ।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
2: আজ আমরা এমন একটা বিশেষ দিনে এসে আপনাদের সাথে পড়েছি যেখানে আকাশে মেঘের আনাগোনা কমে আসছে বোধ হয়, আর কাল একটা বিশেষ দিন, যেদিন সেই সকালবেলা উঠে আমরা শুনেছি সেই চিরকালীন ডাক মা আসছে মহিষাসুরমর্দিনী। আর সেই তার পরের দিন আসা মানেই হচ্ছে যেন পুজো পুজো গন্ধ গায়ে মেখে এসেছি আমরা দুজন, জয়শ্রী মুখোপাধ্যায়
3: এবং রণজয় মুখোপাধ্যায়। আর উপরান্তে আপনারা সকলে রয়েছেন একটা পর্যন্ত গান দরিয়ায়। আজকে পুজোর এই আবহে গতকাল যেহেতু মহালয়া আমরা দারুণভাবে পালন করেছি একদম ভোর থেকে রাত পর্যন্ত, এবং সেই জায়গা থেকে বাঙালি পুজো ময়দানে নেমে পড়েছে গতকাল থেকে। আমরা দেখেছি শহর কলকাতার বিভিন্ন জায়গায় রাস্তাঘাট প্রচুর মানুষ কিন্তু মহালয়ার দিন নেমে পড়েছে। সকালবেলায় ভোর চারটের সময় মহালয়া মহিষাসুরমর্দিনী শুনে বাঙালির দিন শুরু হয়েছে গতকাল, এবং তারপর থেকে শুরু হয়ে গেল পুজোর পথ চলা। আমরাও রয়েছি

0: এই পুজোর পথ চলতে চলতে থাকবো জয়শ্রী এবং রণজয় একটা পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুরকে সঙ্গে নিয়ে।
1: আর শুধু তাই নয়, আজকের দিনটা দেখো, ওই যে আমি বললাম না যে আমাদের যখনই এই পুজোটা আসে, আমার তো মনে হয় তোমারও নিশ্চয়ই এইরকমই একটা অনুভূতি হয়, আকাশের দিকে যখন সকালবেলা তাকাই না, মনটা কেমন অন্য হয়ে যায়, মানে আনমনা হয়ে যায়, মনে হয় যে মা আসছে। আকাশে কিন্তু তার একটা ছোঁয়া এবং অনুভূতিতে তার জাগ্রত প্রকাশ।
0: তুমি যে আকাশের কথা বলছো, আকাশ, প্রকৃতি, বা যখন ধরো ন্যাশনাল হাইওয়ে দিয়ে আমরা যাচ্ছি, গাড়ি চালিয়ে শনশন করে গাড়ি ছুটছে কালো পিচের রাস্তা দিয়ে, সেই সময় রাস্তার দুপ্রান্তে তাকালে যে আবহটা লাগে, দিকে দিকে কাশফুল ফুটে রয়েছে, নীল আকাশে সাদা মেঘের ভেলা, এবং তার মধ্যে দিয়ে আমরা পথ চিরে চলেছি, কাজে হোক বা অকাজে হোক, নিজের ব্যক্তিগত পরিসরে যাই হোক না কেন,
1: এই সময় ঘুরে বেড়াতে ভালোই লাগে।
0: একদম, এই সময়ের পথ চলাটা কিন্তু একদমই অন্যরকম জয়শ্রী।
1: একদম, আর সেই সঙ্গে বুঝতে পারি আমরা শরৎ এসছে। আর আমাদের আজকে যাকে নিয়ে পথ চলা, সেই আমাদের গুরুদেব, আমাদের চির সখা, তার কাছে তো কোনো অভাব নেই ঋতুর বর্ণনায়। আর তার শরৎ তার কাছে একটা অন্য রকম, কী আবেগ নিয়ে শরৎ তার কাছে আসে, আমরা আজ কিন্তু আপনাদের সঙ্গে সেই ভাবনায়, সেই মোড়কে শুভমিতার গান দিয়ে শুরু।

আমরা বলছিলাম বেড়াতে যাওয়ার কথা, আর যখন আকাশ সেই মেঘে ছাড়িয়ে একবারে বলা যায় একটা রোদ নিয়ে, একটা আনন্দ নিয়ে আমাদের কাছে আসে, তখন কেমন লাগে?

0: আজকে হয়তো সেই
1: আনন্দ বার্তাটাই আজকে হয়তো আমাদের দেওয়ার কথা। গতকাল থেকে যখন আমরা মহিষাসুরমর্দিনী শুনেছি, মহালয়া হয়েছে, আকাশে বাতাসে পুজোর গন্ধ এসে গিয়েছে, এবং এবারেই আমরা একদম অন্য রকমের পুজো আমরা গতকাল যেটা দেখলাম, অনেকে আমরা চাক্ষুষ করেছি, অনেকে টেলিভিশনের পর্দায় দেখেছি, ইডেনে আবির্ভূতা হলেন মা দুর্গা ইডেনের আকাশে, একদম অন্যরকম লেজার শোয়ের মাধ্যমে। এবং সেই দৃশ্য এবং মিউজিক্যাল ইভেন্ট শহর কলকাতা এবং বাংলা দুর্গাপূজোর শুরুয়াতের একটা অনন্য নিদর্শন হয়ে রইল কিন্তু জয়শ্রী।
2: আর সত্যি কথা বলতে রবীন্দ্র সাহিত্যে এই শরতের কথা, এই দুর্গার আগমনের কথা নানাভাবে রবীন্দ্রনাথ লিখেছেন, এবং অদ্ভুতভাবে পাশ্চাত্য আর প্রাচ্যের যে একটা তুলনামূলক আলোচনা তিনি করেছেন এই ঋতুকে ঘিরে, দারুণ সুন্দর। কিন্তু আমরা জানি যে এই সবুজ শ্যামল পাখির গুঞ্জরণ, আমাদের প্রিয় স্বদেশ, আমাদের প্রিয় বাংলা অপূর্ব রূপ এবং অফুরান সম্ভার নিয়ে আসে, তাতে ছয় ঋতু আবর্তিত হয় নিজের খেয়ালে। আর এই ঋতুর রঙ্গমঞ্চে গ্রীষ্ম বর্ষার পরে বলা যায় বর্ষায় বিষণ্নতা, চারদিকে হয়তো অনেক সময় এত প্রচণ্ড বৃষ্টি, চারদিকে জল বয়ে যাচ্ছে, এইরকম একটা মানে অসম্ভব একটা প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি হওয়ার পরে যখন আসে শিউলি ঝরানো পথে শরৎ, তখন কেমন হয়?
1: তখন এটাই মনে হয়, কবির কথায় বলতে ইচ্ছে করে, আলোর কমল বনে বাহির হয়ে বিহার করে যে দিল মনে মনে, আজ সোনার কাঁকন বাজে, আজই প্রভাত কিরণ মাঝে হাওয়ায় কাঁপে আঁচলখানি ছড়ায় ক্ষণে ক্ষণে।
2: আর সেই কথাটা মানেই হচ্ছে, দেখো প্রাণ পেয়ে ফুরফুরে হয়ে কেয়া পাতার নৌকা লাগিয়ে যেন একটা অদ্ভুত তাল দিঘিতে ভাসিয়ে চলে আমাদের এই শরৎ। আর কবির মন তো পুলকিত সেই দেখে, তুমি যখন এই কথাই বললে তখন আলোর কমল বনে শরৎকে আমরা নিয়ে যাই লিলি ইসলামের হাত ধরে।
1: আবাহন করছি আমরা গানে গানে শরৎ।

আলো জয় বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: আশ্বিনের আকাশ জুড়ে আজ খুশির রাঙা আলো, সেই আলোয় সুরে ছন্দে সেজে উঠেছে আকাশবাণীর গান, পূজোর গান। শারদীয়া পূজোর গানের ডালি নিয়ে রয়েছেন মনোময় ভট্টাচার্য।
2: মা আসছে, যদিও দেখেছি অশনির ছায়া দুলছে।
1: শ্যামলী ভট্টাচার্য।

0: সুদেশনা গঙ্গোপাধ্যায়। শারদীয়া পুজোর গান, 16ই অক্টোবর থেকে 21শে অক্টোবর আকাশবাণীর গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল 8:30 ও রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেইনবোতে সকাল 11:02 ও FM গোল্ডে দুপুর 1:10। শারদীয়া পুজোর গান।
1: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
2: রবীন্দ্রনাথকে ভীষণভাবে এই শরৎকাল তাকে ডাকত, হাতছানি দিয়ে ডাকত। শরতের এই যে প্রাকৃতিক সৌন্দর্য ভীষণভাবে মনের মধ্যে উপলব্ধি করতেন রবীন্দ্রনাথ। নীল আকাশে সাদা মেঘের ভেলায় চড়ে যে শরৎ শুধু আনন্দ বয়ে আনে তাই নয়, প্রিয় অথবা প্রিয়ার কথাও মনের গহীন কোণে ভেসে ওঠে। আর তাই তো কবির ভাবনাতে ধরা পড়েছে, আজি শরৎ তপনে প্রভাত স্বপনে, কি জানি পরাণ কি যে চায়, ওই শেফালির শাখে কি বলিয়া ডাকে, বিহগা বিহগী কি যে গায় গো।
3: দেখো শরৎ এলে কাশের শোভা, আমরা যদিও কলকাতায় একেবারে কাশের শোভা পুরোটা পাই না, কিন্তু ধারে কাছে একটু গ্রামাঞ্চলে কাশফুল কিন্তু ফুটতে শুরু করেছে
2: দারুণভাবে।
3: আর তার সুনীল আকাশ, তার কথা আমরা বলেছি, মেঘের ভেলার আড়ালে ধীরে ধীরে সুনীল আকাশের সেই নৈসর্গিক সৌন্দর্য আমরা অভিভূত হয়ে পড়ি। শারদ প্রভাতে শ্যামলঙ্গের এই যে অমল শোভা, এই মধুর মূর্তি যেটা, সেটা কিন্তু কবিকে বারবার কবির মনে নানাভাবে আনন্দ দিয়েছে। এবং কবি বলছেন যে, জননী তোমার আহ্বান লিপি পাঠাই দিয়েছ ভুবনে, তুমি তো আসছো আমরা জানি, নদীর কিনারে এই কাশ গাছ মৃদু মন্দ দুলছে, ঝরা মালতীর গন্ধে একেবারে মাতাল হয়ে রবীন্দ্রনাথ প্রিয় শরৎকে কিন্তু বারবার স্বাগত জানিয়েছেন, এই কাশের গুচ্ছ দিয়েই স্বাগত জানিয়েছেন। আর তাই আমরা স্বাগত জানাবো না আজ এই রবিবারে, এই মহালয়ার পরের দিন তা কী করে হয়।
2: একদম, রবীন্দ্রনাথের এই শরৎ ভাবনা এবং তার সঙ্গে আজকের যে সময়ও, সেটা যে কতটা আমাদের মনকে উথাল পাথাল করে দেয় এই পুজোর এই সময়টা, এই সব কিছু নিয়েই তো আপনাদের সঙ্গে রয়েছি জয়শ্রী মুখোপাধ্যায় এবং রণজয় মুখোপাধ্যায়।
3: আজ সেই সঙ্গে দুটি গানের উল্লেখ আমরা আমাদের এই কথায় করেই ফেলেছি, আজি শরৎ তপনে প্রভাত স্বপনে প্রমিত সেনের কণ্ঠে, এবং পরে আমরা বেঁধেছি কাশির গুচ্ছ সমবেত কণ্ঠে। আসুন শুনে নিই।

0: আনন্দজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
1: রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি সারা বিশ্বকে যেভাবে দেখেছেন, একদম সারল্যের সঙ্গে, শিশুর মতো করে, অত্যন্ত শুদ্ধতায়, শুভ্রতায়। তাই যখন যা কিছু গুরুদেবের চোখে পড়েছে, তাই তিনি লিখেছেন পরম মমতায়। তিনি লিখেছেন, ওগো কাণ্ডারি কে গো তুমি, কার হাসি কান্নার ধন, ভেবে মোরে মোর মন, কোন সুরে আজ বাঁধিবে যন্ত্র, কি মন্ত্র হবে গাওয়া, বলছেন কবি রবীন্দ্রনাথ।
2: দেখো, ষাট মানে আমরা এই যে একসঙ্গে মিলে এতগুলো দিন কাটাই, সকলের সঙ্গে মিলে মিশে, ঠিক তেমনি এই যে পারস্পরিক ঋতুরও যে বন্ধন, সেই ঋতু তারাও নিজেরা যেন হাত ধরাধরি করে থাকে। ছয় ঋতুর মধ্যে কীরকম সম্পর্ক, সেসব কথা মানে লিখেছেন ঋতু বর্ণনায়। তো এই যে ঋতু, এর মধ্যে শরৎ কবিকে কিন্তু একটা অন্যভাবে আন্দোলিত করে। কবির বর্ষা পছন্দ, কবি বসন্তকে ভালোবেসেছেন, কিন্তু শরৎ কবির কাছে একটা অন্য মাত্রা এনেছে। তিনি কি বলছেন, না নদীর কুলে কুলে ঘুরে ঘুরে, তার যে খেতে বিশাল আকাশের নিচে সুন্দর রোদ, তার মধ্যে নিজের মনকে মেলে দিয়েছেন এবং বলেছেন যে প্রকৃতি যেন তার কাছে পাঠশালা, তাই সহজ সরল সুন্দর করে মনের কথায় বারবার বলছেন, শরতে আজ কোন অতিথি এলো প্রাণের দ্বারে, আনন্দ গান গারে হৃদয়ে, আনন্দ গান গারে।
1: মানে শরৎ এলে যে আনন্দের দেখা যায় মনের মধ্যে, হিল্লোল তোলে, সেটাই

0: আশ্বিনের আকাশ জুড়ে খুশির রাঙা আলো, বাতাসে ভেসে আসছে শিউলি সুঘ্রাণ, কাশের বোন মাথা দুলিয়ে জানান দিচ্ছে মা আসছেন ঘরে, পুজো পুজো গন্ধে জগৎ মাতে আনন্দে, সে আনন্দ ধারার ছোঁয়া লাগে ইথার তরঙ্গেও, সুরে ছন্দে সেজে ওঠে আকাশবাণীর গান, পুজোর গান। শুনতে পাবেন 16 অক্টোবর থেকে 21 অক্টোবর আকাশবাণী কলকাতা গীতাঞ্জলিতে প্রতিদিন সকাল 8:30 এবং রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেনবোয় সকাল 11:00 এবং FM গোল্ডে বেলা 1:10 আকাশবাণীর পূজোর গান।
1: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
2: তাহলে শুরু করি ইনভেস্টিং।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

0: আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
1: আজকে রবিবার সকালবেলায় গুরুদেবকে নিয়ে যখন আমরা অনুষ্ঠান করছি, জয়শ্রী মুখোপাধ্যায় এবং রণজয় মুখোপাধ্যায় আপনাদের সঙ্গে গান দরিয়াতে রয়েছি, তখন সত্যি মানে একটা অন্যরকম ফিলিং, অন্যরকম অনুভব আমাদের সকলের ক্ষেত্রেই হচ্ছে যে যেহেতু মহিষাসুর মর্দিনী মহালয়া গতকাল আমরা পেরিয়ে এসেছি এবং একদম পুজোর মধ্যে আমরা ঢুকে গিয়েছি, পিতৃপক্ষের অবসান হয়েছে, দেবীপক্ষের সূচনা হয়েছে এবং এর মধ্যেই আমাদের সারা বছরের যত ক্লান্তি, যত অবসাদ, যত কষ্ট, এই কটা দিনের জন্য, এই 6-7 দিনের জন্য যেন সব কিছুর লাঘব, এখান থেকেই বোধ হয় একটা মুক্তির স্বাদ গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর দেখেছিলেন এই শারদোৎসবের মধ্যে দিয়ে। জয়শ্রী,
2: শরৎকাল এই অংশে রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন, দেখো কি সুন্দর, আমরা যা বলছি সেটাই ওনার লেখার মধ্যে, আবার শরৎকাল আসিয়াছে। এই শরৎকালের মধ্যে আমি যে একটি নিবিড় গভীরতা, একটি নির্মল নিরতিশয় আনন্দ অনুভব করি, এই প্রথম বর্ষা অপগমে প্রভাতের প্রকৃতি কি অনুপম প্রসন্ন মূর্তি ধারণ করে, রৌদ্র দেখিলে মনে হয় যেন প্রকৃতি কি এক নতুন উত্তাপের দ্বারা সোনাকে গলাইয়া বাষ্প করিয়া এত সূক্ষ্ম করিয়া দিয়াছেন যে সোনা আর নাই, কেবল তাহার লাবণ্যের দ্বারা চারিদিক আচ্ছন্ন হইয়া গিয়াছে।
1: মানে সত্যি তুমি যেভাবে বলছো যে ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর যেভাবে এই শরতের রোদ্দুরকে দেখেছিলেন এবং শরতের রোদ্দুরের মধ্যে যে সোনালি আভা এবং সেটা যে আমাদের কাছে যে কতটা লোভনীয়, কতটা আকর্ষণীয়, গুরুদেবের কথায় কিন্তু আমরা সেই বিষয়ে পরিচিতি পাই এবং সেখানে শারদোৎসবের যে কি বলবো, যে আবহ, যে ফ্লেভার, সেটা সম্পূর্ণভাবে কিন্তু আমরা পেয়ে থাকি গুরুদেবের কথায়। তিনি বলেছেন বাতাসের কথা, তার হিল্লোলের কথা বলেছেন এবং সেখানে একটা চিরপরিচিত স্পর্শ প্রবাহিত হতে থাকে এই সময়, এই শরতের সময়। সমস্ত কাজ কর্ম এগুলো সব ভুলে যেতে হয়, বেলা বয়ে যাচ্ছে, মন্ত্রমুগ্ধ আলস্যে অভিভূত হয়ে পড়ছি আমরা, আমাদের মন কিভাবে, কখন, কোথা থেকে, কোনো কিছুর যেন হিসেব থাকে না, সব হিসেব নিকেশ একদম উল্টে পাল্টে যায়,
2: একদম
1: এইভাবেই কিন্তু রবীন্দ্রনাথ দেখেছেন না শরৎকে। জয়শ্রী,
2: আমাদের চোখ এটা যেন তার নিজের ওই যে খুঁটিনাটি ভাবনাগুলো এত ভেতর থেকে তো তিনি বার করে আনতেন, সত্যি মনে হয় যেন বসে আকাশকে দেখি, একটু অনুভব করি।
1: একদম, মানে সেই সময়টা বা আজকের সময়ে চলতে থাকা এই সময়ের মধ্যে সেটা যদিও আমরা খুব কম পাই, কিন্তু বোধহয় রবীন্দ্রনাথ ঠাকুরের এই লেখনীগুলো, এই অনুভবগুলো আমাদের নতুন করে হয়তো ভাবতে শেখায়, এগিয়ে যাওয়ার একটা অন্যরকম ভাবে। আজকে এত ব্যস্ততা, অযথা নিজেদেরকে ব্যস্ত রাখার সময় গুরুদেবের এই কথাগুলো নতুন করে যেন আমাদের প্রাণ সৃষ্টি হয়।
2: আর দেখো এই যে তুমি বলছিলে না বাতাসের কথা, এবং তিনি বলছেন হৃদয় শিরার মধ্যে যেন তার অনুরণন,
1: ঠিক
2: মনে হয় যে সবকিছু যেন বাঁশির শব্দে পূর্ণিমার জ্যোৎস্নায় হৃদয়ের মধ্যে সবকিছু স্মৃতি যেন আবার জেগে উঠছে। আর শরৎকালে সূর্যালোকের কথা তো অবশ্যই আছে, ধানের ক্ষেতে সেই আলো এসে পড়ে এবং ওই যে তুমি বললে বায়ুর হিল্লোল, হিন্দোল, এই সব কিছুর মধ্যে দিয়ে সেও এক অজানা অনুভূতি। শ্রীকান্ত আচার্য।

0: একটি ঘোষণা, শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা। এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনবেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30। ইতিমধ্যেই আমাদের সম্প্রচার শুরু হয়ে গিয়েছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। গত 9 সেপ্টেম্বর 2026 থেকে আপনারা শুনছেন। এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত, শুনতে ভুলবেন না। সময়টা হচ্ছে রাত 9:30 আর দিনটা প্রতি বুধবার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হলো।
1: আমরা রবীন্দ্রনাথের কথায় তার লেখায় বারবার শরৎকে খুঁজে পাচ্ছি আজকের এই অনুষ্ঠানে, কারণ শরৎ আমাদের চারপাশে ঘিরে রয়েছে। শরৎকাল আমাদেরকে বলা যায় যে স্মৃতি আঁকড়ে বেঁচে থাকা, এই কথাও রবীন্দ্রনাথ বলেছেন যে আমাদের এই যে চারপাশের যে সমস্ত স্মৃতি স্বাতন্ত্র্য পরিহার করে একাকার হয়ে গেছে, যাদের পৃথক করেছে এনবার জোনেই আমাদের হৃদয়ের চেতনার রাজ্যে একটা বিরাট বিস্তৃতি মহাসাগর রূপে স্তব্ধ হয়ে আছে, তারা যেন এই সময় চঞ্চল তরঙ্গিত হয়ে ওঠে। এবং আসলে এর সঙ্গে মনে হয় এই কথাটা এসে পড়ে, দেখো আমাদের এই সময় কাছের লোক যারা দূরে থাকেন তারা তো আবার ফিরে আসেন, তাদেরকে ঘিরে সেই বিস্তৃতিগুলো আবার স্মৃতি হয়ে ফিরে আসে।
0: অবশ্যই অবশ্যই।
1: এবং শরৎকালের সূর্যালোক, তার কথা আমরা বলছিলাম, এটা অদ্ভুতভাবে রবীন্দ্রনাথ লিখেছেন।
0: হ্যাঁ, মানে যে ধারণা, যে অনুভব এই শরৎকালকে ঘিরে, তার প্রকৃতিকে ঘিরে, তার আকাশ বাতাস সূর্যালোক মেঘকে ঘিরে, রবীন্দ্রনাথ দারুণভাবে সেই উপলব্ধির কথা তিনি জানিয়ে গিয়েছেন পরতে পরতে। দু একটা জীবনের কথা তিনি বলেছেন, যেমন একটি অতীত সময়ের মধুর শরতের কথা তার মনে পড়েছে, কিন্তু সেই সঙ্গে যে সকল শরৎকাল তার মনে পড়ে না, যে সকল ঘটনা তিনি ভুলিয়ে গিয়েছেন, সেগুলোই যেন সবথেকে বেশি মনে পড়ে রবীন্দ্রনাথের। তিনি বলছেন, 3-4 বছর আগে একটি শরৎকালে আমি অন্তরের সঙ্গে উপভোগ করেছিলাম। বাড়ির প্রান্তে একটি ছোট্ট ঘরে একটি ছোট্ট ডেস্কের কাছে বসেছিলাম, আরও দুটো একটি ছোট্ট ছোট্ট আনন্দ আমার চারপাশে আনাগোনা করত। সেই বছর যেন আমার সমস্ত জীবন ছুটি নিয়েছিল। এই উপলব্ধি শরৎকালের এই সময় গুরুদেবের।
1: কি সুন্দর না, মনের ওপর সমস্ত ভার চলে গেছে। বলছেন, এক প্রকার লঘুভাবে জগতের সমস্ত মধুরতার মধ্যে দিয়ে অতি সহজে সঞ্চরণ করতাম। বোধহয় সেই বছরই শরৎকালের সঙ্গে আমার প্রথম বন্ধুভাবে পরিচয় হয়েছিল, তা শরৎ বন্ধু।

0: হয়েছিল তার
1: একদম
0: এক মুহূর্তের জন্য প্রগাঢ় সুখ অনুভব করলে সেই মুহূর্তকে যেমন আর মুহূর্ত বলে মনে হয় না, মনে হয় যেন সমস্ত অনন্তকালের পরিচয় তার সঙ্গে। আমিও শরতের মধ্যে সেই রকম একটা সুদূর শরৎ পরম্পরা দেখতে পাই। দীর্ঘ পথের পাশে বৃক্ষ শ্রেণী যেন সেইভাবে দাঁড়িয়ে রয়েছে এক শারদ আনন্দের ভাব রূপে। শরৎকাল স্মৃতির কাল, বসন্ত বর্তমান আকাঙ্ক্ষার কাল। বসন্তে নবজীবনের চাঞ্চল্য, শরতে অতীত সুখ দুঃখময় জীবনের পূর্ণতা। বাল্যকাল না গেলে যেন শরতের অতল স্পর্শ প্রশান্তি অনুভব করা যায় না।

0: মানে আমরা জয়শ্রী যে কোথায় বলবো বা কোথায় শেষ করব এই শরৎকে নিয়ে গুরুদেবের রবীন্দ্রনাথ ঠাকুরের উপলব্ধির কথা,
1: বসন্তের সঙ্গে তার তুলনা,
0: মানে আমরা বলতে বলতে যেন খেই হারিয়ে ফেলছি, মানে এত কিছু, তার তুলনা, তার ভালো লাগা, তার বিষাদের যেই সময়টা, বা এই যে সকলকে নিয়ে থাকার কথা, এই উপলব্ধির কথা, এই শরৎকালে বাইরের থেকে সবাই বাড়িতে ফিরে আসছে এবং কবির অনেক দিনের মনের মধ্যে মুছে যাওয়া ঘটনাগুলো এই অবসরে, শরতের অবসরে সেগুলো ভেসে উঠছে মনের মধ্যে।
1: আমরা এরপরে উচ্ছ্রী বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে গানটি শুনতে শুনতে কিন্তু খবরে চলে যাব, আবার বিরতির পর খবরের পরে ফিরে এসে আবারও কথা শরৎ এবং রবীন্দ্রনাথ।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুরিতা সাহা। নয় দিনব্যাপী নবরাত্রি উৎসবের আজ সূচনা হয়েছে। প্রথম দিনে দেবী দুর্গা আজ শৈলপুত্রী রূপে পূজিতা হচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নবরাত্রি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ার এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, মা জগদম্বার আশীর্বাদ সকলের জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি ও সুস্বাস্থ্য বয়ে আনবে। গতকাল আটক সিজেপির অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাসকে আজ নতুন দিল্লির একটি বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত মুক্তি দিয়েছে। দিল্লি পুলিশের তথ্য অনুযায়ী আজ সকালে তিনজনকে দিল্লি ক্যান্টনমেন্টের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়েছিল। পুলিশ জানিয়েছে, এক বছর সময়কাল পর্যন্ত শান্তি বজায় রাখার শর্তে ৫০,০০০ টাকার জামানত বা বন্ড জমা দেওয়ার পর তাঁদের মুক্তি দেওয়া হয়। দিল্লি পুলিশ আজ জানিয়েছে যে সাধারণ মানুষের মধ্যে অস্থিরতা বা উত্তেজনা সৃষ্টির উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় এমন অনেক ভিডিও ছড়িয়ে দেওয়া হচ্ছে যার মধ্যে রয়েছে অতীতের কোনো ঘটনা, অন্য রাজ্যের ঘটনা কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর মাধ্যমে তৈরি করা ভিডিও। দিল্লি পুলিশ জনসাধারণকে এ ধরনের পোস্ট বা খবর শেয়ার করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে। আজ ভোরে হঠাৎ জলস্তর বেড়ে যাওয়ায় বেশ কয়েকটি বাড়ি ভেসে যাওয়ার পর নেপাল সরকার গোর্খা জেলার বুড়ি গণ্ডকী নদীর তীরবর্তী বসতিগুলোর বাসিন্দাদের জন্য সরে যাওয়ার সতর্কতা জারি করেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী জগত এলাকায় নদীর ধারে থাকা পাঁচ থেকে সাতটি বাড়ি ভেসে গেছে এবং আরও বেশ কয়েকটি বাড়ি ভাটির দিকে হেলে পড়েছে। এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মহিলাদের ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবলের দ্বিতীয় তথা শেষ ম্যাচে ভারত আজ রাশিয়ার বিরুদ্ধে খেলবে। যাদবপুরের কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে ৬টায়। দুই ম্যাচের এই সিরিজের প্রথমটিতে ভারত 4-0 গোলে রাশিয়ার কাছে পরাজিত হয়। এই মুহূর্তের খবর এখনকার মতো এ পর্যন্তই।
1: গানে বাজুক অনের রেডিও শুনছো 107 এফএম রেইনবো।
2: তাহলে শুরু করি ইনভেস্টিং এর পাঠ।

আবারও দ্বিতীয় ঘন্টায় আমরা ফিরে এলাম আপনাদের সাথে গান দরিয়া নিয়ে, জয়শ্রী মুখোপাধ্যায়, রণজয় মুখোপাধ্যায়, আর সঙ্গে রবীন্দ্রনাথ আর আমাদের প্রিয় ঋতু শরৎ।

0: ইতিমধ্যেই আমরা ঘণ্টাখানেক আমরা পেরিয়ে এসেছি এই পুজোর এই সময় মহালয়ার ঠিক পরের দিনকে। গান দরিয়া নিয়ে আজকে গুরুদেবকে সঙ্গে করে রবীন্দ্রনাথ এবং তার ভাবনায় শরৎ, এই সব কিছু নিয়ে জয়শ্রী মুখোপাধ্যায় এবং রণজয় মুখোপাধ্যায় রয়েছে আপনাদের সঙ্গে শুধুমাত্র 107 FM রেনবো এবং প্রসার ভারতীর নিউজ অন এয়ার অ্যাপে।
1: আজি কি তোমার মধুর মূরতি, হেরিনু শারদ প্রভাতে, হে মাতবঙ্গ শ্যামল অঙ্গ ঝরিছে অমল শোভাতে।
0: পারে না বহিতে নদী জলধার, মাঠে মাঠে ধান ধরে না কো আর, ডাকিছে দোয়েল গাইছে কোয়েল তোমারও কানন সভাতে, মাঝখানে তুমি দাঁড়ায়ে জননী শরৎকালের প্রভাতে।
1: জননী তোমার শুভ আহ্বান গিয়েছে নিখিল ভুবনে, নূতন ধান্যে হবে নবান্ন তোমার ভবনে ভবনে, অবসর আর নাহি কো তোমার, আটি আটি ধান চলে ভারে ভার, গ্রাম পথে পথে গন্ধ তাহার ভরিয়া উঠেছে পবনে। জননী তোমার আহ্বান লিপি পাঠায়ে দিয়েছ ভুবনে,
0: তুলি মেঘভার আকাশ তোমার করেছ শুনিল বরণী, শিশির ছিটায়ে করেছ শীতল তোমারও শ্যামল ধরণী, স্থলে জলে

0: যার গগনে গগনে বাঁশি বাজে যেন মধুর লগনে, আসে দলে দলে তব দ্বারতলে দিশি দিশি হতে তরণী, আকাশ করেছ শুনিল অমল স্নিগ্ধ শীতল ধরণী।
1: বহিছে প্রথম শিশির ও সমীর ক্লান্ত শরীর জুড়াই, কুটিরে কুটিরে নব নব আশা নবীন জীবন উড়ায়। দিকে দিকে মাতা কত আয়োজন, হাসি ভরা মুখ তব পরিজন, ভান্ডারে তব সুখ নব নব মুঠা মুঠা লয় কুড়ায়। ছুটেছে সমীর আঁচলে তাহার নবীন জীবন উড়ায়।
0: আয় আয় আয় আছো যে কোথায়, আয় তোরা সব ছুটিয়া, ভান্ডার দ্বার খুলেছে জননী, অন্ন যেতেছে লুটিয়া, ওপার হইতে আয় খেয়া দিয়ে নতুন ভাবে, ও পাড়া হইতে আয় মায়ে ঝিয়ে, কি কাঁদে ক্ষুধায় জননী সুধায়, আয় তোরা সবে জুটিয়া, ভান্ডার দ্বার খুলেছে জননী, অন্ন যেতেছে লুটিয়া।
1: মাতার কণ্ঠে শেফালি মাল্য গন্ধে ভরিছে অবনী, জলহারা মেঘ আঁচলে খচিত শুভ্র যেন সে নবনী। পড়েছে কিরিট কনক কিরণে মধুর মহিমা হরিতে হিরণে, কুসুম ভূষণ জড়িত চরণে দাঁড়ায়েছে মোর জননী। আলোকে শিশিরে কুসুমে ধান্যে হাসিছে নিখিল অবনী।

0: আশ্বিনের আকাশ জুড়ে আজ খুশির রাঙা আলো, সেই আলোয় সুরে ছন্দে সেজে উঠেছে আকাশবাণীর গান, পূজোর গান। শারদীয়া পূজোর গানের ডালি নিয়ে রয়েছেন মনোময় ভট্টাচার্য।
1: মা আসছে, যদিও দেখেছি অশনির ছায়া দুলছে।
0: শ্যামলী ভট্টাচার্য।
2: ও ভাবে বলো না কথা, গান হয়ে যাবে।
0: পল্লব কুমার ঘোষ।
3: আকাশটা ভেঙেছে বাঁধ।
0: দিলাশা চৌধুরী।
4: ওই বাঁশরি বালুকে বাজায়।
0: দিশা রায়।
5: ডাকছে নদী আয় আয় বয়ে যায়, আকাশ পাঠালো নীল খাম।
0: সুদেশনা গঙ্গোপাধ্যায়।
6: এলো এলো দুঃখা এলো, হেই বলো সবাই দুঃখা এলো।
0: শারদীয়া পূজোর গান 16 অক্টোবর থেকে 21 অক্টোবর আকাশবাণীর গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল 8:30 ও রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেইনবোতে সকাল 11:02 ও FM গোল্ডে দুপুর 1:10। শারদীয়া পূজোর গান।
7: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: আমরা অনেকক্ষণ রবীন্দ্রনাথের শরৎ ভাবনা নিয়ে, মানে শরৎ কাল নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর যা যা ভেবেছেন সেগুলো আলোচনা করছিলাম, কবিতা পড়লাম। ওই ভাবের মধ্যে দিয়ে যেতে যেতে রণজয়, একটা কথা আমার মনে হচ্ছিল যে রবীন্দ্রনাথ কিন্তু নিজের সাহিত্যের কথা, নিজের ভাবনার কথা যেমন ভেবেছেন, ইংরেজি সাহিত্যে শরতের কথা ভেবেছেন।
1: ঠিক,
0: তিনি বলছেন যে ইংরেজি সাহিত্যে শরৎ হলো প্রৌঢ়, কারণ হিসেব মতো তো শরৎ, তারপরে হেমন্ত, শীত, বসন্ত, একটু একটু করে সে মাঝবয়সী আর কি, তার যৌবনের টান সবটাই আলগা হয় নাই, ওদিকে তাকে মরণের টান ধরিয়াছে, এখন সব চুকিয়া যায় নাই, কেবল ঝরিয়া যাইতেছে।
1: মানে শরৎ নিয়ে আক্ষেপ
0: একদম, কারণ হেমন্তর পরে শীত আসবে না, শরৎ তাদের ওখানে যে মানে আবেগ নিয়ে আসে বিদেশে, তো সেই কথাই বলছেন, কেবল ঝরে যাচ্ছে। একজন আধুনিক ইংরেজ কবি শরৎকে সম্ভাষণ করিয়া বলিতেছেন, তোমার ওই শীতের আশঙ্কাকুল গাছগুলাকে কেমন যেন আজ ভূতের মতো দেখাইতেছে, হায় রে তোমার ওই কুঞ্জবনের ভাঙা হাট, তোমার ওই ভিজা পাতার বিবাগী হইয়া বাহির হওয়া, যা অতীত এবং যা আগামী তাদের বিষপূর্ণ বাসর শয্যা তুমি রচিয়াছ, যা কিছু ম্রিয়মান তুমি তাদেরই বাণী, শরতের কথা বলছে, কিন্তু যত কিছু গতস্ব সূচনা তুমি তারই অধিদেবতা।
1: কিন্তু এই শরৎ আমাদের শরৎ একেবারেই নয়, আমাদের শরতে নীল চোখের পাতা, দেউলে হওয়া যৌবনের চোখের জলে ভিজে ওঠেনি, আমার কাছে আমাদের শরৎ শিশুর মতো, শিশুর মূর্তি ধরে আসে, সে একেবারে নবীন, একেবারে কাঁচা, বর্ষার গর্ভ থেকে এই মাত্র যেন জন্ম নিয়ে ধরণী ধাত্রীর কোলে শুয়ে সে হাসছে, খিলিখিলি করে হাসছে। এই শরতের কাঁচা দেহখানি, সকালে শিউলি ফুলের গন্ধটি সেই কচি গায়ের গন্ধের মতো, আকাশে আলোকে গাছপালায় যা কিছু রং দেখতে পাচ্ছি সে তো প্রাণেরই রং, একেবারে সতেজ, তাজা। দেখেছেন রবীন্দ্রনাথ এভাবেই। আমরাও রয়েছি জয়শ্রী এবং রণজয়।
0: আর সেই সঙ্গে তুমি শিউলি ফুলের কথা বললে না, একটা গান শুনি, আলকা ইয়াগনিক।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: আশ্বিনের আকাশ জুড়ে আজ খুশির রাঙা আলো, সেই আলোয় সুরে ছন্দে সেজে উঠেছে আকাশবাণীর গান, পূজোর গান। শারদীয়া পূজোর গানের ডালি নিয়ে রয়েছেন মনোময় ভট্টাচার্য।
2: মা আসছে, যদিও দেখেছি অশনির ছায়া দুলছে।
1: শ্যামলী ভট্টাচার্য।
3: ও ভাবে বলো না কথা, গান হয়ে যাবে।
1: পল্লব কুমার ঘোষ।

0: সুদেশনা গঙ্গোপাধ্যায়। শারদীয়া পুজোর গান, 16 অক্টোবর থেকে 21 অক্টোবর আকাশবাণীর গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল 8:30 ও রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেইনবোতে সকাল 11:02 ও FM গোল্ডে দুপুর 1:10। শারদীয়া পুজোর গান।
1: এবার আপনাদের জানিয়ে রাখি, শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান।
2: তাহলে শুরু করি ইনভেস্টিং এর পথ।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
1: তাহলে শুরু করি ইনভেস্টিং এর পথ। দুই

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থি অ্যাপ ডাউনলোড করুন।
1: আমরা কিন্তু ধীরে ধীরে গানের পাশাপাশি রবীন্দ্রনাথকে ছুঁয়ে যাচ্ছি, এবং রবীন্দ্রনাথ ছুঁয়ে গেছেন যেখানে, প্রাচ্য আর পাশ্চাত্যের যে তুলনামূলক আলোচনা সেইখানটাতে, অর্থাৎ শরৎ নিয়ে তিনি সেখানকার মানুষ, পাশ্চাত্যের মানুষ কীভাবে ভাবে, শরৎ তাদের কাছে প্রৌঢ়, আমাদের কাছে একটু প্রৌঢ় হলেও, যৌবন অল্প চলে গেলেও কিন্তু সে সমানভাবে মনকে নাড়া দিতে পারে। শরৎ

0: মধ্যে রঙটা কি রকম না প্রাণের রঙ, অর্থাৎ তাহা কাঁচা বড় নরম, রৌদ্রটি কাঁচা সোনা, সবুজটি কচি আর নীলটি একেবারে তাজা। এই জন্য শরতে নাড়া দেয় আমাদের প্রাণকে।
1: মানে তুমি দেখো যে গুরুদেব কিভাবে এই যে সোনালী আভা শরতের রোদের সেটাকে কিভাবে বিশ্লেষণ করেছেন, কোন রোদের কোন শেড, প্রত্যেকটা শেডসকে কবি দেখেছেন নিজের অন্তরের ভাবনায়,
0: এবং প্রাণ সেখানে, প্রাণের স্পর্শ
1: অবশ্যই
0: আর কি। যেমন ধরো তিনি বলছেন আমাদের প্রাণকে কিভাবে শরতে নাড়া দেয়। বর্ষায় একরকম ভাবে তো দেয়, বর্ষায় নাড়া দেয় আমাদের ভেতর মহলের হৃদয়কে, যেমন বসন্তে নাড়া দেয় আমাদের বাহির মহলের যৌবনকে, তেমনি শরৎ নাড়া দেয় আমাদের প্রাণকে। শরতের একটা কিরম শিশু শিশু ভাব, তাই না?
1: সারল্য শিশু,
0: এই হাসছে এই কাঁদছে, অর্থাৎ কখনো ওই যে সুন্দর মেঘ ভেসে যাচ্ছে, আবার কখনো হয়তো একটুখানি টিপ টিপ করে বৃষ্টিও হয়ে যেতে পারে, কখনো আবার রৌদ্র। এই যে হাসি আর কান্না, সেই হাসি কান্নার মধ্যে কোনো কার্যকরণের গভীরতা নেই, হচ্ছে হালকাভাবেই আসছে হালকাভাবে যাচ্ছে। এবং আরও একটা বড় কথা বলছেন, কোথাও তার পায়ের দাগটুকু পড়ে না, তার যেন জলের ঢেউয়ের ওপরটাতে আলো ছায়া ভাই বোনের মতো যেন কেবল দুরন্তপনা করে, কিন্তু কোনো চিহ্ন রাখে না, অর্থাৎ মনের মধ্যে সবই যেন আনন্দ দিয়ে ভরিয়ে দেয়, ক্ষত রাখে না। না
1: একদম তাই। এবং ছেলেদের হাসি কান্না ঠাকুরের কাছে ছিল প্রাণের জিনিস, হৃদয়ের জিনিস নয়। তিনি বলছেন প্রাণ জিনিসটা ছিপের নৌকোর মতো ছুটে চলে, তাতে কোনো রকম মাল বোঝাই করা থাকে না, সেই ছুটে চলা প্রাণের হাসি কান্নার ভার কম সেখানে। আর হৃদয়কে কিভাবে দেখেছেন এই শরতে, বলছেন হৃদয় জিনিসটা বোঝাই নৌকো, সে ধরে রাখে ভরে রাখে, তার হাসি কান্না চলতে চলতে ঝরে ফেলার মতো নয়। কবি এই জায়গায় কল্পনা করেছেন ঝর্ণার সঙ্গে, সে কেমন ভাবে নিজের ছন্দে ছুটে চলছে, আর সেই কারণেই সে এত ঝলমল করে উঠছে আমাদের কাছে, আমাদের চোখের সামনে। তার মধ্যে ছায়া আলোর কোনো রকম বাসা নেই, কোনো বিশ্রাম নেই, অবিরত চলছে অবিরত চলন। কিন্তু এই ঝর্ণায় উপত্যকায় যে সরোবরে গিয়ে পড়ছে, সেখানে আলো যেন তলায় ডুব দিতে চায়, সেখানে ছায়া জলের গভীর অন্তরঙ্গ হয়ে ওঠে, সেখানে সাধনার স্তব্ধতার ধ্যানের আসন। এভাবেই কল্পনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর।
0: আমরা এই কল্পনার সাথে সাথে একটি গানে যাব, সেখানেও সুন্দর অবগুণ্ঠনের কল্পনা শ্রীকান্ত আচার্য এবং পরে সুস্মিতা ভট্টাচার্যের কণ্ঠে আরও একটি গান। কিন্তু এর আগে একটু দেখে নেব আমরা, যে আগে আমরা দুটি গান পরপর শুনেছিলাম।
1: হ্যাঁ, এর আগে আমরা শুনেছি অগ্নিভ বন্দ্যোপাধ্যায় এবং লোপামিত্রা মিত্রের কণ্ঠে দুটি গান পরপর।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন।

0: গান শুনতে শুনতে কিভাবে যে বেলা পেরিয়ে যায় সেটাই দেখার। ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে বলছে এবার কিন্তু চলে যাওয়ার সময়, শরৎ আসছে, শরৎ এসেছে আর আমরা চলে যাব। কিন্তু শরৎ থেকেই যাবে, আসছে পুজো না, এবং সেই আনন্দ, সেই অনুভব আমাদের মহালয়ার পরের দিন থেকেই, মানে মহালয়ার দিন থেকেই শুরু হয়ে গেছে। শ্রী দেবী পক্ষের মধ্যে আপনারাও আরও আনন্দ অনুভব করবেন। বর্ষায় যেমন আকাশের দিকে চোখ যায়, শরতে কিন্তু মাটির দিকেও চোখ যায়। আকাশ প্রাঙ্গণ থেকে তখন যেন আস্তরণটা গুটিয়ে নিয়ে মাটির ওপরে সে পড়ে শোভা, একেবারে মাঠের এক পাড় থেকে আর এক পাড় পর্যন্ত সবুজে ছেয়ে গেল, চোখ ফেরানো যায় না।
1: শরৎ বড় বড় গাছের ঋতু নয়, শরৎ হচ্ছে ফসল ক্ষেতের ঋতু। এই ফসলের ক্ষেত একেবারে মাটির কোলের জিনিস। আজ মাটির যত আদর সেখানেই তো হিল্লোলিত এই সময়। বনস্পতি দাদারা এক ধারে চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই সমস্ত দেখছে।
0: আমরা তাই বলতে পারি, হে শরৎ, তুমি শিশিরের অশ্রু ফেলতে ফেলতে গত এবং আগতের মিলনকে দেখো। হয়তো ক্ষণিক মিলন, কিন্তু যে বর্তমানটুকুর জন্য অতীতের চতুর্দোলা দ্বারের কাছে অপেক্ষা করে আছে, তুমি তার হাসিতে চোখের জলে ভিজে যাও।
1: শরৎ আমাদের ঘরের, আমাদের ভালোবাসার। এই শরৎ মেঘের ঘোমটা সরিয়ে পৃথিবীর দিকে হাসছে। সে তার মুখখানি যখন নামিয়ে নিচ্ছে, সেই সময় দেখা যাচ্ছে তাদের দুয়ের মধ্যে রূপের এবং ভাবের তফাত রয়েছে। আমাদের শরতে আগমনীর যে প্রাচুর্যতা আমাদের মনের মধ্যে দোলা দেয়, এবং গতকাল থেকে সেটাই কিন্তু দোলা দিচ্ছে, তাই না?
0: একদম মনে হচ্ছে যে একটা অনুরণন, কখন আসছো তুমি, তুমি তো এসে যাবে, শরৎ এসেছে, মা আসছে, এসব মিলেই আমরা কথা বলতে গিয়েই কীরকম যেন আমাদের মধ্যে আবেগ সঞ্চারিত হয়।
1: আসলে দেখো জয়শ্রী, আবেগ, নস্টালজিয়া, মানে আমার মনে পড়ে আমার তোমার আমাদের যখন ছেলেবেলা, ছুটির সময়, কবে স্কুল ছুটি পড়বে, ছুটির দিনে যখন ছুটি পড়বে সেই সময় স্কুলে অনুষ্ঠান হবে এবং সেটা শারদ অনুষ্ঠান হবে, শরৎকে ঘিরে সেখানে গান কবিতা নৃত্যানুষ্ঠান হবে, সেখানে পুজোর জামা, খাওয়া দাওয়া, বাইরে জামা কিনতে যাওয়া, জুতো কিনতে যাওয়া, তার যে সামগ্রিক একটা পরিকল্পনা থাকে সেটা বোধ হয় তার কোনো বিকল্প হয় না আজকের এই সময়ে দাঁড়িয়ে।
0: একদম, আমাদের শরতে বিচ্ছেদ বেদনা এর ভেতরেও একটা কথা লেগে থাকে, বারে বারে নতুন করে ফিরে ফিরে আসবে বলেই চলে যায়। মা যেমন আসে বারবার,

0: ঘরে আসে আবার ফিরে যায় আবার আসে, তাই ধরার আঙিনায় আগমনী গানের অন্ত নেই। জেল নিয়ে যায় সে আবার তো ফিরিয়ে আনে, তাই সকল উৎসবের মধ্যে বড় উৎসব হচ্ছে শরতে এই হারিয়ে ফিরে পাওয়া, এটাই শরতের উৎসব।
1: তাই তো কবি বলতে পেরেছেন, তোমার আবির্ভাবই তোমার তীরভাব, যাত্রা এবং বিদায় এটাই তো তোমার ধোয়া, তোমার জীবনটাই মরণের আড়ম্বর, আর তোমার সমারোহের পর পূর্ণতার মধ্যেও তুমি মায়া, তুমি স্বপ্ন।
0: আসুন আমরা এই মায়া আর স্বপ্নের বীজ আপনাদের মনে গেঁথে দিয়েছি সেই হারিয়ে আবার ফিরে পাওয়ার উৎসবে, শরতের আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে রবীন্দ্রনাথকে আমরা স্মরণ করলাম এবং শেষ গানে শরতের নতুন স্বপ্ন নিয়ে ভেসে যাই অরুন্ধতী হোমচৌধুরীর কণ্ঠে আলো ছবি থেকে। ছিলাম জয়শ্রী মুখোপাধ্যায়
1: এবং রণজয় মুখোপাধ্যায়,
0: এক ঘন্টা বাদে নাটক নিয়ে আবারও হাজির হব।

আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকালে চেন্নাই পৌঁছেছেন। সেখানে তিনি 13,000 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন। চেন্নাইয়ের পোরোরে আয়োজিত অনুষ্ঠানে পথে প্রধানমন্ত্রী একটি রোড শো করেন। সেখান থেকে তিনি পোরোর থেকে পুন্নামাল্লী পর্যন্ত মেট্রো রেল পরিষেবার সূচনা করবেন। প্রধানমন্ত্রী তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের সঙ্গে মেট্রো রেলে ভ্রমণ করবেন। 14.5 কিলোমিটার দীর্ঘ

0: এই মেট্রো রেল পরিষেবায় রয়েছে 3.7 কিলোমিটারের এক অনন্য দোতলা কাঠামো এবং অত্যাধুনিক সিগন্যালিং। প্রধানমন্ত্রী 750 কোটি টাকারও বেশি মূল্যের রেল পরিকাঠামো জাতির উদ্দেশ্যে উৎসর্গ ও উদ্বোধন করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ স্বাধীনতা সংগ্রামী লোকনায়ক জয়প্রকাশ নারায়ণের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা নিবেদন করেছেন। সোশ্যাল মিডিয়ার এক বার্তায় অমিত শাহ বলেন, জয়প্রকাশ নারায়ণের সমগ্র জীবন দেশ ও সমাজের সেবায় উৎসর্গীকৃত ছিল। গতকাল আটক সিজেপির অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাসকে আজ নতুন দিল্লির একটি বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত মুক্তি দিয়েছে। দিল্লি পুলিশের তথ্য অনুযায়ী আজ সকালে এই তিনজনকে দিল্লি ক্যান্টনমেন্টের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়েছিল। পুলিশ জানিয়েছে, এক বছর সময়কাল পর্যন্ত শান্তি বজায় রাখার শর্তে 50,000 টাকার জামানত বা বন্ড জমা দেওয়ার পর তাঁদের মুক্তি দেওয়া হয়। আজ ভোরে হঠাৎ জলস্তর বেড়ে যাওয়ায় বেশ কয়েকটি বাড়ি ভেসে যাওয়ার পর নেপাল সরকার গোর্খা জেলার বুড়িগণ্ডকী নদীর তীরবর্তী বসতিগুলির বাসিন্দাদের জন্য সরে যাওয়ার সতর্কতা জারি করেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী জগৎ এলাকায় নদীর ধারে থাকা 5 থেকে 7টি বাড়ি ভেসে গেছে এবং আরও বেশ কয়েকটি বাড়ি ভাটির দিকে হেলে পড়েছে। এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 2026-27 মৌসুমের রঞ্জি ট্রফি ক্রিকেটে 4 দিনের লিগ পর্বে বাংলা তাদের প্রথম ম্যাচে দিল্লির মুখোমুখি হয়েছে। কল্যাণীর বেঙ্গল ক্রিকেট একাডেমিতে টসে জিতে দিল্লিকে প্রথম ব্যাট করতে পাঠিয়েছে বাংলা। শেষ খবর পাওয়া পর্যন্ত দিল্লি 38 ওভারে 5 উইকেটে 115 রান করেছে। এই মুহূর্তের খবর এখন এই পর্যন্তই।
1: তাহলে শুরু করি ইনভেস্টিং এর পাঠ।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুরিতা সাহা। সুপ্রিম কোর্ট আজ দিল্লি কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে যেন শান্তিপূর্ণভাবে সমবেত হওয়া মানুষদের বেআইনিভাবে আটক না করা হয় এবং ট্রাফিক নিয়ম মেনে তাদের অবাধ চলাচলের সুযোগ দেওয়া হয়। আদালত দিল্লিতে ব্যারিকেড বা প্রতিবন্ধকতা বসানোর বিষয়টি কর্তৃপক্ষকে খতিয়ে দেখতে বলেছে। পাশাপাশি আইন শৃঙ্খলার পরিস্থিতির সাপেক্ষে মেট্রো পরিষেবা স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চালানো এবং ইন্টারনেট পরিষেবা যাতে নিরবচ্ছিন্ন থাকে তা নিশ্চিত করতে কেন্দ্রকে নির্দেশ দিয়েছে। নতুন দিল্লির একটি বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত গতকাল আটক সিজেপির অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাসকে আজ মুক্তি দিয়েছে। দিল্লি পুলিশের তথ্য অনুযায়ী আজ সকালে এই তিনজনকে দিল্লি ক্যান্টনমেন্টের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়েছিল। পুলিশ জানিয়েছে এক বছর সময়কাল পর্যন্ত শান্তি বজায় রাখার শর্তে ৫০,০০০ টাকার জামানত বা বন্ড জমা দেওয়ার পর তাঁদের মুক্তি দেওয়া হয়। দিল্লি পুলিশ আজ জানিয়েছে যে সাধারণ মানুষের মধ্যে অস্থিরতা বা উত্তেজনা সৃষ্টির উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় এমন অনেক ভিডিও ছড়িয়ে দেওয়া হচ্ছে যা সম্পূর্ণ ভুয়ো। এ ধরনের কোনো ভিডিও সমাজ মাধ্যমে ছড়ানোর অভিযোগ পেলে পুলিশ আইনা

0: ব্যবস্থা নেবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকালে চেন্নাই পৌঁছেছেন। সেখানে তিনি 13,000 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন। চেন্নাইয়ের পোরোরে আয়োজিত অনুষ্ঠানের পথে প্রধানমন্ত্রী একটি রোড শো করেন। সেখানে তিনি পোরোর থেকে পুনামাল্লি পর্যন্ত মেট্রো রেল পরিষেবার সূচনা করে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের সঙ্গে মেট্রো রেলে ভ্রমণ করেছেন। নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ায় খাদ্য দপ্তর রাজ্যের বিভিন্ন চালকলের কাছে 28,000 মেট্রিক টনেরও বেশি বকেয়া চাল আগামী বুধবারের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। বকেয়ার নিরিখে শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ জেলা, সেখানে 8,761 টন চাল জমা পড়েনি, 761 মেট্রিক টন চাল জমা পড়েনি। এই মুহূর্তের খবর এখনকার মতো এ পর্যন্তই।
1: আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর,
2: নাটকের দুপুর
1: 107 FM রেইনবো তে। নাটকের দুপুর,
2: নাটকের দুপুর।
3: ঘড়িতে সময় বলছে দুপুর 2:44। এখন শুনবেন বাংলা নাটক, আজকের নাটক যজাতি।
4: আজকের নাটক যজাতি, রচনা গিরিশ কার্নাড, বাংলা রূপান্তর অনিল গঙ্গোপাধ্যায়, বেতার নাট্যরূপ সমীর ঘোষ, প্রযোজনা জগন্নাথ বসু। নাটক যজাতি।

দৈত্যরাজের কন্যা শর্মিষ্ঠা ও দৈত্যগুরু শুক্রাচার্য তনয়া দেবযানী শিশুকাল থেকে সখী হিসেবে বড় হয়ে উঠেছে। দুই সখীর জীবন আনন্দেই কাটছিল, কিন্তু বিধাতার অভিপ্রায় ছিল ভিন্ন। তিনি চাইলেন নাটক, এবং আপনারা বুঝতেই পারেন জীবনযাপনের উত্থান পতন, জীবনের কেন্দ্রমূলে পাত্রপাত্রীদের ক্রোধ আক্ষেপ আশ্লেষ প্রভৃতি জ্বলে না উঠলে নাটক জমে না। তাই শর্মিষ্ঠা দেবযানী এমন এক অবস্থায় কাছাকাছি এলো যাতে তাদের দুজনেরই হৃদয় যন্ত্রণা তুঙ্গে উঠল। ভবিতব্য তাদের টেনে নিয়ে চলল ঘটনার স্রোতে। আমাদের নাটক এই সূত্র ধরেই অগ্রসর হচ্ছে।

0: এই নতুন জীবন তোমার কেমন লাগছে শর্মিষ্ঠা?
1: নতুন জীবন তা বটে, আমি তো তোমার দাসী, শুধু তোমারই নয়, তোমার স্বামী মহারাজ যযাতিরও দাসী।
0: আমার স্বামীরও দাসী? ভালোই বলেছ।
1: হ্যাঁ, আমি তোমার স্বামীরও দাসী, তিনি আমারও প্রভু। দেব জানি
0: প্রভু, তার মানে তোমার এ কথার পেছনে উদ্দেশ্য কি শর্মিষ্ঠা?
1: মানে আর কিছুই নয়, যা ঘটনা তাই তো আমি বলতে চাইছি। দৈত্যরাজের আদরিণী কন্যা আজ শুক্রাচার্যের অভিশাপে দাসী, আজীবন আমি দাসী দেব জানি।
0: তাই তো হয়, বিধাতার বিচার তো তাই। মনে পড়ে তুমি কি অন্যায় করেছিলে আমাকে কূপে নিমজ্জিত করে?
1: হ্যাঁ, অন্যায় তো বটেই। আমরা সরোবরে স্নান করছিলাম, দুর্বৃত্ত বাতাস এসে পুঞ্জীভূত বস্ত্র উড়িয়ে নিল। আমরা উতলা হয়ে সরোবর থেকে উঠে এসে
0: আমার বস্ত্র পরিধান করলে তুমি।
1: ইচ্ছায় না অনিচ্ছায়,
0: সে যাই হোক, তুমি অন্যায় করেছিলে। শূদ্র নারী হয়ে আর্য নারীর বস্ত্র পরিধান?
1: তুমি সেদিনও আমাকে ঠিক এইভাবে অপমান করেছিলে দেবযানী, তাই আমি তোমাকে টেনে এনে কূপে ফেলে দিয়েছিলাম।
0: পাপের শাস্তি তুমি পেয়েছ।
1: হ্যাঁ, তা আমি পেয়েছি। তাই তো তোমার স্বামী আমার প্রভু, হয়তো মহারাজ আসছেন।
0: আমি প্রাসাদ অভ্যন্তরে প্রস্তুত হতে যাচ্ছি, তুমি মহারাজকে অন্তঃপুরে পাঠিয়ে দাও।
2: কে ওখানে দাঁড়িয়ে?
3: ও, শর্মিষ্ঠা।
1: হ্যাঁ মহারাজ, আপনার দাসী শর্মিষ্ঠা, আপনার অপেক্ষাতে এখানে দাঁড়িয়ে আমি।
3: আমার অপেক্ষায়?
1: হ্যাঁ।
3: কেন, কি তোমার

0: তবু শর্মিষ্ঠা, কোনো প্রার্থনা?
1: মহারাজ, আপনি আপনি আমার অতীত জীবন জানেন।
0: হ্যাঁ জানি শর্মিষ্ঠা, তুমি রাজকন্যা, শুক্রাচার্যের অভিশাপে দেবযানীর আজীবন দাসী।
1: এবং আপনারও দাসী?
0: কিন্তু আমি তো তোমার সঙ্গে দাসীর মতো ব্যবহার করি না শর্মিষ্ঠা।
1: মহারাজ যজাতি, আপনি বিজ্ঞ, শাস্ত্রজ্ঞানে জ্ঞানী, আমি আমি দেবযানীর দাসী। বিভিন্ন সামগ্রীর সঙ্গে দেবযানী শ্বশুর গৃহে আমিও এসেছি আপনার অধিকৃত একটি সামগ্রী হয়ে। আমাকে আপনি গ্রহণ করুন।
0: মহারাজ, এ তোমার কি ব্যবহার? কি করছো তুমি? আমাকে আলিঙ্গন করছো কেন?
1: সুন্দরী নারীর আলিঙ্গনে মহারাজ যে ভীত তা তো আমি জানতাম না, কিন্তু কিন্তু আপনি তো আমার প্রভু, আমার উপর তো আপনার পূর্ণ অধিকার।
0: তুমি কি উন্মাদিনী হলে শর্মিষ্ঠা?
1: না না,
0: ছি এসব তুমি কি বলছো?
1: আপনি আমাকে গ্রহণ করুন মহারাজ, সর্বান্তকরণে গ্রহণ করুন। আমি আপনার রানী দেবযানীর আবাল্য সখী, আপনি জ্ঞানী বিজ্ঞ, আপনাকেই আমি।
0: না না না, এই পাপ, এই পাপ শর্মিষ্ঠা, সর্বনাশের পথ এটা। পছাড়ো পছাড়ো, আমাকে প্রাসাদ অভ্যন্তর যেতে দাও।
1: মহারাজ ভয় পেয়েছেন?
2: এইভাবে নাটক তার আপন পথে চলতে থাকে। একটি ঘটনার ওপর নতুন ঘটনার প্রলেপ পড়ে, আর অন্য একটি ঘটনার ভিত তৈরি হয়ে যায়। যযাতি শর্মিষ্ঠা মিলনে যে সন্তানত্রয় জন্ম নিল, তারই কনিষ্ঠ সন্তান পুরু। আমাদের এই নাটকে পুরুকে খুব প্রয়োজন, কেননা পুরু যযাতি সম্মেলনে যৌবন এবং বিগত যৌবনের যে প্রতিঘাত, তাই তো নাটক।
0: সব খেলা কি শেষ হতে চলেছে শর্মিষ্ঠা? দেবযানী এখন নতুন কোন আক্রোশের বিষ দিয়ে পাপের পথ আরো দীর্ঘ করে তুলবে। অভিশাপ, অভিশাপ, অন্ধকার অভিশাপ কি রাজপুরীতে নেমে আসবে শর্মিষ্ঠা?
1: অভিশাপ, অভিশাপে আর জীবনে সংগ্রাম তো চলবেই মহারাজ।
0: হ্যাঁ, তাই ভাবছি শর্মিষ্ঠা। কে কে কে ওখানে? কে? দেবযানী?
3: ছি, ছেড়ে দিন, ছেড়ে দিন ওর হাত। আমার সামনেই লজ্জা বলতে কি কিছুই নেই আপনার?
1: না না, চিন্তা করো না দেবযানী, মহারাজ যাই বলুন না কেন, আমি তার প্রস্তাবে সায় দিতে পারি না। আজ আজ ইনি তোমায় প্রতারণা করেছেন, কাল প্রতারিত হব আমি। ইনি ইনি মানুষ নন, অমানুষ। এর কাছে আসক্তি, প্রেম।
0: সাবাস! বাহ, খুব ভালো অভিনয় করতে পারো তো শর্মিষ্ঠা। সত্যি জীবনে আমি অনেক মেয়েই দেখেছি, কিন্তু তোমার মতো চটুল আর প্রতারণায় দক্ষ নারী আমি আর দেখিনি। আচ্ছা সত্যি করে বলো দেখি, আমাকে বিয়ে করবার ইচ্ছা জাগেনি তোমার মনে? বলো,
1: ছাড়ুন ছাড়ুন, আমার হাত ছেড়ে দিন।
0: না না, ছাড়বো না। সত্যি করে বলো তো, এই অভিনয়, এই কটু ভাষণ, এসব শুক্রাচার্যের ক্রোধ থেকে আমায় বাঁচাবার জন্য কিনা? দেবযানী যাদের শুক্রাচার্যের ক্রোধে ইন্ধন না যোগায়, তার জন্যই তাই অভিনয়। বলো বলো শর্মিষ্ঠা।
1: আমাকে ছেড়ে দিন,
3: আমি আর পারছি না, পারছি না মহারাজ। তুমি যা ইচ্ছে করো, কিন্তু কিন্তু এই নারী, এই শর্মিষ্ঠাকে তোমায় ত্যাগ করতেই হবে। বলো, কথা দাও।
0: দেবযানী, দেবযানী, শোনো শোনো, আমার কথা শোনো, আমার কথা শোনো দেবযানী। অন্তপুরের এই অশান্তি, এতদিন মনে হচ্ছিল যেন আমি বৃত্ত হয়ে গেছি। শর্মিষ্ঠাই আমার এই মনোভাবকে দূর করে আমায় নতুন যৌবন এনে দিয়েছে। না না, আমি তাকে ত্যাগ করতে পারি না, কখনো না। যাক সেসব কথা, চলো চলো, যুবরাজ পুরু হয়তো এতক্ষণ এসে পড়েছে।
4: না, আমি যাব না। যেতে হয় তুমি যাও ওই শর্মিষ্ঠার পিছু পিছু।
0: যাবে না, কিন্তু কিন্তু দেবযানী, আমাদের এই কলহের সঙ্গে যুবরাজের কি সম্পর্ক? আচ্ছা বেশ, তুমি যেতে না চাও যেও না, এখানেই বিশ্রাম করো। আচ্ছা, আমি আমি যুবরাজকে এখানেই দেখে পাঠাচ্ছি।
3: আমার চোখে ঘুম নেই এখন, এখন শুধু জেগে থাকা, তিল তিল করে মৃত্যুর জন্য অপেক্ষা করা।
5: দেবী দেবী, যুবরাজ এসে গেছেন, তার আরতির প্রস্তুতি। একি একি করছেন আপনি? এক এক করে অলংকার খুলে ফেলছেন কেন?
4: যুবরাজকে ফিরে যেতে বলো।
5: দেবী,
4: স্বর্ণলতা, আমাকে একটু একা থাকতে দাও।
5: দেবী, আপনার ঘরে নববধূ আসছেন, মহারাজ যাই বলে থাকুন না।

0: আপনাকে তো আপনার কর্তব্য করতেই হবে।
1: আমি ক্ষত্রিয় নারী নই, তোমাদের মহারাজ যা করবেন সবকিছু সহ্য করবার জন্য আমি জন্মগ্রহণ করিনি। আমি যদি আর এক মুহূর্ত এখানে থাকি তাহলে আমার বংশের অপমান হবে।
0: মহারাজ তো একটি বালকের মতো, দুদিনই ভুলে যাবেন শর্মিষ্ঠাকে। আপনি মিছিমিছি রাগ করছেন, এতে অশান্তি আরো বাড়বে বই কমবে না। তাছাড়া পুরুরাজ তো কোনো দোষ করেননি, তার সদ্য বিবাহিতা বধূ, সেই বা কি মনে করবে? এখন যদি একটা কিছু হয় তাহলে লোকে তাকেই অপবাদ দিয়ে বলবে অলক্ষণে বউ।
1: কিন্তু আমি যে অপমানিত হলাম তার কি হবে? আমার ভালোবাসার নীর ভেঙে যে চুরমার হয়ে গেল তার কি হবে? আমার সুখের সংসারে আগুন লাগলো আর আমি বসে বসে চিন্তা করব সতীনের ছেলের বউয়ের মান অপমানের কথা।
0: ছেলেবেলা থেকে যুবরাজ আপনাকেও মা বলে জেনে এসেছে, এতে বউয়ের কি দোষ দেবি?
1: হ্যাঁ হ্যাঁ, সব দোষ আমার। এ বাড়িতে যখন এসেছিলাম তখন এই মাঙ্গল্যটি ছাড়া আমার কাছে কিছুই ছিল না, আর আজ আমায় এই অমঙ্গলের বোঝা নামিয়ে যেতে হবে।
0: দেবী দেবী, আমার মনে হয় এ বিষয়ে আপনার পিতার পরামর্শ গ্রহণ করা উচিত, তিনি জ্ঞানী, তিনি আপনাকে।
1: আমি জানি আমায় কি করতে হবে, আমি তার আশ্রমের দিকেই চলেছি।
0: তার আশ্রমে যাবার কি প্রয়োজন? যুবরাজকে দেখতে তিনি নিজেই তো এখানে এসেছেন। দেবী, যুবরাজ রাজপ্রাসাদের ভেতরে প্রবেশ করেছেন, তার আরতি করতে হবে। উঠুন উঠুন দেবী, তৈরি হয়ে নি।
1: থাক, আমায় বেশি উপদেশ দিতে হবে না। তুমি জানো আমার পিতা এখন কোথায়?
0: এইমাত্র শুনলাম রাজপ্রাসাদের কাছাকাছি এসে পড়েছেন, বোধহয় শিব মন্দির হয়ে এখানে আসবেন।
1: ও যাও এখান থেকে, আমায় বিরক্ত করো না। সমস্যা জটিল সমস্যা, হ্যাঁ সমাধান আছে। আমাকে আমাকে পিতার কাছে যেতে হবে এখনই, এই মুহূর্তে।

0: এসো যুবরাজ। মা চিত্র লেখা, তোমার শ্বশ্রুমাতা দেবযানী কি কোথায় গেল? কোথায় গেল দেবযানী? তবে কি সে সত্যি সত্যি চলে গেল নাকি এখান থেকে?
1: হ্যাঁ মহারাজ, বোধহয় শর্মিষ্ঠা অনুসরণ করেছেন তাকে।
0: কখন গেল তারা? আশ্চর্য, এমন কি হলো যে প্রাসাদ ছেড়ে চলে গেলেন?
1: শুক্রাচার্য এসেছেন তাকে দর্শন করতে।
2: বোধহয় পিতাকে দর্শন করবার পরম ঔৎসুক্য নিয়ে ছুটে গেছেন। তাছাড়া ভেবেছেন যে আমাকে তো প্রত্যহই দেখতে পাবেন, কিন্তু পিতার দর্শন তো প্রতিদিন পাওয়া যাবে না, তাই যাক সে কথা। যে কাজ বাকি আছে চটপট সেরে ফেলা যায়।
0: ও, বাকি কাজ পুরোহিত নিজেই সেরে ফেলবেন। এখন তোমরা যাও, বিশ্রাম করো গে। স্বর্ণলতা, তুমি এদের অন্তঃপুরে নিয়ে যাও।
2: না না, আমি ক্লান্ত নেই, আর বিশ্রামের প্রয়োজনও নেই আমার। নগরে প্রবেশ করবার পূর্বে শুভক্ষণের অপেক্ষায় আমার ক্লান্তি দূর হয়ে গেছে। স্বর্ণ, তুমি দেবী চিত্রলেখাকে নিয়ে চলে যাও অন্তঃপুরে।
1: আসুন আসুন দেবী।
2: সমগ্র রাজভবনেই একটি মন্দির আমার পবিত্র বলে মনে হয়। লোকে বলে দেওয়ালেরও নাকি কান আছে, সেই সঙ্গে যদি জিভ থাকতো তাহলে আমি এখানে বসে বসে তাদের গান শুনতাম। এই স্থানটি যে আমার কত প্রিয়, আমার জীবনের সুখের অনেকগুলি মুহূর্ত কেটেছে এই মন্দিরে।
0: আজে বাজে চিন্তা করো না পুরু, তোমার আশ্রমের শিক্ষা শেষ হয়ে গেছে, এখন তোমার
2: আশ্রমের শিক্ষা? একে আপনি শিক্ষা বলেন? কি শিখেছি সেখানে? জেনেছি শুধু একটি কথা, আমাদের বংশের গৌরবের কাহিনী, আমার পিতা কিভাবে প্রথম প্রয়াসেই 50টি ঋগ্বেদের স্তোত্র কণ্ঠস্থ করে ফেলেছিলেন, পিতামহ মাত্র 13 বছর বয়সেই কিভাবে ধনুর্বিদ্যায় পারদর্শী হয়ে মহামহাবীরদের পরাজিত করেছিলেন, একটা বট গাছ তার গায়ে যে একটা গভীর আঘাতের চিহ্ন এখনো বর্তমান, মহারাজ যযাতি নাকি মাত্র 12 বছর বয়সে তলোয়ারের একটিমাত্র আঘাতেই সেই গভীর ক্ষত সৃষ্টি করতে পেরেছিলেন।
0: এ নিয়ে উপহাস করবার কি আছে? আমি যখন সেখানে পড়তাম তখন আমার পূর্বপুরুষদের কীর্তি চিহ্ন দেখে আমার বুক গর্বে ফুলে উঠত,
2: কিন্তু আমার হৃদয় সংকুচিত হয়ে যেত। পিতা, মনে শুধু একটি প্রশ্নই জাগত, এই পুরু অর্থাৎ আমি কি করলাম? কিছুই নয়, তাই যখনই আপনি আমার সঙ্গে দেখা করতে আসতেন আমি বিবাদ করতাম আপনার সঙ্গে, আর অন্যান্য সময় বোবার মতো চুপচাপ বসে কাটাতাম। ভাবতাম এই মন্দিরে না জানি কার মূর্তি সব সময় আমার চোখের সামনে ভেসে ওঠে।
0: পুরু, এখানে তোমার কিসের অভাব তুমি বলো তো? উচ্চ বংশে জন্মগ্রহণ করেছো, সুন্দরী স্ত্রী পেয়েছো, কি পাওনি তুমি বলতে পারো?
2: পারি, পাইনি আমার মাকে। আমার চোখের সামনে যে মূর্তিটি সর্বক্ষণ ভাসতে থাকে সে মূর্তিটি কার? বলতে পারেন সেটি কার মূর্তি? এর উত্তর আমি গুরুদেবকে প্রশ্ন করেও পাইনি, আপনার কাছেও না।

0: যতবার আপনাকে প্রশ্ন করেছি ততবার আপনি এড়িয়ে গেছেন, কোনো উত্তর দেননি। বলুন না, কে আমার মা?
1: সে যেই হোক পুরু, না না না, এমন ভাবে তোমার বিচলিত হয়ে ওটা ঠিক নয়। আচ্ছা ভেবে দেখো তো, তোমার এই দুর্বলতার কথা যদি তোমার স্ত্রী চিত্রলেখা জানতে পারে, তাহলে তোমার সম্বন্ধে তার ধারণা কি হবে? কি ভাববে সে আমাদের বংশের বিষয়ে?
0: কি আর ভাববে, চিত্রলেখার স্বয়ম্বর সভায় ধনুর্বিদ্যার কৌশল প্রদর্শনের পণ রাখা হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে সে শর্ত বাতিল করে দেওয়া হলো। কেন জানেন?
1: না কেন?
0: প্রথমে আমিও ব্যাপারটি বুঝতে পারিনি, যদি বুঝতে পারতাম তাহলে কখনোই যেতাম না ওই স্বয়ম্বর সভায়। চিত্রলেখার পিতা চাইছিলেন যে তার কন্যা চন্দ্রবংশের যুবরাজের গলাতেই মালা দিক, যাতে ভবিষ্যতে সে সম্পূর্ণ আর্যাবর্তের সম্রাজ্ঞী হতে পারে। প্রথমে তিনি ভেবেছিলেন যে চন্দ্রবংশীয় যুবরাজের কাছে ধনুর্বিদ্যার পরীক্ষা এমন কোনো কঠিন পরীক্ষাই হতে পারে না, কিন্তু পরে যখন তিনি আমার বীরত্বের কথা জানতে পারলেন তখন এই শর্ত বাতিল করে দিলেন। এইভাবে তিনি আমার নয় আপনার গৌরব বৃদ্ধি করলেন, চন্দ্রবংশের মুখ রক্ষা করলেন। বলতে পারেন চিত্রলেখাকে তিনি আমার হাতে সমর্পণ করলেন না, করলেন আপনার হাতে।
1: কি মূর্খের মতো কথা বলছো তুমি পুরু, এসব অবান্তর কথা তোমার মাথায় কে ঢোকালে?
0: চিত্রলেখা।
1: চিত্রলেখা?
0: হ্যাঁ চিত্রলেখা, আমার স্ত্রী, সহধর্মিনী। মাত্র 15 দিনের বিবাহিত জীবন আমাদের, কিন্তু আমার প্রতি তার হৃদয়ে না জানি কত ঘৃণা জমে আছে, আর থাকবে নাই বা কেন? সে একজন বিদুষী রমণী, আর্যাবর্তের সম্রাজ্ঞী হতে চায়, সে হতে চায় বীর পুত্রের জননী। তার তো আপনার মতো একজন বীর স্বামীর প্রয়োজন। আমার মতো এক অক্ষম পুরুষের সঙ্গে যদি তার ভাগ্য জড়িয়ে দেওয়া হয় তো তার অনুশোচনা আসবেই তাতে।
1: এত বড় বংশে জন্মগ্রহণ করেও তুমি এমন দুর্বল চিত্তের কেন হলে পুরু? কেন কেন তোমার এই দুর্বলতা?
0: কেন হলাম? এর জন্য আমার পূর্বপুরুষেরাই দায়ী। ছোটবেলা থেকে আজ পর্যন্ত এই কথাই শুনে আসছি যে পূর্বপুরুষদের মতো হও, পূর্বপুরুষদের মতো হও, কিন্তু আমি তো শুধু এই কথা ভেবেই বেঁচে আছি যে পূর্বপুরুষদের পথ আর আমার পথ এক নয়, সম্পূর্ণ ভিন্ন।
1: ভিন্ন? ভিন্ন কেন? তাদের আদর্শ কি অনুসরণ করা যায় না? তারা আপন আপন আদর্শের বলে প্রজাদের কাছে ভগবানের মতো শ্রদ্ধা লাভ করে।
0: আমি অস্বীকার করছি না পিতা, প্রজার চোখে ভগবান হওয়া আমার সাধ্যের বাইরে, কিন্তু তাদের চোখে একটি সাধারণ প্রাণী হওয়ার মতো মহান কর্ম আমাদের পূর্বপুরুষরা করে যেতে পারেননি। আমি মনে করি নিষ্কর্মই হচ্ছে এক প্রকারের ধ্যান।
1: মূর্খ তুমি, তাই যদি হয় তাহলে বিবাহ করলে কেন? কাল যদি রাজ্যের অধিকারী হও কি করবে, কি করবে তাহলে?
0: কেন বিবাহ করলাম? এই বিবাহ করাটাই হচ্ছে নিজেকে সাধারণ করে তোলবার প্রথম পদক্ষেপ। আমার প্রথম পুত্রকে তোমার হাতে তুলে দিয়ে এখান থেকে চলে যাব আমি, যাতে সে নিজের পূর্বপুরুষদের পদাঙ্ক অনুসরণ করে দেবত্ব লাভ করতে পারে, আর আমি আমার আপন স্বাধীন পথে অগ্রসর হয়ে একান্ত সাধারণ জীবন যাপন করতে পারি।
1: পুরু!
2: যুবরাজ, যুবরাজ, যুবরাজ, সর্বনাশ হয়েছে যুবরাজ, মহারাজকে উদ্ধার করুন। হ্যাঁ হ্যাঁ, একমাত্র আপনি পারেন তাকে এই বিপদ থেকে উদ্ধার করতে। তাড়াতাড়ি আসুন, দেরি করবেন না।
1: কি হলো, কে কে তুমি? কি হয়েছে শর্মিষ্ঠা, কি হয়েছে, তুমি এমন করছো কেন?
2: বলছি বলছি মহারাজ, যুবরাজ যুবরাজ আপনি কিন্তু দেরি করবেন না, তিনি নগর ত্যাগ করে চলে যাচ্ছেন, তার পূর্বেই।
1: তুমি কি প্রলাপ বকছো শর্মিষ্ঠা? তিনি তিনি করে তুমি কাকে বোঝাতে চাইছো? কে কে চলে যাচ্ছে নগর ত্যাগ করে?
2: শুক্রাচার্য মহারাজ, হ্যাঁ তিনি আর দেব জানিয়ে নগর ত্যাগ করে চলে যাচ্ছেন।
0: তারা কেন চলে যাচ্ছেন, কি হয়েছে বাবা? আমি তো কিছু
2: এসব শুনবার জন্য এখানে আপনারা অপেক্ষা করা চলে না যুবরাজ। ক্রুদ্ধ হয়ে শুক্রাচার্য মহারাজকে অভিশাপ দিয়েছেন।
1: অভিশাপ?
2: হ্যাঁ অভিশাপ দিয়েছেন যে একমাত্র আপনি আপনি এই অভিশাপ থেকে মহারাজকে রক্ষা করতে পারেন। যুবরাজ যান যান, আর দেরি করে দেরি করবেন না, ছুটে যান। আপনি
1: আমাকে অভিশাপ দিয়েছেন? কি কি বলেছেন তিনি শর্মিষ্ঠা?
2: এখন কোনো কথা আর জিজ্ঞাসা করবেন না মহারাজ। যুবরাজ প্রথমে আপনি শীঘ্র যান এখান থেকে।
1: শর্মিষ্ঠা বলো বলো আমায়।
2: বেশ তবে শুনুন মহারাজ, উনি আপনাকে অভিশাপ দিয়েছেন যে আজ রাতের মধ্যে আপনি আপনি বৃদ্ধ হয়ে যাবেন। হ্যাঁ আমি আমি তার পায়ে ধরে কত কাঁদলাম, অনুনয় বিনয় করলাম, তাকে মনে করিয়ে দিলাম যে একবার মহারাজ যযাতি দেব জানিয়ে প্রাণ রক্ষা পর্যন্ত করেছিলেন, কিন্তু কিন্তু আমার কোনো কথাই তিনি কানে তুললেন না। যুবরাজ শীঘ্র চলুন, তিনি নগর ছেড়ে চলে
1: যাচ্ছেন। কি সত্য কথা শর্মিষ্ঠা? না না না, এ তোমার কদর্য ব্যঙ্গ।
2: না
1: না, আমি নিজে গিয়ে শুক্রাচার্যকে জিজ্ঞাসা করব।
2: না মহারাজ না, এমন কাজ আপনি কখনো করবেন না। আপনি সেখানে গেলে সমস্যা আরো জটিল হয়ে দেখা দেবে, আপনি বরং আপনার পুত্রকেই পাঠান।
0: আমি আমি তো আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি।
1: পার্থক্য পার্থক্য, রাত পোয়ালি আমি আমি বৃদ্ধ হয়ে যাব, তারপর তারপর কি হবে? ও শর্মিষ্ঠা, রাক্ষসী, এসবের মূলে হচ্ছে তুমি। হ্যাঁ হ্যাঁ তুমি। তোমার মোহের জালে জড়িয়ে পড়ি আজ আবার এই।

0: অবস্থা?
1: চিন্তার কোনো কারণ নেই মহারাজ, যুবরাজ পুরু গিয়েছেন, নিশ্চয় তিনি এর একটা কিছু বিহিত করে ফিরবেন।
0: বিহিত করে ফিরবেন, বিহিত করে ফিরবেন, এই আশা নিয়ে কি আমি চুপ করে এখানে বসে থাকবো? একদিকে বিকৃত মস্তিষ্ক সেই বৃদ্ধ, আর অপরদিকে নাবালক পুরু। আমাকে দেখেই তো বৃদ্ধ উত্তেজিত হয়ে ওঠে, সেখানে কি একজন নাবালক তার কাছে গিয়ে? না না না, আমাকে যেতে হবে, শুক্রাচার্যের সঙ্গে দেখা আমাকে করতেই হবে।
1: না মহারাজ, না, আমার কথা শুনুন, কোনো মতেই আপনার সেখানে যাওয়া চলবে না, আপনি গেলে সমস্যার সমাধানের কোনো সম্ভাবনাই আর থাকবে না, আপনি শান্ত হন, শান্ত হন মহারাজ।
0: শান্ত হব? যে লোক গভীর কূপে নিমজ্জিত হয়েছে সে কি কখনো শান্ত হয়ে বসে থাকতে পারে? এই কি তার শান্ত হয়ে বসে থাকবার সময় শর্মিষ্ঠা? যদি যদি শুক্রাচার্যের ক্রোধের উপশম না হয় কি হবে? কি হবে তখন?
1: কি হবে মহারাজ,
0: কি হবে শর্মিষ্ঠা?
1: অপরাধ নেবেন না মহারাজ, বার্ধক্য সকলের জীবনেই আসে, কাউকেই সে মুক্তি দেয় না, পার্থক্য শুধু এই যে এই বার্ধক্য আপনার কাছে আসছে অসময়ে। এর জন্য কেন বৃথা চিন্তা করছেন মহারাজ? আপনি বানপ্রস্থ আশ্রম গ্রহণ করুন, আমিও আপনাকে অনুসরণ করব। আপনার দুঃখের গভীরতা আমি বুঝতে পাচ্ছি না, তবে তার কল্পনা তো আমি করতে পারছি।
0: না না শর্মিষ্ঠা, তুমি তার কল্পনা করতেও সক্ষম নও, তুমি শুধু আমার অধঃপতনকেই দেখতে পারো। প্রতিদিন ধরে আমি আমার মণিমাণিক্যের মতো মূল্যবান মুহূর্তগুলোকে আমারই হাতের মুঠোর মধ্যে ধরে রেখেছিলাম, কিন্তু কিন্তু সেসব যদি হাতের মুঠো খুলে ছড়িয়ে পড়ে তাহলে তাহলে আমি কি করব? প্রত্যেকটি মুহূর্ত যদি উল্কার মতো আমার কাছ থেকে ছিটকে বেরিয়ে যায় তাহলে কি করতে পারি আমি?
1: আপনি নিজেই নিজের সর্বনাশ করছেন মহারাজ।
0: শর্মিষ্ঠা, শর্মিষ্ঠা, পুরু এখনো ফিরল না কেন?
1: বাইরে কে আছে? স্বর্ণ,
2: কি আদেশ দেবী?
0: এই যে স্বর্ণ, যুবরাজ ফেরেননি এখনো?
2: তিনি বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছেন।
0: বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছেন কেন? ভেতরে এলো না কেন? তার আর কি অকৃতজ্ঞ কথাকার।
2: না মহারাজ, দেখে মনে হচ্ছে যুবরাজ মনে খুবই কষ্ট পেয়েছেন, তিনি মহামন্ত্রীর সঙ্গে কি সব আলোচনা করছেন।
0: আচ্ছা, এদিকে আমি সরসজ্জার যন্ত্রণায় ছটফট করে মরছি আর উনি মহামন্ত্রীর সঙ্গে আলাপ আলোচনা চালাচ্ছেন। যাও, তাকে শীঘ্র ডেকে নিয়ে এসো এখানে। পুরু, কি সংবাদ বলো?
3: হ্যাঁ, আমি যখন সিংহধারে পৌঁছই দেখি তার আগে শুক্রাচার্য নিজের কন্যাকে নিয়ে চলে গেছেন। তার এক শিষ্য আমাদের জন্য অপেক্ষা করছিল সেখানে, তার কাছে সকল সংবাদ অবগত হলাম।
0: কি বলল, কি বলল সে? কোনো সমাধান?
3: হ্যাঁ, সমাধান আছে।
0: আছে?
3: হ্যাঁ, আপনি মাতা দেবযানীকে রক্ষা করেছিলেন একবার, তাই তিনি বলে গেছেন যে যদি কোনো যুবক আপনার বার্ধক্য নিজে গ্রহণ করতে চায় তাহলে আপনার যৌবন অক্ষুণ্ণ থাকবে।
0: সত্যি? ব্যাস ব্যাস, তাহলে তার তাহলে তার কোনো চিন্তাই চলে না। শর্মিষ্ঠা, শর্মিষ্ঠা, আমার যৌবন এখন আমাকে ছেড়ে দূরে চলে যায়নি, দেখলে? দেখলে তো শর্মিষ্ঠা, মনে আছে, মনে আছে তুমি কি বলেছিলে? আমায় আমায় বার্ধক্যকে বরণ করে নিতে বলেছিলে, কিন্তু কিন্তু এই পৃথিবীতে শুক্রাচার্যের মতো লোল চর্ম বৃদ্ধ যৌবনকে ভালোবাসে।
4: কি কি তোমরা চুপ করেছো কেন? তোমাদের তোমাদের কি আনন্দ হচ্ছে না? আমি আমি যে অগ্নিকুণ্ডে পড়েও রক্ষা পেলাম এতে কি তোমরা আনন্দিত নও? কি ব্যাপার, কথা বলছো না কেন? আমার আমার যৌবন কি তোমাদের কাম্য নয়?
3: তা নয় পিতা, তা নয়, কিন্তু আপনার এই বার্ধক্য গ্রহণ করবে কে?
0: ও, এই চিন্তায় তোমরা চিন্তিত? এই জন্যই তো বলেছি তুমি এখনো বালক, এর জন্য কি লোকের অভাব হবে পুরু? আর্যাবত্যের সম্রাটের জন্য লোকের অভাব হবে এই যে কল্পনাও করা যায় না। আমার এত সৈন্য, প্রজা, মন্ত্রীমণ্ডলী, হ্যাঁ, তারা শুধু আমার আজ্ঞাবহই নয়, তারা আমাকে ভালোবাসে। আমি নিজের জীবন দিয়ে তাদের রক্ষা করেছি, এদের মধ্যে কি একজনও এগিয়ে আসবে না? নিশ্চয়ই আসবে।
1: কেন আসবে বলুন? আপনার কর্মের ফল অপরে কেন গ্রহণ করবে? আমার কথা শুনুন মহারাজ, এই অভিশাপ অপরে গ্রহণ করবে এই আশায় না থেকে চলুন, চলুন আমরা বানপ্রস্থ গ্রহণ করি।
0: না, যখন একটা সমাধানের পথ খুঁজে পেয়েছি তখন তাকে অবহেলা করে বার্ধক্যের অগ্নিকুণ্ডে আমি ঝাঁপ দেব না। আচ্ছা, আমার প্রতি কি তোমার মনে এতটুকু ভালোবাসা নেই শর্মিষ্ঠা? আমাকে তুমি আবার বৃত্ত হতে বলছো? তুমি আমায় একবার নিজের জালে জড়িয়েছো, আমি বৃত্ত হয়ে অক্ষম হয়ে তোমার পায়ে গড়াগড়ি দেবো, এই তোমার ইচ্ছা? যাও যাও, চলে যাও চোখের সামনে থেকে।
3: তুমি তুমি দয়া করে এখন একটু বাইরে যাও, আমি তোমাকে পরে সব কথা বলবো।
1: যাচ্ছি।
0: বলো বলো, এখন তুমি কি বলতে চাও পুরু?
3: এর মধ্যে বলার কিছুই নেই। হ্যাঁ, আমি সবই প্রত্যক্ষ করেছি পিতা।
0: কি প্রত্যক্ষ করেছো?
3: আপনার বার্ধক্য গ্রহণ করতে কেউ প্রস্তুত নয়।
0: কেউ নয়? আমি আমি যাদের নিজের সন্তানের মতো লালন পালন করেছি, সেই প্রজা যাদের জন্য আমি প্রাণ হাতে করে বহুবার যুদ্ধক্ষেত্রে গিয়ে যুদ্ধ করেছি, এদের মধ্যে কেউ নয়, একজনও নয়।
3: না পিতা, কেউ নয়, একজনও না। তারা বলছে এর প্রতিদানে আমরা রাজাকে কর দিয়েছি, আমরা উপঢৌকন দিয়েছি।
0: উপঢৌকন দিয়েছি, কে বলেছে? কে বলেছে এমন কথা? তাকে এখানে বন্দি করে নিয়ে এলে না কেন? বছরে একবার এক মুঠো স্বর্ণ মুদ্রা দিয়ে আমায় যেন তারা কৃতদাস করে রেখেছে না? তুমি সৈন্যদের খবর পাঠাও, অর্থের জন্য এরা নিজের জীবন দিতে পারে, এদের মধ্যে কেউ না কেউ এগিয়ে আসবেই।
3: কিন্তু কোন মুখে আমি তাদের কাছে প্রস্তাব রাখি বলুন? যুদ্ধক্ষেত্রে জীবন দেওয়া আর অপরের পাপের বোঝা মাথায় করে থাকার মধ্যে যে অনেক পার্থক্য।
0: পুরু, এই জন্যই তো বলছি মানুষকে তুমি এখনো ঠিক বুঝতে শেখোনি। সূর্যের আলোয় যে কাজ হয় না, সে কাজ স্বর্ণ মুদ্রার উজ্জ্বলতায় হতে পারে। তোমার তাদের বলা উচিত ছিল যে আমার বার্ধক্য যে গ্রহণ করবে তার পরিবারের সকল দায়িত্ব আমার। হ্যাঁ, আমার। শুধু তাই নয়, সে যদি চায় তাকে একটি গ্রাম, না না একটি নয়, দশটি কিংবা একশোটি, এমনকি অর্ধেক রাজত্ব আমি দিতে প্রস্তুত। আমার বার্ধক্য গ্রহণকারী যা চাইবে আমি তাই দিতে প্রস্তুত।
3: কিন্তু কিন্তু আমি তাদের সব রকমই বলে দেখেছি পিতা। বৃথা
0: বৃথা বৃথা কেন?
3: একটি গ্রাম বা দশটি বা একশোটি গ্রাম তারা নিতে চাইবে কিসের জন্য? মানুষ সবকিছু মেনে নিতে পারে, কিন্তু নিজেকে উৎসর্গ করার ফল অপরে ভোগ করুক তা প্রত্যক্ষ করতে চাইবে না কোনোদিন।
0: ত্যাগের মূল্য কি শুধু এই? আর আর ত্যাগের ফলে যে যশ, যে অমরতা লাভ করবে তার কি কোনো মূল্যই নেই?
3: ত্যাগের মূল্য কি করে বোঝাবো আমি তাদের? আমি স্বীকার করছি যে যশ লাভ করে মানুষ দেবতার তুল্য হয়ে যায়, কিন্তু একজন সাধারণ মানুষের কাছে আপন সাধারণতাই তো কাম্য। নিজের ক্ষুদ্রতা, ছোট বড় হিংসা, দেশ ইত্যাদির মাঝেই সাধারণ মানুষ আনন্দ লাভ করে। দেবত্ব তো পাথরের মতো, তাকে পূজো করা যায়, মাথায় করে নিয়ে শোভাযাত্রা বের করা যায়, কিন্তু কিন্তু তাকে গলায় ঝোলানো তো যায় না।
0: তাহলে তাহলে তাহলে কোনো উপায় কি পুরু? তুমি তুমি আর একবার নয় শুক্রাচার্যের সঙ্গে দেখা করে এসো, যদি অন্য কোনো প্রতিবিধান থাকে তো জেনে এসো।
3: না না না না, তার হয় না পিতা।
0: হয় না?
3: তিনি তাঁর সেই শিষ্যকে বলে গেছেন আমাকে যে অনুসরণ করবে তার ফল ভালো হবে।
0: কিন্তু কিন্তু কি কি করব আমার আমার কি উপায় আছে এখন? তাহলে পুত্র,
3: এখনো একটি উপায় আছে।
0: আছে আছে, কি কি কি উপায় বলো বলো পুত্র।
3: একজন এখনো বাকি আছে।
0: কে কে বাকি আছে? কি আবার আছে বলো বলো পুরু, কে সে? কে
3: সে? এমনই এক তুচ্ছ কীট যার বংশে এখনো কেউ এমন কাজ করবার জন্য এগিয়ে আসে।
0: চুপ করো মূর্খ, এই হচ্ছে তোমার উপায়? না না, তোমার সামনে, তোমার সামনে আর আমি এক মুহূর্ত থাকতে চাই না।
1: নির্বোধের মতো কাজ করো না পুরু, অকারণে নিজেকে উৎসর্গ করা বিকৃতির লক্ষণ। হেসো না, হেসো না তুমি। ত্যাগের জন্য গর্ববোধ করা হচ্ছে বিষের মতো মারাত্মক, কথা তুমি ভুলে যেও না।
3: গর্ব নয় মা, মায়ের নাম আনন্দ। আমাকে এই বংশের সেই সত্তাকে জানতে হবে যার বলে আমার পিতামহ প্রপিতামহগণ এমন মহান হতে পেরেছিলেন।
1: বুঝেছি, তুমি অতীতের মরিচিকার পেছনে ছুটে মরবে। আর আর চিত্রলেখার কি হবে তাহলে?
3: মা মা মা, তার কথা আমায় তুমি মনে করিয়ে দিও না মা। আমি আমি অসহায়, আমায় আমায় তুমি দুর্বল করে তুলো না মা। আমায় আমায়
1: পুরো পুরো কি হলো, কি হলো পুরো, কি হলো তোমার?
3: কিছু নয় মা, কিছু নয়। হয়তো হয়তো অভিশাপের প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে।
1: না না না,
5: দেবী চিত্রলেখা, এই জানলা দিয়ে নিচের দিকে তাকিয়ে দেখুন কত লোক এসে ভিড় করেছে।
6: কিন্তু স্বর্ণলতা, এরা তো চুপচাপ কেন? কি হয়েছে এদের? বিবাহ উৎসবে তো আনন্দের বন্যা বয়ে যায়, কই তার কিছুমাত্র দেখতে পাচ্ছি না তো। এরা কি? যাক সে কথা, আমি এমনি জিজ্ঞাসা করছিলাম। কিন্তু এই অন্তঃপুরে প্রবেশ করে সর্বপ্রথম আমি কি দেখতে পেলাম জানো?
5: কি?
6: এই জিনিসটা।
5: এ কি? এ যে দেবী দেবচারীর মাঙ্গল্য, এ আপনি কোথা থেকে পেলেন?
6: এই পালঙ্কের তলায়। এটা চন্দ্রবংশের মহারানীর মাঙ্গল্য, তাই না?
5: হ্যাঁ।
6: এর বিষয়ে আমি অনেক কথা শুনেছিলাম, ভেবে আনন্দ হয়েছিল যে এটি আমার গলার হার হয়েও শোভা পাবে। কিন্তু কোনোদিন কল্পনাও করিনি এটি এইভাবে আমার হাতে এসে পৌঁছবে। শাশুড়িকে বউকে এইভাবেই উপহার পাঠালেন?
5: দয়া করে এ বিষয়ে আমায় কোনো প্রশ্ন করবেন না দেবী, জিজ্ঞাসা করবেন না এটি এখানে কেমন করে এলো। আমি আমি
6: স্বর্ণলতা, হঠাৎ তুমি এরকম করছো কেন? কি হয়েছে আমি তো কিছু বুঝতে পারছি না। কথা বলছো না কেন?
5: বিয়ের এই আনন্দের দিনে সত্যি আমি যে কেন উদাস হয়ে পড়েছি, কিন্তু আপনার মতো একটি ছোট্ট মেয়েকে কেন এসব সহ্য করতে হবে বলুন তো?
6: শুক্রাচার্যের অভিশাপের কথা যখন আমি দাসী পুষ্পরিকার মুখে শুনলাম, তখন আমারও মনটা হঠাৎ খারাপ হয়ে গিয়েছিল। আমি এখন এই চন্দ্রবংশের বধু, এই বংশের দুঃখ যে আমারও দুঃখ।
5: কি জানি কেন যে আমি নিজেকে সংযত করতে পারছি না। আমি আমি একটু বাইরে যাচ্ছি, আপনি বিশ্রাম করুন।
6: না না, তুমি বাইরে যেও না, আমাকে একা ফেলে যেও না।
5: আপনার মুখোমুখি হওয়ার ক্ষমতা আমার নেই, তা সত্ত্বেও কেন যেলাম? যা আপনাকে বলতে এসেছিলাম বলতেও পারলাম না, আমার এখানে আসাই উচিত হয়।
6: তোমার তোমার কি হয়েছে স্বর্ণলতা, ভালো করে কথা বলো।
5: বলছি বলছি বলছি, কিন্তু কি করে যে বলি, কোথা থেকে যে আরম্ভ করি। শুক্রাচার্যের অভিশাপের বিষয় তো আপনি শুনেছেন। অভিশাপের কথা শুনে শর্মিষ্ঠা শুক্রাচার্যের পায়ের ওপর আছড়ে পড়লেন। অনুনয় বিনয় করে বললেন, দোষ আমার, আমাকে অভিশাপ দিন।
6: আহ, এসব তো আমার জানা কথা, তারপর কি হয়েছে বলো।
5: হাজার হাজার লোকের সামনে ভরত বংশের মর্যাদা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আচার্য অভিশাপ তুলে নিলেন না, তবে বলে গেলেন, মহারাজের পার্থক্য যদি অপর কেউ গ্রহণ করে তবেই এর থেকে মুক্তি পেতে পারেন।
6: তারপর কি হলো?
5: কি করে আপনাকে বলি, এ অশান্তি যে আমার কেন?
6: স্বর্ণলতা, কি হলো তাই বলো না।
5: আমি আপনার তিরস্কার করুন দেবী, আপনার কাছে তিরস্কৃত হতে একটু দুঃখ নেই আমার। মহারাজার এই বার্ধক্য গ্রহণ করতে কেউ রাজি হলেন না, শুধু একজন যুবক এগিয়েলেন।
6: কে সেই যুবক?
5: তিনি তিনি হচ্ছেন আমাদের যুবরাজ পুরু, আপনার স্বামী। বিয়ের 15টা দিন কাটতে না কাটতে বৃদ্ধ হয়ে

0: দেবী, দেবী আপনি চুপ করে থাকবেন না, চুপ করে থাকবেন না, কাঁদুন, কাঁদতে হলে চিৎকার করে কাঁদুন।
1: কাঁদবো কেন স্বর্ণলতা, আমার তো আনন্দ করা উচিত, এমন স্বামী স্ত্রী হওয়ার গৌরব কজনকার ভাগ্যে জোটে বলো তো, এর জন্যে চোখের জল ফেলতে হবে।
0: এমন ভাগ্য আরো কয়েক বছর পরেই আসা উচিত ছিল।
1: না, সে ঠিক সময় এসেছে, তা না হলে আর্যপুত্রকে চিনতে আরো দেরি হয়ে যেত।
0: একটা কথা আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম, যুবরাজ আপনার সঙ্গে দেখা করতে এসেছেন।
1: এখনই? যদি আমি আগে খবর পেতাম তাহলে নিজে ছুটে গিয়ে দেখা করতাম তার সঙ্গে, তার পা দুটো বুকের মাঝে জড়িয়ে ধরতাম। যাক, তুমি এখন যেতে পারো।
0: আচ্ছা, আমি তাহলে আসি।
2: চিত্রলেখা।
1: আর্যপুত্র, আর্যপুত্র আপনি বিশ্রাম করুন, ওই দাসীটা না সব কটা আলু নিভিয়ে দিয়ে গেছে, দাঁড়ান আমি এক্ষুনি আলু জ্বেলে দিচ্ছি।
2: চিত্রলেখা,
1: বলুন আর্যপুত্র।
2: যদি কোনো ভুল করে থাকি ক্ষমা করো আমায়, তোমার তোমার অনুমতি না নিয়ে।
1: এমন কথা বলবেন না আর্যপুত্র, ভুল আমার, আপনাকে আমি চিনতে ভুল করেছিলাম।
2: এটা কিন্তু সাধারণ বার্ধক্য নয় দেবী, পিতার পাপের ভার বংশের সমস্ত ভার বহন করে চলেছি আমি, এখন শুধু তোমার সহযোগিতা চাই দেবী।
1: কি কথা বলছেন আর্যপুত্র, আপনি ছাড়া আমার নিজের কি কোনো অস্তিত্ব আছে?
2: আমি অত্যন্ত ক্লান্ত, বার্ধক্যের ভারে আমি জর্জরিত।
1: দয়া করে একটু বিশ্রাম করুন, তাহলে সব ক্লান্তি দূর হয়ে যাবে।
2: ওই আলোটা নিভিয়ে দাও, চোখ দুটো যেন ঝলসে যাচ্ছে।
1: দিচ্ছি, আমি এক্ষুনি নিভিয়ে দিচ্ছি, তার আগে একবার আপনার আরতি করে নি।
2: না না,
1: শুধু একবার।
2: না না
1: না, আমি কোনো কথা শুনবো না, শুধু একবার।
2: তখন কিন্তু আমি তাদের নিষেধ করেছিলাম।
1: একবার, শুধু একবার।
2: আচ্ছা না, একটু তাড়াতাড়ি করো।
1: না না না না, কি ভয়ঙ্কর!
2: কি হলো দেবী?
1: না না না, আমার কাছে আসবেন না, চলে যান এখান থেকে, চলে যান।
2: তোমার
1: না, আমাকে স্পর্শ করবেন না।

0: আমি আমি পাপিষ্ঠা, আমি স্বামীকে স্বামীকে বাইরে বার করে দিলাম, কিন্তু কিন্তু আমি নির্দোষ স্বর্ণ, আমি যে আমি যে সহ্য করতে পারছিলাম না।
1: দেবী,
0: তোমার হাতে ওটা কি?
1: এটা এটা শর্মিষ্ঠার বিষের পাত্র। আপনার এখানে আসবার আগে মন্দির পরিষ্কার করবার সময় এটা পেয়েছি।
0: বিষ? কেমনে বিষ দেখি।
1: দেবী দেবী, মহারাজ যজাতি এদিকে আসছেন।
2: আবার কেন? তাদের বলো আমি আজ কারুর সঙ্গে দেখা করতে চাই না।
1: এমন কথা বলবেন না দেবী, আজ না হয় কাল আপনাকে তো তাদের সঙ্গে দেখা করতেই হবে। মনকে শক্ত করুন দেবী।
0: ঠিক বলেছ স্বর্ণলতা, না আর ভয় করব না, আর ভয় না। তোমাকে আসতে বলো স্বর্ণলতা।
3: চিত্রলেখা, এ কি করলে তুমি? তুমি স্বামীকে পরিত্যাগ করতে চাও?
2: আমি যদি কোনো ভুল করে থাকি ক্ষমা করুন আমায়।
3: তোমার মনের যে কি অবস্থা তা তো আমি জানি, কিন্তু তুমি একজন বিদুষী নারী, যুদ্ধবিদ্যাও জানো, তোমার সংযম থাকা উচিত। যাক, যা হবার হয়ে গেছে, ভবিষ্যতে পুরুষ সঙ্গে ভালো ব্যবহার করো, যাতে অঙ্গবংশের রাজকন্যা আর ভরতবংশের কুলবধূর যোগ্যা হতে পারো। আমি তোমাকে কথা দিচ্ছি মা, পুরুর এই যৌবন আমি দীর্ঘদিন ধরে রাখবো না, আমার মনে পূর্ণ তৃপ্তি আসবার সঙ্গে সঙ্গে আমি ফিরিয়ে দেব তাকে। চিত্রলেখা, যাক ভুলে যা, ভুলে যা সব কথা। হ্যাঁ, এবার যদি পুরু আসে তাহলে হাসি মুখে তাকে স্বাগত জানিও, কেমন? তুমি তুমি কল্পনাও করতে পারবে না চিত্রলেখা, যে তোমার এই ত্যাগ তোমাকে কত মহীয়সী করে তুলবে। অনাগত দিনেও আমাদের এই ভারতভূমি তোমার কাছে ঋণী থাকবে। যাও যাও মা, যাও ডেকে আনো পুরুকে।
2: না
3: না
2: না, তা হতে পারে না, আমি যেতে পারবো না।
3: কেন?
2: যতদিন না সে যৌবনকে ফিরে পায় ততদিন এই অন্তঃপুরে প্রবেশ করতে দেব না তাকে। ঋত যৌবনের প্রবেশাধিকার নেই এই অন্তঃপুরে।
3: চিত্রলেখা, তুমি নিশ্চয়ই ভুলে যাওনি তুমি কোথায় দাঁড়িয়ে কথা বলছো। এটা চন্দ্রবংশের রাজপ্রাসাদ, আমি সম্রাট যজাতি তোমাকে আদেশ করছি তাকে অন্তঃপুরে প্রবেশ করতে দাও।
2: আপনি আদেশ করছেন? তবে তিনি ভেতরে আসুন, আমি রাজ্য ত্যাগ করে চলে যাচ্ছি।
3: তাহলে বিবাহ করেছিলে কেন? ঈশ্বরকে অগ্নিকে সাক্ষী রেখে যে শপথ তুমি করেছিলে সেসব কি তুমি ভুলে গেছো? তোমাকে পুরুষ সঙ্গেই থাকতে হবে, পাশে প্রাসাদ বা বিজন বনানির অভ্যন্তরে, যেখানেই হোক না কেন।
2: আরেকটা স্থানের কথা ভুলে গেছেন মহারাজ, সেটা হলো শ্মশান, মৃত্যুর পরপারে।
3: চিত্রলেখা, স্ত্রী হয়ে স্বামীর মৃত্যু কামনা করছো তুমি?
2: তাকে মৃত্যুর পথে ঠেলে দিয়েছেন আপনি।
3: আমি?
2: হ্যাঁ হ্যাঁ, আপনি আপনি, আমি নই। আপনি আমাকে নীতি সারগর্ভ উপদেশ দিচ্ছেন, আমার হৃদয় কি গভীর জ্বালা বোঝাবো কাকে, কে বুঝবে? আপনার উপদেশ আমার মনকে স্পর্শ করে না। এক মূর্খ পুত্রকে পেয়ে নিজের পাপের বোঝা তার ঘাড়ে চাপিয়ে দিয়েছেন, আর এখন এসেছেন স্ত্রীর কর্তব্যের বিষয়ে উপদেশ দিতে? যৌবন পণ্য সামগ্রীর মতো বিনিয়োগের জিনিস নয়।
3: চিত্রলেখা,
2: আপনি আপনি আমাকে আপনার পুত্রবধূ করেছেন, আপনি চাইছিলেন যে আপনার পুত্রবধূ বেদজ্ঞা হোক, গৃহকর্মে নিপুণা হোক, এমন এক বিদুষী নারীর পায়ে সনাতন শৃঙ্খলা পরিয়ে বেঁধে রাখবেন, আপনি তাই তো চেয়েছিলেন। কিন্তু কিন্তু আমি অশ্বচালনাও শিখেছি, আমি জেনেছি জীবন গতিময়, স্থবিরতা মানে মৃত্যু, সে তো আমার কাম্য হতে পারে না।
3: তুমি আমার ক্ষমা করো চিত্রলেখা, তোমাকে ভর্ৎসনা করা উচিত হয়নি আমার, কিন্তু একটা কথা আমি বলতে চাই। শোনো, যখন আমায় শুক্রাচার্য অভিশাপ দিলেন তখন আমি বিচলিত হয়ে পড়েছিলাম, কিন্তু তার অর্থ এই নয় যে আমি অমর হয়ে থাকতে চাই। আমার সংকল্প ইচ্ছা শুধু একটিমাত্র উদ্দেশ্যে কেন্দ্রীভূত, আর সেই উদ্দেশ্য শুধু আমার প্রজাবৃন্দের হিত সাধন।
2: প্রজাবৃন্দের হিত সাধন? তাহলে আপনি এই কথাই বলতে চান যে আপনার যৌবনের সঙ্গে আপনার প্রজাবৃন্দেরও সম্বন্ধ রয়েছে?
3: হেসো না, হেসো না চিত্রলেখা, হেসো না। আমার অনেক পরিকল্পনা এখন অসম্পূর্ণ হয়ে রয়েছে, যা আমি আরম্ভ করেছিলাম প্রচুর উৎসাহ নিয়ে। বহু চেষ্টা করে আমি সেই সব কাজ সম্পূর্ণ করবার উপায় উদ্ভাবন করেছি। প্রচুর অর্থ, প্রচুর অর্থ আর অসংখ্য মানুষের শ্রম দিয়ে সেই সব কাজ আমি সম্পূর্ণ করতে চলেছি। পুরু তো বোঝে না। হ্যাঁ, পুরু তো বোঝে না, এই অবস্থায় সে যদি এইসব

0: কাজ হাতে নেয় তাহলে অভিজ্ঞতার অভাবে সেই একই ভুল করবে যা আমি পূর্বে করেছিলাম। আমি তোমায় কথা দিচ্ছি, কাজ শেষ হলেই পুরো যৌবন আমি তাকে ফিরিয়ে দেব। একটু ভেবে দেখো, তুমি তুমি তুমি বুদ্ধিমতি মেয়ে, একটু ভেবে দেখো।
1: ভাবনা ভাবনা শুধু ভাবনা মহারাজ, যৌবন মহার্ঘ, সে দ্রুতগামী অশ্বের মতো আসে আবার চলেও যায় সব কান্না অগ্রাহ্য করে। আপনার কর্তব্য সাধন শেষ হলে আমার যৌবনকে ধরে রাখে। আপনি পুত্রের যৌবন চেয়ে নিয়েছেন, আমাকে কে যৌবন বিলিয়ে দেবে মহারাজ? সময় যে বড় নির্মম, সে সব কিছু নিংড়ে নিয়ে যায়।
0: তুমি উতলা হয়ো না, তুমি উতলা হয়ো না চিত্রলেখা। তুমি তুমি আমাকে আর কিছু সময় দাও, আমি আমি দেশকে ইন্দ্রপুরী গড়ে তুলতে চাই।
1: আপনার আপনার এই ইন্দ্রপুরীর প্রয়োজন নেই আমার। 15 দিন পূর্বে আমিও একটা স্বর্গ হাতে পেয়েছিলাম, কিন্তু কিন্তু আজ দিনের আলো শেষ হতে না হতে আমার কাছে সব সব অন্ধকার হয়ে গেল। আমার আমার সুখসজ্জা সকল স্বপ্ন চুরমার হয়ে ছড়িয়ে পড়লো সেই অন্ধকারে। আরো 5-6 বছর পরে না জানি না জানি কি ভয়ঙ্কর অবস্থায় পৌঁছবো আমি।
0: আমার স্বর্গরাজ্য কেবলমাত্র প্রজাদের জন্য তো নয়, তোমার আর পুরুষ জন্যও। হ্যাঁ, তোমরাই তো এই স্বর্গরাজ্যের রাজা ও রানী। একটু একটু সহ্য শক্তির পরিচয় দাও চিত্রলেখা।
1: সহ্য শক্তির পরিচয় তো আমি বরাবরই দিয়ে আসছি মহারাজ, কিন্তু কিন্তু আর সে শক্তি আমার মধ্যে নেই।
0: না না না, এমন কথা বলো না, এমন কথা বলো না তুমি। আমাদের এখন পরীক্ষার সময়। হ্যাঁ, এ শুধু আমাদের পরীক্ষার সময়, শুধু ভবিষ্যৎই নয়, ইতিহাস, ইতিহাস আমাদের দিকে চেয়ে আছে। পূর্বে কখনো এমন হয়নি, আর ভবিষ্যতে হয়তো এমন হবে না। পূর্বে কোনো নারীকে এমন পরিস্থিতির সম্মুখীন তো হতে হয়নি। ভুলে যেও না চিত্রলেখা, তুমি তুমি অসামান্য নারী, তোমার পরীক্ষার সময় এসেছে। এই তো এই তো তোমার যোগ্য পরীক্ষা। তুমি তুমি অসামান্য হও চিত্রলেখা, তুমি তুমি অসামান্য হও।
1: তাই হবে মহারাজ, আমি অসামান্যই হব, কিন্তু আমার সেই অসামান্যতার ভয় আবার পালিয়ে যাবেন না যেন।
0: কি কি বলতে চাও তুমি?
1: যখন আমি পুরুরাজকে বিয়ে করেছিলাম তখন তার সঙ্গে আমার কোনো পরিচয় ছিল না। আর পরিচয় থাকা না থাকাটা বড় কথা নয়, সৃষ্টির আশায় আমি এক যৌবনকে বরণ করেছিলাম স্বামী রূপে। আমি চাই আমার গর্ভে চন্দ্রবংশের সন্তান আসুক, কিন্তু কিন্তু বর্তমানে যিনি আমার স্বামী তিনি জড়াভারে জর্জর অশক্ত। তার তার সমস্ত পৌরুষ বিলুপ্ত, তার পৌরুষ অপহরণ করেছেন আপনি। যৌবনের সমস্ত গুণাবলী আপনি তার কাছ থেকে নিজের জন্য চেয়ে নিয়েছেন।
0: চিত্রলেখা,
1: আপনি আপনি আপনার ছেলের কাছ থেকে তার যৌবন কেড়ে নিয়েছেন, তাই তাই তার যৌবনের সঙ্গে যাদের সম্পর্ক ছিল তাদের সকলকে গ্রহণ করতে হবে আপনাকে।
0: চিত্রলেখা, জানো না জানো না কি কুৎসিত কথা তুমি বলছো। তুমি অঙ্গরাজকন্যা, তোমার মনে এত পাপ লুকিয়েছে তা তো আমি জানতাম না।
1: পাপি তো পাপের হিসাব রাখতে পারে না মহারাজ। পুত্রের যৌবন হরণ করে আপনি পাপাচারে লিপ্ত হননি?
0: চিত্রলেখা চিত্রলেখা, আমি আমি ভালো করেই জানি যে তোমার জীবনের সাজানো বাগানকে আমি একটি মরুভূমিতে পরিণত করেছি। কিন্তু চিত্রলেখা, এই খেলার বোধহয় শেষ নেই।
1: শেষ নেই? হ্যাঁ মহারাজ, এ খেলার শেষ নেই, আর সেই জন্যই এই বৃত্তাকার পরিক্রমা আমি শেষ করে দিতে চাই। এ দেখুন।
0: একি চিত্রলেখা, একি বিষপাত্র নিয়ে কি করছো তুমি? দেখে দাও,
1: বৃত্তের মধ্যে আবদ্ধ আমি, মুক্তি চাই মহারাজ। আপনার বিজয় প্রয়াস সম্পূর্ণ হোক। আপনার কাছে যৌবন আছে আর পুরো রাজার কাছে আছে তার ত্যাগের মাহাত্ম্য। আমার আমার কি আছে মহারাজ? কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আমি রিক্ত শূন্য, শূন্যতার ভার বয়ে আর কত কাল চলবে আমার এই এই বিষপাত্রে মুক্তি।
0: না না না, আমার আমার কথা শোনো, আমার কথা শোনো চিত্রলেখা, শোনো চিত্রলেখা। এই দাসী শর্মিষ্ঠা, কে আছো?
1: আমার বিষের পাত্র এখানে এলো কি করে?
0: শীঘ্র শীঘ্র বৈদ্যকে ডেকে নিয়ে এসো শর্মিষ্ঠা, শীঘ্র যাও।
2: স্তব্ধ হন। এই বিষ কেউ দূর করতে পারবে না। আপনি তার জীবনটা নষ্ট করে দিয়েছেন। আমি আপনাকে বারবার নিষেধ করেছিলাম, কিন্তু আপনি তা শুনেননি। আপনাকে যৌবনের নেশায় পেয়ে বসেছিল মহারাজ, ভবিষ্যতের সুখের নেশার স্বপ্নে নিজের অস্তিত্বকে আপনি হারিয়ে ফেলেছিলেন। তাকিয়ে দেখুন, এই হচ্ছে আপনার ভবিষ্যতের স্বপ্ন।
0: ভরত বংশের রাজারা যখন বানপ্রস্থ গ্রহণ করতেন, তখন শঙ্খ বাদ্যধ্বনিতে মুখরিত হয়ে উঠত সারা রাজ্য। আর আজ আমার জন্য রয়েছে ধিক্কার, শুধু প্রজাদের ধিক্কার। এই সব ধিক্কার আমাকে স্পর্শ করবার আগে আমি তোমার সঙ্গে এখান থেকে চলে যেতে চাই শর্মিষ্ঠা।
2: প্রজাদের ধিক্কার ছাড়া অন্য কোনো চিন্তার উদয় কি আপনার মনে হচ্ছে না মহারাজ?
0: শর্মিষ্ঠা, তুমি যাও পুরুরাজকে ডেকানো, শীঘ্র ডেকানো, যাও যাও যাও ডেকানো।
3: মনে হচ্ছে যেন আমার মাথার ভেতর যেন শত সহস্র মৌমাছির গুঞ্জন শুরু হয়ে গেছে।
0: চিত্রলেখা, বিশেষ জ্বালায় ছটফট করবার সময় তোমার মনে বেঁচে থাকবার আশা ছিল।
4: কি হয়েছে পিতা?
0: পুরু, তোমার কাছে আমার একটি প্রার্থনা আছে বৎস। তোমার যৌবন তুমি ফিরিয়ে নাও।
4: কেন পিতা, আপনাকে যে এখনো অনেক দায়িত্ব পালন করতে হবে। আমি অত্যন্ত ক্লান্ত, আমি শয্যার উপরে একটু বসিয়ে দাও। না না না না পিতা, না, যৌবনের প্রয়োজন আমার নেই। কি কি হয়েছে চিত্রলেখার? কি হয়েছে
0: তোমার স্ত্রী চিত্রলেখা? বিষ পান করেছে পুরু।
2: মহারাজার যৌবন স্বপ্নের প্রথম জয়। কাঁদো কাঁদো পুরু, কাঁদো, তা না হলে এই শোক তুমি সহ্য করতে পারবে না পুরু। কাঁদো কাঁদো।
4: কাঁদব? বৃদ্ধ চোখে কান্নার জল কোথায় থাকবে বল? আপনি কি বলেন পিতা?
0: শর্মিষ্ঠা, ভোগের ইচ্ছা আগুনের শিখার মতো আমার জীবনকে চারিদিকে বেষ্টন করে ফেলেছিল। আমি নিবৃত্তির পথ ত্যাগ করে প্রবৃত্তির পথ ধরেছিলাম, কিন্তু এই অকাল যৌবনের দ্বারা কিছু করা গেল না। পুরু পুরু, পুত্র আমার, আমি মিনতি করছি, দয়া করে ফিরিয়ে নাও তোমার যৌবন। চিত্রলেখার মৃত্যু আজ আমায় শিক্ষা দিয়ে গেল। চলো চলো শর্মিষ্ঠা, রাত্রি শেষ হবার পূর্বেই আমাদের বনপ্রান্তে পৌঁছে যেতে হবে। পুরনো পাপের গ্লানি ধুয়ে মুছে ফেলতে হবে। যৌবন কাটালাম এই প্রাসাদে, এবার বার্ধক্য কাটুক বনের মাঝে।
4: পিতা,
0: তুমি যৌবনে উত্তীর্ণ হও পুত্র।
4: পিতা,
0: তোমার পৌরুষ তোমাকে সহ্য শক্তি দিক। চলো চলো শর্মিষ্ঠা, সময় চলে যায়।

যজাতি নাটকটি এখানেই শেষ হল। রচনা গিরিশ কার্নাড, বাংলা রূপান্তর অনিল গঙ্গোপাধ্যায়, বেতার নাট্যরূপ সমীর ঘোষ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শর্মিষ্ঠা, মমতা চট্টোপাধ্যায়, স্বর্ণলতা, বেলা সরকার,

0: চিত্রলেখা কৃষ্ণা ঘোষ দস্তিদার, দেবযানী ইতি চট্টোপাধ্যায়, পুরু সন্তু মুখোপাধ্যায় এবং যজাতির ভূমিকায় ভানু চট্টোপাধ্যায়, সম্পাদনা সমরেশ ঘোষ, নাটকটি প্রযোজনা করেছেন জগন্নাথ বসু।
1: আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর,
2: নাটকের দুপুর
1: 107 FM রেইনবোতে, নাটকের দুপুর,
2: নাটকের দুপুর।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুরিতা সাহা। নয় দিনব্যাপী নবরাত্রি উৎসবের আজ সূচনা হয়েছে। প্রথম দিনে দেবী দুর্গা আজ শৈলপুত্রী রূপে পূজিতা হচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নবরাত্রি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ার এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, মা জগদম্বার আশীর্বাদ সকলের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ও সুস্বাস্থ্য বয়ে আনবে। আজ ভোরে হঠাৎ জলস্তর বেড়ে যাওয়ায় বেশ কয়েকটি বাড়ি ভেসে যাওয়ার পর নেপাল সরকার গোর্খা জেলার বুড়িগণ্ডকী নদীর তীরবর্তী বসতিগুলোর বাসিন্দাদের জন্য সরে যাওয়ার সতর্কতা জারি করেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী জগত এলাকায় নদীর ধারে থাকা 5 থেকে 7টি বাড়ি ভেসে গেছে এবং আরও বেশ কয়েকটি বাড়ি ভাটির দিকে হেলে পড়েছে। এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ স্বাধীনতা সংগ্রামী লোকনায়ক জয়প্রকাশ নারায়ণের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা নিবেদন করেছেন। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় অমিত শাহ বলেন, জয়প্রকাশ নারায়ণের সমগ্র জীবন দেশ ও সমাজের সেবায় উৎসর্গীকৃত ছিল। নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ায় খাদ্য দপ্তর রাজ্যের বিভিন্ন চালকলের কাছে 28,000 মেট্রিক টনেরও বেশি বকেয়া চাল আগামী বুধবারের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। বকেয়ার নিরিখে শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ জেলা, সেখানে 8,761 মেট্রিক টন চাল জমা পড়েনি। উল্লেখ্য, চলতি খরিফ মরশুমে সরকারি সহায়ক মূল্যে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের কাছ থেকে প্রায় 48 লক্ষ মেট্রিক টন ধান কেনা হয়েছিল। সেই ধান থেকে উৎপাদিত চাল গত 30 সেপ্টেম্বর শেষ হয়েছে। উত্তর চব্বিশ পরগনার নিমতা এবং দার্জিলিংয়ের বাগডোগরায় পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এসটিএফ 6 জন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে। উদ্ধার হয়েছে প্রায় 90 কেজি গাঁজা, 1 কেজির মতো ব্রাউন সুগার এবং নগদ 5 লক্ষ টাকা। বাজেয়াপ্ত করা হয়েছে 3টি গাড়ি। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল রাতে এদের আটক করা হয়। মহিলাদের ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবলের দ্বিতীয় তথা শেষ ম্যাচে ভারত আজ

0: এর বিরুদ্ধে খেলবে। যাদবপুরের কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যা ৬টায়। এই মুহূর্তের খবর এখনকার মতো এ পর্যন্তই।
1: তাহলে শুরু করি ইনভেস্টিং এর পাঠ ২।

0: আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে চন্দ্রচূড় সরকার। চেন্নাইয়ের IIT মাদ্রাজে আজ এক অনুষ্ঠানে তামিলনাড়ুতে 13,000 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রকল্পগুলির মধ্যে রয়েছে প্রায় 3,700 কোটি টাকার জাতীয় সড়ক প্রকল্প, বন্দর পরিকাঠামোর উন্নয়ন এবং অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় রেল স্টেশনের আধুনিকীকরণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। এর আগে প্রায় 4,900 কোটি টাকা ব্যয়ে নির্মিত চেন্নাই মেট্রোর দ্বিতীয় পর্যায়ে পুনামাল্লি ভাদাপালানি অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সুপ্রিম কোর্ট আজ দিল্লি কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে যেন শান্তিপূর্ণভাবে সমবেত হওয়া মানুষদের বেআইনিভাবে আটক না করা হয় এবং ট্রাফিক নিয়ম মেনে তাদের অবাধ চলাচলের সুযোগ দেওয়া হয়। আদালত দিল্লিতে ব্যারিকেড বা প্রতিবন্ধকতা বসানোর বিষয়টি কর্তৃপক্ষকে খতিয়ে দেখতে বলেছে। পাশাপাশি আইন শৃঙ্খলার পরিস্থিতির সাপেক্ষে মেট্রো পরিষেবা স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চালানো এবং ইন্টারনেট পরিষেবা যাতে নিরবচ্ছিন্ন থাকে তা নিশ্চিত করতে কেন্দ্রকে নির্দেশ দিয়েছে। সংযুক্ত আরব আমিরশাহীর রাস আল খাইমা উপকূলে তেলবাহী জাহাজ MTGEM No. 2 আগুন লাগার পর জাহাজে থাকা 22 জন ভারতীয় নাবিককে উদ্ধার করা হয়েছে। তারা সকলেই নিরাপদে রয়েছেন বলে দুবাইয়ের ভারতীয় কনসুলেট জেনারেল জানিয়েছে। ভারতীয় নাবিকদের প্রয়োজনীয় সহায়তা দিতে সংযুক্ত আরব আমিরশাহীর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে কনসুলেট। উত্তর চব্বিশ পরগনার নিমতা এবং দার্জিলিংয়ের বাগডোগরায় পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স STF 6 জন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে। উদ্ধার হয়েছে প্রায় 90 কেজি গাঁজা, 1 কেজির মতো ব্রাউন সুগার এবং নগদ 5 লক্ষ টাকা। বাজেয়াপ্ত করা হয়েছে 3টি গাড়ি। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল রাতে এঁদের আটক করা হয়। পুরুষদের ক্রিকেটে আজ ইন্দোরের হোলকার স্টেডিয়ামে তৃতীয় T20 আন্তর্জাতিক ম্যাচে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। ম্যাচটি ভারতীয় সময় সন্ধে 7টায় শুরু হবে। এই মুহূর্তের খবর এখন এই পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: তাহলে শুরু করি ইনভেস্টিং।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
2: ঘড়ি বলছে এই মুহূর্তে বেজে গেছে 4:03 হয়ে 8 সেকেন্ড, আর এখন সময় হয়ে গেছে এই উইকেন্ড ক্যাফেতে যাওয়ার, অর্থাৎ উইকেন্ড ক্যাফে নিয়ে চলে এসেছি আমরা দুজন, আমি অর্পণ
3: আর আমি অপরূপা। অর্পণ অপরূপার সাথে আজকে তোমার উইকেন্ড ক্যাফের জার্নি শুরু হয়ে গেছে। আমরা থাকবো একদম হাতে গুনে 2.5 ঘন্টা, মানে একদম 6:30 পর্যন্ত।
2: এক্স্যাক্টলি, তার জন্য আপনার সঙ্গে রয়েছে, জন্য রয়েছে গল্প, রয়েছে গান, রয়েছে আরও অনেক কিছু সুযোগ রয়েছে, এবং অসাধারণ কয়েকটা ইনফরমেশন দেওয়ার রয়েছে, সেগুলো শোনবার জন্য থাকতেই হবে আমাদের সঙ্গে আগামী 2.5 ঘন্টা। আমরা থাকছি 107 FM রেইনবোতে,
3: তাই কোথাও যাবেন না, শুনতে থাকুন 107 FM রেইনবোতে অপরূপা আর অর্পণকে। আর এই মুহূর্তে আপনার কানে রইল দারুণ সুন্দর একটা পুরো

0: 107 FM Rainbow তে আজকের উইকেন্ড ক্যাফেতে আমাদের এত আনন্দ হওয়ার কারণটা হচ্ছে যে আজকে কিন্তু বেসিক্যালি দেবীপক্ষ শুরু হয়ে গেছে। আর দেবীপক্ষ মানেই হচ্ছে চারদিকে 11 লোকে লোকারণ্য প্যান্ডেল প্যান্ডেল তৈরি হয়ে গেছে, লোকজন ইতিমধ্যেই চেষ্টা করছে পুজো দেখতে বেরিয়ে যাওয়ার জন্য। আর আমরাও আপনাদের সঙ্গে সঙ্গী হয়ে বিভিন্ন জায়গাতে কেমন পুজো হতে চলেছে সেই খবরগুলো কিন্তু জানাবো কিছুক্ষণের মধ্যেই।
1: একদমই তাই, এবং এই যে পুজো, পুজোর যে আনন্দ সেটা কিন্তু মোটামুটি সারা বছর আমরা অপেক্ষায় থাকি যে দুর্গাপুজো কবে আসবে। দুর্গাপুজোর আনন্দ, এই দুর্গোৎসবের আনন্দ একটু অন্য রকমেরই হয়, উন্মাদনা তুঙ্গে থাকে। আর গতকাল তো একটা গ্র্যান্ড ওপেনিং হয়ে গেল, মানে একদম সূচনা যাকে বলে, সব নিয়ে এখন কলকাতা মফস্বল, সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষ একেবারে পুজোর আনন্দে রয়েছে। আর সেই আনন্দে আরো কিছু তড়কা অ্যাড হয়ে যাবে যখন তোমার কানে থাকবে দুর্দান্ত কিছু গান এবং তোমার সাথে চলবে আড্ডা। 9903653992 নাম্বারটা সেভ করো, কারণ আর একটু পরে তোমার সাথে আড্ডা জমবে। আর এখন বোধহয় আমরা একটা
0: ইন্টারেস্টিং ইনফরমেশন দিয়ে আছে, কারণটা হচ্ছে সারা রাত ধরে মেট্রো চলার কথা নবমী পর্যন্ত, এটুকু আমরা জেনেছি। এবং সেই সঙ্গে সঙ্গে যারা এই মহালয়াতে, আমরা একটা ভালো খবর পেয়েছি যে কলকাতার অরেঞ্জ লাইনের যে সমস্ত যাত্রীরা রয়েছে তারা কিন্তু দারুণভাবে জিনিস উপভোগ করতে পারবে কিছুদিনের মধ্যেই। বেলেঘাটা থেকে সেক্টর 5 পর্যন্ত ট্রায়াল রানটি সফল হয়ে গেছে এবং সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বর মাসে বড়দিনের সময় কবি সুভাষ বা নিউ গড়িয়া স্টেশন থেকে সরাসরি সেক্টর 5 পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হয়ে যাবে। এর মধ্যে পড়বে গৌরকিশোর ঘোষ, নলবন এবং সেক্টর 5 মেট্রো স্টেশন। আর এই পরিষেবা চালু হয়ে গেলে বাইপাসের জ্যাম ফ্যাম কিচ্ছু থাকবে না, নিউ গড়িয়া থেকে খুব কম সময়ে সেক্টর 5 পৌঁছানো যাবে এবং তার ফলে ওই অঞ্চলের মানুষদের সুবিধা হবে। এবং সবচেয়ে বড় কথা, সন্ধ্যাবেলা ফেরার সময় ওই যে সাংঘাতিক একটা জ্যাম হয় চিংড়িঘাটের মোড়ে, ওইটা আর হবে না, মানে হবে না হয়তো আশা করা যায়, কেননা মোটামুটি সবাই গিয়ে পৌঁছে যেতে পারবে সহজে, সকলে পৌঁছে যেতে পারবে, চলে আসতে পারবে, ফলে তো চাপটা অনেকটা কমে যাবে আশা করা যেতে পারে।
1: এবং সল্টলেক যেহেতু একটা অফিস হাব বলা চলে, সেখানে প্রচুর অফিস রয়েছে, তাই কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু সেইখানে মানুষকে পৌঁছতে হয় কাজের জন্য। এবং আমাদের প্রচুর মানুষ এমন আছেন যারা একটুখানি এই বেহালা এই চত্বরে থাকেন, তাদের মোটামুটি অফিস যদি 8 hours হয় কিন্তু যাতায়াত বাবদ আরও 4 ঘন্টা হাতে রাখতেই হয়। তো যাই হোক, সব কিছুই একটা সুরাহা হবে, আর এই সুরাহাটা শুরুই হচ্ছে পুজোর সময় থেকে, পুজোর আনন্দে মেতে থাকতে থাকতে। তো চলো, এটা একটা পুজো বোনাস বলা চলে, তাই তো?
0: রাইট। আর সেই জন্য বোনাস হিসেবে কথার সঙ্গে সঙ্গে গানও থাকছে, সুতরাং স্টে টিউনড।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: A for apple and A for Arpan and A for Apurupa.
2: দারুণ ছিল ব্যাপারে, এ কি হয়ে গেল একদম, অ্যাপেল আর
1: আপেলের বাগান থেকে পড়ে থাকা আপেলগুলো নেব, কিংবা ধরা যাক ওই আপেল খাওয়ার জন্য গাছে উঠে হাত না দিয়ে কামড়ে কামড়ে আপেল খাবো, এরকম একটা ফ্যান্টাসির জগতে বিচরণ করেন যারা, তাদের জন্য এবার কাশ্মীরে যেতে হবে না, সোজা সিকিম গেলেই হয়ে যাবে। কারণটা হচ্ছে কাশ্মীরের পথ ধরে সিকিম এখন আপেল চাষে ঘুরে দাঁড়াবার চেষ্টা করছে। বেলজিয়াম থেকে চারা এনে ওই পাহাড়ি রাজ্যের গ্যালসিং নামে আপার গ্যালসিং জেলার আপার খান্ডু গ্রামে প্রথম জৈব পদ্ধতিতে পরীক্ষামূলক আপেল চাষ হয়েছে এবং তাতে সাফল্যও পাওয়া গেছে। এবার পুজোর ছুটিতে যে সমস্ত পর্যটকরা সিকিমে যাবে নিশ্চয়ই তারাও ঘুরে দেখতে পারেন সুমিক আর আরিটারের আপেল বাগান। ওরে বাপ রে বাপ, আমি তো বললাম না গাছে উঠে যাব, গাছে উঠে সেখান থেকে হাত না দিয়ে কামড়ে কামড়ে গাছ থেকেই খেয়ে নেবো, ভাবা যায়।
2: এই যে ঘুরতে যাওয়া এবং আপেল খাওয়া, ঘুরতে গিয়ে এরকম পাহাড়ে কোথাও একটা গাছ থেকে ঝুলছে সেটা পেড়ে নিয়ে খেয়ে নেওয়ার যে আনন্দ, আমরা একটা কথা বলো, এইটা নিয়ে কিন্তু একটা আড্ডা হতে পারে যে পূজোর ছুটিটা কিভাবে উপভোগ করছো।
1: এক্স্যাক্টলি, এটা কিন্তু অনেকে বলেন যে এই পূজোর মধ্যে ঘটনা হচ্ছে যে প্রচন্ড পরিমাণে এই পূজোর মধ্যে যে অবস্থাটা হয় আর কি, সেটা হচ্ছে পুজোর মধ্যে কি হয়, আমরা এই কলকাতার যে ভিড় টিড় ফেলে এই সমস্ত মধ্যে থাকতে ইচ্ছা করে না, এত আওয়াজ, এত ভিড়, এত আলোয় মাঝখানে শান্তিতে একটু ঘুমানো যায় না, বেড়ানো যায় না, কিছু করা যায় না, চলাফেরা করা যায় না, এত লোক রাস্তাঘাট পাগলের মতো সবাই ছুটছে, তার চেয়ে ভাই আমরা একেবারে কলকাতা ছেড়ে কোনো একটা জায়গায় পাহাড়ি এলাকায় বা সমুদ্রে বা কোনো একটা জায়গাতে আমরা বেড়াতে চলে যাই পুজোর সময়টাতে। এটা এক পক্ষের মত। আরেক পক্ষের মত হচ্ছে না না না না না, যেখানে আনন্দ হচ্ছে আমাকে ওখানেই যেতে হবে, আর সমস্ত আনন্দ, সমস্ত আলো, সমস্ত বাজনা, সমস্ত গেট টুগেদার সবই হচ্ছে কলকাতাতে, তো ফলত আমি কলকাতা ছেড়ে কী করে যেতে পারি বাইরে।
2: একদমই তাই। আরেকটা দলের কথা বলবো আমি,
1: বলো বলো।
2: আরেক দল হচ্ছেন যে বাইরেও যাবো না, আবার কলকাতার আনন্দ, পুজো, ভিড়েও থাকবো না, কিন্তু এই তিনটে চারটে ছুটির দিন একদম বাড়িতে, যে ছুটিটা বহু প্রতীক্ষিত ছুটি, যে ছুটিটা পাওয়া যায় না চট করে, সেই ছুটিটা একদম বাড়িতে বসে নিজের পছন্দের সিনেমা দেখে, নিজের পছন্দের বই পড়ে, প্রয়োজন পড়লে পুজো বার্ষিকী শেষ করে হলেও সে ছুটিটা বাড়িতেই কাটাতে চায়। তো অনেক ধরনের মানুষ আছেন, তো আপনি কোন ধরনের মানুষের মধ্যে পড়ছেন সেটা আমাদেরকে 9903653992 ফোন মেসেজ অথবা হোয়াটসঅ্যাপ করে জানান যে পুজোর ছুটিটা উপভোগ করার সেরা পথ আপনার কাছে কোনটা, তাই তো?
1: হ্যাঁ, কলকাতায় থাকে নাকি কলকাতার বাইরে বেরিয়ে যাওয়া, নাকি সমস্ত কিছু থেকে অ্যালোফ হয়ে কোনো একটা জায়গায় আটকে গোপনে পড়ে থাকা, বলুন আমাদের তাড়াতাড়ি করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে।
2: একদম। আর এই মুহূর্তে আপনার কানে রইল কিলবিল সোসাইটির সাউন্ড ট্র্যাক থেকে দারুণ সুন্দর একটা গান, অপরূপা আর অর্পণ আবার আপনাকে নিয়ে ফিরছে মাত্র 5 মিনিট 15 সেকেন্ড পর, থাকছে একটা চমক কিন্তু।

0: সময় কিন্তু এগিয়ে চলেছে, আর দেখতে দেখতে সময় কিন্তু আরো পেরিয়ে অনেক দূর এগিয়ে গেছে। সেটা হচ্ছে এই মুহূর্তে 4:21 হয়ে 21 সেকেন্ড, আর 107 FM রেইনবোতে এখন সময় হয়ে গেছে উইকেন্ড ক্যাফের। আর উইকেন্ড ক্যাফেতে রয়েছে আমরা দুজন এ গ্রেডের পার্সন, একজনের নাম হচ্ছে অর্পণ,
1: আরেকজন অপরূপা। অর্পণ অপরূপার সাথে, অর্পণ অপরূপা জুটির সাথে আজকে আপনার সময় কাটছে, কাটবে একেবারে 6:30 পর্যন্ত। পুজোর একদম দেবীপক্ষ শুরু হয়ে গেছে, পুজোর সূচনা হয়ে গেছে বলা চলে। হ্যাঁ, মানছি যে এখনই পুজোর ছুটিটা পাওয়া যায়নি, ছুটি পেতে আরেকটু দেরি, কিন্তু এই মধ্যেই এই যে পুজো পুজো ভাব, পুজো এসে গেছে, এর মধ্যে নিজের কাজের জায়গাতে যাওয়ারও কিন্তু একটা অন্যরকমের আনন্দ আছে। চাইলেই আপনি গত বছরের পুজোর জামাকাপড়গুলো পরে একটু সাজুগুজু করে আগামীকাল আগামী পরশু অফিস যেতেই পারেন, কেউ আপনাকে আটকাবে না, কেউ বলবে না আরে বাবা এত ওভার ড্রেসড কেন, কারণ পুজো এসে গেছে, বস একটাই উত্তর।
0: এক্স্যাক্টলি, আজকাল সকলের কাছে এত এত জামাকাপড় কেনার অপশন তৈরি হয়ে গেছে, এমনিতে দোকানে গিয়েও কেনা যায়, আবার অনলাইনেও কেনা যায়, ফলে তো এখন লোকজন তেড়ে জামা কাপড় কিনছে অনেকে, এবং তা সেগুলো ওই 4 দিনে দেখিয়ে শেষ করা যাবে না, তার জন্য মোটামুটি এখন থেকে শুরু করে দিতে হবে। বেসিক্যালি আজকে থেকে তো ওই আমাদের দেবী পক্ষের শুরু, মানে এখন থেকে পুজো শুরু করে দিলেও হয় চাইলে আর কি। তো যারা আমরা সেই উপলক্ষে আমরা জানতে চেয়েছিলাম যে এই সমস্ত পুজো উপলক্ষে প্রচুর লোকজন কলকাতায় আসেন, এবং অনেকে আবার কলকাতা থেকে বেরিয়ে চলে যান অনেক দূরে কোনো জায়গায়।

0: বাড়িতে বেড়াতে চলে যান। তো আমরা একটু কনফিউজ হয়ে গেছি, বেসিক্যালি কি করা উচিত, মানে এই পুজোর মধ্যে আমাদেরও কোথাও বেরিয়ে চলে যাওয়া উচিত, নাকি যারা আর কি মানে অন্য জায়গা থেকে আসছে তাদের সঙ্গে আমাদের এই কলকাতাতেই থেকে যাওয়া উচিত, কোনটা ভালো এনজয় করা যায় এই পুজোর ছুটিটা, সেটা একটু আমাদের জানান। এই কারণে, কারণটা হচ্ছে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে নাথুলা পাস, যেটা ভারতের তিব্বত সীমান্তের কাছে, সেখানে নাকি 14,200 ফুট উঁচু এলাকায় দফায় দফায় ভারী তুষারপাত হচ্ছে, বুঝলেন কি না? এবং শুধু নাথুলা পাস নয়, দার্জিলিং এর সান্দাকফুতেও হালকা তুষারপাত শুরু হয়েছে এদিন। ভাবতে পারছেন, সান্দাকফুতে আপনি ধরে যাকে বিকেবাঞ্জং ছাড়িয়ে টাড়িয়ে উঠে তারপর যেই উপরের দিকে অন্তত 3-4 কিলোমিটার একদম খাড়াই উঠবেন তখন দমটা বেরিয়ে যাবে, কিন্তু আপনি যখন ওখানে গিয়ে পৌঁছবেন তখন পশ্চিমবঙ্গের উচ্চতম জায়গা সেটা হচ্ছে এই সান্দাকফুত, তো সেখানে গিয়ে আপনি অবভিয়াসলি বরফের লুটোপুরি খেতে পারবেন। তো এই ভাবতেই মনটা কেমন করে উঠলো, আর কথাই বলতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে এখানে গুটিয়ে চলে যাই।
1: এই যে মনটা কেমন করে উঠলো, এবং তুমি যে এই যে যাওয়ার প্রিপারেশনটা নিচ্ছ, সেই যাওয়ার প্রিপারেশন এবং ঘুরতে যাওয়া সবটা থাক, পাশাপাশি আপনি জানান যে আপনার কোনটা ভালো লাগে পুজোতে, পুজোর ছুটিটা কাটাতে। আমরা একটা গান শুনি, গানের পর আবারও ফিরে আসছি অপরূপা আর অর্পণ আপনাকে সাথে নিয়ে। ওই যে চমকের কথা বললাম না, চেষ্টা করছি চমকটা একটু দ্রুতই আপনার কাছে পৌঁছে দিতে। 9903650992 আপনার মেসেজ আসতে থাকুক, আজকের আড্ডাটা জমে একেবারে ক্ষীর হয়ে যাক।
0: আপনাদের মেসেজ আসুক, আর এদিকে দুর্গা চলে এসেছে।
1: একদম, দুর্গা যখন চলেই এলো তাহলে আর অপেক্ষা কিসের।

0: দুর্গা যখন এসে গেছে আমাদের তো তৈরি হতে হবে। মোটামুটি কলকাতাতে যে সমস্ত পুজোগুলো রয়েছে সেই পুজোগুলো সকলে তৈরি হয়ে গেছেন। আমরা এবার একটা চমক দিতে চলেছি 107 FM রেইনবোতে। আজকে উইকেন্ড ক্যাফেতে রয়েছে আমরা দুজন, আমি অর্পণ
1: আর আমি অপরূপা,
0: আর আমাদের সঙ্গে রয়েছেন একজন, তিনি
1: অরিজিৎ। অরিজিৎ মৈত্র এই মুহূর্তে আমাদের সাথে ফোনে রয়েছেন, আর ওনার কাছ থেকে জানবো সমাজসেবী এই পুজো প্যান্ডেলের ব্যাপারে। নমস্কার দাদা।
0: হ্যালো
1: হ্যালো হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো,
0: আমরা আসলে কথা বলার চেষ্টা করছিলাম যে বিভিন্ন পুজো প্যান্ডেলগুলোতে যারা রয়েছেন, ওখানকার মানুষজন যারা রয়েছেন, তাদের কাছ থেকে জানতে চাইতাম যে ওখানকার কেমন পুজো টুজো হচ্ছে না হচ্ছে ইত্যাদি ইত্যাদি, এবং কী করে যাওয়া যেতে পারে এই সমস্তগুলো। তো আমরা আরেকটু চেষ্টা করব।

0: দেখা যাক সেটা আদৌ হয় কি না। আমরা সমাজসেবী সংঘের পক্ষ থেকে অরিজিতের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম, তো আমরা আরেকবার চেষ্টা করব, কিন্তু
1: আরেকবার চেষ্টা করে দেখাই যেতে পারে। তবে এই মুহূর্তে যেটা ব্যাপার সেটা হচ্ছে 9903653992 তে আপনার পাঠানো মেসেজ আছে, সেই মেসেজটাও আমরা কিন্তু পড়তে পারি। 9903653992 তে বেহালা থেকে শতাব্দী লিখছো যে আমার কাছে পুজো মানে চুটিয়ে ঠাকুর দেখা, আমি একটা দিনও বাদ দিই না, আমার পুজো দেখা শুরু হবে তৃতীয়াতে। তো এবছর বোধ হয় ওপেনিংই নেই অনেক জায়গায়, তাও ঠিক আছে, তোমার তৃতীয়া থেকে পুজো দেখার জন্য তোমাকে অনেক অনেক অনেক শুভেচ্ছা রইল আর কি। পায়ে যতই ফোসকা পড়ুক নতুন জুতো পরে, আমি না নতুন জুতো পরা ছাড়ি আর না পুজোর একটা প্যান্ডেলও মিস করি। ও দারুণ দারুণ,
0: মাধাই দাস বহরু ঘোষপাড়া থেকে লিখছেন, অর্পণদা ও অপরূপা দিদি ভাই শারদীয়ার আগাম শুভেচ্ছা। আর পুজোর সময় আমি নিজের গ্রাম নিজের পাড়াতে নিজের বাড়ি ছেড়ে কোথাও যাব না, কারণ এমন সুযোগ সবসময় আসে না, সারা বছর চুরকির মতো ঘুরতে ঘুরতে থাকি আমি এদিক ওদিক, তো এমন সুযোগ এলে গ্রাম পাড়া বাড়ি ছেড়ে মন কোথাও যেতে চাইবে না। এটা আমার মতো কথা, সত্যি মানে মনে হয় যে সবাই এখানে চলে আসছে, আবার এদিকে বেরিয়েও যেতে ইচ্ছে করে, কোন পথে যে চলি কোন কথা যে বলি কিছু বুঝতে পারি না ঠিকঠাক করে। তো আপনারা যারা মোটামুটি আমাদের জানাতে চাইছেন তারা এরকম করেই মোটামুটি হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমাদের ফোন নাম্বারটা জানাই রয়েছে।
1: হ্যাঁ, 9903653992 এই নাম্বারটায় আপনি হোয়াটসঅ্যাপ করুন, ফোন মেসেজ করুন আর জানান আপনার পুজো প্ল্যানিং কি, পুজোর ছুটি উপভোগ করার সব থেকে শ্রেষ্ঠ উপায় বা পথ আপনার কাছে কোনটা। এই মুহূর্তে আপনার কানে রইল একটা গান, নাকি আমরা আরেকটা মেসেজ পড়বো?
0: হ্যাঁ, আমাদের কাছে আরও অনেক মেসেজ রয়েছে। মেসেজ এসেছে প্রীতম মণ্ডল থেকে, সে কাকদ্বীপে থাকে, তো সে এখন বিরিয়ানি খেয়ে ছুটি কাটাচ্ছে, সেটা জানিয়ে দিয়েছে।
1: মানে
0: হ্যাঁ, এই পুজোর মধ্যে অনেকেই ধরা যাক খুব বেশি রান্নাবান্না না করে বিরিয়ানি খাওয়ার চেষ্টা করবেন, একবারে মানে এক ঢিলে দুই পাখি হয়ে যাবে আর কি।
1: আমার তো মনে হয় যে বিরিয়ানিটা একটা মানে রীতিমতো প্রোটিন বোলের কাজ করে। দেখো সবই আছে, মানে কার্বোহাইড্রেট রয়েছে, আবার তোমার চিকেনের প্রোটিনটাও পাওয়া যাচ্ছে, ডায়েট প্ল্যানের মধ্যেই পড়ছে বিরিয়ানিটা।
0: এবার যারা বিরিয়ানিকে এরকম একটা প্রোটিন বোলের সঙ্গে তুলনা করছেন, তারা নিঃসন্দেহে শরীর চর্চা করেন, তাদের ক্ষেত্রে এই ধরনের প্রোটিন বোল কতটা আলটিমেটলি স্বাস্থ্যসম্মত হবে সেটা নিয়ে ডাক্তারদের সঙ্গে একটা লড়াই হয়ে যেতে পারে। তো আপনারা কি মনে হয় যে এইভাবে বিরিয়ানি খেয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে কলকাতাতে থেকে যাওয়া ভালো, নাকি এই পুজোর ছুটিটা অন্য কোথাও অন্য কোনো জায়গায় গিয়ে, ধরে যাক সেটা পাহাড় হতে পারে, সমুদ্র হতে পারে, কিংবা বিদেশ হতে পারে, কিংবা অন্য কোনো গ্রামে গিয়ে বা অন্য কোনো জায়গায় হতে পারে, সেইখানে কাটানো বেশি ভালো? আপনাদের মতামত জানবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি আমরা দুজন।
1: হ্যাঁ, আর এই মুহূর্তে আপনার কানে রইল একটা দারুণ গান, রামলীলার সাউন্ড ট্র্যাক থেকে ফিরে আসছি মাত্র কয়েক মিনিট পর।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: আশ্বিনের আকাশ জুড়ে আজ খুশির রাঙা আলো, সেই আলোয় সুরে ছন্দে সেজে উঠেছে আকাশবাণীর গান, পূজোর গান। শারদীয়া পূজোর গানের ডালি নিয়ে রয়েছেন মনোময় ভট্টাচার্য।
2: মা আসছে, যদিও দেখেছি অশনির ছায়া দুলছে।
1: শ্যামলী ভট্টাচার্য।
3: ও ভাবে বলো না কথা, গান হয়ে যাবে।
1: পল্লব কুমার ঘোষ।
4: আকাশ চাঁদ ভেঙেছে বাঁধ।
1: দিলাশা চৌধুরী। দিশা রায়।
5: ডাকছে নদী, আয় বয়ে যায়, আকাশ পাঠালো নীলখা।
1: সুদেষ্ণা গঙ্গোপাধ্যায়।
6: এলো এলো দুঃখা এলো, হেই বলো সবাই দুঃখা এলো।
1: শারদীয়া পূজোর গান 16 অক্টোবর থেকে 21 অক্টোবর আকাশবাণীর গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল 8:30 ও রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেইনবোতে সকাল 11:02 ও FM গোল্ডে দুপুর 1:10। শারদীয়া পূজোর গান।
7: আর পুজো যখন শুরু হয়ে গেছে, আর এই সময় পুজোর গান তো আপনাদের শুনতেই হবে, আর সেই জন্যই আপনাদের জন্য এসেছে অনেকগুলো দুর্দান্ত পুজোর সময়কার গান 107 FM রেইনবোতে। এই মুহূর্তে উইকেন্ড ক্যাফেতে সঙ্গে রয়েছে আমরা দুজন, অপরূপা আর অর্পণ। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন আরও একজন, তিনিও এ গ্রেডের মানুষ,
8: অরিজিৎ মৈত্র রয়েছেন এই মুহূর্তে আমাদের সাথে। নমস্কার দাদা।
9: নমস্কার।
8: আচ্ছা, কেমন আছেন?
9: সবাই জানেন যে এবছর মহানায়কের 100তম বা জন্মবার্ষিকী। আমরা এবছর 81তম বর্ষ সমাজসেবী সঙ্গে, তো যেহেতু আমরা একটা প্রবীণ পুজো বলতে পারি কলকাতার, আমাদের কাছে উত্তম কুমার শুধু মহানায়ক নয়, আরো অনেক বেশি। তো সেই জন্যই আমাদের এবছর পরিকল্পনা মহাপূজোয় মহানায়ক, তাকে শতবর্ষে আমাদের শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছি, আমরা উদযাপন করছি তার শতবর্ষকে। আশা করি আমাদের বাঙালির আবেগ হচ্ছে উত্তম কুমার, বাঙালির আবেগ হচ্ছে দুর্গাপুজো, এই দুটো আবেগকে একসাথে মিলে আমরা উত্তমময় করে তুলেছি আমাদের মণ্ডপকে। আসবেন, আমি জানি, আমার দৃঢ় বিশ্বাস যে আপনাদের এই মণ্ডপটি পছন্দ হবে এবং উত্তম কুমারকে সচক্ষে

0: পাবেন।
1: যারা আসবেন তারা কি করে আসতে পারবেন একটু আমাদের জানিয়ে দিন, মানে সমস্ত শ্রোতারা।
0: আমাদের যদি যারা মেট্রো দিয়ে আসবে তারা কালীঘাট মেট্রো স্টেশনে নেমে দেশপ্রিয় পার্কে উল্টে শরৎ ঘোষ রোড দিয়ে লেক রোডে ঢুকতে হবে। আর যারা বাসে আসবে তারা লেক কালীবাড়ির পাশে যে রাস্তাটা ঢুকছে লেক রোড সেটা দিয়ে এলে সেটা দিয়ে একটা রাস্তা আছে। যারা গোলপার্ক দিয়ে আসবেন তারা বিবেকানন্দ পার্কের পাশ দিয়ে লেক রোডটা ঢুকবে।

0: ওকে, সমাজ ছবির সঙ্গে এই চমকটা মানে একই সঙ্গে সঙ্গে আবেগের স্কোয়ার হয়ে যাচ্ছে যখন, সুতরাং এই স্কোয়ারটা অবভিয়াসলি লোকজনের ভালো লাগবে এটুকু আমরা কামনা করছি। দারুণ একটা পুজো হোক, কলকাতার সকলকে আনন্দ দিক, প্রচুর মানুষ আসুন এই জিনিস উপভোগ করতে। শুভেচ্ছা রইল দাদা।
1: ধন্যবাদ দাদা, ধন্যবাদ
2: আপনাদের তরফ থেকে। আমি সবাইকে, আপনার শ্রোতা বন্ধুদের আমাদের শারদীয় শুভেচ্ছা জানাই এবং আমন্ত্রণ জানাই সবাই আপনারা সমাজসেবী সঙ্গে এবার পুজো দেখতে আসুন।
1: ধন্যবাদ দাদা, থ্যাংক ইউ সো মাচ,
2: ধন্যবাদ।
1: তাহলে বুঝতেই পারছো যে মোটামুটি পুজোর একেবারে প্যাকেজ এখন প্রত্যেক দিনের উইকেন্ড ক্যাফে, কারণ প্রত্যেক দিন উইকেন্ড ক্যাফে বলো বা আজ রাতে পুজোয় কোথায় কোন পুজো কি হচ্ছে, তাদের ভাবনা কি, পুরো পুজো পরিক্রমা থাকবে একদম টানা পুজোর দিনগুলো পর্যন্ত।
0: সুতরাং আপনারা যারা এখন থেকেই এখনো পর্যন্ত প্ল্যান করে ওঠেননি যে এক্স্যাক্টলি কী করবেন, মানে যেমন আমি নিজে ভীষণ কনফিউজড হয়ে আছি এক্স্যাক্টলি পুজোতে কী করব, মানে এই কলকাতায় থাকবো, সকলের সঙ্গে পুজো দেখবো, আড্ডা দেবো, সময় কাটাবো, সেটা করবো, এই আলোকোজ্জ্বল পরিবেশে সময় কাটাবো, নাকি আমি জায়গা ছেড়ে বেরিয়ে অন্য কোনো জায়গায় চলে যাব, পাহাড়ে জঙ্গলে বা কোনো বেড়াবার জায়গায়, কোনটা করব, এটা ভীষণ কনফিউজড হয়ে আছে। মানে ছুটিও পাচ্ছি, অন্য সময় তো ছুটি পাওয়া যায় না, এই সময় ছুটি পাওয়া যায়, ফলে তো বেড়ানোর জন্য এটা খুব একটা সুবিধের সময়, ফলে তো বাইরে যাওয়া যেতে পারে, আবার এদিকে সমস্ত আনন্দ হচ্ছে কলকাতাতে। আমি যদি এই জায়গা ছেড়ে চলে যাই তাহলে কোন মুখে আমি জীবনকে, নিজের মুখকে আমি সান্ত্বনা দেবো, বুঝতে পারি না আর কি। যাক, আপনারা একটু আমাদের কনফিউশন দূর করার চেষ্টা করুন, একটু আমাদের হোয়াটসঅ্যাপ করুন, ফোন নাম্বারটা
1: বলে দিই, 9903652992, এটা আমাদের ফোন নাম্বার, এতে তুমি ফোন মেসেজ অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো। তোমার মেসেজের অপেক্ষায় রইলাম অপরূপা আর অর্পণ। আর এই মুহূর্তে মনের কথা শোনার একটু ব্যাপার, মানে মন কথা শুনছে না, তাহলে একটু ডেকে শোনাও, ওরে মন কথা শোন।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে
1: 107 FM রেইনবোতে। আজকের এই উইকেন্ড ক্যাফেতে এখন ঘড়ি বলছে 4:44 হয়ে 18 সেকেন্ড। একটা ইম্পর্টেন্ট ঘোষণা করবার রয়েছে, সেই জন্য রয়েছি আমরা দুজন। আমি অর্পণ
2: আর আমি অপরূপা,
1: আমরা দুজন রয়েছি আপাতত আকাশবাণীর সেই খবরটা জানাবার জন্য যে শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনছেন পুরো বিশেষ অনুষ্ঠান। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায় এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত।
2: এই অনুষ্ঠান আমাদের বোধ হয় সম্ভবত পরে ওটা আপডেটেড হয়েছে 31 অক্টোবর 2026 পর্যন্ত।
1: শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণী সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান।
2: একদম। আর এছাড়াও 9903659992 তে আপনার পাঠানো মেসেজ আসতে থাকুক। এবং পাশাপাশি আমাদের যেটা করার, যে আমরা কিন্তু পুজো পরিক্রমাও আজকে রাখব। 9903659992 তে আপনার পাঠানো মেসেজ আসছে এবং সেই মেসেজ একটা যদি চট করে আমরা পড়ে নিতে পারি। কসবা থেকে রাহুলও আমাদের মেসেজ করেছে, বলছে পুজো মানেই আমার কাছে শুধু খাওয়া দাওয়া আর হুল্লোড় পাড়ায় বন্ধুদের সাথে। পারফেক্ট রাহুল।
1: আর সায়নদীপ মণ্ডল তমলুক থেকে, সেও বলছে দিনের বেলায় ঘুমানো আর সারা রাত বন্ধুদের সঙ্গে মেলায় ঘুরে বেড়ানো, অনুষ্ঠান দেখা, এটাই হচ্ছে আমার টার্গেট। বাহ বাহ বাহ। আর সেই সঙ্গে অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে লিখছেন যে পুজোর 4 দিন ঘুরি খুব, ফুচকাই দি ডুব। ভালো বলেছেন দাদা। তো এরপর কোকো বয় অর্পণ দা এবং অপরাজিতা দি কি অপরা দিবসের শুভেচ্ছা জানাই। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ। এরপর আমরা একটু হোয়াটসঅ্যাপে চলে যাই। হোয়াটসঅ্যাপে দেখে নিই যে এক্স্যাক্টলি আরও কী কী মেসেজ এসেছে, তারা কী বলতে চাইছেন। তারা আমাদের যদি সাজেশন দেন তাহলে আমাদের পক্ষে বড়ই ভালোই হয়। তো আমাদের তিথি নস্কর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে লিখছে, গুড আফটারনুন দাদা ভাই ও দিদি ভাই, তোমাদের গানগুলো খুব সুন্দর লাগছে আমাদের। আমার বেশি ভালো লাগে বাড়িতে বসে বই পড়তে, কারণ এই 5 দিনের ছুটি সহজে পাই না, আর ঘুরতে যাওয়া মানে তো শুধু কষ্ট। এইটাই বলেছ, মানে মানে আমারও মনে হয় যে আবার এই গত নাড়িয়ে আর যেতে ইচ্ছে করে না, তার চেয়ে ঘুমোই পড়ে। আবার এরকম ছুটি তো পাওয়া যায় না, তাই না? কিন্তু কী করবো বুঝে উঠতে পারি না, সেই জন্যই সাজেশন চাইছি আমাদের। তো তোমরা প্লিজ আমাদের একটু হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দাও না তোমাদের কী কী প্ল্যান রয়েছে। সবার এই প্ল্যানগুলো জেনে আমি তারপরে, ইনফ্যাক্ট আমরা দুজনেই প্ল্যান করবো যে এক্স্যাক্টলি ঠিক কী করবো, কলকাতার মধ্যে থাকবো নাকি বাইরে কোথাও বেড়াতে চলে যাব।
2: একদম। আর কলকাতায় থাকলে খাওয়া দাওয়া একদম কবজি টুবিয়ে খাওয়া দাওয়া বন্ধুর সাথে আড্ডা, নাকি একদম একটা নির্ভেজাল মি টাইম কাটানো বাড়িতে, সব অপশন রয়েছে এখানে, কেউ তোমাকে জাজ করবে না। তোমার যেটা খুশি, তুমি যেভাবে পুজোটাকে কাটাতে চাও সেটা বলতে থাকো। আর আমরা আবারও পুজো পরিক্রমায় ফিরবো, তবে এখন দুর্গা সহায় বলে একটা সিনেমা রিলিজ করেছিল বেশ কয়েক বছর আগে, তার একটা ওই ম্যাশআপ আমরা বলি না, অনেকগুলো গানের একটা মিক্সড ভার্সন, সেরকম একটা ক্লাসিক ফোক মেলোডি তৈরি হয়েছিল। তো সেটাই এই মুহূর্তে তোমাদের কানে রইলো।

0: না না না না না, ছাড়বার কোনো প্রশ্নই নেই, কারণ আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন স্বয়ং প্রশান্ত পাল, যিনি দেবী প্রতিমাকে নিজের স্বপ্নের রঙে সাজান, দেবীর যে আইডেন্টিটি তার কল্পনার রঙে রাঙিয়ে তোলেন এই কলকাতার বুকে। এবং সেই প্রশান্ত পাল স্বয়ং রয়েছেন আজকে আমাদের সঙ্গে এই মুহূর্তে 107 FM রেইনবোতে।
1: নমস্কার দাদা।
2: নমস্কার।
0: আচ্ছা, আপনি তো বেশ কিছু পুজোর,
1: হ্যাঁ আপনি তো বেশ কিছু পুজোর সাথে যুক্ত আছেন, আর এই মুহূর্তে FD ব্লকের কাজ চলছে আপনার

0: তত্ত্বাবধানে। তো সেক্ষেত্রে আপনি একটু বলুন, এফডি ব্লকের ভাবনা এবং আপনার যে ভাবনা এক জায়গায় মিলিত হয়েছে সেইটা যদি একটু আমাদের সাথে শেয়ার করেন।
1: অলরেডি এফডি ব্লকের কাজ পুরোপুরি শেষ, খালি মানে ওপেনিং এর অপেক্ষায় রয়েছে। এফডি ব্লকের কাজ হচ্ছে, টিমের নাম নকশি অনার মাঠ। অ্যাকচুয়ালি ভারতের বিখ্যাত একটা শিল্প গন্ড শিল্প, যেটা সাধারণত মধ্যপ্রদেশে গন্ড আদিবাসীরা করে থাকে। গন্ড শিল্পটা সাধারণত আদিবাসীরা দেয়ালে অঙ্কন পত্র, পরবর্তীকালে কিছু শিল্পী সেটাকে ক্যানভাসের মাধ্যমে রূপান্তর করে এবং পৃথিবীতে বিভিন্ন জায়গায় সমাদৃত হয়। বিশেষত্ব আমাদের প্যান্ডেলে এখানেই, আমি এই প্রথম মনে হয় পৃথিবীতে এই প্রথম এই গন্ড শিল্পটাকে ত্রিমাত্রিক ফরমেশনে বা ইনস্টলেশনে আর্টের মাধ্যমে এত বিশাল ভাবে দেখানো হলো, এটাই এই মণ্ডপের মেল বিশেষত্ব। আর এছাড়াও এই মণ্ডপে যে সমস্ত মেটেরিয়াল গুলো দিয়ে ইনস্টলেশন করা হয়েছে সেগুলো 100% হচ্ছে আপনার গ্রামে পাওয়া যায়। মানে গ্রামের লোকটা সাধারণত এই মেটেরিয়াল গুলো জ্বালানি হিসাবে ব্যবহার করে। এই একদম ন্যাচারাল, একদম ভ্যালুলেস মেটেরিয়াল গুলোকে দিয়ে পুরো ইনস্টলেশনটা।
0: বাহ, চমৎকার চমৎকার। মোটামুটি পুরো বিষয়টা আপনি বলছেন, আজকে মোটামুটি আমরা তো প্রথম হাতে দাঁড়িয়ে আছি এবং কাজ ডান, তো শুরু কবে হয়েছিল দাদা যদি একটু বলেন?
1: এটা প্রায় মে মাসে টেস্টিং থেকে শুরু হয়েছে।
2: ওয়াও,
1: আচ্ছা, প্রচুর কাজ, ডিটেইলিং কাজ, আর পুরোটাই হ্যান্ড ওয়ার্ক। প্রায় 50-60 জন আমার সহশিল্পীরা মিলে এই কাজটা হয়েছে। এটা দেখলে বুঝতে পারবেন যে কতটা লেবোরিয়াস এবং কতটা ডিটেইলিং কাজ। আমার মনে হয় কলকাতায় মানে সমস্ত মণ্ডপ দেখার পর এফডি ব্লকে মণ্ডপ দেখলে প্রত্যেকটা দর্শনার্থী মুগ্ধ হয়ে যাবে।
2: তাহলে তারা যদি যেতে চায় তাহলে সল্টলেক এফডি ব্লকে পুজো দেখতে কি করে যেতে পারে একটু বলুন না, যোগাযোগের মাধ্যমটা কি? হ্যালো,
1: মাধ্যম মানে কন্টাক্ট করবে,
2: হ্যাঁ মানে কি করে সে পৌঁছবে, কোন রাস্তা ধরে?
1: অ্যাকচুয়ালি এটা আপনি কাকুরগাছি থেকে আসতে পারবেন, উল্টোডাঙা দিয়ে আসতে পারবেন, মেট্রোতে সবচেয়ে ভালো হচ্ছে সিটি সেন্টার মেট্রোতে নেমেই 5-7 মিনিট হাঁটা রাস্তা। আর কাকুরগাছি থেকে যে কোনো অটো একদম এফডি ব্লক মাঠের সামনেই আসে। উল্টোডাঙা থেকে যে করুণাময়ী সমস্ত অটোগুলো এফডি ব্লকের মাঠের সামনে দিয়েই যায়।
2: ফ্যান্টাস্টিক, তাহলে এবার ভিড় ভেঙে পড়ুক এইটুকু আমরা কামনা করি এবং আপনার শিল্প চর্চা, আপনার শিল্পকর্ম সকলের কাছে সমাদৃত হোক এটাই আমাদের কামনা 107 FM রেইনবোর পক্ষ থেকে।
1: আমার তরফ থেকে পূজোর শুভেচ্ছা সবাই।
0: থ্যাংক ইউ সো মাচ দাদা, ভালো থাকবেন। আপনার সাথে কথা বলে আমরা ভীষণভাবে সমৃদ্ধ হলাম এবং পুজো সকলের খুব ভালো কাটুক, আপনারও খুব খুব ভালো কাটুক। নমস্কার দাদা, ধন্যবাদ।
2: আমরা কথা বলছিলাম প্রশান্ত পালের সঙ্গে, যিনি প্রতিমার যে রূপ দেন সেটা অনেক সময় প্রচুর পুরস্কারও পেয়েছে, এফডি ব্লকে এবার তিনি কাজ করেছেন। আর আমরা 107 FM রেইনবোতে প্রশ্ন করেছিলাম উইকেন্ড ক্যাফেতে যে পুজোর মতো কোথায় যাওয়া উচিত, মানে কলকাতার বাইরে চলে যাওয়া উচিত নাকি কলকাতাতেই থাকা উচিত, এটা জানতে চেয়েছিলাম। তো ইতিমধ্যে শাওন 12-7 থেকে লিখেছে যে আমি কোনো কোনো বছর পুজোর সময় লম্বা ট্যুরে বাইরেও গেছি, আবার কোনো কোনো বছর টানা 6-7 দিন রোজ ঠাকুর দেখতে বেরিয়েছি। আসলে দুটোরই আলাদা আলাদা মজা আছে, সেই কারণে আমার দুটোই ভালো লাগে। যে বছর যেটা সুযোগ আগে আমি সেটাই করে ফেলি।
0: বাহ, চমৎকার চমৎকার।
2: কিন্তু মিন্টে একটা দুর্দান্ত কবিতা লিখে ফেলেছে শ্যামসুন্দর দাস, নারকেল বাগান, লস্করপুর, লস্করপুর গড়িয়া কলকাতা থেকে। সে বলছে যে এত আলো, এত রং, এত কচি কাঁচা, মুখ ঘুরিয়ে বাইরে যাওয়া চাই না এমন বাঁচা, নানা সাজে কিশোর কিশোরী, নানা পোশাক পরা, এমন মজা কোথায় পাবো প্রিয় কলকাতা ছাড়া, বই পড়া কিংবা লেখালেখি ভালো লাগে না পূজায়, প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে বেড়াই অদ্ভুত এক মজায়, একটি বছর করি অপেক্ষা মা দুর্গার আগমনে, তাকে নিয়ে মাতোয়ারা থাকি কয়েকটি দিনে, বছর বছর তাঁর চরণে নিবেদন করি পুষ্পাঞ্জলি, আশীর্বাদ করো মা গো তোমায় যেন না ভুলি।
0: দারুণ সুন্দর, মা আপনার লেখনীতে এসেছেন এবং এই মুহূর্তে দোহারের গানেও মাই এলেন। আমরা ঠিক 5টা বেজে 2 মিনিটে ফিরবো আজকের গল্প স্বল্প নিয়ে, তাই তো?
2: অবশ্যই, এটা নিখাদ প্রেমের সুন্দর কাহিনী আপনাদের জন্য রয়েছে আজকের গল্প স্বল্পতে।

0: আকাশবাণী কলকাতা এফএম রেডিও প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি। সুদীপ বসু। চেন্নাইয়ের আইআইটি মাদ্রাসে এক অনুষ্ঠানে তামিলনাড়ুতে 13,000 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রকল্পগুলির মধ্যে রয়েছে প্রায় 3,700 কোটি টাকা জাতীয় সড়ক প্রকল্প, বন্দর পরিকাঠামোর উন্নয়ন এবং অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় রেল স্টেশনের আধুনিকীকরণ। নদিনব্যাপী নবরাত্রি উৎসবের আজ সূচনা হয়েছে। প্রথম দিনে দেবী দুর্গা আজ শৈলপুত্রী রূপে পূজিতা হচ্ছেন। প্রধানমন্ত্রী নবরাত্রি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় তিনি বলেন, মা জগদম্বার আশীর্বাদ সকলের জীবনে সুখ শান্তি সমৃদ্ধ সুস্বাস্থ্য বয়ে আনবে। বিজেপি পুরভোটে দলীয় প্রার্থী নির্বাচনের জন্য সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে দলের পুরসভা নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার একথা জানিয়েছেন। তিনি বলেন, এই লক্ষ্যে বিজেপির সদর কার্যালয় মুরলীধর সেন লেনে একটি ড্রপ বক্স রাখা থাকবে। বিজেপি কর্মীরা ছাড়াও সমাজের সর্বস্তরের মানুষ সেই ড্রপ বক্সে প্রার্থী হওয়ার জন্য নিজের নাম জমা দিতে পারবেন। নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ায় খাদ্য দপ্তর রাজ্যের বিভিন্ন চালকলের কাছে বকেয়া চাল আগামী বুধবারের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। বকেয়ার নিরিখে শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ জেলা, সেখানে 8,761 মেট্রিক টন চাল জমা পড়েনি। সিডিপির অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্খা এবং সৌরভ দাসকে আজ নতুন দিল্লির বিশেষ আদালত মুক্তি দিয়েছে। দিল্লি পুলিশের তথ্য অনুযায়ী আজ সকালে তিনজনকে দিল্লি ক্যান্টনমেন্টের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করানো হয়। সংযুক্ত আরব আমিরাতে রাস আল খাইমা উপকূলে তেলবাহী জাহাজ MTGM No. 2 আগুন লাগার পর জাহাজে থাকা 22 জন ভারতীয় নাবিককে উদ্ধার করা হয়েছে। তারা সকলেই নিরাপদে রয়েছেন বলে খবর। পুরুষদের ক্রিকেটে আজ ইন্দোরের হোলকার স্টেডিয়ামে তৃতীয় টি-20 আন্তর্জাতিক ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলবে। ভারতীয় সময় সন্ধ্যে 7টায় খেলা শুরু হবে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: তাহলে শুরু করি ইনভেস্টিং এর।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থি অ্যাপ ডাউনলোড করুন।
1: শুনছেন গল্প স্বল্প।

0: 107 FM রেইনবোতে গল্প স্বল্প গল্প স্বল্প রেইনবোতে গল্প স্বল্প গল্প স্বল্প।
1: আজকের গল্পের সব চরিত্র কাল্পনিক, বাস্তবের সঙ্গে এর কোনো রকম মিল সম্পূর্ণ কাকতালীয়। কারোর সংবেদনশীলতাকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়। 107 FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনবেন অর্পিতা সরকারের গাঁট ছড়া। অর্পিতা সরকারের জন্ম নবদ্বীপের কাছে সমুদ্রগড়ে। কৃষ্ণনগর কলেজ থেকে বাংলায় স্নাতক, বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর, তারপর চাইল্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে চাকরি পান। প্রথম বই প্রকাশিত হয় 2017 সালের বইমেলায়। কখনো মেঘ কখনো রোদ্দুর, প্রাণীর আলাপ, নীরবে তোমায় দেখি, সে ছিল অন্তরালে, মর্নিং ওয়াক সিরিজ, ট্রাফিক সিগন্যাল তার লেখা কয়েকটি জনপ্রিয় বই। লেখিকার লেখা তিনটি গল্প চলচ্চিত্রের জন্যও মনোনীত হয়েছে। আজকের গল্প অর্পিতা সরকারের গাঁট ছড়া। গল্পের কথক ও মামার ভূমিকায় অর্পণ, অন্যান্য ভূমিকায় অরিজিৎ, অপরূপা, গোপা, সুদীপ্ত, মৌসুমী, রাজীব, আত্রেয়, শাশ্বতী, ইন্দ্রাণী ও উজ্জ্বল। গল্পের সূত্রধার সৌমি। শুরু হচ্ছে অর্পিতা সরকারের গাঁট ছড়া।
2: দুর্গাপুজো আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। নীল আকাশে তুলো ছেঁড়া সাদা মেঘের আনাগোনা, বাতাসে হালকা শিউলির গন্ধ, আর সকালের রোদে যেন উৎসবের আগমনী সুর। কখনো জলমলে রোদ, কখনো বা হঠাৎ দুই এক পশলা বৃষ্টি। শরতের আবহাওয়াটাও যেন নিজের খেয়ালেই বদলে যায়। পাড়ায় পাড়ায় পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। কোথাও মণ্ডপের শেষ মুহূর্তের কাজ, কোথাও নতুন জামাকাপড় কেনার ব্যস্ততা, কিন্তু চারপাশের সেই আনন্দ আবহের মধ্যেই গজগজ করছে সুচরিতা। মৃন্ময় স্ত্রীর একটানা বিরক্তি দেখে খবরের কাগজটা রেখে বলল,
3: বিষয়টা যদি খোলসা করে বলো তাহলে ভালো হয়। কানেরও তো বয়স হচ্ছে, তাই আজকাল অত ফিসফিস করে কথা আমি শুনতে পাই না।
2: আরো তেলে বেগুনে জ্বলে উঠল সুচরিতা, মানে মৃন্ময়ের আদরের সু। হাতের জলের বোতলটা সেন্টার টেবিলের উপর ঠকাস করে রেখে বলল,
4: কেন গো, তোমার সব কথা ওই ঝুড়ি কোদাল দিয়ে বোঝাতে হবেই বা কেন? তোমার সংসার, তোমার ছেলে, এসবের খোঁজ রাখাটাও তো তোমার কর্তব্য নাকি?
2: সুচরিতা যখনই তোমার ছেলে বলে তখনই প্রমাদ গুনে মৃন্ময়। নিশ্চয়ই দেবাদিত্য কিছু করেছে। ছেলেটা ছোট থেকেই বড় গোয়ার গোবিন্দ, নিজে যেটা বুঝবে সেটাই করবে, বারণ করলে আরো বেশি করে করবে। তাই ওরা করতে গিয়ে ছেলেকে একটু সমঝে চলে। এমনিতে খুব শান্ত স্বভাবের, কাউকে বিপদে ফেলার ছেলে নয়, এমনকি কোনোদিন মৃন্ময়ের কাছে ক্ষমতার বাইরে কোনো বায়না অব্দি করেনি ছেলে। কিন্তু ওই একটাই রোগ, যেটা ঠিক মনে করবে সেটাই করবে। সুচরিতা বলল,
4: ছেলেটা কার দেখতে হবে তো, গোয়ার হবে না তো কি হবে?
2: অথচ এই দেবাদিত্য যখনই ভালো রেজাল্ট করেছে, ইঞ্জিনিয়ারিং এ চান্স পেয়েছে, ভালো কোম্পানি জয়েন করেছে, তখনই ও রাতারাতি সুচরিতার ছেলে হয়ে গেছে। যেহেতু 32 বছরের যাবজ্জীবন কাটিয়ে ফেললো মৃন্ময়, তাই এই ঘটনার সঙ্গে নিজেকে অ্যাডজাস্ট করে নিয়েছে। ঠিক যেমন ঘটি বাড়ির মেয়ের প্রেমে পড়ে মৃন্ময়ের ভাতের শেষে চাটনি খাওয়ার অভ্যেস হয়ে গেছে, তেমনই। তাই সুচরিতার এই আমার ছেলেকে মুহূর্তে তোমার ছেলে করে দেওয়ার পদ্ধতিটাও শুধু অভ্যেস নয়, রীতিমতো হজম করে ফেলেছে মৃন্ময়। মৃন্ময় আবার বলল,
3: আরে তুমি কি বলবে, আমায় তো এবার কলেজে যেতে হবে নাকি?
4: আজীবন তো কলেজ আর ঘর করেই কাটালে, বাকি ঝক্কি নিয়েছো একটাও, এমন ভাব করো যেন আমার আর অফিস টফিস বলে কিছু নেই।
2: মৃন্ময় বেশ বুঝতে পারছিল ট্রেন আচমকাই মেইন লাইনের পরিবর্তে কর্ড লাইনে চলতে চাইছে। এই 32 বছর আর প্রেমের 3 বছর সব মিলিয়ে মোট 35 বছর কতটা কষ্টে অতিবাহিত করেছে তার হিসেব দেবে সুচরিতা। তার আগেই ট্রেন থামানোর জন্য রেড সিগন্যাল দিতে হবে মৃন্ময়কে।
3: গুণধর আবার কি করল? আচ্ছা সু, এই ছেলে কি আমাদের এই বয়সেও একটু শান্তিতে থাকতে দেবে না? তুমি তো ওর মা, ওর সবটুকু তোমার হাতেই গড়া, তারপরেও কি করে যে ও তোমাকে কষ্ট দেয় কে জানে।
2: এত বছরের সাংসারিক জীবনে অভিজ্ঞতা তো কিছু কম সঞ্চিত হয়নি। প্রেম পর্বে বা বিয়ের প্রথম প্রথম ইগোর বশবর্তী হয়ে সুচরিতার সঙ্গে ঝগড়া করে ফেলত, কিন্তু এখন মৃন্ময় জানে কোন দিকে এগোতে হবে।

0: তারপর বয়স যত বেড়েছে মৃন্ময় তত বুঝেছে যুদ্ধ করে প্রাণ নিয়ে ফিরে আসা সম্ভব, কিন্তু প্রেমিকা বা স্ত্রীর সঙ্গে কভি নেই। তর্কে একান্ত হেরে গেলে সুচরিতা সন্ধ্যে থেকে কাঁদত, প্রথম রাতে ঘুমিয়ে নিত, তারপর মাঝরাতে হঠাৎ ঘরে লাইট জ্বেলে ব্যাগ গোছাতে লাগত। বাধ্য হয়ে নিরুপায় হয়ে মৃন্ময়কে রাগ ভাঙাতে হতো সুচরিতার। তাই পরবর্তীকালে পরের দিন উঠে অফিস আছে, রাতে ঘুম না হলে অফিসে গিয়ে কাজের সমস্যা হবে ভেবেই ঝগড়াঝাঁটি সব দুপুরের মধ্যে মিটিয়ে ফেলার চেষ্টা করত ছুটির দিনে। পরে পরে যত পরিণত হয়েছে মৃন্ময়, তত টেকনিক আবিষ্কার করেছে এই অযথা কথার লড়াই থেকে বাঁচার। এই যে সুচরিতা যেহেতু এখন দেবাদিত্যর ওপর ক্ষেপে আছে, তাই সেদিকে অল্প হেলে কথা বললেই সু ভীষণ খুশি হয়ে যায়। মৃন্ময়ের কথা শেষ হতেই ধপ করে সোফায় ওর পাশে বসলো সুচরিতা।
1: এই নিয়ে তোমার সুপুত্র চারটে চাকরি ছাড়লো, আবার চাকরি ছেড়েছে। এই তো সকালে যখন আমি চা নিয়ে গেলাম তখন ঠান্ডা গলায় বললো,
2: আরে মা আজ তো অফিস নেই, একটু পরে উঠছি আমি।
1: আমি বললাম কেন রে, ছুটি? বললো
2: না না, এই কোম্পানি ছেড়ে দিলাম, একই কোম্পানিতে থাকলে গ্রোথ হবে না ক্যারিয়ারের, বুঝলে?
3: কি মুশকিল, এটা তো ওর জীবন, ওর ফিউচার, ও তো তোমার কাছে টাকা চাইছে না, তাহলে তুমি কেন এত বিরক্ত হচ্ছো?
1: এই কেনটার উত্তর যেদিন তুমি বুঝতে পারবে না সেদিন তোমায় আর আমাকে কিছু বলে দিতে হবে না, কিছু বোঝাতে হবে না। আরে রিঙ্কি একটা ভালো সম্বন্ধ এনেছিল, তখন আমি গর্ব করে বললাম আমার ছেলে বড় কোম্পানিতে চাকরি করে, এই সপ্তাহে পাত্রীপক্ষের আসার কথা, এখন ছেলে বেকার। এইভাবে তিন তিনটে ভালো ভালো সম্বন্ধ একেবারে ভেঙে গেল। তোমার ছেলের ফিউচার গ্রোথ দেখতে গিয়ে আমি তো কিছুই বুঝতে পারছি না। রিঙ্কির মুখ তো তুমি জানো, আমাকে এবার যা নয় তাই বলবে বলো তো।
0: মৃন্ময় মনে মনে বলল,
3: তোমারই তো বোন, মুখে দমে যাবে এটা তো হতেই পারে না।
0: একমাত্র শ্যালিকার বচনের ঠেলায় মৃন্ময়ও একটু ভয়েই থাকে। রিঙ্কির মতে মৃন্ময়ের প্রশ্রয়ে নাকি দেবাদিত্য এমন সব উদ্ভট সিদ্ধান্ত নিতে পারছে। এই রিঙ্কিকে মৃন্ময় বিলক্ষণ চেনে, চেনে মানে বিয়ের আগে থেকেই চেনে। সুচরিতাকে যখন ওর বাড়িতে পড়াতে যেত তখন রিঙ্কি ক্লাস টুয়েলভে পড়ে, ইচ্ছে করেই ছলছুতো করে সুচরিতার পড়ার টাইমে ওর ঘরে ঢুকে পড়তো বারবার। ওই প্রথম ওদের প্রেম পর্বের আভাস পায়। তখনও মৃন্ময় কলেজের প্রফেসর হয়নি, পার্ট টাইমার হিসেবে সদ্য ঢুকেছিল। সুচরিতা তখন কলেজের লাস্ট ইয়ার। এই রিঙ্কির জন্য ওরা কোনোদিন সিনেমা অবধি দেখতে যেতে পারত না। রিঙ্কি ওর বাবাকে ওদের সম্পর্কের কথা জানিয়ে দিয়ে সুচরিতাকে মার অবধি খাইয়েছিল। সুচরিতা আবার বোনের প্রতি স্নেহে অন্ধ হয়ে বলে, তখন তো ও ছোট ছিল, 18 বছরের ধাড়ি মেয়ে নাকি ছোট। পরে অবশ্য মৃন্ময় জানতে পেরেছিল রিঙ্কিরও একখানা প্রেমিক আছে। কাকতালীয় ভাবে সেই প্রেমিকটি আবার পড়তো মৃন্ময়েরই কলেজে। সেই খবরেই মৃন্ময় ঘায়েল করেছিল রিঙ্কিকে। তারপর থেকে আর সুচরিতার পড়ার সময় ঘন ঘন ওর ঘরে ঢুকে পড়া বন্ধ হয়েছিল, যদিও সে প্রেমিকের মেয়াদ মাত্র 1 বছর ছিল।
3: সে কি রিঙ্কিকে আমার ছেলের জন্য পাত্রী দেখতে কে বলেছে?
0: সুচরিতা তেলে বেগুনে জ্বলে গিয়ে বলল,
1: লজ্জা করে না না, তুমি গায়ে যে জামাটা পরে আছো সেটাও এবছর ভাইফোঁটাতে রিঙ্কিরই দেওয়া শার্ট।
3: দেখো সেই তোমাদের বাড়িতে যখন পড়াতে যেতাম তখন থেকেই ও তোমাকে হিংসা করে, লেখাপড়ায় তোমার মতো তেমন ভালো ছিল না, সেই কারণেই হয়তো হিংসা করে।
1: আমার বোনের দোষ দিচ্ছ কেন তুমি? দিদিকে চোখে চোখে রাখাটা কি তার অন্যায় হয়েছে? আমাকে তখনই বলেছিল মৃন্ময় দাকে, দিদি তুই বিয়ে করিস না, ও যতই কেমিস্ট্রির প্রফেসর হোক মাথাটা একেবারে ফাঁকা। আমি এখন হাড়ে হাড়ে সেটা বুঝতে পারছি।
0: সুচরিতার এই এক রোগ, বাপের বাড়ির কারণ নামে কিচ্ছু বলা যাবে না। অগত্যা মৃন্ময় চুপ করে গেল।
1: ছেলেকে বলো, তার তো 26 বছর বয়স হলো নাকি, তার বাবা তো 26-এ বিয়ে করেছিল, তার তো বিয়ের ইচ্ছে আছে কিনা আমি সেটাই বুঝতে পারছি না। এত বয়স হলো এখন একটা প্রেম অবধি করে উঠতে পারলো না তোমার ছেলে।
3: বলছি শোনো না, আজ কল্পনা দিকে বলবে যে চিকেনে যেন একটু ক্যাপসিকাম দেয়। আরে সুজন কাল টিফিনে পরোটা আর ক্যাপসিকাম চিকেন এনেছিল, আমায় দিয়েছিল 2 পিস, খেতে বেশ ভালো হয়েছিল জানো।
1: মানুষের একেবারে জীবন মরণ সমস্যা আর তুমি ক্যাপসিকাম চিকেন খাবে, তাই তো? দাঁড়াও কল্পনা দিকে আমি ছাড়িয়ে দিচ্ছি আর আমি নিজেও চাকরিটা ছেড়ে দিচ্ছি।
0: মৃন্ময়ের এই এক রোগ, কোথায় কি বলা উচিত বুঝতে পারে না, নিজেকে সামলে নিয়ে বলল,
3: ও সে কি, তুমি চাকরি ছাড়বে কেন? তোমার বিজ্ঞাপন

0: বিজ্ঞাপন কোম্পানিতে সপ্তাহে দুদিন গেলেই তো হয়। অমন চাকরি কেউ এই বয়সে এসে ছাড়ে?
1: ও বাবা, আমার চাকরিতে ছুটি বেশি, আর তুমি রোজ কলেজে গিয়ে কি ছাত্রছাত্রীদের পণ্ডিত বানিয়ে আসো?
2: মৃন্ময় কিছু একটা বলতে যাচ্ছিল, তখনই সশব্দে খুলে গেল দেবাদিত্যর ঘরের দরজাটা। শীতল গলায় দেবাদিত্য বলল,
3: আমায় নিয়ে তোমাদের কোনো ঝগড়া করতে হবে না। আমি আজকে একটা বন্ধুর ফ্ল্যাটে শিফট করে যাচ্ছি, তারপর চাকরি পেলে নিজে একটা ফ্ল্যাট নিয়ে নেবো রেন্টে। হয়েছে শান্তি?
1: তুই যাবি মানে? গেলে ঝগড়ুটে লোকটা তো যাবে। আমি তো সেটাই বলছিলাম বাবু, শোন না, আমি তো বলছিলাম যে তুমি 26-এ বিয়ে করেছো বলে ছেলেকেও কি 26-এ বিয়ে করতে হবে নাকি? এখনকার দিন যার যখন যাকে ইচ্ছে সে তখন তাকে বিয়ে করবে। তোর বাবা তো বুঝেই না সেসব কথা। দেবু দেবু বাবা, তুই ঘরে যা, এইসব ফালতু আলোচনার মধ্যে তোকে থাকতে হবে না বাবা। আর শোন শোন, তুই যদি বাড়ি ছেড়ে চলে যাস তাহলে জম্পুরি তো আমি থেকেই বা কি করবো বল বাবা, এই তিনতলা বাড়ি এই নিয়ে তোর বাবা রাজত্ব করু।
3: বাবা বলছি, তোমার কলেজের যদি তেমন দেরি না হয় একবার আমার ঘরে আসবে।
2: বলেই ও ওয়াশরুমে ঢুকে গেল। মৃন্ময় সুচরিতার দিকে তাকিয়ে বলল,
0: কেন জানি না মনে হচ্ছে সেদিন রিঙ্কির কথা শুনলে দুজনেরই বোধ হয় ভালো হতো।
1: হ্যাঁ গো, ছেলে তোমায় আলাদা করে ডাকলো কেন গো? বাড়ি ছেড়ে চলে যাবে বলছে কেন? আমরা কি কোনোভাবে ওকে খুব বেশি বিরক্ত করছি? শান্ত হলে কি হবে, রেগে গেলে তো আবার একেবারে ভয়ঙ্কর। থাক বাবা, যা ইচ্ছা হয় করুক, পুজোর সময় আমার আর ভালো লাগে না। চাকরি চাকরি নিয়ে বলছিলাম, ও পড়াশোনার যা খরচ হয়েছে সেটা আবার ফেরত দিতে এসেছিল। দেখো না দেখো না, আমি বলছি কি, যা সেভিংস করেছি ও তো কিছু না করলেও চলে বলো। হ্যাঁ, কিন্তু বাড়ি ছেড়ে যেন না চলে যায়, আমি তাহলে আর বাঁচবো না গো। হে গো, হ্যাঁ ও তোমাকে আলাদা করে কেন ঘরে ডাকলো? কি বলবে গো তোমায়, কি বলবে বলে মনে হয় তোমার? আমাকে কেন ডাকলো না বলো না।
2: মৃন্ময় এমনিতে বিরক্ত হয়ে আছে, সুচরিতা বেমক্কা ওর কাঁধে দোষ চাপিয়ে দেওয়ায়।
0: আমি কিভাবে জানবো বলতো যে দেবু কি বলবে?
1: এই একদম না, তুমি বাঁকা বাঁকা কথা বলবে না, এই আমি বলে দিচ্ছি। এবার কিন্তু আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে।
0: কবেই বা ঠান্ডা ছিল।
2: ওয়াশরুম খোলার আওয়াজে মৃন্ময় উঠে গেল। দেবু বেরিয়েছে, ওর ঘরে গিয়ে জানতে হবে ও ঠিক কি বলতে চাইছে। ওঠার সময় মৃন্ময় বলল,
0: এই শোনো, দয়া করে আড়ি পাততে যেও না কেমন? ছেলে বুঝে ফেললে এ বাড়ি কিন্তু ছাড়বে, কাজে খুব সাবধান।
1: ঠান্ডা মাথায় বুঝিয়ে বলবে? ওর বাবা মা কি ওর খারাপ চায়?
2: দেবাদিত্যর ঘরে ঢুকতেই দেবু বলল,
3: হ্যাঁ বাবা বসো, বলছি তোমার সঙ্গে আমার কয়েকটা কথা আছে, তবে এইসব কথা কিন্তু মাকে বলা যাবে না। মা মাসিকে বলবে, ওখান থেকে মাসি বলবে ওই মেশো মোনাকে, ওদিকে সব জনতা আবার মাস্তুতো বোন আছেন, উনি তো নিজের থেকে অন্যকে নিয়ে বেশি ভাবে। তাই বলছি যে যদি কথাগুলো নিজের মধ্যে রাখতে পারো তবেই কিন্তু আমি বলবো। তুমি তো আবার মা জোরে বকলে মানে হড়বড় করে সব বলে দাও তো।
0: আরে বোকার মতো কথা বলিস না, যেগুলো সিক্রেট সেগুলো কেন বলবো?
2: দেবু আর কোনো ভূমিকা না করে বলল,
3: তাহলে শোনো, আমি আর চাকরি করবো না বুঝলে, চাকরিটা আমার ঠিক ফিট করছে না। আমি আর রেবতী দুজনেই ভাবছি আমরা চাকরিটা ছেড়েই দেবো।
2: মৃন্ময় ভিতরে ভিতরে অস্থির হলেও বাইরে শান্ত থেকেই বলল,
0: সে যদি তোরা চাকরি না করতে চাস তো করিস না। দেখ আমরা ভালোই সেভিংস করেছি, তোদের কোনো অসুবিধে হবে না। তুই ওই রেবতী না কার কথা বলছিলি যেন, ওকে বিয়ে করতেই পারিস?
3: আরে ধুর, বলছি রেবতী আমার কলিগ, ও পুরুষ, আর আমি বিয়ে করলে কোনো মেয়েকেই করবো। কাম টু দ্য পয়েন্ট বাবা,
0: তুই আর রেবতী তাহলে চাকরি আর করবি না, তাই তো? তো কি করবি সেটা ঠিক করেছিস? মানে কোনো বিজনেস? দেখ তুই বললে আমি তোকে লোন দিতে পারি।
3: না আপাতত লাগবে না, আমাদের দুজনের যা টাকা জমেছে তাতে প্রাইমারি খরচটা আমরা করে ফেলতে পারবো বুঝলে, পরে দরকার হলে তুমি তো রইলেই, তাই না?
0: কিন্তু ব্যবসাটা কিসের করবি সেটা নিয়ে কিছু ভেবেছিস?
3: না বাবা এসব নয়, তুমি ভুলে যাচ্ছ যে আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এখন নতুন করে ব্যবসা করার জন্য যে পড়াশোনার দরকার সেটার সময় কিন্তু নেই। তাই আমি আর রেবতী একটা ওয়েবসাইট লঞ্চ করেছি জাস্ট, সেটা কখনো প্রচার করিনি, এবারে শুরু করব। আসলে আমাদের চৌরঙ্গীর অফিসটা ডেকোরেট করার কাজ শেষ হয়ে গেলেই এই সব কিছু নিয়ে প্রমোটটা শুরু করব বুঝলে।
0: বাবা একেবারে চৌরঙ্গিতে অফিস নিয়েছিস, সে তো অনেক টাকার ব্যাপার রে।

0: আর এ রেবতীর কাকার একটা ইন্টেরিয়ার ডেকোরেশনের অফিস ছিল। ওর কাকা মারা যাবার পর রেবতীদের দায়িত্বেই থাকেন ওর কাকিমা। কাকিমার একমাত্র মেয়ে বিদেশে সেটেলড। কাকিমার জন্য প্রতি মাসে টাকা পাঠায় রেবতীর বোন। যেহেতু ওরা জয়েন্ট ফ্যামিলি ছিল তাই বন্ডিংটা ভালো। রেবতী কাকিমাকে বলতেই কাকিমা এক কথায় বলেছেন যে,
1: তোর কাকার দোকান, তুই সারিয়ে নিয়ে ব্যবসা শুরু করবি, এতে আর বারণ করার কি আছে?
2: মৃন্ময় হেসে বলল,
3: আরে বাপরে, দুর্দান্ত সুযোগ, বলতে গেলে একেবারে ফ্রিতে চৌরঙ্গির মতো জায়গায় ঘর। বুঝলি দেবু, কখনো সুযোগ হলে উত্তম কুমারের চৌরঙ্গি সিনেমাটা দেখিস, আর সাহিত্যিক শঙ্করের চৌরঙ্গি বইটাও একবার পড়ে ফেলিস। বুঝবি নামটারই একটা আলাদা গ্ল্যামার আছে। চারদিকে রাস্তা, তাই নাম হয়েছে চৌরঙ্গি। চৌরাস্তাও তো হতে পারত, কিন্তু তাহলে ঐতিহ্যটা কিন্তু হারিয়ে যেত।
4: দেবাদিত্য দেখল বাবা বিশাল হাসি হাসি মুখে বসে আছে। এই হচ্ছে বাবাকে নিয়ে সমস্যা। বাবা কেন যেমন সরল টাইপের মানুষকে জানে, এখনো চৌরঙ্গিতে ফ্রিতে ঘরের আনন্দে ডগমগ করছে। ছেলে কিসের ব্যবসা করতে যাচ্ছে সেটা জানেই না।
0: বাবা, আমরা একটা গাঁটছড়া নামের কোম্পানি খুলছি। যারা বিয়ের সম্পর্কে তেমন আগ্রহী নয়, অনিচ্ছুক পাত্রপাত্রীকে রাজি করিয়ে বিয়ে দেওয়াটাই হচ্ছে আমাদের মেইন কাজ, বুঝলে? আর বিয়ের ভালো দিকগুলো আমরা বোঝাবো। এছাড়াও ছেলেমেয়েরা তাদের উডবি সম্পর্কে যাবতীয় তথ্য সংগ্রহ করতে পারবে আমাদের সাইট থেকে। মানে সহজ করে বুঝিয়ে বলছি তোমায়, ধরো তুমি বিয়ে করতে চাও।
2: কি যে বলিস, তাই আর হয় নাকি? তোর মা জীবিত অবস্থায় এসব ভাবিস না।
0: ওফ বাবা, আমি জাস্ট উদাহরণ দিলাম তোমায়, তুমি সিলিং এর দিকে তাকিয়ে স্বপ্ন দেখতে শুরু করো না। শোনো, যেটা বলছিলাম, ধরো কেউ পাত্রী খুঁজছে, বিয়ে করতে চায়, সে তো আমাদের নিজেদের সাইটে বায়োডাটা এন্ট্রি করালো, আমরা সেটাই ভেরিফাই করলাম। এবারে একজন পাত্রীর তার সব কিছু পছন্দ হলো, সে তখন আমাদের মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করতে চাইবে, আর তখন সেই মেয়েটিকেও তার বায়োডাটা সমেত আমাদের সাইটে নাম এন্ট্রি করাতে হবে। আমরা ছেলেটার কাছে মেয়েটার ফোন নাম্বার দেবো, বাকিটা ওদের ব্যাপার। দেখো, আমরা এখন সাইটটাকে নানানভাবে গ্রোথ করব। সামনেই পুজো, আর পুজোর মাসটা কাটলেই বিয়ের মাস, তাই প্রাইমারি কাজ শুরু করছি কাল থেকেই। দেখো বাবা, আমরা এখনই মডেল হিসেবে কাউকে পেমেন্ট করতে পারছি না, তাই তোমার আর মায়ের ছবি আমরা ইউজ করব। রেবতীর বাবা মা আর আমাদের আরও দুটো বিবাহিত বন্ধুদের ছবিও ইউজ করব বিজ্ঞাপনে। বলছি, তোমার আবার আপত্তি নেই তো?
2: দেখ, আপত্তি কেন থাকবে, তবে আমার একটা ভালো দেখে ছবি ইউজ করবি, কেমন? দাঁড়া, সেদিন কলেজ কনফারেন্সে সুজয় একটা দুর্দান্ত ছবি তুলেছে আমার, ওটাই তোকে ফোনে পাঠিয়ে দিচ্ছি।
4: মৃন্ময় বেশ দুলকি চালে ডাইনিং টেবিলে এসে বসেই বলল,
5: কল্পনা দি, রান্না কমপ্লিট, তাহলে এবার আমায় খেতে দিয়ে দাও।
4: রান্নাঘর থেকে সুচরিতা বেরিয়ে এলো থালা সাজিয়ে, টেবিলে থালাটা রেখে বলল,
6: শোনো না, তোমার জন্য ঝালঝাল করে লোটে মাছ রাখছি, তুমি ভালোবাসো তো?
4: ঘটি বাড়ির মেয়েকে বিয়ে করে মৃন্ময় তো বলেই গেছে রুই আর কাতলা ছাড়া এ দুনিয়ায় আরো মাছের অস্তিত্ব ছিল।
2: আরে, লোটটা পেলে কোথায়?
6: অনলাইনে অর্ডার করলাম গো, 9 মিনিটে দিয়ে গেছে, তারপরে ইউটিউব দেখে নিজের হাতে আমি রান্না করেছি, খেয়ে দেখো বলো কেমন হয়েছে।
4: মৃন্ময় মুখে দিয়েই বলল,
2: আহা হা, অমৃত সুপ, অমৃত খাওয়ালে তুমি আমায়, সত্যি বলছি।
6: দেবু এখনো ব্রেকফাস্ট করতে এলো না। হ্যাঁ গো, শরীর ভালো আছে তো ছেলেটার? কি এত গল্প করছিলে বলো তো ছেলের সঙ্গে?
4: লুইটটা ঝুড়ো দিয়ে ভাত মাখতে মাখতেই মৃন্ময় বলল,
2: ছেলে তোমার বিজনেস করবে তাই চাকরি ছেড়েছে, তুমি চিন্তা করো না, চৌরঙ্গিতে নিজেদের অফিস করছে, তোমার আমার আবার বিয়ে দেবে তোমার ছেলে, বুঝলে?
6: কি বলছো, বিজনেস করবে মানে ব্যবসা? কিসের ব্যবসা?
4: মৃন্ময় এতক্ষণ লইট্টা মাছের সুখে দেবুকে দেওয়া কথাটা বেমালুম বলে গিয়েছিল, এটা যে সুচরিতার পাতা ফাঁদ ছিল সেটা বুঝতে দেরি হয়ে গেছে। প্রায় অনেকটাই বলে ফেলেছে সুচরিতাকে, তো কি করবে সামলে নিয়ে বলল,
2: ব্যবসা করবে এটুকুই শুধু আমায় বলেছে, আমি টাকা অফার করেছিলাম, বলেছে লাগলে তবেই বলবে, আপাতত ওরা সামলে নিয়েছে।
6: আরে ব্যবসাটা কিসের বলবে তো?
2: দেখো, আমায় এর থেকে বেশি তো কিছু

0: বলেনি, বেশি জিজ্ঞেস করলে আবার বাড়ি থেকে যদি বেরিয়ে যায়, তাই আর জিজ্ঞেস করিনি, বুঝলে?
1: সুচরিতা মাথায় হাত দিয়ে বসে বলল,
2: ওর দ্বারা ব্যবসা হবে না গো, চাকরিতেই ওর মন নেই, ও ব্যবসা করবে কি করে?
0: দেখুক, ট্রাই করে দেখুক।
1: সুচরিতা আর কথা বাড়াল না। ছেলের জেদের কাছে নেহাত অপরিচিত নয়, নিষেধ করলে হিতে বিপরীত হবে। তবে দীর্ঘদিন বিজ্ঞাপন কোম্পানির সঙ্গে যুক্ত থাকায় এমন কত উঠতি বয়সের ছেলে মেয়েকে দেখল সুচরিতা, প্রায়ই নিজেদের প্রোডাক্ট বা নিজের কোম্পানির বিজ্ঞাপনের জন্য আসে ওর ডিপার্টমেন্টে। তাদের কথা শুনেই বোঝে লাভের চেয়ে ইনভেস্ট বেশি করে ফেলে লোনের দায়ে বিপদে পড়েছে। না, সবাই যে পারছে না এমন নয়। এই তো সেদিন গোটা পাঁচেক ছেলে মেয়ে এসেছিল ওদের কোম্পানিতে, রাস্তার ধারে বিজ্ঞাপন দিতে চায়। ওরা সবাই মিলে একটা অনলাইন ইয়োগা ক্লাস খুলেছে, বেশ রমরম হয়েছে। সেটা ওদের কথা শুনেই বোঝা গেল দেবু কিসের ব্যবসা করতে চায় সেটাই তো জানে না সুচরিতা। হঠাৎ মাকে বাদ দিয়ে বাবাকে বলার কারণটা খুব পরিষ্কার। সুচরিতা নিষেধ করবে, আর মৃন্ময় সবেতেই ঘাড় নেড়ে হ্যাঁ বলা পাবলিক, তাই বাবাকে বললেই সেফ। যা ইচ্ছে করুক, সুচরিতার আর কি। ওর ভাবনার মধ্যেই রিঙ্কি ফোন করে বলল,
3: কি রে, দেবু বাড়িতেই থাকছে তো আজ? তাহলে আমি মধুমিতা আর ওর বাবা মাকে নিয়ে তোর বাড়িতে যাচ্ছি বিকেলে। শোন, পরিবেশটা না ওই ছেলে দেখা মেয়ে দেখা এইরকম করে ফেলিস না। মধুমিতার মা আমার বন্ধু, তাই ওকে দিদির বাড়ি বেড়াতে নিয়ে যাচ্ছি, ব্যাস। মানে এইরকমই রাখবি আর কি, বুঝেছিস? দেবুর পছন্দ হলেই কেল্লা ফতে। আর জানিস তো, মধুমিতার মতো মেয়ে হয় না। তাছাড়া ভেবে দেখ একবার, সরকারি ব্যাংকে চাকরি করে।
1: সুচরিতা রিঙ্কিকে থামিয়ে দিয়ে বলল,
2: মেয়ে সরকারি চাকরি, কিন্তু দেবু তো প্রাইভেট, হ্যাঁ ওরা রাজি হবে?
4: আরে সেসব কথা আমি বলেই রেখেছি, স্টেট আইকনের সেলস ম্যানেজার, এটা শুনে ওরাও গেস করেছে জানিস, প্যাকেজ নেহাত মন্দ নয়, তাই তো রাজি হলো।
2: রিঙ্কি, দেবু গতকাল রাতে চাকরি ছেড়ে দিয়েছে জানিয়েছে, তোর জামাইবাবু বললো ওনাকে কিসব ব্যবসা টাবসা করবে বলছে রে।
4: কি বলছিস দিদি তুই, এত ভালো চাকরিটাও এক বছর টানতে পারলো না? এখন আমি মধুমিতার বাবা মায়ের কাছে মুখ দেখাবো কি করে? শোন দিদি, আমি কিন্তু তোকে বলছি, এসব ওই উড়নচণ্ডী মৃন্ময়দার বুদ্ধিতেই কিন্তু হচ্ছে। ওর প্রশ্রয়ে দেবু এমন সব সিদ্ধান্ত নিতে সাহস পাচ্ছে। আমি জানি না বাবা, তোদের ব্যাপার স্যাপার যা ইচ্ছে কর তোরা।
1: ফোনটা খট করে কেটে দিল রিঙ্কি। সুচরিতা চুপ করে বসে রইল উদ্দেশ্যহীন ভাবে। দেবাদিত্য এবার রেডি হয়ে এসে খাবার টেবিলে বসে বলল,
5: মা আজ তোর অফিস নেই?
1: সুচরিতা কোনো উত্তর না দিয়ে রান্নাঘরের সামনে দাঁড়িয়ে বলল,
2: কল্পনা দি, দেবুকে একটু খেতে দিয়ে দিও।
1: রেবতী, কাঞ্চন, সুলেখা মিলে অফিসটাকে বেশ সুন্দর সাজিয়েছে। ঠিক অফিসের মতো নয়, বরং হঠাৎ ঢুকে পড়লে মনে হবে কোনো বিবাহ বাসরে ঢুকে পড়েছে। বড় বড় প্রজাপতির ডিজাইনে বসার চেয়ার, টোপরের ডিজাইনের সেন্টার টেবিল, দেওয়ালে বিয়ের মন্ত্রটা খুব স্টাইলে লেখা। দেবাদিত্য বলল,
5: আমাদের অফিসের ফোনের রিংটোনটা করে রাখো, সানাই করে রাখো।
1: রেবতী হেসে বলল,
6: আরে সবই তো ঠিক আছে বস, কিন্তু মুশকিলটা হলো আমরা চারজনই তো অবিবাহিত। এখন যদি কেউ এসে প্রশ্ন করে তোমাদের নিজেদের কি বিয়ের ওপর আস্থা নেই, তখন ঠিক কি জবাব দেব বলতো?
5: আরে ধুর পাগল, আমরা সবাই হ্যাপিলি ম্যারিড, কাউকে কিচ্ছু বলবি না, আর আগে তো শুরু করি, তারপর দেখা যাবে।
1: রেবতী ল্যাপটপ খুলে বলল,
6: দেখ সাইটে অলরেডি 50 জন রেজিস্ট্রেশন করে দিয়েছে। এবারে বল, এই যে আমাদের বাবা মায়ের ছবিগুলো দিয়ে যে বিজ্ঞাপনটা তৈরি করবে কাঞ্চন, ওটার ট্যাগলাইন কি হবে?
5: বিগত 32 বছর যারা প্রজাপতির নির্ধারিত বন্ধনের ওপর ভরসা রেখে এগিয়ে চলেছেন আনন্দে, এইটা লিখে ছবিগুলো দিবি জোড়ায় জোড়ায়। হ্যাঁ,
1: কাঞ্চন ঘাড়ে নেড়ে বলল,
7: আমি আমার পরিচিত কয়েকজন ইয়াং কাপলের ছবিও এনেছি, বুঝলি, সেটার জন্য কিন্তু লিখতে হবে এরকম কিছু ট্যাগলাইন।
6: আরে এ তো 7 দিনেই হিট হয়ে যাবে রে, দেখ দেখ কত মেয়েরা রেজিস্ট্রেশন করছে।
1: কলকাতা শহরের চারদিকে গাঁট ছড়ার হোর্ডিং পড়েছে, ওদের অফিসেও বাবা মায়ের ভিড় লেগেই আছে। যেমন,
8: আমার ছেলে বিয়েই করতে চায় না, একটু যদি বোঝান আপনারা।
5: হ্যাঁ অবশ্যই মাসিমা, আমরা তো ওই জন্যই অফিসটা খুলেছি। দেখুন, একটা সঠিক মানুষের সঙ্গে আরেকজন মানুষ বন্ধনে আবদ্ধ হোক সেটা তো আমরাও চাই। আপনি কোনো চিন্তা করবেন না, এখন থেকে সমস্ত দায়িত্ব আমাদের, ঠিক আছে?
8: আবার যেমন ধরুন, আমার তো বয়স হচ্ছে, বলুন, বেঁচে থাকতে থাকতে তো ভাগ্নির বিয়েটা আমারও দেখে যেতে ইচ্ছে হয়।
5: আরে আপনি কিছু চিন্তা করবেন না মেশমশাই, আমি আপনার ভাগ্নিকে বোঝাব।
1: এসব বোঝানোর কাজে দেবাদিত্য ওস্তাদ। সেদিনও পারমিতা নামের একটি মেয়ের বাবা এসে জানালো,
9: মেয়ে বিয়ে করতে চায় না, বুঝলেন, গোটা পুরুষ জাতির ওপরে ওর রাগ, কারণ ওর বয়ফ্রেন্ড ওকে চিট করেছে।
1: তখন দেবাদিত্য বলল,
5: বেশ তো, পাঠিয়ে দেবেন আমাদের অফিসে।
1: দিন দুয়েক পরে একটি ভারী মিষ্টি স্বভাবের মেয়ে এসে বলল,
10: হাই, দেবাদিত্য আছেন, আমি পারমিতা।
1: আজকে যে কেউ আসতে পারে এটা ধারণার বাইরে ছিল। পুরো খিচুড়ি ওয়েদার, সকাল থেকে একটানা বৃষ্টি হচ্ছে। অবশ্য এখন শরৎ কি বা শীত কি, সারা বছরই যখন খুশি বৃষ্টি হয়ে যাচ্ছে। পুজোর সময় বৃষ্টি কার ভালো লাগে, দূর দূর, পুজোটা না ভাষায়। আবার রেবতী কাঞ্চন ওরা কেউ আসেনি। নেহাত বাড়িতে থাকলেই মা কেমন যেন একটা ঠান্ডা ব্যবহার করে দেবাদিত্যর সঙ্গে, তাই ও গাড়িতে করে চলে এসেছে। কিন্তু আজ যে কোনো কাস্টমার আসবে জাস্ট ভাবনার বাইরে ছিল। তে ল্যাপটপে একটা সিনেমা চালিয়ে দেখছিল দেবাদিত্য, তার মধ্যে মেয়েটির প্রবেশ।
5: হ্যাঁ আসুন আসুন, বসুন। আসলে বাইরে তো বৃষ্টি হচ্ছে আজ, তাই অফিসের বাকি স্টাফরা আসেইনি।
1: পারমিতা শান্ত গলায় বলল,
10: আচ্ছা আপনারা কি সবাই একসঙ্গে ব্রেন ওয়াশ করেন, নাকি এই ডিপার্টমেন্টটা আপনি একাই সামলান?
5: কেন করব, দেখুন জীবন আপনার, আপনি সিদ্ধান্ত নেবেন না। আমরা বন্ধুর মতো পাশে থেকে আপনাকে কয়েকটা পরামর্শ দিতে পারি মাত্র। আপনি প্রশ্ন করুন, বিয়ে নিয়ে আপনার কি কি ডাউট আছে, আমি এক এক করে সেগুলো ক্লিয়ার করছি।
10: দেখুন, আমি মনে করি বিয়ে মানে একটা বন্ধন, এমন একটা বন্ধন যেখানে দুটো অপরিচিত মানুষ দুজনে দুজনের সঙ্গে ক্রমাগত অ্যাডজাস্ট করে চলছে। ভাব হলে ভালো, না হলে ঝগড়া নিশ্চিত। তো এমন একটা অনিশ্চয়তার জীবন বেছে নেওয়ার কারণটা ঠিক কি?
5: দেখুন, আমরা যেদিন প্রথম লোয়ারে ভর্তি হই, স্কুলে যাই, সেদিন সমস্ত পরিবেশটাই তো আমাদের কাছে অচেনা থাকে, তাই না? অপরিচিত থাকে। আমরা কান্নাকাটি করি, ছুটে গেটের দিকে চলে যেতে চাই, মনে হয় যে আমাদের মতো দুঃখী আর কেউ নেই। তারপর একদিন দেখা যায় যে ওই স্কুলটা ছেড়ে চলে আসার সময় আমাদের দেখবেন মন খারাপ করছে। কবে যেন আমরা একাত্ম হয়ে গেছি ওই টানা বারান্দা, ওই ক্লাসরুম, ওই রাগী অথবা স্নেহশীল টিচারের সঙ্গে। কিন্তু যদি আমরা ভয়ে সেদিন স্কুল থেকে পালিয়ে আসতাম, তাহলে তো জানাই হতো না যে আমাকেও আপন করার জন্য কেউ অপেক্ষা করছে।
10: বেশ, আমি মোটামুটি ইমপ্রেসড। আচ্ছা এবার ধরুন, বিয়ের পর দেখা গেল কোনোভাবেই মতের মিল হচ্ছে না, তখন কি করব?
5: আচ্ছা, আপনার কি বেস্ট ফ্রেন্ড বদলায়নি? আর যদি একান্তই থাকতে না পারেন তখন ডিভোর্স দেবেন। কিন্তু আপনি পরীক্ষা না দিয়ে জানলেন কি করে যে প্রশ্নপত্র কেমন আসবে?
10: হ্যাঁ, সেই পরীক্ষায় একবারও না বসেই আপনি যেভাবে বিয়ের এত খুঁটিনাটি জানছেন সেভাবেই জানলাম, প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে হয়তো।
5: এই আরে আরে, আপনি ভুল করছেন, আমি কিন্তু ম্যারিড, বলতে পারেন হ্যাপিলি ম্যারিড। তাই তো বলছি, আমার নিজের অভিজ্ঞতা থেকেই বলছি যে সব সময় অভিজ্ঞতা কিন্তু তিক্ত হয় না, কিছু কিছু মানে মিষ্টি মধুরও হয়, বুঝলেন?
10: বেশ, আপনার পার্সোনাল ফোন নাম্বারটা দিন না, আমার আরো কিছু প্রশ্ন ছিল, আপাতত মনে পড়ছে না, কিন্তু আমি পরে ফোন করে ডিসকাস করে নেব।
1: রেবতী বলেছে,
6: দাঁড় ছড়া হলো একেবারে নতুন কোম্পানি, তাই কাস্টমার হলো লক্ষ্মী, প্রত্যেককে ধরে রাখার জন্য আমাদেরকে বেস্ট এফোর্ট দিতেই হবে।
1: সেই কথা ভেবেই দেবাদিত্য নিজের কার্ডটা দিয়ে বলল,
5: এতে আমাদের কোম্পানির চারজনের নাম্বার আছে, এই নিন।
10: ওকে, থ্যাংক ইউ। কেন জানি না মনে হচ্ছে আপনার সঙ্গে মাসখানেক কাটালে আমার বিয়ের ইচ্ছেটা জাগবে।
1: পারমিতা চলে যাবার পরেও জানালার দিকে এক দৃষ্টে তাকিয়েছিল দেবাদিত্য। আচ্ছা, ওর যখন এতই ক্ষমতা, তখন নিজে কেন কিছুতে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে পারছে না? জীবনে কোনো মেয়ের প্রেমে পড়েনি ও, ওর প্রেমেও কেউ পড়েছে বলে মনে হয় না। অ্যারেঞ্জ ম্যারেজ যখন করতে হবে, তখন তখন মায়ের আনা একটা সম্বন্ধ কেন দেখতে চাইল না ও? পারমিতার বলা একটা কথা কিন্তু ঠিক, যদি বন্ধুত্ব না হয় সেই মানুষটার সঙ্গে তখন। দেবাদিত্য বাড়িতে ঢুকতে ঢুকতে শুনতে পেল মা বলছে,
2: বাড়িটা তো একটা হোটেল, তোমার ছেলে সেখানে গেস্ট, কিসের ব্যবসা করে, সকালে বেরিয়ে যায় রাতে ফেরে, আমার জানার কোনো অধিকারই নেই তোমার ছেলের ভবিষ্যৎ নিয়ে।
1: বাবা মিনমিন করে বলল,
11: আচ্ছা সবেতেই তোমার নাক গলানোর আছেটা কি বলতো? আরে ছেলে বড় হয়েছে তোমার, সেটা বুঝবে তো, যেটা ভালো বুঝবে সেটা করবে।
1: মা ওকে দেখে চুপচাপ ঘরে ঢুকে গেল। মায়ের সঙ্গে মাসখানেক ধরে একটা ঠান্ডা লড়াই চলছে দেবাদিত্যর। ওর চাকরি ছেড়ে ব্যবসায় আসা মায়ের পছন্দ নয়, তারপর ও ঠিক কিসের ব্যবসা করছে এটাও মায়ের কাছে ক্লিয়ার নয়, তাই বাড়ির পরিবেশ একটু গরমই থাকছে ইদানিং। বাবা ওকে বলল,
11: বস বস, শোন, এবারে বোধ হয় তোর মাকে বলে দেওয়া উচিত তুই ঠিক কিসের বিজনেস করছিস, না হলে কিন্তু এই থমথমে পরিবেশের বদল হবে না।
5: বাবা কাল একেবারে তোমাদের পোস্টারের নিচে দাঁড়িয়ে মাকে বললেই হবে।
11: ছুটির বাজারে আমার ছবি পোস্টারে? উফ, এই বয়সে হিরো হয়ে যাব নাকি রে?
5: আরে তুমি হচ্ছে এই বিশ্বের বেস্ট বাবা, তাই না?
11: তুই তোর লক্ষ্যে পৌঁছে যা, তাহলেই আমার ছুটি।
1: ডিনারের টেবিলে মা একবার বলল,
2: তোমার ছেলেকে জিজ্ঞেস করবে তো সে বিয়ে করবে কি করবে না, যদি না করে তাহলে স্পষ্ট করে আমাকে বলে দিতে বলবে, এই নিয়ে আমি আর ওকে কিচ্ছু বলবো না।
5: দয়া করে পরিচিত অপরিচিত সকলকে আমার ছবি বিলিয়ে বেরিও না মা, প্লিজ, এতে আমার ব্যবসার সমস্যা হবে, বোঝো একটু।
1: সুচরিতা ওদের খেতে দিয়ে নিজের খাবারটা নিয়ে সোফায় গিয়ে বসল। মৃন্ময় বলল,
11: দেখিস দেবু, তুই এখন যত ইচ্ছে মেয়ে পাবি বিয়ের জন্যে, কিন্তু আমাদের যেন ডিভোর্স করিয়ে দিস না, তাহলে আমি এই বয়সে আর কাউকেই খুঁজে পাবো না। তোর মা তোর কারণে যে লেভেলে আজকাল রেগে থাকছে তাতে কোনদিন আমাকেই ছেড়ে দেবে বোধ হয়।
1: দেবু মুচকি মুচকি হাসতে হাসতে খাওয়া শেষ করে ঘরে চলে গেল। দেবাদিত্যর মোবাইলটা বাজছে, একটা আননোন নাম্বার থেকে। রিসিভ করতেই সুরেলা কণ্ঠ বলে উঠল,
12: হ্যালো, হ্যাঁ আমি পারমিতা বলছি। বলছিলাম আমার আরেকটা কনফিউশন একটু দূর করুন না, ছেলেরা বিয়ে হলে বড্ড আনরোম্যান্টিক হয়ে যায়, মানে বিয়ে হলো মানে একদম টিপিক্যাল সংসারই হতেই হবে, প্রেমিক প্রেমিক একদম আর থাকে না, এটার সমাধানটা কি?
5: দেখুন এটা কিন্তু আপনার একটু হলো ভুল ধারণা, বুঝলেন? দেখুন ছেলেরা যদি বউকে প্রেমিকা হিসেবে পায় তাহলে তারাও প্রেমিক থাকবে, আর মেয়েরাও তো বিয়ের পর তেল নুন এসব হিসেব করে একেবারে গিন্নি হয়ে যায়, তাদের ওই প্রেমিকা সত্ত্বাটা মরে যায়, তাই হয়তো ছেলেরাও সংসারী হয়ে উঠতে গিয়ে হারিয়ে ফেলে সেই প্রেমিক মনটাকে।
12: আচ্ছা আপনি তো আমাকে দেখলেন, আমার কেমন ছেলেকে বিয়ে করা উচিত বলে আপনি মনে করেন?
5: একটু কেয়ারিং ছেলেকে, বুঝলেন, যে আপনাকে আগলে রাখবে, আপনার ছোট্ট ছোট্ট আবদারগুলোকে প্যাম্পার করবে। আসলে আপনি কাউকে ভরসা করতে একটু সময় নেন, কিন্তু একবার বিশ্বাস করলে তাকে 100% দিয়ে বিশ্বাস করেন, তাই না?
12: আর ধরুন যাকে বিশ্বাস করলাম দেখা গেল সে মিথ্যে বলছে, তখন কি করব?
5: আরে ম্যাডাম এত নেগেটিভ ভাবলে কি করে চলবে? ধরুন আপনি একটা বাগানে গেলেন, বাগানে বিভিন্ন রকমের ফুলের মেলা, সেই বাগানেরই পাশে একটা নোংরা নর্দমাও আছে। এখন আপনি যদি ওই সুবাসিত ফুল ছেড়ে বারবার ওই নর্দমার দিকে মন দেন তাহলে কিন্তু কিছুতেই ফুলের সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন না। প্রত্যেকটা মানুষের মধ্যেই তো কিছু না কিছু খারাপ আছে, শুধু সেটা খুঁজলে কিন্তু মুশকিল।
12: ঠিকই। আচ্ছা আপনি যদি অবিবাহিত থাকতেন তাহলে আমার মতো সন্দেহবাতিক মেয়েকে বিয়ে করতেন না? মানে আমি বলতে চাইছি আমি কি আদৌ বিয়ের বাজারে পাস করতাম?
5: আরে ফার্স্ট ক্লাস নিয়ে পাস করতেন, গোল্ড মেডেলও পেতে পারতেন।
12: শুধু রূপটুকুর জন্য?
5: মোটেই না। বিয়ে নিয়ে আপনার মনে ঠিক যে প্রশ্নগুলো এসেছে আমার মনেও কিন্তু একই প্রশ্ন এসেছে, জানেন? যে উত্তরগুলো আমি আপনাকে দিলাম ওটা স্ক্রিপ্টেড বলতে পারেন। ব্যক্তিগতভাবে আমিও ঠিক বিশ্বাস করি না যে দুজন মানুষ

0: আমার মতো সন্দেহবাদী মেয়েকে বিয়ে করতেন না? মানে আমি বলতে চাইছি, আমি কি আদৌ বিয়ের বাজারে পাশ করতাম?
1: আরে ফার্স্ট ক্লাস নিয়ে পাশ করতেন, গোল্ড মেডেলও পেতে পারতেন।
0: শুধু রূপটুকুর জন্য?
1: মোটেই না। বিয়ে নিয়ে আপনার মনে ঠিক যে প্রশ্নগুলো এসেছে, আমার মনেও কিন্তু একই প্রশ্ন এসেছে জানেন। যে উত্তরগুলো আমি আপনাকে দিলাম ওটা স্ক্রিপ্টেড বলতে পারেন। ব্যক্তিগতভাবে

0: আমার মতো সন্দেহবাদী মেয়েকে বিয়ে করতেন না? মানে আমি বলতে চাইছি, আমি কি আদৌ বিয়ের বাজারে পাশ করতাম?
1: আরে ফার্স্ট ক্লাস নিয়ে পাশ করতেন, গোল্ড মেডেলও পেতে পারতেন।
0: শুধু রূপটুকুর জন্য?
1: মোটেই না। বিয়ে নিয়ে আপনার মনে ঠিক যে প্রশ্নগুলো এসেছে, আমার মনেও কিন্তু একই প্রশ্ন এসেছে জানেন। যে উত্তরগুলো আমি আপনাকে দিলাম ওটা স্ক্রিপ্টেড বলতে পারেন। ব্যক্তিগতভাবে আমিও ঠিক বিশ্বাস করি না যে দুজন মানুষ

0: নেই গো, আমার জীবনে তুমি ছাড়া কেউ নেই, কোনো দিন ছিল না।
1: তাহলে কি এসব ছবি মিথ্যে? আমার এক কলিগ রোববারের দমদমে বাজার করতে গিয়ে রাস্তার উপর থেকে পোস্টার দেখেছে, আমাকে আবার ছবি তুলে পাঠিয়েছে, আমার সঙ্গে তোমার বিবাহিত জীবন 32 বছর, তার সঙ্গেও তাই তলে তলে তোমার এত, হ্যাঁ দুমুখো সাপকেও তো মানুষ চিনতে পারে গো, আর আমি তোমাকে একসঙ্গে গড় করেও চিনতে পারলুম না এতদিনে। শোনো শোনো মৃন্ময় গোস্বামী, আমি আর এক মুহূর্তেই বাড়িতে থাকবো না, ঈশ্বরের আশীর্বাদে নিজে আমি যা রোজগার করি তাতে আমার একজন মানুষের ঠিক চলে যাবে, আমি থাকবো না এখানে।
2: দেবু বুঝলো বাবা আবার একটা কিছু গন্ডগোল পাকিয়েছে, যে কারণে মা এতটা রেগে আছে। বাবা অপরাধীর মতো মুখ করে দাঁড়িয়ে আছে। দেবু এগিয়ে বলল,
3: কি গো বাবা আবার কি করলে?
0: তুই আমার কি সর্বনাশ করলি রে দেবু? ছবির মহিলাকে তো আমি কোশ্মিন কালেও দেখিনি রে।
2: মায়ের হাত থেকে ফোনটা নিয়ে ছবিটা দেখেই চক্ষু চড়ক গাছ হয়ে গেছে দেবাদিত্যর। ছুটে নিজের ঘরে ঢুকে কাঞ্চনকে ফোন করে বলল,
3: আরে ভাই কাকে দিয়ে পোস্টার ডিজাইন করছিস রে? আমার বাবা রেবতীর মাকে মালা পরাচ্ছে, উপরে লেখা 32 বছরের গাঁট ছড়া, এর থেকে আমার উপর তুই একেবারে যে স্পেশালি দিতে পারতিস তো। কি বলবো, তোর এক্সক্লুসিভ ডিজাইনারকে ফোন কর, ফোন কর।
2: কাঞ্চন বলল,
4: আরে ফোন রাখ, দাঁড়া, মাত্র 3 জায়গায় লাগানো হয়েছে পোস্টার, আগে পল্টুকে বলে ওগুলো খোলার ব্যবস্থা করি। আসলে শোন, আমি ওকে 4 জনের ছবি একসঙ্গে পাঠিয়ে জোড়াগুলো মেনশন করে দিয়েছিলাম, তো ও যে এমন গোলাবে সেটা তো বুঝতে পারিনি। এদিকে আমাদের প্রিন্ট সেকশনের অজয় আবার তোদের বাবা মা কাউকেই চেনে না।
2: কাঞ্চন তড়িঘড়ি ফোন রেখে দিয়ে পোস্টার খোলার কাজে ব্যস্ত হয়ে পড়ল। বাইরে এবারে মায়ের বেশ জোরে জোরে কান্না শুরু হয়েছে।
1: আমাদের কোম্পানিতে দিতে পারতে, আমরা গোটা কলকাতায় লাগিয়ে দিতাম তোমার আর তোমার বউয়ের পোস্টার। এতদিন বিজ্ঞাপন কোম্পানিতে কাজ করছি, এটুকু তোমার জন্য করতে পারতাম না? দাম কমিয়েই দিতাম।
3: আহা মা, তুমি সবে তো রিয়্যাক্ট করো কেন?
2: দেবাদিত্য মাকে বসিয়ে একটু শান্ত করে বলল,
3: শোনো মা শোনো, এটা একটা মিস্টেক হয়ে গেছে, এখানে বাবার কোনো দোষ নেই। আমার কোম্পানির মডেল করতে চেয়েছিলাম তোমাকে আর বাবাকে, ওদিকে আমার বিজনেস পার্টনার রেবতীর বাবা মায়ের ছবিও নেওয়া হয়েছিল মডেলের জন্য, ওই ফটোশপ ডিজাইনার মানে ভুল করে সব এদিক ওদিক করে ফেলেছে। আরে বাবা তো চেনেই না রেবতীর মাকে।
1: গাঁট ছড়া তোর কোম্পানি, তুই আর রেবতীকে বিয়ে করবি সিদ্ধান্ত নিয়েছিস, মেয়েটাকে একদিন বাড়িতে আনিস।
2: দেবাদিত্য নিজের কপাল চাপড়ে বলল,
3: মা রেবতী একটা ছেলের নাম, ও আমার বিজনেস পার্টনার, প্রেমিকা নয় আমার।
1: তোদের কোম্পানির নামটা আমি শুনলাম অবশ্য আমার এক অফিসের কলিগের থেকে, কিন্তু সেটা যে তোর কোম্পানি তা তো আমি জানতাম না। তুই আর তোর বাবা সব এগুলো আমার কাছে লুকিয়ে রেখেছিলি।
0: আসলে তুমি যদি বাধা দাও তাই।
1: হঠাৎ আমি বাধা দিতে যাব কেন? কি আশ্চর্য, আমি নিজেই আমার ছেলেকে রাজি করাতে পারছি না, তাহলে আমাকেও যেতে হবে গাঁট ছড়ার অফিসে।
0: দেবু পোস্টার কি খুলে ফেলেছে?
3: হ্যাঁ বাবা, এটা একটা বিগ মিস্টেক হয়ে গেছে, ঠিক করে কাল বা পরশু লাগানো হবে।
0: ছবিতে কিন্তু আমাকে বেশ অল্প বয়সী লাগছিল, ভাবছিলাম একবার দমদম বাজারটা ঘুরেই আসবো নাকি।
2: মায়ের দিকে চোখ পড়তেই বলল,
0: তোকে তো বলেছিলাম সুচরিতা ছাড়া আমার জীবনে দ্বিতীয় নারীর প্রবেশের সুযোগ ঘটেনি, অন্য কোনো নারীর সঙ্গে পাশাপাশি দাঁড়ালে আমায় কেমন যে দেখতে লাগবে সেটা জানারও কোনো সুযোগ আমি পাইনি। তারপরেও তোর এমন ভুল হয় কি করে বলতো?
2: সুচরিতা নিজের ফোনটা সোফায় ফেলে দিয়ে বলল,
1: এক কাজ করো, অন্য নারীর পাশে দাঁড়িয়ে তোমায় কেমন লাগছে সেটা প্রাণ ভরে দেখো। কল্পনা দি, আজ তোমার দাদা বাড়িতে খাবে না, দুজনে রান্না করো।
0: কেন কেন আমি খাবো না কেন?
1: সারাদিন ছবিটা দেখে দেখে তোমার পেট ভরে যাবে তাই।
0: দেখেছিস তো মানুষ কতটা নির্দয় হতে পারে। কল্পনা দি, ওটা তোমার বৌদির রাগের কথা, তুমি ধরো না।
2: দেবাদিত্য টুকটুক করে মায়ের ঘরে ঢুকে বলল,
3: ওমা জানো আমাদের অফিসে পরশু একজন ভদ্রলোক এসেছিলেন, পরেশ চ্যাটার্জি, ওর মেয়ে পারমিতার জন্য।
2: সুচরিতা চোখ ফোঁক মুছে বলল,
1: পরেশ তা গিয়েছিলেন? বড় লজ্জা রে দেবু। আসলে পারমিতা যখন বছরখানেক আগে আমার অফিসে জয়েন করলো তখনই আমার পরেশদার সঙ্গে পরিচয় হয়েছিল, বড় ভদ্র মানুষ। আমি ওকে তোর কথা বলে ছবি দিয়ে

0: ছিলাম। পারমিতাও বড় মিষ্টি মেয়ে, খুব শখ হয়েছিল ওকে বউ করে আনি। তারপর তুই পরিষ্কার করে জানিয়ে দিলি যে এখন বিয়ে করবি না। আমার মুখটা ছোট হয়েছিল। অবশ্য পারমিতাও বিয়েতে বিশ্বাস করে না বলেই ওর বাবা মা বিয়ে দিতে পারছে না। সবই আমাদের কপাল, সবই কপাল।
1: এখন একবার কথা বলে দেখতে পারো বুঝলে। তবে হ্যাঁ, আমি কিন্তু ব্যবসায়ী করব, চাকরিজীবী পাত্র খুঁজলে আমি কিন্তু বাতিল বলে দিলাম।
2: সুচরিতা আলতো করে দেবুর মাথায় হাত বুলিয়ে বলল,
0: মা দক্ষিণা কালি, সুবুদ্ধি দাও মা, সুবুদ্ধি দাও।
2: দেবু হেসে ফেলল। আজ আকাশে ঝকঝকে রোদ, চারপাশে যখন উৎসবের রং, তখন কারো কারো জীবনে শুরু হয় আরো এক নতুন ঋতু, ভালো লাগার, মনের কথা বলার, আর একটু একটু করে প্রেমে পড়ার। পুজোর আগে যেমন শহর নতুন সাজে সেজে ওঠে, তেমনি কখনো কখনো দুটো অচেনা মনও নতুন করে সাজিয়ে নিতে চায় নিজেদের গল্প। দেবাদিত্য নিজের ঘরে এসে পারমিতাকে ফোন করে বলল,
3: হ্যালো।
1: হ্যাঁ ম্যাডাম, বলছি যে আপনার জন্য একটা কেয়ারিং সেলের খোঁজ পেয়েছি, তো আপনি কি আজ বিকেল একবার আসতে পারবেন গাড়ছড়ার অফিসে? তাহলে সামনাসামনি দেখে বুঝে নিতেন।
3: বাবা মায়ের নাম সমেত বায়োডেটাটা পাঠান আগে, তারপর ভেবে দেখব যাবো কিনা।
2: কিছুক্ষণের মধ্যেই পারমিতার ফোনে মেসেজ ঢুকল, পাত্র দেবাদিত্য গোস্বামী, পিতা শ্রী মৃন্ময় গোস্বামী, মাতা সুচরিতা ব্যানার্জি গোস্বামী। পাত্র এমটেক পাশ করে তিনটি চাকরি ছেড়ে নিজের ব্যবসায় মনোনিবেশ করেছে, পৈতৃক বাড়ি আছে। পারমিতা মুচকে হেসে লিখল,
4: কিন্তু এই ছেলের সঙ্গে দেখা করতে আমি গাঁটছড়ার অফিসে যাব না, আজ বিকেলে মিলেনিয়াম পার্কে দেখা করুন। সঙ্গে কয়েকটা প্রশ্নের স্ক্রিপ্ট রেডি করে আনবেন। অবিবাহিত নাম ঘোঁচানোর জন্য বিয়ে করতে চান নাকি বন্ধুত্ব করতে চান? আর দ্বিতীয় প্রশ্নটা হলো, বিয়ের পরও একই রকম সৎ থাকবেন নাকি বউকে লুকোবেন অনেক কথা?
2: দেবাদিত্য লিখল,
1: আসলে বিয়েটা কিন্তু আমি আমার জন্য করছি না, আপনার জন্য করছি। গাঁটছড়ায় এখনো পর্যন্ত যতগুলো ছেলের বায়োডাটা জমা পড়েছে, কারোর হাতেই আপনার মতো মেয়ের দায়িত্ব দেওয়া যাবে না। তাই ভাবলাম কাস্টমার লক্ষ্মী, নিজেই বিশাল দায়িত্বভারটা গ্রহণ করে নি।
2: পারমিতা লিখল,
4: বিশ্বাস করুন ব্যবসাটা আপনার হবে, দেখা হচ্ছে আজ সন্ধে।
2: দেবাদিত্য লিখল, অপেক্ষায়। ফোনটা রেখেই খেয়াল করলো বাবা দাঁড়িয়ে আছে ঘরের দরজায়। ওর দিকে তাকিয়ে বলল,
5: হয় হয়, প্রেমে পড়লে প্রথম প্রথম এমনই মনে হয় প্রেমিকাকে, পরে বুঝবি।
1: ও বাবা, তুমি না দূর।
6: 107 FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনলেন অর্পিতা সরকারের গাঁটছড়া। গল্পের কথক ও মামার ভূমিকায় অর্পণ, পারমিতা অপরূপা, দেবাদিত্য অরিজিৎ, সুচরিতা গোপা, মৃন্ময় সুদীপ্ত, রিঙ্কি মৌসুমী, রেবতী রাজীব, রেবতীর কাকিমা শাশ্বতী, কাঞ্চন আত্রেয় ও বিবাহযোগ্যর মা ইন্দ্রাণী। গল্পের সূত্রধার সৌমি। সমগ্র পরিকল্পনা ও পরিচালনা শুভায়ন্দা। সহকারী পরিচালক পায়েল দি। শুনলেন গল্প স্বল্প, শুধু রেডিওতে নয়, গল্প স্বল্প শুনুন ইউটিউবেও। প্রতি রবিবার রাত 9টায় শুনুন নতুন গল্প আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আকাশবাণী কলকাতায়।

0: শুধুমাত্র 107 FM রেইনবোতে। এই পুজোর মধ্যে ভালো লাগাগুলো আরও অনেক বেশি করে ঘটবে এইটুকুই কামনা করি, কিন্তু আরও ভালো লাগবে যখন আমরা জানবো যে অমুক জায়গায় শ্রেষ্ঠ পুজোগুলো হচ্ছে। সেই খবরটাই জানবার জন্য এই মুহূর্তে আমরা একজনের সঙ্গে যোগাযোগ করেছি। কার সঙ্গে?
1: এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন যোধপুর পার্ক থেকে সুমন্ত রায়। যোধপুর পার্কের পুজো পরিক্রমা এই মুহূর্তে আপনারা শুনবেন। নমস্কার দাদা। নিদর্শন প্রত্যেক বছরই আমরা পেয়েছি, তো কাজে এইবারের ভাবনাটা যদি একটু বলেন।
2: আমরা এবারে আমাদের যে বিষয়টা নিয়ে মানে কাজ করছি সেটার একটা নাম দিচ্ছি গুপ্তায়ন। আসলে বেসিক্যালি গুপ্তধনের সন্ধানে তো আমরা একটা যুগ ধরেছি, এটা হচ্ছে গুপ্ত ডাইনাস্টি। মানে গুপ্ত যুগে সব আর্ট এন্ড কালচার, কেন মানুষ তো অর্থকে সবচেয়ে আগে পাল্টি দেয়, তো আমরা ঠিক করেছি না, যেটা গুপ্ত যুগে সবচেয়ে স্বর্ণযুগ ছিল ওটা। ওই সময় যত রকম আর্ট আছে অনেক, ওদের কালচারটাও একটু মানে আমাদের মানে তৈরি করা, আমরা যে কালচার এখন মানে বিলিভ করি সে কালচারটাও কিন্তু ওনাদেরই তৈরি করে দেওয়া,
0: কাঠামোটা তৈরি করে
2: সেরকমই সেরকমই কিছু আর্ট ফর্ম আমরা রাখছি মণ্ডপের মধ্যে, মণ্ডপের বাইরে। ও আমাদের যেটা করার আছে, যেমন ধরুন একটা আপনি বলতেন ম্যাথামেটিক্সে যদি তৈরির কথা বলেন সেটা কিন্তু এই গুপ্ত যুগেই, তো সেই রকম সবকিছু নিয়েই একটা বলতে পারেন একটা মানে গোছানো করে এক পার্ট বাই পার্ট যাবে। যেমন ধরুন ওরা তিনটে ধর্ম ওরা খুব প্রচার করতে, হিন্দুইজম, জৈনিজম আর বুদ্ধিজম। তো ওই ওই তাদের যে ইয়ে ছিল, তাদের যে মানে ভগবান ছিল সেগুলোকে তুলে ধরা, তার সাথে অনেক রকম আছে। সবচেয়ে বেশি আমরা যেটা করার চেষ্টা করছি, যেমন মা দুর্গাকে

0: মা দুর্গাকে মা দুর্গার মতন করে রেখেই আমরা চেষ্টা করছি যে সব দর্শন, অনেক সময় কি হয় মা দুর্গা দর্শন করতে আসে নয়, সে তার মানে যখন ব্যাক করে পিঠ দেখায়। তো এখানে ব্যাপারটা একটু অন্যরকম করেছি আমরা, মানে এবার মা দুর্গা আমাদের পুরো ঘুরবে, 360 ডিগ্রি পুরো ঘুরবে। মানে ধরুন একটি লোক যদি দেখতে চায়, সে যেখানে রাখ না কেন, সে মণ্ডপের যেখানে দাঁড়াবে সেইখানে কিন্তু মা মায়ের দর্শন পাবে। অনেক সময় হয় কি, অনেক ধাক্কা ধাক্কি ঝাড়াঠেলি হয় যে দর্শন পরপর পরপর করে, এবার এবার সেরকম লাগবে না, এরকম সার করবে না। আপনি হাঁটতে থাকবেন, আমাদের মণ্ডপটা করেছি পুরো গোল আকারে, তো মণ্ডপটা আপনি হাঁটতে থাকবেন, ঠাকুরটাকে আপনি প্রদক্ষিণ শুধু করবেন না, মা দুর্গাকে যদি আপনি মানে দেখতে চান, আপনি আপনি সামনে দেখতে পাবেন যে মা দুর্গা ঘুরে ঘুরে আপনার কাছে আপনার সামনেই আবার করে আসছে।
1: ঠিক ঠিক,
2: রাইট রাইট। আমরা একটু জানবো এবার কি করে ওখানে গিয়ে পৌঁছানো যায়।
0: আপনি যদি গড়িয়াহাটের দিক থেকে আসেন, তাহলে সেলিমপুর বাস স্টপ বলে একটি বাস স্টপ আছে, তার অপোজিট ফুটেই হচ্ছে জুতুপা।
2: মানে
0: আমরা আপনি আসেন গড়িয়া থেকে, তাহলে যাদবপুর থানার পরের স্টপটা হচ্ছে জুতুপা বাস স্ট্যান্ড স্টপ, ওটা দিয়েও আসতে পারে। মেট্রোতে এলে রবীন্দ্রসরোবর মেট্রোতে নামলে যে কোনো বাস বা অটো জুতুপা অবধি পৌঁছায়।
1: আচ্ছা আচ্ছা, আর আপনাদের ওপেনিংটা কবে হচ্ছে?
0: ১৩ তারিখ
1: অর্থাৎ চতুর্থী,
0: তৃতীয়া।
1: আচ্ছা আচ্ছা, বেশ বেশ, থ্যাংক ইউ সো মাচ দাদা, খুব ভালো থাকুন, খুব ভালো থাকুন, দেখা হবে, একদম একদম, আপনারাও খুব ভালো থাকুন।
2: যোধপুর পার্কের পুজো আমাদের অনেকের ভীষণ পছন্দের পুজো, প্রত্যেক বছরে তারা নানা রকমভাবে সাজান এবং প্রচুর মানুষ ওই সময় ওই এরিয়াটা জুড়ে যান আর কি। দক্ষিণাপন চত্বরটা বা মধুসূদন মঞ্চ যেদিকে আছে ওদিকটাতে, এবং ওখান থেকে যাদবপুর থানার মাঝামাঝি জায়গাটা দিয়ে যেতে হয় আর কি, ইজিলি যেতে পারেন। সুতরাং অবভিয়াসলি সকলের আমন্ত্রণ রইল যোধপুর পার্কে ঠাকুর দেখবার জন্যে।
1: একদম। আর আপাতত একটা গানে যাই, এবং গান থেকে ফিরে কিন্তু আপনাকে বলবো যে আজকের গল্প স্বল্প আপনার কেমন লাগলো সেটা কিন্তু আপনাকে জানাতে হবে, কারণ সেটা জানালে কুইজওয়ালাতে সরাসরি এন্ট্রি নেওয়া যায়। সে বিষয়ে আসছি ঠিক 6:02। এই মুহূর্তে গান, আর গানের পরে একটা নিউজ ব্রেক।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এখন এই মুহূর্তের খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তামিলনাড়ুতে 13,000 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। প্রকল্পগুলির মধ্যে রয়েছে প্রায় 3,700 কোটি টাকার জাতীয় সড়ক প্রকল্প, বন্দর পরিকাঠামোর উন্নয়ন এবং অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় রেল স্টেশনের আধুনিকীকরণ। নবরাত্রি উৎসবের আজ সূচনা হয়েছে। প্রথম দিনকে দেবী দুর্গা আজ শৈলীপুত্রী রূপে পূজিতা হচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নবরাত্রি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, মা জগদম্বার আশীর্বাদ সকলের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ও সুস্বাস্থ্য বয়ে আনবে। বিজেপি পুরসভা ভোটে দলীয় প্রার্থী নির্বাচনের জন্য সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে দলের পুরসভা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কথা জানিয়েছেন। তিনি বলেন, এই লক্ষ্যে বিজেপির সদর কার্যালয় মুরলীধর সেনলেনে একটি ড্রপ বক্স রাখা হবে। বিজেপি কর্মী ছাড়াও সমাজের সর্বস্তরের মানুষ সেই ড্রপ বক্সে প্রার্থী হওয়ার জন্য নিজেদের নাম জমা দিতে পারবেন। উত্তর চব্বিশ পরগনার নিমতা এবং দার্জিলিংয়ের বাগডোগরায় পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স 6 মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা হয়েছে প্রায় 90 কেজি গাঁজা, 1 কেজির মতন ব্রাউন সুগার এবং নগদ 5 লক্ষ টাকা। বাজেয়াপ্ত করা হয়েছে 3টি গাড়ি। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল রাতেই এদের আটক করা হয়। আজ ইন্দোরের হোলকা স্টেডিয়ামে তৃতীয় টি-20 আন্তর্জাতিক ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। ভারতীয় সময় সন্ধ্যে 7টায় খেলা শুরু হবে। এই মুহূর্তের খবর এই পর্যন্তই, পরে খবর রাত 7টায়।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 এফএম রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: ঘড়ি কিন্তু একেবারে জোরদার এগিয়ে চলেছে। এই মুহূর্তে বেজে গেছে 6:02 হয়ে 38 সেকেন্ড। আর আমরা এই মুহূর্তে উইকেন্ড ক্যাফের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। গল্প স্বল্প তো শুনেছেন, একটা অসাধারণ রোম্যান্টিক মজাদার কাহিনী, যে কাহিনীটাতে আমরা দুজনেই পার্ট করেছিলাম। আর এই গল্পটা যদি তোমরা শুনতে চাও, তাহলে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আজকে রাত্রিবেলা যখন আকাশবাণী কলকাতা ইউটিউব চ্যানেলে এটা আপলোড করে দেওয়া হবে, তখন সেখান থেকে শোনা যেতে পারে। এছাড়াও যদি এটা আবার শুনতে হয় রেডিওতে, তাহলে আগামী রবিবার রাত 12টার পরে এটা, মানে সোমবার যখন পা দেবে সেই সময় এই গল্পটা রেডিওতে আরেকবার শোনা যাবে। তো তোমাদের কিরকম লাগলো না লাগলো সেগুলো আমাদের একটু বলো।
3: একদম, এবং সেটা বলার পর তোমার যে টেক্সট থাকবে সেটা যদি খুব সুন্দর করে লেখা হয়, না কেবল প্রশংসা লিখতে হবে, তার মধ্যে যদি সমালোচনাটাও খুব গঠনগত হয়, তাহলে কিন্তু তুমি চলে আসবে সরাসরি কুইজওয়ালার সেমিফাইনাল রাউন্ডে একেবারে ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়ে। তাই এই সুযোগ হাতছাড়া করো না, পুজোর আগে এই লক্ষ্মী লাভে কিন্তু দরকার আছে, কারণ কুইজওয়ালা জিতলে তোমার একটা লক্ষ্মী লাভ হয়।
2: নাম্বারটা মনে আছে তো?
3: 9903653992। মুখস্থ করে নাও, লিখে ফেলো, চটপট সেভ করে নাও, কারণ এই নাম্বারেই পাঠাও আজকের গাঁট ছড়া, তোমাদের কেমন লাগলো। আর এখন যেহেতু পুজো ভাইবে রয়েছি, তাই পুজোর একটা গানে যাই, তারপর আরও একটা পুজো পরিক্রমা নিয়ে তোমার সাথে আসছি, অপরূপা আর অর্পণ।

0: 19:19 আর পুজো পরিক্রমায় বেরিয়ে আমরা এবারে পৌঁছে যেতে চলেছি পল্লী মঙ্গল সমিতিতে। সেখানে কি প্রস্তুতি সেটা একবার জেনে নি।
1: নমস্কার সৌমিক দা।
2: নমস্কার।
1: এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন সৌমিক পাল। আপনার কাছে জানতে চাইবো এবারের পল্লী মঙ্গল সমিতির ভাবনাটা ঠিক কি।
2: প্রথমে জানিয়ে রেখে আপনাদের সকলকে শারদীয় শুভেচ্ছা। আমাদের পল্লী মঙ্গল সমিতির এবছরের যে ভাবনা সেটা হচ্ছে অঞ্জলি। কেন অঞ্জলি? আমাদের মেন যে ট্যাগলাইনটা এবছর ইউজ করা হয়েছে, মা করবেন মায়ের পুজো, আমরা দেব অঞ্জলি। আমরা তো দিনের শেষে মায়ের কাছে গিয়ে নিজেকে সমস্ত অর্পণ করি, সেটাও করি, কিন্তু মায়ের কাছে অঞ্জলির মাধ্যমে, সে বাড়ির দুর্গাপুজো, মানে দুর্গাপুজো হোক কি বাড়ির দুর্গাপুজো হোক কি লক্ষ্মী পুজো, যে কোনো রকম পুজো, আমরা কিন্তু অঞ্জলির মাধ্যম দিয়ে নিজের ভাবনা, নিজের কামনা সবকিছু অর্পণ করি মায়ের পায়। সেখান থেকে দাঁড়িয়েই আমাদের এই মূল ভাবনা। এবং এছাড়াও আমাদের যে মূল মণ্ডপটা তৈরি হয়েছে সেটা পুরোপুরি একটা স্থাপত্যর মতো করে আমরা তৈরি করছি, কারণ পুজোর শুরুই হয় সেই প্রথম খুঁটি লাগানো, যেটাকে আমরা বলি বাঁশ। সেই বাঁশ দিয়ে কিন্তু আমাদের মূল মণ্ডপ তৈরি হচ্ছে। এবার বাঁশের মধ্যে একটা বৈচিত্র্য আছে আমাদের, যেটা হচ্ছে মূলি বাঁশ, যেটা খুব সূক্ষ্ম হয়, খুব সরু মতো হয় জিনিসটা দেখতে, এবং একদম যে কাঁচা ভাবটা থাকে বাঁশের, সেই বাঁশ দিয়ে কিন্তু আমাদের মূল মণ্ডপ তৈরি হচ্ছে। এবং এছাড়াও আমাদের মেন যে আকর্ষণটা থাকছে সেটা হচ্ছে, যেহেতু অঞ্জলি আমরা মাকেই আহ্বান করছি, মাই যেন আমাদের মধ্যে দিয়ে পুজোটা নিয়ে নিচ্ছেন, সেক্ষেত্রে মায়ের পূজার যা সমস্ত কিছু যা যা দরকারি, যেই ধরুন আপনি ঘন্টা থেকে শুরু করে কাঁসা, মায়ের অস্ত্র, যজ্ঞকুণ্ড এবং শাখা পলা আলতা, সেই সব কিছু দিয়ে আমাদের এবছরের মূল বিষয়বস্তু গড়ে উঠছে।
0: মানে বাঙালি যে কালচারটা রয়েছে সেই কালচারটাকে ফলো করে পল্লী মঙ্গল সমিতি এবারে তাদের মণ্ডপ সাজিয়েছে। কতদূর হলো মণ্ডপ?
2: আমাদের মণ্ডপ মানে পুরোপুরি শেষের সময়ে চলে এসছে। এখন কিছু কিছু ওই লাইটিং এর যা যা কাজ প্রস্তুতি টুকটাক বাকি থাকে, সেই জিনিসগুলোই আস্তে আস্তে চলছে।
1: আচ্ছা বেশ। আর আপনাদের ওপেনিংটা কবে? একদম
2: একদম আমাদের ওপেনিং হচ্ছে দ্বিতীয়াতে।
1: আচ্ছা, বা একদিন আগে
2: একদম চলে এসছে সময়। তো আমরা সবাইকেই আহ্বান জানাচ্ছি, আপনাদের মাধ্যম দিয়ে আহ্বান জানাচ্ছি, আসুন আমাদের প্যান্ডেলে, আপনাদের দেখেও ভালো লাগবে এবং মায়ের কাছে নিজেদের প্রার্থনাগুলো জারি থাকে যেন।
1: ঠিক, একটু আমাদের যাওয়ার পথ নির্দেশটা দিয়ে দেবেন যে কিভাবে যাব।
2: একদমই নিশ্চয়ই। আমাদের একদম পুজোটা যেটা হয় সেটা হচ্ছে তালতলা EDF গ্রাউন্ড যেটা আছে, সেখানেই আমাদের মূল মণ্ডপটা প্রতিষ্ঠিত থাকে। এবং এটার আসা সব থেকে সহজ উপায় হচ্ছে, যাদবপুর যদি পুলিশ স্টেশনের দিক থেকে আসেন, 2 মিনিটের হাঁটার পথ, আপনি হেঁটেই মেন রোড ধরে, পিনচানোয়া রোড ধরে তালতলা মণ্ডপলি আপনি চলে আসতে পারবেন। এবং আপনি যদি টুয়ার্ড টালিগঞ্জ থেকেও আসেন, সেখানে সাউথ সিটি মলের জাস্ট একদম পাশেই আমাদের পুজোটা হয়।
0: রাইট রাইট রাইট।
1: আচ্ছা, অসংখ্য ধন্যবাদ দাদা, পুজো খুব ভালো কাটুক, আপনাকে অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন জানাই। আবার আশা করছি দেখা হবে এবং কথা হবে।
2: নিশ্চয়ই নিশ্চয়ই। আপনাদের সবাইকে শারদীয় শুভেচ্ছা, আপনারা পুজো ভালো কাটুক।
1: একদম ধন্যবাদ দাদা, ধন্যবাদ।
0: আমরা অনেকগুলো পুজোর সম্পর্কে জেনে নিলাম, তাহলে এবার প্ল্যান করতে সুবিধা হবে যে এক্স্যাক্টলি কোথায় যাওয়া যেতে পারে। আর এবারে আমরা প্ল্যান করেছি একটি তিন এক্কে তিন আপনাদের শোনাবো, মানে
1: একদম
0: পরপর তিনটি গান, যে তিনটে গানের মধ্যে ধামাকেদার ব্যাপার রয়েছে সেটা রয়েছে এই মুহূর্তে আপনাদের জন্য 107 FM রেইনবোতে। সঙ্গে রয়েছে আমরা দুজন, আমি অর্পণ,
1: অপরূপা। অর্পণ অপরূপার সাথে আপনার উইকেন্ড ক্যাফে এবং গল্প স্বল্প আজকে তো জমে গেল। আপনি কিন্তু 9903659992 তে একেবারেই জানাতে ভুলবেন না যে আজকের গল্প স্বল্প আপনার শুনে কেমন লাগলো, কারণ আপনার মেসেজ, আপনার গঠনমূলক মেসেজের ওপর ভিত্তি করে আপনি চলে আসতে পারেন কুইজওয়ালার একেবারে সেমিফাইনাল রাউন্ডে ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়ে। তাহলে বুঝতেই পারছেন একদম হাতে গরমা গরম প্রাইজ পেতে আপনাকে কি করতে হবে না হবে। 9903659992 এই নম্বরে জানান আমাদের গল্প আজ আপনাদের কেমন লাগলো। আর এই তিনেককে তিন গানের হ্যাট্রিক দিয়ে অপরূপা এবং অর্পণ আপনাদেরকে করছে টাটা বাই বাই। সবাই খুব ভালো থাকুন, পুজো কিন্তু সুস্থভাবে সুন্দরভাবে কাটাতে হবে, তাই তো?
0: অবশ্যই। আর কানে রাখুন সবসময় 107 FM রেইনবো, কারণ এখানেই রয়েছে আপনার সবচেয়ে প্রিয় অনুষ্ঠান যা আপনার মনকে ভালো রাখতে সবসময় তৈরি।
1: একদম, তাহলে চলে যাই সরাসরি তিন একে তিন গানের হ্যাট্রিকে। আর একদম সময় নষ্ট নয়, আপনার কানে রইল ব্যাক টু ব্যাক তিনটে চমৎকার গান।
3: FM রেইনবোতে তিন একে তিন, তিন একে তিন গানের হ্যাট্রিক।

আশ্বিনের আকাশ জুড়ে খুশির রাঙা আলো, বাতাসে ভেসে আসছে শিউলি সুঘ্রাণ, কাশের বোন মাথা দুলিয়ে জানান দিচ্ছে মা আসছেন ঘরে, পুজো পুজো গন্ধে জগৎ মাতে আনন্দ।

আনন্দে, সে আনন্দধারার ছোঁয়া লাগে ইথার তরঙ্গেও, সুরে ছন্দে সেজে ওঠে আকাশবাণীর গান, পুজোর গান। শুনতে পাবেন 16 অক্টোবর থেকে 21শে অক্টোবর আকাশবাণী কলকাতা গীতাঞ্জলিতে প্রতিদিন সকাল 8:30 এবং রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেনবোয় সকাল 11:00 এবং FM গোল্ডে বেলা 1:10 মিনিটে আকাশবাণীর পুজোর গান।

0: আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। নন্দীগ্রামের জন্য দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতিগুলি দ্রুত তিনি পূরণ করবেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। নন্দীগ্রাম আন্দোলনের সময় আজ নিহত ও আহত 41টি পরিবারের হাতে পুজোর উপহার তুলে দিয়ে একথা জানান মুখ্যমন্ত্রী। রিয়াপাড়ার এই অনুষ্ঠানে তিনি বলেন, নন্দীগ্রামের বিধায়ক না থাকলেও তিনি সেখানকার ভোটার হিসেবে থাকবেন। ক্যামাক স্ট্রিটে তৃণমূল কংগ্রেস কার্যালয়ের হোর্ডিং সরানো নিয়ে গোলমালের ঘটনায় তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জিকে ফের নোটিশ দিয়েছে পুলিশ। আগামীকাল শেক্সপিয়ার সরানি থানায় ডেকে পাঠানো হয়েছে তাকে। কলকাতা পুলিশের তরফে আজ দুপুরে অভিষেকের কালীঘাটের বাড়িতে গিয়ে তার হাতে নোটিশ ধরানো হয়। কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনে বেলেঘাটা থেকে সেক্টর 5 আইটি সেন্টার পর্যন্ত অংশে শুরু হয়েছে মেট্রোর ট্রায়াল রান। এই ট্রায়াল রান আজ চলে প্রায় 27 মিনিট। একই সঙ্গে এই অংশে কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল CBTC সিস্টেমসের ট্রায়ালও শুরু হয়েছে। এই প্রক্রিয়া আগামী কিছুদিন ধরে চলবে বলে জানা গেছে। পূর্ব রেল শিয়ালদা ও বজবজ স্টেশনের মধ্যে একজোড়া রাত্রিকালীন বিশেষ EMU ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। আগামীকাল 12 অক্টোবর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত পরীক্ষামূলকভাবে এই ট্রেনটি চলবে। শিয়ালদা থেকে রাত 10:55 ছেড়ে ট্রেনটি বজবজে পৌঁছাবে রাত 11:54। সমস্ত স্টেশনেই এই ট্রেনটি থামবে। রাজ্যের সচিবালয় নবান্নের খুব কাছেই শরৎ চ্যাটার্জি রোড এলাকায় আজ এক যুবকের দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অঞ্জন চক্রবর্তী নামের ওই যুবকের মাথায় আঘাতের চিহ্ন ছিল বলে খবর। চ্যাটার্জিহাট থানার পুলিশ ঘটনার তদন্ত করছে। রাজ্য থেকে আর 2-3 দিনের মধ্যেই বিদায় নিতে চলেছে বর্ষা। চলতি বছর বর্ষা মরশুমে দক্ষিণবঙ্গে স্বাভাবিকের থেকে কিছুটা বেশি এবং উত্তরবঙ্গে স্বাভাবিক বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তরের আধিকারিক ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস। FM রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: এই অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ভারত সরকারের কৃষি মন্ত্রক।
2: কৃষির দুনিয়া অন এয়ার 107 FM রেনবো প্রেজেন্টস ফার্ম টু সিটি।

0: লাল নীল এদিকে করো।
1: আরে বাবা,
0: এই না না না না না, ওই হাফ প্যান্ট নাম মানে আটখানা প্রণাম আমি নিই।
2: এই তুই আমার বাবাকে আটখানা সাষ্টাঙ্গে প্রণাম কর, কর
1: সাষ্টাঙ্গে করো।

0: 진짜 페스코.
1: 김아무 씨는 많이 보이죠.
2: 해볼.
3: 오타쿠 모른다 러플레는 말라 샴니 더쇼 부.
4: 잘 지키는 거 첫 대면 코자 두 대.

0: চারদিকে কত পুজোর গন্ধ, চারদিকটা পুরো পুজোর গন্ধে মোমক উঠছে।
1: হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। এই পুজোর জন্য নতুন পারফিউম কিনেছো, এটা আর নতুন করে এইভাবে বলতে হবে না। চারিদিকে পুজোর গন্ধ। হ্যাঁ, তুমি ঘরে ঢোকার সঙ্গে সঙ্গেই আমি এই গন্ধটা পেয়েছি, কিন্তু এটা আবার নতুন করে বলতে হবে না। ওরকম দু চারটে পারফিউম আমরাও কিনতে পারি।
0: এইভাবে হেসেলের কথা বলে দেওয়ার কোনো মানেই হয় না। পূজোর গন্ধ তো চারদিকে রয়েছে, এটা তো মানতেই হবে। আর তারপরে মাসছে, হ্যাঁ মাসছে, আমাদের মা দুর্গা।
1: আস্তে আস্তে চেয়ার থেকে উল্টে পড়ে যেও না।
0: আমি এক্সাইটেড আর আপনিও এক্সাইটেড, কারণ শুরু হয়ে গেছে ফার্ম টু সিটি দেবারতী আর অমরজিতের সাথে।
1: একদমই তাই, অমরজিৎ এবং দেবারতী আপনার সঙ্গে চলে এসেছে। আর এই বলো তো, ড্রেস আপটা কেমন লাগছে আজকে?
0: সে তো ভালোই সেজে এসছো, তবে আমি এখন তোমার সাজ নিয়ে ইন্টারেস্টেড নই। আমি এখন সাজ নিয়ে আমাদের ঘর নিয়ে, এই যে পুজো আসছে মানে আমাদের সবার বাড়িতে এখন একটাই সিনারিও, আয় ঘর পরিষ্কার কর, আয় পাখার সব ঝুলগুলোকে পরিষ্কার যেন করা হয়, ড্রয়িং রুমের কুশন গুলোকে চেঞ্জ কর।
1: এই যে কমেন্ট গুলো শুনতে পাচ্ছেন, এই যে কমেন্ট গুলো এই কমেন্ট গুলোর সঙ্গে শুনে শুনে অভ্যস্ত, তো ওই কারণের জন্য ব্যাপারটা অনেকটা কাছাকাছি গেছে আর কি। আর একটু প্র্যাকটিস করো, তোমারও হবে।
0: আর কি বলবো, এগুলো শুনে শুনেই আমার কান পচে যায়। মানে মা যেভাবে আমাকে, ও বাবা থাক, হেসেলের কথা না বলাই ভালো। তবে এই পুজো আসছে, এই সময় না ঘরটা আমরা সত্যি খুব ভালোবেসে সাজাই। তবে এই সময় না বাজার থেকে প্লাস্টিকের ওই রঙিন ফুল বা থার্মোকলের সাজটা না এবছর করবেন না, আমি বলছি, রিকোয়েস্ট করছি। আচ্ছা, এর পরিবর্তে কিভাবে সাজাবেন? হ্যাঁ, এই পুজোর আগে আমাদের মা দুর্গা যখন প্রকৃতির রূপ নিয়ে আমাদের বাড়িতে ফিরছেন, আসছেন, সেই সময় মাকে না কোনো কৃত্রিমতা দিয়ে আমরা ওয়েলকাম করবো।
1: এই এই এই এই বলছি কি একটা কথা, সেটা হচ্ছে আমার খুব ইচ্ছে আছে, সেটা হচ্ছে আমরা তো এই ফার্ম টু সিটিতে অনেক কিছু নিয়ে কথা বলি, বলছি ছোট্ট ফ্ল্যাট বাড়িতে কাশবন তৈরি করা যাবে।
0: কাশবন মানে জ্যান্ত জ্যান্ত গাছপালা ঘরের ভিতরে?
1: মানে ব্যাপারটা হচ্ছে কি, আমরা যখন মাকে এরকম ভাবে আবাহনটা করছি, তাহলে যদি একটু ঘরের মধ্যেই একটু কাশ দেখতে পেতাম।
0: দেখি কাশ এটা যদি হয়, দেখছি, আমরাও দেখছি, আপনিও দেখুন। এই জাস্ট আসছি, এক্ষুনি আসছি।
1: মানে একটা ট্রেডিশনাল লুক, তার সঙ্গে একটা বেশ সুন্দর একটা জ্যান্ত ব্যাপার, এই সব কিছু নিয়েই তো একটা সিন তৈরি করতে হবে নাকি? কারণ দুর্গাপুজো যে অলরেডি চলে এসেছে, আর জাস্ট কয়েকটা দিন বাকি, তারপরেই তো দেবারতী দেখতে পাচ্ছেন না কিরকম ভাবে উঠছে, আরো আরো আরো অনেক উঠবে, সাথে অমরজিৎ তো রইলই।

0: प्रधानमंत्री किसान मान धन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित
1: और 60 वर्ष की आयु से 3000 रुपए मासिक पेंशन होगी सुनिश्चित।
0: 55 रुपए से 200 रुपए की मासिक किस्त देकर प्रवेश कर सकते हैं 18 से 40 वर्ष तक के किसान।
1: इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान।
0: सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाएं
1: और अपना निःशुल्क नामांकन कराएं।
0: प्रधानमंत्री किसान मान धन योजना, अन्नदाता के परिश्रम को संबल, पेंशन से सुरक्षित उनका कर।
2: कृषि एवं किसान कल्याण मंत्रालय भारत सरकार द्वारा जनहित में जारी।
3: পোশাক হতে পারে রাজকীয়, কিন্তু ঘরটাও তো হওয়া চাই রাজকীয়। এই রাজকীয় ভাবে কি করে ঘর সাজাবেন, ব্রেকের পর অমরজিৎ এবং দেবারতী আপনাকে সেই নিয়ে কিন্তু বেশ কিছু টিপস দিয়ে দেবে। ইয়েস, আমরা কিন্তু কথা বলছি পূজোয় প্লাস্টিকে বলুন একদম টাটা, নো টু প্লাস্টিক, এবং প্লাস্টিক ছেড়ে কাঁচ দিয়ে ঘর সাজানোর দুর্দান্ত সমস্ত আইডিয়া এবং ফান্ডা কিন্তু আমাদের সঙ্গেই রয়েছে।
4: একদমই তাই, মানে ফার্ম টু সিটি মানেই কিন্তু কিছু ইনোভেটিভ তো হবেই। আর এই যে আপনার ড্রয়িং রুমটা, যদি এই যে মেন কর্নারটা, হ্যাঁ আমি বুঝতে পারছি আপনি দেখতে পাচ্ছেন, সেখানে একটা বড় সাইজের অ্যারিকা পাম বা মনস্টেরা রেখে দিতে পারেন। তার বড় বড় সবুজ পাতা আপনার ঘরের না পুরো ভোল পাল্টে দেবে। আর এই যে মা দুর্গার মূর্তি বা মা লক্ষ্মীর মূর্তি বা ধরুন পূজোর সিংহাসন, তার পাশে দুটো ছোট লাকি ব্যাম্বু বা কাঁচের পাত্রে জল দিয়ে মানি প্ল্যান্ট সাজিয়ে রাখতেই পারেন। এত সুন্দর লাগে না ঘরটা?
3: আর তার সঙ্গে ঘরের মধ্যে একটা কাঁচের সেন্টার টেবিল রয়েছে না, সেই সেন্টার টেবিলটা কি করে সাজাবেন ভেবেছেন কি? এতগুলো গাছের কথা তো দেবারতী আপনাকে বলেই দিল, লাকি ব্যাম্বুর কথা বলেছে, মানি প্ল্যান্টের কথা বলেছে। মানি প্ল্যান্ট শুনলেই কেমন জানি একটা টেবিলে মানি প্ল্যান্ট শুধু তোমার দেখা নাই, মানে বুঝতেই পারছেন কিসের দেখা নাই এর কথা বলছি, সামনেই তো পূজো চলে এসেছে,
4: মানে সারাক্ষণ পয়সা পয়সা করে যাচ্ছে।
3: না না, পূজোতে সিঙ্গেলরা ঘোরার মধ্যে যে একটা আলাদা ধরনের দুঃখ আছে সেটা তুমি কি করে বুঝবে? মনে তো তোমার কোনো দুঃখ দুঃখ নেই, কারণ যখন ঢুকেছিলে তখনই তো উঠতে উঠতে ঢুকেছিলে, যাই হোক না কেন। কিন্তু এই যে ঘরের সেন্টার টেবিলটার কথা বলছিলাম, সেই সেন্টার টেবিলটার মধ্যে কিন্তু রেখে দিতে পারেন কালারফুল এন্থোরিয়াম
4: বা সাদা রঙের পিস লিলি। ট্রাস্ট মি, সোফায় যখন কোনো গেস্ট এসে বসবে না, এই জ্যান্ত সবুজের যে আভিজাত্য দেখে না জাস্ট হাঁ হয়ে যাবে।
3: আসলে ব্যাপারটা হচ্ছে কি, পিস এবং দেবারতী দুটো বিপরীতার্থক শব্দ, কিন্তু পিস লিলির সঙ্গে একটা আলাদা ধরনের সম্পর্ক রয়েছে।
4: এইভাবে ওপেন ফোরামে আমাকে অপমান করা হচ্ছে, সেই অপমান আমি ধুলো ময়লা দিয়ে একদম ঢেকে দেবো এবং পূজোর অতিথির মন ভালো করার জন্য ভালো ভালো টিপস দেবো। তাই অমরজিৎকে ইগনোর করে এবার আমি আসছি একটু বাদে।

0: संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है।
1: अब सूखा पड़े या बाढ़ आ जाए
2: कोई डर नहीं,
1: अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए कोई फिक्र नहीं,
3: क्योंकि हमने लिया है प्रधानमंत्री फसल बीमा।
4: बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा, न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा।
5: योजना से हर साल जुड़ रहे हैं 5 करोड़ से ज्यादा किसान, अब आपकी है बारी।
4: नजदीकी कृषि कार्यालय, सहकारी समिति, बैंक शाखा, अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण।
5: फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण।
4: प्रधानमंत्री फसल बीमा योजना, आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवर। কৃষি এবং কিষাণ কল্যাণ মন্ত্র।
6: একটু আগেই দেবারতী আমাকে জাস্ট ধুলো ময়লা দিয়ে একেবারে ঢেকে দিয়েছিল। সেই ঢাকা থেকে আবারও উঠে মাথা চাড়া দিয়ে দাঁড়িয়েছি এবং ধুলো ময়লা শুষে বাতাসকে একদম পিওর আর ফ্রেশ রাখবে সেই ব্যবস্থাটা তো আমি অলরেডি আগেই করে রেখেছিলাম। পুজোয় অতিথি যখন বাড়িতে আসে তখন ওই হিন্দি সিনেমাটার মতো অতিথি তুম কব যাওগে না, এটা কিন্তু আমাদের মনে একেবারেই আসে না, বরঞ্চ আমরা কিন্তু ওয়েলকাম করতেই এই মুহূর্তে আমাদের সঙ্গে একজনকে পেয়ে গেছি।
7: একদমই তাই, মানে অমর্চিতা দেবারতী তো আপনাকে টিপস দেবেই, সেই টিপসের পাশে যদি এমন কারোর সাজেশন বা এমন কারোর এক্সপিরিয়েন্সের গল্প আপনি শুনতে পান যিনি বহু বছর ধরে নিজের ব্যবসা, নিজের ঘর সংসার সাজানোর পাশাপাশি নিজের ছাদ বাগান, নিজের বারান্দা, নিজের ঘরটাকে গাছ দিয়ে এত সুন্দর করে সাজিয়ে রেখেছেন যে সত্যি তার কোনো জবাব নেই, আমি নিজের চোখে দেখেছি। তাই আজকে সরাসরি শুনবো পিয়ালি মণ্ডলের গল্প, যিনি পেশায় একজন ব্যবসায়ী তবে নিজের ঘর সংসার ব্যবসার পাশাপাশি গাছকেও সমানভাবে ভালোবাসা দেন।
8: নমস্কার, আমি পিয়ালি মণ্ডল, আমি পেশায় ব্যবসায়ী, ব্যবসা ছাড়াও আমার সংসার ও তারপরে সবচেয়ে আমার প্রিয় শখ হলো গাছ লাগানো এবং তার যত্ন করা। এই গাছপালা আমাদের বাড়ির পরিবেশকে খুব সুন্দর ও সবুজ রাখে। আমার প্রতিটি ঘর, ছাদ, সিঁড়িতে, রান্নাঘরে নানান প্রজাতির ইনডোর প্ল্যান্ট আছে। বিশেষ করে এই পুজো আসছে, পুজোর সময় ঘরকে আরো সুন্দর করে সাজাতে আমি নানান রকম গাছের ব্যবহার করেছি। যেমন আমার সিঁড়িতে উঠতে সিঁড়ির ধাপগুলোয় কিছু কিছু জায়গায় রাখা আছে অ্যারিকা প্লাম, ফিলোডেন্ড্রন, তারপর বইয়ের যে আমরা বই রাখি বুকসেলফের মধ্যেও আমি রেখেছি গোল্ডেন ফোটোস। এত সুন্দর প্রাণের সঞ্চার করে জায়গাগুলোয়। এছাড়া স্টাডি টেবিলে, ব্রোকেন হার্ট বা বেডরুমেও আমার রয়েছে স্নেক প্ল্যান্ট। বাতাসও পরিশুদ্ধ করে এবং পরিবেশটাও ভীষণ স্বচ্ছ রাখে। রান্নাঘরে আমার কুকিং টেবিলে রয়েছে মিন প্ল্যান্ট আর পিস লিলি। এত সুন্দর দেখায়, আর যখন প্রতিটা গাছ একটু করে পাতা, একটা নতুন পাতা গজায় বা নতুন কোনো ফুল আসে, মন তো আরোই আনন্দে ভরে যায়। প্রতিদিন যখন এই গাছগুলোর অল্প অল্প যত্ন করি মনের মধ্যে কোনো চাপ আর থাকে না, মন হয়ে যায় খুবই উচ্ছল। খুব ভালো লাগে রোদ যখন এসে প্রথম পরে গাছের পাতাগুলো সুন্দর চকচক করে, খুব ভালো লাগে। এই পুজোর সময় সবারই উচিত বাড়িটা একটু সুন্দর করে সাজাতে, সেটার জন্য দরকার সামান্য কিছু এই গাছপালা। এই বর্ষায় তো আরো সুবিধা, কাটিং থেকেও আমরা সুন্দর করে গাছ করতে পারি। আমি যেটা করে থাকি, কোথাও যদি আমার পছন্দের কোনো গাছ দেখি আমি সামান্য একটু কাটিং বা একটু কোনো রুট নিয়ে এসে আমি ট্রাই করি যে সেটা বাড়িতে খুব সুন্দর করে যেন হয়, এবং অনেক সময় আমি খুব সফলও হয়ে যাই। এতে খুব আনন্দ লাগে, একটা নতুন একটুখানি ডাল থেকে একটা সুন্দর গাছ তৈরি করা, এটা বেশ একটা আনন্দ দেয়। এই আমি যেমন গিয়েছিলাম কিছুদিন আগে দার্জিলিং, ওখান থেকে আমি অনেক রকম ইনডোর প্ল্যান্টই পেয়েছি, কারণ ওখানে তো জল বাতাস খুবই আর্দ্র, তো সেইগুলো আমি বেশি রোদে না রেখে সেটা আমি জানলার কাছে রেখে খুব সুন্দরভাবে, বিশেষ করে ফিলোডেন্ড্রনগুলো খুব সুন্দরভাবে বড় হয়। এছাড়া আমি অ্যাজেলিয়া নিয়ে এসেছি, যেটা অবশ্য শীতের তাই এখন কিছুটা শেডে রাখতে হয়। অর্কিড আছে, অর্কিডটাও ভীষণ ফুল দেয়, বছরে হয়তো একবার দেয় কিন্তু যখন দেয় একটা মাস ধরে থাকে আর দারুণ লাগে দেখতে, ভীষণ সুন্দর তার রূপ। মানসিক যত্ন যতটা দরকার মানুষের, এই গাছপালা মানুষের মনকে খুব ভালো রাখতে সাহায্য করে। সবুজের দিকে তাকালেই মন যেন ভালো হয়ে যায়। এখন কলকাতার যা পরিবেশ, আমাদের চারপাশের যা পরিবেশ, গাছ তো দেখাই যায় না, চোখের আরাম তো দূরের কথা। সেক্ষেত্রে যদি একটু গাছ লাগানো যায় খুবই ভালো লাগে। আমি যেমন আমার ছাদ পুরো বাগান, ভীষণ সুন্দর ভাবে আমি নানান জাতের ফুলের গাছ লাগিয়ে রেখেছি। এই পুজোর জন্য সকালে প্রত্যেকটা বাঙালি বাড়িতে পুজোর জন্য যে ফুল লাগে সমস্তটাই আমার ছাদ বাগান থেকে হয়ে যায়। ছাদে আমার জবা আছে, এই শরৎকালের জন্য শিউলি আছে, সেও ফুল ধরতে শুরু হয়েছে, কি সুন্দর তার গন্ধ। এছাড়া আমার জলের পদ্মও আছে, মাধবীলতা আছে, বাগান বিলাস আছে, এত রূপ রং যে দেখে মুগ্ধ হতে হয়। সকালে হতে না হতেই ছাদে দৌড়ে যাই, দেখি কটা জবা হয়েছে, কতগুলো অপরাজিতা হয়েছে, আরো রয়েছে গন্ধরাজ, বেল ফুল, এত ভালো লাগে এই গরমের সময়টা। এরপর তো শীত পড়লে আরো সুন্দর সুন্দর রঙিন ফুল। তাই আমার মনে হয় সবাইকে একটু গাছপালা নিয়ে যত্ন করা উচিত, এবং এই পরিচর্যা করলে মানসিক স্ট্রেস, এখন যা সবার মানসিক চাপ, সেটাও অনেকটা কম হতে পারে। ধন্যবাদ।

0: ওই গাছের ভিতরের লাইটগুলো জ্বালাবেন না, আপনার ফ্ল্যাটের ড্রয়িং রুমটা দেখতে লাগবে ঠিক যেন কোনো মায়াবী স্বপ্নের মতো।
1: মানে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যেমন চটচট করে ভিউ বেড়ে যায় এরকম কোনো একটা ছবি আপলোড করলে, জাস্ট আপনিও কিন্তু একদিনে হয়ে যেতে পারেন সোশ্যাল মিডিয়ার সেলিব্রিটি।
2: হর

0: संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है।
1: अब सूखा पड़े या बाढ़ आ जाए
2: कोई डर नहीं,
1: अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए कोई फिक्र नहीं,
3: क्योंकि हमने लिया है प्रधानमंत्री फसल बीमा।
4: बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा, न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा।
5: योजना से हर साल जुड़ रहे हैं 5 करोड़ से ज्यादा किसान, अब आपकी है बारी।
4: नजदीकी कृषि कार्यालय, सहकारी समिति, बैंक शाखा, अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण।
5: फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण।
4: प्रधानमंत्री फसल बीमा योजना, आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवर। कृषि एवं किसान कल्याण मंत्रालय।
6: ফার্ম টু সিটিতে আজকে একদম ঘর সাজাচ্ছি, মানে আমরা তো একা সাজাচ্ছি না, পিয়ালিদের গল্প শুনলাম, আর এই যে আপনিও ইন্সপায়ার্ড হয়ে ঘরটা সাজাবেন ভাবছেন, একদম আমি আপনার পাশে রয়েছি, মানে আমি দেবারতী একা নই, অমরজিত রয়েছে। আর প্লাস্টিকের ফুল বা থার্মোকলের যে সাজটা আমরা না বললাম, তার একটা কারণ আছে, কি বলো তো?
7: কি কারণ?
6: কারণটা হলো এই যে পূজা তো শেষ হয়ে যাবে, কি বলবো বলো, একটা সময় তো শেষ হবে, না না শেষের কথা এখনই বলবো না, এখনো শুরু হচ্ছে সবে, তো এই যখন শেষ হবে তখন ওগুলো ডাস্টবিনে ফেলে দিতে হবে, কিন্তু এই যে জ্যান্ত জ্যান্ত গাছগুলো দিয়ে আমরা যে ঘরটা সাজাবো, উফ, সেটা সারা জীবন আমাদের সঙ্গে থেকে যাবে।
7: একদমই তাই, পুজোর বাদ্যি যেরকম বেজে গেছে, আমরা যেরকম নানা রঙে নিজেদেরকে সাজিয়ে নিচ্ছি, ঠিক একই রকমভাবে ঘরে যদি একটু অন্য রকম লুক, আমাদের নিজেদের আউটলুকের পাশাপাশি ঘরের আউটলুকটাও যদি একটু চেঞ্জ করতে চান, তাহলে কিন্তু এই টিপগুলো, এই প্রো লেভেলের টিপগুলো আপনাকে মেনে চলতেই হবে।
6: একদম, আর এই সব কোথায় পাওয়া যায়? পাওয়া যায় ফার্ম টু সিটিতে অমরজিৎ আর দিবারতির সঙ্গে। তাই পুজোয় নিজের জীবনকে আরো রঙিন করে রাখার জন্য আমাদের সঙ্গে থাকতেই হচ্ছে।
7: নতুন জেনারেশনের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট, এই পুজোয় শপিং মলের ভেতর চক্কর কাটার মাঝে একবার লোকাল কোনো নার্সারিতে চলে যাও, গ্রামের কোনো বিক্রেতার কাছ থেকে মাটির একটা টবসহ বেশ কয়েকটা সুন্দর গাছ কিনে আনো। এতে আমাদের উৎসবের আলো পৌঁছে যাবে সেই সব প্রান্তিক মানুষগুলোর ঘরেও। সবাই খুব ভালো করে কাটান এবং পুজোর দিনগুলো আরও সবুজে থাকুন, সুস্থ থাকুন,
6: আর শুনতে থাকুন
7: ফার্ম টু সিটি।
8: কৃষির দুনিয়া অন এয়ার 107 FM রেনবো প্রেজেন্টস ফার্ম টু সিটি। ফার্ম টু সিটি।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে সুদীপ বসু। চেন্নাইয়ের আইআইটি মাদ্রাসে আজ এক অনুষ্ঠানে তামিলনাড়ুতে 13,000 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে প্রায় 3,700 কোটি টাকা জাতীয় সড়ক প্রকল্প, বন্দর পরিকাঠামোর উন্নয়ন এবং অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় রেল স্টেশনের আধুনিকীকরণ। নন্দীগ্রামের জন্য দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি দ্রুত তিনি পূরণ করবেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আজ নন্দীগ্রাম আন্দোলনের সময় নিহত আহত 41টি পরিবারের হাতে পুজোর উপহার তুলে দিয়ে কথা জানান মুখ্যমন্ত্রী। নাবি মুম্বাইয়ের শিল্পপতিদের একটি গোষ্ঠী রাজ্যে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। কলকাতায় আজ শিল্পমন্ত্রী তাপস রায়ের সঙ্গে এ বিষয়ে তারা বৈঠক করেন। রাজ্যসভার সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য বৈঠকে উপস্থিত ছিলেন। নদিয়ার হোগলবেড়িয়ার আয়াডাঙ্গা অঞ্চলে বাংলাদেশি দুষ্কৃতীদের হামলায় এক ভারতীয় কৃষক জখম হয়েছেন, আরেক কৃষককে অপহরণের অভিযোগ উঠেছে। নিরাপত্তার দাবিতে কাঁটাতারের ওপারে কয়েক হাজার বিঘা জমিতে আজ কৃষিকাজ বন্ধ রেখেছেন কৃষকেরা। ক্যামাক স্ট্রিটে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে হোর্ডিং সরানো নিয়ে গোলমালের ঘটনায় তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জিকে ফের নোটিশ দিয়েছে পুলিশ। আগামীকাল শেক্সপিয়ার সরণী থানায় ডেকে পাঠানো হয়েছে তাকে। 2026 মৌসুমের রঞ্জি ট্রফি ক্রিকেট প্রতিযোগিতা আজ শুরু হয়েছে। প্রথম ম্যাচে কল্যাণীর বেঙ্গল ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে বাংলার বিরুদ্ধে দিল্লি প্রথম দিনের খেলা শেষে সবকটি উইকেট হারিয়ে 240 রান তুলেছে। সংযুক্ত আরব আমিরশাহীর রাস আল খাইমা উপকূলে তেলবাহী জাহাজে আগুন লাগার পর জাহাজে থাকা 22 জন ভারতীয় নাবিককে উদ্ধার করা হয়েছে। তারা সকলেই নিরাপদে রয়েছেন। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা, FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ চেন্নাইয়ের IIT মাদ্রাজে এক অনুষ্ঠানে তামিলনাড়ুতে 13,000 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। প্রকল্পগুলির মধ্যে রয়েছে প্রায় 3,700 কোটি টাকার জাতীয় সড়ক প্রকল্প, বন্দর পরিকাঠামোর উন্নয়ন ও অমৃত ভারত স্টেশন আওতায় রেল স্টেশনের আধুনিকীকরণ। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চল প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। এই আদেশের ফলে মুখ্যমন্ত্রী, প্রাদেশিক মন্ত্রী, উপদেষ্টা, বিশেষ সহকারী এবং অ্যাডভোকেট জেনারেলকে তাদের পদ ছাড়তে হবে। পূর্ব আফ্রিকার দেশ জিবুতির উপকূলে 305 জন আরোহী নিয়ে একটি নৌকাডুবির ঘটনায় 15 জন শিষ্যসহ 109 জন অভিবাসী প্রাণ হারিয়েছেন বলে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন IOM জানিয়েছে। বৃহস্পতিবার রাতে জিবুতি থেকে ইয়েমেনের উদ্দেশ্যে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। 80 জনের বেশি মানুষ প্রাণে বেঁচে গেল, অন্তত 116 জন এখনও নিখোঁজ। সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমা উপকূলে তেলবাহী জাহাজ MTGM নম্বর 2 আগুন লাগার পর জাহাজে থাকা 22 জন ভারতীয় নাবিককে উদ্ধার করা সম্ভব হয়েছে। তারা সকলেই নিরাপদে রয়েছেন বলে জানা গেছে। নবী মুম্বাইয়ে শিল্পপতিদের একটি গোষ্ঠী এই রাজ্যে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। কলকাতায় আজ শিল্পমন্ত্রী তাপস রায়ের সঙ্গে এই বিষয়ে বৈঠক করেন। তাকে নবী মুম্বাই যাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে বলে খবর। রাজ্যসভা সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য বৈঠকে উপস্থিত ছিলেন। ক্যামাক সিটি তৃণমূল কংগ্রেস কার্যালয়ে হোর্ডিং সরানো নিয়ে গোলমালের ঘটনায় তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জিকে ফের নোটিশ দিয়েছে পুলিশ। আগামীকাল শেক্সপিয়ার সরণী থানায় ডেকে পাঠানো হয়েছে তাকে। আজ দুপুরে কলকাতা পুলিশের তরফে অভিষেকের কালীঘাটের বাড়িতে গিয়ে তার হাতে নোটিশ ধরানো হয়। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: তাহলে শুরু করি ইনভেস্টিং এর পাথ।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: তুমি শুনছো Nostalgic 90s only on 107 FM Rainbow. Nostalgic 90s.

0: সেই কবে তো আমরা তাঁকে বলেই এসেছি যে কবুল আছেন, কবুল আছেন, ইয়েস কবুল হ্যায়, কবুল হ্যায়, কবুল হ্যায়, এবং বলেছিলাম প্রায় ওই 60 তারপর 70 80 দশকটা তো তাঁকে ডিফাইনই করেছে। এবং যেহেতু আজকে রবিবার নস্টালজিক নাইনটিজ, নাইনটিজেও তাঁর এমন একটা ট্রান্সফরমেশন আমরা দেখেছিলাম, যেই ট্রান্সফরমেশন দেখার পর আমাদের মনে হয়েছিল যে যুগ বদলে যাবে কিন্তু ভদ্রলোকের অরা কোনো দিনও বদলাবে না।
1: হ্যাঁ, যে অরার কথা বলছিল সে অরা কিন্তু সেই সময় থেকে এখন অবধি একইভাবে রয়েছে। তার মানে যাকে আমরা বলি মহানায়ক, না উত্তম কুমারের বাইরেও কিন্তু আরও একজনকে আমরা জানি, তিনি বলিউড থেকে বিলং করেন, সর্বভারতীয় স্তরে যার ফ্যাশন স্টেটমেন্ট কিংবা যার পার্সোনালিটি, যার হাইট একসময় শুধুমাত্র সেন্সেশন ছিল না, বরং প্রত্যেক ছেলের একটা ইচ্ছে ছিল সুপ্তভাবে, যদি আমি তাঁর মতন হতাম তাহলে কেমন হতো জীবনটা। সেই দরাজ কণ্ঠস্বর যেটা কি না একবার একটি কম্পিটিশনে পার্টিসিপেট করেছিল, এমনই একটি রেডিও কম্পিটিশন,
0: হ্যাঁ
1: ইনফ্যাক্ট আমাদের আকাশবাণীর রেডিও কম্পিটিশনে, তাকে বলা হয়েছিল যে না এই গলা রেডিওর জন্যে নয়। কিন্তু পরবর্তী সময়ে বলিউড যেন এই কণ্ঠস্বরের ওপর ভিত্তি করে এত ভালো ভালো প্রজেক্ট পেয়েছে এবং আমরা সমৃদ্ধ হয়েছি, সেটা এখন সত্যি কিংবদন্তি।
0: হুদা কিন্তু সত্যি গাওয়া আছে যে এ বি নামটা আজও আমাদের মনের মধ্যে জায়গা করে নিয়েছে, সেজন্য আজকে বিগ বির বিগ বি অর্থাৎ বিগ বার্থডে।
2: বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে।
0: বলিউডের শাহেনশাহ, সদিও কে মহানায়ক, আরও নানা নামে কিন্তু তার পরিচিতি রয়েছে, তিনি দ্য ওয়ান অ্যান্ড ওনলি অমিতাভ বচ্চন। আর কি বলতে পারি, রিশতে মে তো হাম তুমারে আরজেজ লাগতে হ্যায়, সৌমিয়ান সুনন্দা আজি তোমার সাথে। আজকের নস্টালজিক নাইনটিজের ফার্স্ট আওয়ারটা, প্রথম ঘন্টাটা 90 দশকের অমিতাভ বচ্চনকে নিয়ে, যেখানে ছোটে মিয়া কিন্তু অনেকেই ছিলেন, কিন্তু সেই অনেক ছোটে মিয়াদের মাঝখানেও ওই একজন বড়ে মিয়া তাঁর জলবা বারে বারে বারে বারে দেখিয়েছেন।

0: 90s Gaming Zone 90s Gaming Zone 90s Gaming Zone
1: চিনতে পারছেন এটা কোন গানের প্রেলুড?
2: हां जी बादशाह की देख रहे हो तुसी? चलो शुरू हो जाओ। 1 2 1 2 3 4
1: উত্তর পাঠান 9903659992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে নিজের নাম আর লোকেশন সহ।
0: 90s Gaming Zone 90s Gaming Zone 90s Gaming Zone 90s Insta Choice 90s

0: দুর্গা পুজোয় এবার পাহাড়ে রহস্য।
1: সেই সুর, সেই সুর এত বছর পর কিভাবে? পাপ, পাপ, সব পুরনো পাপ, সব রক্তচণ্ডীর অভিশাপ।
0: একের পর এক খুন, বেড়াতে গিয়ে রহস্যের সামনে সাংবাদিক।
2: মৃত্যুর আগে হ্যালুসিনেট করছে, মারা যাবে বুঝেও কিছু করতে পারছে না।
3: এই পাহাড়ে এমন অনেক গাছ আছে যা শরীরের জন্য বিষ,
2: কিন্তু এই বাঁশির সুরের সঙ্গে এত মানুষের মৃত্যুর কি সম্পর্ক?
0: 29 বছর পর জেগে ওঠে কোন হারিয়ে যাওয়া অতীত? সত্যি কোনো অভিশাপ নাকি ঠান্ডা মাথার বদলা?
4: FM রেইনবো পুজো স্পেশালে শুনুন অমৃতা কোনারের লেখা ক্রাইম থ্রিলার কোহেলি। কোহেলি
5: 17-21 অক্টোবর প্রতিদিন রাত 10:30 only on 107 FM রেইনবো। আমাদের গল্প যে কোনো সময় শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আকাশবাণী কলকাতা।
4: তুমি শুনছো Nostalgic 90s, Nostalgic 90s, only on 107 FM Rainbow. Nostalgic 90s, Nostalgic 90s.
0: Pujo Preview, Preview, Preview. Pujo Preview.
6: আসলে বিষয়টা এটাই হচ্ছে যে পুজো তো এসে গেছে, মানে আমি বলবো অন্তত এসেই গেছে। আজকে হয়তো সপ্তমী রাত, কি ক্যালকুলেশন মিলছে না, অন্তত রাস্তায় তো বেরোন। রাস্তায় বেরোলেই বোঝা যাবে যে সত্যি সত্যি আজকে সপ্তমী অষ্টমী রাতের মতোই ভিড়। এনিওয়ে, নস্টালজিক 90s এর সৌমি সুনন্দা তো আছেই, কিন্তু পুজোর আগে পুজোর খবর নিয়ে চলে এসেছে আমাদের সঙ্গে। এই মধ্যে টেলিফোন লাইনে রয়েছেন ফুলবাগান সর্বজনীন পুজো পরিচালন কমিটির মুখ্য উপদেষ্টা ডক্টর অর্চনা মজুমদার। তার সঙ্গে কথা বলবো এবং জেনে নেব যে এই বছর ফুলবাগান সর্বজনীনে কি হচ্ছে, কি দেখার জন্য আমরা কিন্তু পুজো প্যান্ডেলে ভিড় জমাব। নমস্কার।
7: নমস্কার।
6: হ্যাঁ, কেমন আছেন আগে বলুন।
7: একদম ভালো আছি, মায়ের আশীর্বাদ।
6: নিশ্চয়ই
7: পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষ শুরু হয়েছে, সবাই আমরা সবাই মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, সুতরাং ভালো সবাইকে থাকতেই হবে।
6: নিশ্চয়ই এবছর আমি যতদূর জানি প্রথমবার ফুলবাগান সর্বজনীনে দুর্গা মায়ের আরাধনা হচ্ছে, এবং কিভাবে সেজে উঠছে মণ্ডপ, এখন তো একদম শেষ মুহূর্তের প্রস্তুতি।
7: একদম, আগামী কাল বাদে পরশু 13 তারিখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা কার্তিক মহারাজ, ভারত সেবাশ্রমের সাধুরা এবং অনেক আমাদের নেতৃত্ব, তারা আসবেন, পুজোর ইনগারেশন করবেন। তাই প্রস্তুতি এখন একদম তুঙ্গে, সারা রাত সারাদিন 24 ঘন্টা সব কাজ করছে, আর কিভাবে শেষ করব সেটা একটা চিন্তা। তার সাথে সাথে আমাদের যেহেতু প্রথম বছরের পুজো, আমরা বন্দে মাতারামে 150 বছর উদযাপন করছি। আমাদের প্রেমিসেস এর ভেতরে সারা পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে উঁচু নেতাজি গান্ধীজির স্ট্যাচু আছে। আমরা সেই স্ট্যাচুতে নেতাজি গান্ধীজির উপর যে লেজার শোটা করবো, সেই লেজার শো আপনার কাকুরগাছি, ফুলবাগান, মেট্রো সব রাস্তা থেকে দেখা যাবে, এবং তার জন্য একটা আলাদা উন্মাদনা, একটা উদ্দীপনা, এবং আমরা সেখানে নেতাজি এবং গান্ধীজির কর্ম, কিছু ভয়েস ওভার, কিছু লেজার শো একটা সুন্দর করে তৈরি করে ওটা প্রেজেন্ট করার চেষ্টা করা হচ্ছে। আমাদের যে প্যান্ডেল, মূল প্যান্ডেল, মূল প্যান্ডেলে ঢোকার পথে একদিকে যেমন আমরা বন্দে মাতরমের প্রত্যেকটি শ্লোককে অক্ষরে অক্ষরে বর্ণনা, তার উপরে স্কাল্পচার, ফাইবার ওয়ার্ক এসব করেছি, আরেকটা দিকের যে ইয়ে তাতে আনন্দমঠ, ভারত মাতা এবং আনন্দমঠের পুরো সেই সন্ন্যাসী বিদ্রোহ 1176 বঙ্গাব্দের দুর্ভিক্ষ, সন্ন্যাসীদের রেবেল, এইসব সমস্ত আমরা ওখানে দেখাবার চেষ্টা করেছি। দর্শক বলবেন কেমন হয়েছে, আমরা আমাদের আপ্রাণ এখানে কি আমাদের আর্টিস্টের

0: কাজ, আমাদের বর্ণনা, আমাদের ভাবনা, আমাদের চিন্তা, তার সাথে মানে কারুকার্য সব মিলিয়ে আমরা যা তৈরি করে ধরেছি, আমার দৃঢ় বিশ্বাস প্রত্যেকটি দর্শক এগুলোকে খুব ভালো করে আমাদের প্যান্ডেলে আসলে অনুভব করবেন এবং একটা একটা পেট্রিয়টিজম, একটা ন্যাশনালিজম এর ভাবনা প্রত্যেকটি মানুষের মধ্যে আসবে। তার সাথে সাথে আমাদের আগামী প্রজন্ম, যে বাচ্চারা শিশুরা তাদের মা বাবার সঙ্গে ঠাকুর দেখতে আসবে, তারা আমাদের বন্দে মাতরম গানটা কেন রচিত হয়েছিল এবং বন্দে মাতরমের পরে আমাদের কোন কোন স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ হয়ে তাদের আত্মবলিদান করেছিলেন, তাদের কর্মের উপরে, যেমন ক্ষুদিরাম বোস, প্রীতিলতা বেদদার, আপনার আমাদের মাতঙ্গিনী হাজরা, এরকম আমরা প্রচুর যারা আছেন প্রত্যেকের উপরে আমরা আরেকটা লেজার শো ঠিক প্যান্ডেলের বাইরে হচ্ছে। সুতরাং এই দুটো লেজার শো এবং আমাদের প্যান্ডেল, এইগুলো আমাদের অ্যাট্রাকশন। এছাড়া আমরা পুরো প্যান্ডেলটা আমাদের হচ্ছে বেরিয়ে আসলে পুরোটাই হলো আনন্দমঠের সেই বৌদ্ধ বন্দি জরাজীর্ণ, তার ভেতরে মায়ের পুজো একদম সাবেকি সনাতনী মতে। আমাদের যিনি পুজো করছেন তিনি বিশুদ্ধ পঞ্জিকা যিনি লেখেন তার প্রধান পৃষ্ঠপোষক, তার টিম নিয়ে তারা পুজো করবেন এবং রীতিনীতি রিচুয়াল সাবেকিয়ানা, তার সাথে আমাদের সনাতনী ভাবনা, এখানে কোনো কম্প্রোমাইজ নেই আমাদের। আমরা যেকোনো বাড়ির পুজোর থেকেও ভালো করে নিখুঁত ভাবে আমরা এমনকি ব্রাহ্মণী দিয়ে উপোস থেকে ভোগের রান্না মায়ের প্রত্যেক বেলা এগুলো সমস্ত হবে। তার সঙ্গে সঙ্গে আমরা অষ্টমীর দিনে, আমরা অষ্টমী নয় নবমীর দিনে আমরা কুমারী পুজো যেটা করব, সেটা আমরা ব্রাহ্মণ কন্যা নয়, আমরা পুজো করব একেবারে হরিজন সম্প্রদায়ের একটি শিশু, আমাদেরই ফুলবাগান সর্বজনীন এলাকায় থাকে, তাকে আমরা সিলেক্ট করেছি। আমরা আমাদের যিনি পণ্ডিত যিনি পুজো করবেন শাস্ত্রজ্ঞ, তিনি বলেছেন যে কন্যার কোনো জাত হয় না এবং সুতরাং কন্যা বলে শুধু ব্রাহ্মণ কন্যার পুজো হয়, অন্য কন্যারা বঞ্চিত হয়, সেই ভাবনা থেকে সমাজকে একটা বার্তা দেবার জন্য আমরা এই হরিজন সম্প্রদায়ের শিশুটিকে, কন্যাকে আমরা কুমারী মা হিসেবে পুজো করে আমরা নেব। আর তার সঙ্গে সঙ্গে এই অঞ্চলের যত মানুষ আছেন, যত মানুষ 1500-2000 প্রত্যেকেই 5 দিন আমাদের মায়েরা, যেহেতু আমাদের পুজো বেশিরভাগই মহিলা, মহিলারা এগিয়ে এসছেন, তাদের আমরা বলেছি বাড়িতে রান্নার দরকার নেই, মায়ের ভোগ পুরো পরিবারে আমরা 5 দিন সবাইকে খাওয়াবো এবং নবমীর দিনে আমাদের পাঠা বলির পরে কচি পাঠার ঝোল এখানে সবাই। কারণ আমাদের আগের সরকার বলতো যে বিজেপির সরকার আসলে হয়তো মাছ মাংস খাওয়া বন্ধ হয়ে যাবে, শুধু নিরামিষ, এই যে একটা ভুল একটা ভ্রান্ত ধারণা ছড়ানো হয়েছিল তারই একটা বলতে পারেন প্রতিবাদ, যে আমরা বাঙালিয়ানা থেকে একচুল দূরে নই, আমাদের যে কালচার কৃষ্টি, আমাদের যে রুট, তার সঙ্গে আমরা ভীষণভাবে আছি এবং স্থানীয় মানুষজন সেইভাবে মায়ের উপাসনা, মায়ের আরাধনার সাথে সাথে তারা এনজয় করবেন, তারা পূজায় আনন্দ করবেন এবং সকলে মিলে একসঙ্গে এই শারদীয় উৎসবে মেতে উঠবো।
1: অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সত্যি সত্যি শুনে মনে হলো যে না, এক নতুন উদ্যম এবং উদ্দীপনার মধ্য দিয়ে যাবে আমাদের এই বছরের দুর্গোৎসব। অনেক অনেক শুভেচ্ছা আপনাকে।
2: এবার এবার কিন্তু ফুলবাগানে পৌঁছানোটাও অনেক সোজা, তার কারণ হচ্ছে ফুলবাগানে মেট্রো রয়েছে,
0: আমাদের একদম মেট্রো থেকে নেমেই আমাদের লেজার শো দেখতে পাবে দর্শক,
2: অসাধারণ অসাধারণ।
0: সেখানে সেখানে 7টা রাস্তা, অডেল জায়গা, কোন ঠেলাঠেলি গুতগুতি মারামারি নেই, কোন গলির ভেতর দিয়ে লাইন নেই, বাকি আপনারা দর্শক, তারা মায়ের আশীর্বাদ, এগুলোতে বিশ্বাস করি
2: নিশ্চয়ই। একদম খুব ভালো লাগলো এবং আমরা পুজো দেখতে যাওয়ার আগে আমরা আপনার কথা শুনে অনেকটাই বুঝলাম, অনেকটাই জানলাম, চোখের সামনে দেখতেও পাচ্ছিলাম যে কত সুন্দর করে এই বছর ফুলবাগান তার প্রথম বছরের দুর্গাপূজার আয়োজন করছে। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে, আমরা টেলিফোন, হ্যাঁ বলুন।
0: আমাদের ট্যাগলাইন হলো আমরা ফুলবাগান সর্বজনীন, প্রথম থেকেই প্রথমে থাকতে চাই।
2: একেবারে আর ওই কাউন্টিংটাও শুরু হবে যে এরপর থেকে দ্বিতীয় বছর, তৃতীয় বছর করে শতবর্ষও আসবে একটা সময় এবং

0: আমরা সত্যি এটাই আমাদের কাছে প্রাপ্তি যে দুর্গাপুজোর এই যে সংস্কৃতি সেটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে আরও বেশি সংখ্যায় পৌঁছে যাক, আরও ঘরে ঘরে প্রত্যেকটি ক্লাবে প্রত্যেকটি পাড়াতে এইভাবেই মায়ের আরাধনা হোক। আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ ডক্টর অর্চনা মজুমদার, ফুলবাগান সর্বজনীন পুজো কমিটির, পুজো পরিচালন কমিটির মুখ্য উপদেষ্টা। তো তার সঙ্গে কথা বলছিলাম এবং জানছিলাম যে এই বছর ফুলবাগানের প্রথম পুজো, সেখানে কি হচ্ছে আমাদের পুজোর আগের পুজোর আপডেটস পুজো প্রিভিউতে।
1: ঢাকে কাঠি পড়ার আগেই পুজোর প্রিভিউ শুধুমাত্র 100.1 FM।
0: অ্যাবসলিউটলি। আর আমাদের এই পুজোর প্রিভিউ কিন্তু চলছে, তার মাঝখানে যেটা অবশ্যই করতে হবে সেটা হচ্ছে নস্টালজিক নাইনটিজেও থাকতে হবে, নস্টালজিক নাইনটিজ সৌমি সুনন্দার সঙ্গে আজ রবিবারের রাতে।
1: তুমি শুনছো Nostalgic 90s, Nostalgic 90s, only on 107 FM Rainbow. Nostalgic 90s, Nostalgic 90s.

0: 90s Gaming Zone. 90s Gaming Zone.
1: চিনতে পারছেন এটা কোন গানের প্রেলিউড?
2: আজি বাদশাহ কি দেখ রহে হো তুমি? চলো শুরু হো যাও। 1 2 1 2 3 4
1: উত্তর পাঠান 9903659992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে নিজের নাম আর লোকেশন সহ।
0: 90s Gaming Zone. 90s Gaming Zone. Nineties Insta Choice. 90s

0: করুন আপনার পছন্দের গান ইনস্টাগ্রামে আর শুনতে থাকুন নস্টালজিক নাইনটিজ নস্টালজিক নাইনটিজ নস্টালজিক।
1: এই ভোটটা করার জন্য কিন্তু যেতে হবে আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল, যেটা হচ্ছে 107 FM রেইনবো, RAINBOW FM রেইনবো কলকাতা। তারপর সেখানকার স্টোরি সেকশনে এই দুটো গান, মানে একটা হচ্ছে জুম্মা চুম্মা দে দে হাম ফিল্মের সাউন্ড ট্র্যাক, আরেকটা হচ্ছে সোনা সোনা দিল মেরা সোনা মেজর সাহেবের গান, দুটোই অমিতাভ বচ্চনের গান। তো এই দুটো গানের মধ্যে যেটাকে তুমি ভোট করে আজকে ইনস্টা চয়েসে উইনার বানাতে চাও সেটাকে ভোট করবে। কিন্তু ভোট তুমি যাকেই করো না কেন, একটা বিষয়ে আমি আর সুনন্দা, মানে সৌমি আর সুনন্দা শিওর যে পুজোর আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি, সেই জন্য চলছে কাউন্টডাউন। আর পুজোর আগে আমরা আজ নস্টালজিক নাইনটিজে এই নস্টালজিয়ার ফাঁকে ফাঁকে যেটা করছি সেটা হচ্ছে কেমন হচ্ছে পুজোর আয়োজন জানতে হবে, তো একটা ছোট্ট প্রিভিউ নিতে হবে। তো
0: শুধুমাত্র 107 FM রেইনবোতে পুজো প্রিভিউ।
1: পুজো প্রিভিউতে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে কিন্তু পেয়ে গেছি আমরা মিস্টার রাজা মুখার্জিকে। তিনি জগৎ মুখার্জি পার্কের এক্স সেক্রেটারি ছিলেন, এই মুহূর্তে তিনি একজন সাধারণ সদস্য। আর জগৎ মুখার্জি পার্ক নামটা বললেই কিন্তু পুজোর সময় আমাদের ওই প্ল্যানিংয়ের মধ্যে অবশ্যই জায়গা করে নেয়। তো এই বছর জগৎ মুখার্জি পার্কের পুজোর আয়োজন ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে, কেমন হচ্ছে, আমাদের সঙ্গে রয়েছেন মিস্টার রাজা মুখার্জি। আপনাকে 107 FM রেইনবোতে ওয়েলকাম।
2: হ্যালো,
1: হ্যাঁ শুনতে পাচ্ছেন আমার কথা?
2: হ্যাঁ
1: হ্যাঁ, আপনাকে 107 FM রেইনবোতে

0: আমার একটি প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে যে মানে জগৎ মুখার্জি পার্ক মানেই তো প্রত্যেক বছর একটা উন্মাদনা থাকে যে বিশেষত্ব কি রয়েছে, সবাই মোটামুটি তাদের লিস্টে কিন্তু প্রথম সারিতেই এই পুজোটির নাম রেখে থাকেন, কারণ প্রত্যেকবার আমরা দারুণ দারুণ অনেক অনেক চমক পাই সেখানে গিয়ে। তো এবছর স্পেশালিটি কি থাকছে, কি চমক থাকছে জগৎ মুখার্জি পার্কের পুজোতে?
1: হ্যাঁ, প্রথমত আমি এই প্রসঙ্গে যাওয়ার আগে একটা কথা বলে নি যে জগৎ মুখার্জি পার্কে কিন্তু আজকে কলকাতা যে থিম পুজো দেখছে না, থিমের পুজো একটা বিষয় ভিত্তিক ভাবনা, সেই অনুযায়ী মণ্ডপ সজ্জা, এই সূত্রপাতটা কিন্তু হয়েছিল 60-এর দশকে এই জগৎ মুখার্জি পার্ক থেকে। তো সেইখানে দেখতে গেলে এই থিম পুজোর পথিকৃত কিন্তু জগৎ মুখার্জি পার্ক। তো কাজেই আর 5টা পুজোর তুলনায় আমাদের একটু বাড়তি দায়িত্ব থেকে যায় মানুষের কাছে একটা ভাবনা, নিত্য নতুন এবং অভিনবত্ব নিয়ে আসা। এইভাবেই কিন্তু আমরা আমাদের ঐতিহ্যটাকেও একেবারে সরিয়ে রাখতে পারি না। তো কোথাও গিয়ে সেই ঐতিহ্য এবং আধুনিকতার একটা মেলবন্ধন আমরা প্রতি বছরই চেষ্টা করি আমাদের উপস্থাপনার মধ্যে রাখার। এবছর যে বিষয়টা আমাদের ভাবনা চিন্তার মধ্যে রাখা হয়েছে আমাদের মণ্ডপ সজ্জা প্রতিমা সবকিছুর মধ্যে, তার নামটা হচ্ছে শঙ্করনামা। দেখুন, ভারতবর্ষের সাংস্কৃতিক রাজধানী হচ্ছে কলকাতা, আর কলকাতা মানে সাংস্কৃতিক রাজধানী মানে সেখানে দাঁড়িয়ে একদিকে যেমন সিনেমা আছে, সাহিত্য আছে, গান বাজনা আছে, নাটক আছে, আরো একটা খুব মানে হয়তো সবাই সেভাবে দেখে না বা কতটা উজ্জ্বল নয়, সেটা হচ্ছে নৃত্য, ভারতীয় নৃত্য। এইরকম ভারতীয় নৃত্যেরই একজন যুগপুরুষ হচ্ছেন উদয় শঙ্কর। এই উদয় শঙ্করের জীবনী এবং জীবন এবং তার কর্ম, তার সৃষ্টিশীলতা, এই সবকিছু এবারে আমাদের মণ্ডপ সজ্জা বা বিষয় ভাবনার অঙ্গ, যার প্রতীকী নাম হচ্ছে শঙ্করনামা।
0: আচ্ছা, তো এ তো গেল, আমরা এবার কি বিশেষ চমক পাচ্ছি সেটা তো, পুজো মানেই তো ভোগের একটা আয়োজন করা হয়, আর সমস্ত শ্রদ্ধালুরা যায় যে অ্যাটলিস্ট অষ্টমী হোক কিংবা নবমীতে বা মহামনবমীতে যদি একটু মহাপ্রসাদ পাওয়া যায়, ভোগ পাওয়া যায়, তাহলে মনে হয় যে হ্যাঁ পুজোটা ফুলফিল। তো সেই বিষয়ে আপনাদের এবার কি প্রিপারেশন?
1: হ্যাঁ, এটা আমাদের প্রতি বছরই থাকে, আমাদের মণ্ডপে অষ্টমীর দিন কি হয় খিচুড়ি ভোগ, খিচুড়ি পোলাও তরকারি পায়েস সমস্ত কিছু ভোগ নিয়ে কন্টেনারে করে একটা আমাদের প্রায় 2,500 লোককে এখানে বিতরণ করা হয়। এটা কেন কন্টেনার, যেখানে আমাদের পাড়া ঠিক নয়, পাড়া মানে এক্সটেন্ডেড পাড়া যেটাকে বলা যায়, এই সব অঞ্চলের মানুষই পায়। এবার যারা দর্শনার্থী আছে, এটা আমাদের প্রায় 5-6,000 যারা দর্শনার্থী যারা আসেন, ঠাকুর দেখতে দেখতে এলেন, তখন হয়তো প্রসাদ দেওয়া হচ্ছে, তাদেরকেও কিন্তু শাল পাতার কত্রায় করে এখানে দেওয়া হয়, হাতে করে দেওয়া হয়, তারা এক জায়গায় দাঁড়িয়ে খান এবং তারপর যথেষ্ট পরিমাণে দেওয়া হয় আর কি। এই ব্যাপারটা আমাদের মানে সব মিলিয়ে প্রায় বলা যেতে পারে অন্তত 10,000-এর আশপাশে মানুষ আমাদের প্রসাদ খেয়ে থাকেন। আমি যারা শ্রোতা বন্ধুরা শুনছেন তারা যদি জগৎ মুখার্জি পার্কের আশপাশে অষ্টমীর দিন থাকেন, আমি তাদেরকে আমন্ত্রণ করবো আমাদের মাঝে এসে প্রসাদ পেয়ে যাবেন একটু।
0: আমরাও যেতে পারি,
2: আমরা তো নিশ্চয়ই যাবো, আমরা তো নিশ্চয়ই
1: আসবো, সকলকে স্বাগত।
2: খুব ভালো লাগলো, জগৎ মুখার্জি পার্কের ঠাকুর দেখার একটা আলাদা উন্মাদনা সবসময় থাকে, আর সেই সম্পর্কে আগেই জেনে গেলাম এবার।
1: হ্যাঁ, আমরা চাইছি এখন উদয় শঙ্কর মানে উদয় শঙ্করকে নিয়ে এই যুগের এই প্রজন্মের মানুষ বোধ হয় ততটা ওয়াকিবহাল নয় এখন অব্দি, আমাদের কাজ করতে গিয়ে যেটা মনে হয়েছে। তো আমরা সেই জন্য চাই বারবার করে, এই যে আমি আপনাকে নিয়ে উদয় শঙ্করকে নিয়ে কথা বললাম, যারা শুনছেন তাদের মধ্যে কেউ কেউ একটু গুগলে সার্চ করতে পারেন বা কিছু করতে পারেন, একটু জানবার ইচ্ছেটা তৈরি হোক একটু, তাহলেই জানা যাবে।
2: দর্শনার্থীদের জন্য আপনারা প্যান্ডেল খুলে দিচ্ছেন?
1: আমাদের চতুর্থের দিন আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
2: আচ্ছা,
1: ঠিক আছে। ওনা উদয় শঙ্করের মেয়ে মমতা শঙ্কর উনি নিজে উপস্থিত থাকবেন। ঠিক আছে, তনুশ্রী শঙ্করের যেহেতু উনি আউট অফ ইন্ডিয়া এই মুহূর্তে, সেহেতু উনি আসতে পারবেন না, মমতা শঙ্কর থাকবেন, এবং আমাদের স্থানীয় যিনি এমএলএ পূর্ণিমা চক্রবর্তী রাজ্যের মন্ত্রী উনিও থাকবেন। খুব একটা বড় কিছু উদ্বোধনী হবে না, তবে আনুষ্ঠানিক উদ্বোধনটা হবে চতুর্থের দিন মানে 14 তারিখ। 15 তারিখ থেকে আমরা সাধারণ মানুষের জন্য
2: আপনারাও

0: সকলে খুব ভালো থাকুন, খুব আনন্দে থাকুন, যেটা আজকের দিনে খুব অভাব হয়ে পড়ছে। সকলে আসুন আমাদের জগন্মুখী দীপাকে পুজো দেখতে, আমাদেরও ভালো লাগবে এবং আপনারাও হয়তো আনন্দিত হবেন।
1: ধন্যবাদ আপনাকেও এবং সৌমী সোনান্দার সঙ্গে এই এতক্ষণ যিনি জগৎ মুখার্জি পার্ক নিয়ে কথা বললেন রাজা মুখার্জি, তার সঙ্গে কথা বলছিলাম। তিনি এক্স সেক্রেটারি, কিন্তু বর্তমানে জগৎ মুখার্জি পার্ক সেই ক্লাবের পুজো কমিটির একজন সাধারণ সদস্য। তবে এটা বললে চলবে না যে চলছে নস্টালজিক নাইনটিজ, যেখানে 9903652998 এই নাম্বারে তুমি পাঠাচ্ছ তোমার পছন্দের নাইনটিজের গানের অনুরোধ, এবং তার পাশাপাশি ওই যে গেমিং জোনটা শুনিয়েছি একটা প্রিলিউড, তার উত্তরটাও। নাম্বারটা আরেকবার বলি 9903659992। আর তেমনই একটা রিকোয়েস্ট ইতিমধ্যেই চলে এসেছে আমার কাছে, আমি দেখতে পাচ্ছি সুব্রত সরকার ফ্রম বাঘাযতীন, যে গানটা শুনতে চেয়েছো সাজন ফিল্মের এই গানটা তোমার জন্যই রাখলাম নস্টালজিক নাইনটিজ এই মুহূর্তে তোমার পছন্দের গান, তোমার রিকোয়েস্টের গান।
2: নস্টালজিক নাইনটিজ, নস্টালজিক নাইনটিজ, এখন তোমার রিকোয়েস্টের গান, তোমার রিকোয়েস্টের গান।

0: শুনছো 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। দুর্গা পূজোয় এবার পাহাড়ে রহস্য।
1: সেই সুর, সেই সুর এত বছর পর কিভাবে? পাপ, পাপ সব পুরনো পাপ, সব রক্ত চণ্ডীর অভিশাপ।
0: একের পর এক খুন, বেড়াতে গিয়ে রহস্যের সামনে সাংবাদিক।
2: মৃত্যুর আগে হ্যালুসিনেট করছে, মারা যাবে বুঝেও কিছু করতে পারছে না।
3: এই পাহাড়ে এমন অনেক গাছ আছে যা শরীরের জন্য বিষ,
2: কিন্তু এই বাঁশির সুরের সঙ্গে এত মানুষের মৃত্যুর কি সম্পর্ক?
0: 29 বছর পর জেগে ওঠে কোন হারিয়ে যাওয়া অতীত? সত্যি কোনো অভিশাপ নাকি ঠান্ডা মাথার বদলা?
4: FM রেইনবো পুজো স্পেশালে শুনুন অমৃতা কোনারের লেখা ক্রাইম থ্রিলার কোহেলি। কোহেলি
5: 17-21 অক্টোবর প্রতিদিন রাত 10:30 only on 107 FM রেইনবো। আমাদের গল্প যে কোনো সময় শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আকাশবাণী কলকাতা।
6: 90s gaming zone, 90s gaming zone, 90s gaming zone.
7: চিনতে পারছেন এটা কোন গানের প্রেলিউড?
8: হ্যাঁ জি বাদশাহ, কি দেখ রহে হো তুমি? চলো শুরু হো যাও। 1 2 1 2 3 4
7: উত্তর পাঠান 9903659992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে নিজের নাম আর লোকেশন সহ।
6: 90s gaming zone, 90s gaming zone, 90s gaming zone. 90s insta choice, 90s

0: ভোট করুন আপনার পছন্দের গান ইনস্টাগ্রামে, আর শুনতে থাকুন নস্টালজিক নাইনটিজ। নস্টালজিক নাইনটিজ।
1: তুমি শুনছো নস্টালজিক নাইনটিজ। নস্টালজিক নাইনটিজ ওনলি অন 107 FM রেইনবো। নস্টালজিক নাইনটিজ। নস্টালজিক নাইনটিজ।
2: ওয়েল, নস্টালজিক নাইনটিজে আজ কিন্তু দেখতে দেখতে অনেকটা সময় বার করে এলাম, আর যার জন্মদিন আজকে সেলিব্রেট করছিলাম তার কথা বাদ দিলে কিভাবে হয়? একেবারেই হয় না, তাই আবারও সেই কথাই ফিরে যাব।
3: হ্যাঁ, আজকে 11ই অক্টোবর, আজকে অমিতাভ বচ্চনের জন্মদিন। এবং হ্যাঁ, জানি যে সেই 70 এবং 80 দশকটা জুড়ে তিনি ছিলেন, 90 দশকে আমরা তার একটা অদ্ভুত ট্রান্সফরমেশন দেখেছিলাম। যেমনটা বলছিলাম একদম শুরুর দিকে, যে ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে এক নতুন অমিতাভ বচ্চন তাকে কিন্তু আবিষ্কার করেছিল দর্শক এই নাইনটিজের জামানায়। আর সেটা কেমন ছিল? এই তার সে সময় বয়স ওই 50-55-60 একটা ক্যাটাগরিতে তিনি সেই সময় তার বয়সটা রয়েছে। আজকের দিনের সঙ্গে যদি কম্পেয়ার করি সুনন্দা, তাহলে আজ দেখো শাহরুখ খান, আমির খান, সালমান খান সবারই 60-এর কাছাকাছি এবং অনেকের 60 কমপ্লিটও করে গেছেন। তারা কিন্তু এখনো পর্যন্ত কেউ নিজেদেরকে, নিজেদের যে ওই হিরো ইমেজ বা হিরো সত্তা, সেটাকে ব্রেক করে বাবার রোলে যাননি বা বাবার রোল করছেন না। কিন্তু নাইনটিজের সময় অমিতাভ বচ্চনের মধ্যে এই অদ্ভুত শিফটটা দর্শক দেখেছিল। প্রথম দিকে মানে নাইনটিজ যখন শুরু হলো, সেই সময় ধরো 91-এ অগ্নিপথ রিলিজ করে, সেটা একটা বিশাল বড় একটা হিট ফিল্ম তার ছিল। অগ্নিপথের জন্য তিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন, বিজয় দীনানাথ চৌহান, যেটা আমরা কেউ ভুলতে পারি না। ঠিক এর পরে আসে খুদা গাওয়া, যেটা দিয়ে যার গান দিয়ে আমরা শুরু করলাম 1992, খুদা গাওয়া। এই খুদা গাওয়া, অগ্নিপথ, এগুলোতে আমরা তার সেই অ্যাংরি ইয়াং ম্যান বা সেই আমাদের চেনা অমিতাভ বচ্চনকে আমরা দেখলাম। তারপরে না একটা অদ্ভুত কিছু বছরের ব্রেক এলো, আর ব্রেকের পরে যখন নাইনটিজের শেষাশেষি এলো মহব্বতে, তখন আমরা অমিতাভ বচ্চনকে সেই বাবার রোলে দেখা শুরু করলাম। আর এমনভাবে তিনি সেই রোলটিতে প্রাণ ফুঁকেছিলেন, আমি সেটা বলবো, আজও মনে হয় যে সত্যি সত্যি যদি এরকম কোনো একটা পাঠশালা এক্সিস্ট করে পৃথিবীতে বা স্কুল কলেজ এক্সিস্ট করে, আমার মনে হয় প্রিন্সিপাল ঠিক এরকমই হওয়া উচিত বা এরকমই হয়তো ব্যক্তিত্বের একজন অধিকারী, তবেই গিয়ে মনে হয় সবাই সেটা শুনবে। তবে যাই হোক, মহব্বতি যখন রিলিজ করেছিল তার ঠিক একটু আগের কথা বলি, যখন নাইনটিজে অমিতাভ বচ্চন আবারও কাম ব্যাক করার চেষ্টা করছিলেন, কারণ দেখো প্রত্যেকের জীবনে একটা আপস এন্ড ডাউন যেমন হয়, ঠিক তেমনি মহানায়ক বিব্বির ক্ষেত্রেও কিন্তু সেটা হয়েছিল। তো সেই ক্ষেত্রে তিনি যখন নাইনটিজে আবারও কাম ব্যাক করার চেষ্টা করছেন, তখন সবাই মোটামুটি বলছিল যে এত বড় একজন স্টার, ঠিক আছে তিনি কাম ব্যাক করছেন, বাট এখন নবাগত যারা রয়েছে, যেমন খানরা রয়েছেন এবং সেই সময় গোবিন্দা সেই সময় মানে টপ নচ একজন অভিনেতা, ওনাকে কেউ ধরতে ছুঁতে পারছে না সেরকম পরিস্থিতিতে, মানে তিনি তখন সুপারস্টার, তাদের মাঝখানে অমিতাভ বচ্চনকে আবারও জায়গা করে নিতে পারবে। তিনি কিন্তু এই চ্যালেঞ্জটাকে খুব সুন্দরভাবে অ্যাকসেপ্ট করেছিলেন। আমরা তো তাকে চিনি অ্যাংরি ইয়াং ম্যান হিসেবে, একজন এমন ব্যক্তিত্বের মানুষ যিনি কিনা খুব কাঠখোটে কথা বলার মতন, কিন্তু তিনি যখন সেই গোবিন্দার সঙ্গে সিনেমাটি করেন, তখন দেখা যায় যে কমেডিয়ান গোবিন্দা, মানে যেটাকে আমরা গোবিন্দার তো বিভিন্ন ক্যারেক্টারের শেডস আমরা বিভিন্ন সিনেমাতে দেখেছি, তো বড়ি মিয়া ছোটি মিয়ার কথা বলছিলাম, সেখানে গোবিন্দার যে কমিক টাইমিং সেখানে এত সুন্দরভাবে অমিতাভ বচ্চন সেটাকে ম্যাচ করেছেন। তো তিনি সত্যি সত্যি সেখানে প্রমাণ করেছেন, দেখো ভায়া পুরনো চাল কিন্তু সবসময় হাতে বাড়ে। ঠিক তেমনি আরও একটি মুভি রয়েছে মৃত্যুদাতা, যেটা 90s রিলিজ করেছিল, সিনেমাটা সেভাবে বক্স অফিসে কাজ করতে না পারলেও বা ততটা আলোচিত হতে না পারলেও, দলের মেহেন্দির সঙ্গে বিগ বির যে গানটা এবং সেখানে যে ডান্স স্টেপগুলো, বিশ্বাস করো সৌমি, সেটা আজও ট্রেন্ডিংয়ে কিন্তু রয়েছে।
2: অ্যাবসলিউটলি। আর অমিতাভ বচ্চনের 90s সফর বললে তার অ্যাংরি ইয়াং ম্যান ইমেজটা থাকে, কিছুটা হলেও থাকে, তার প্রমাণ মহব্বতে, তার প্রমাণ অগ্নিপথ, তার প্রমাণ অবশ্যই কভি খুশি কভি গম, কিন্তু তার মাঝ
3: গানেও অমিতাভ বচ্চনের এই ট্রান্সফরমেশন, হিরো থেকে হিরোর বাবা হওয়ার যে ট্রান্সফরমেশন, সেইখানে দাঁড়িয়েও তার অ্যাংরি ইয়াং ম্যান ইমেজ বজায় রেখেও কোথাও যেন হিরোর পাশাপাশি বাবা হয়েও তিনি আর একজন হিরো, এমনই ক্যারেক্টার আমরা বার বার নাইনটিজে তাঁর

0: ক্ষেত্রে ফেরত পেয়েছি। এবং নাইনটিজের পরবর্তী সময়ে যখন 2000 সাল চলে এলো, 2000-এর পরেও যখন তিনি কাজ করেছেন, তখনও কিন্তু আমরা অমিতাভ বচ্চনকে সেইভাবেই দেখে এসেছি। মহাব্বতের কথা হলো, মহাব্বতের তেমন কোনো গান নেই যেখানে অমিতাভ বচ্চনকে আমরা লিপসিং করতে দেখছি বা তার স্ক্রিন প্রেজেন্স দেখছি, কিন্তু মহাব্বতের একটা গান না শোনালে ইনকমপ্লিট থেকে যায় অমিতাভ বচ্চনের বার্থডে সেলিব্রেশন।
1: মুঝসে পুছা করতি থি प्यार कैसे होता है, ये प्यार कैसे होता है, और मैं सिर्फ यही कह पाता था।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: তুমি শুনছো Nostalgic 90s, Nostalgic 90s, only on 107 FM Rainbow. Nostalgic 90s, Nostalgic 90s.
2: Pujo Preview, Pujo Preview. Shudhumatro 107 FM Rainbow te. Pujo Preview.
3: সত্যি সত্যি পুজো পুজো রব তো চারিদিকে চলছে, তাই সেই সময়ে দাঁড়িয়ে ইচ্ছে করে যে আচ্ছা এই পুজোটাতে কী হচ্ছে, সেই পুজোটাতে কী হচ্ছে, ওই পুজোটাতে আদৌ কী হচ্ছে। হ্যাঁ হ্যাঁ ভাই, সবটাই হচ্ছে। আর সেই হচ্ছেগুলোকে নিয়েই কিন্তু আমরা চলে এসেছি পুজোর সেই সমস্ত সাত কাহুন তোমাকে তো জানাতেই হবে। আর এই মুহূর্তে আমরা রয়েছি এমন একজন মানুষের সঙ্গে যিনি কুমোরটুলি সর্বজনীন পুজো কমিটির কনভেনার দেবাশিসবাবু আমাদের সঙ্গে রয়েছে। তো সরাসরি কথা বলবো দেবাশিস বাবুর সঙ্গে। কেমন আছেন? স্বাগত দেবাশিস বাবু।
4: হ্যালো,
3: শুনতে পাচ্ছেন?
4: হ্যাঁ, 107 FM রেইনবোতে রয়েছেন আপনি, আর সৌমি সুনন্দা আমরা রয়েছি আমাদের সঙ্গে। 107 FM রেইনবোর সমস্ত লিসনার যারা এই মুহূর্তে শুনছেন তারাও রয়েছেন। আপনাকে ওয়েলকাম জানাই আমাদের পুজো প্রিভিউ সেগমেন্টে। পুজোর কুমোরটুলি সর্বজনীন, কুমোরটুলি নামটাই আমাদের কাছে আবেগ, মানে কলকাতার পুজো, বাঙালির পুজো, সেখানে কুমোরটুলি নামটাই আমাদের কাছে আবেগ। অনেক আগে থেকে, পুজো শুরুর বহু বহু আগে থেকে কুমোরটুলিতে আমরা গিয়ে ভিড় করি। তো সেখানকার পুজো, কুমোরটুলি সর্বজনীনের পুজো এই বছর কিভাবে সেজে উঠছে?
5: আমাদের এবছর 96তম বর্ষ। 96তম বর্ষে আমাদের এবছরে ভাবনা হচ্ছে আমরা ডাচ শিল্পী মন্দিরানকে নিয়ে, পেট মন্দিরানকে নিয়ে আমরা কাজ করছি। তারই একটা আর্টের ফর্ম, জ্যামিতিক ফর্মটাকে নিয়ে আমরা এখানে কাজ করছি পুরো। যেটা হচ্ছে কাজটা কলকাতায় এর আগে দুর্গাপুজোতে কোনোদিন ব্যবহার করা হয়নি, সেই শিল্পটাকে আমরা সামনে নিয়ে এসছি। এই যেটা গোটা বিশ্বে এই শিল্প নিয়ে কাজ হয়েছে, কিন্তু আমাদের দুর্গাপুজোয় কোনোদিন আমরা এটা ব্যবহার করিনি, সেইটা এবছর আমাদের এখানে হচ্ছে। শিল্পী মানস রায়ের তত্ত্বাবধানে এই কাজটা আমাদের এখানে হচ্ছে।
4: থিমটা তো বোধ হয় মন থেকে মন্ড্রিয়ান, তাই না? তার মানে বাঙালি এবছর নতুন কিছু পেতে চলেছে কুমোরটুলি সর্বজনীনের ঠাকুর দেখতে গেলে। আর মাতৃ প্রতিমার রূপ কেমন, মানে তিনি কি সনাতনী সাজেই রয়েছেন নাকি ডাকের সাজে রয়েছেন, যদি একটু বলেন।
5: না না, মাতৃ প্রতিমা আমাদের সনাতনী এটা আছে, কিন্তু সেই সঙ্গে সঙ্গে টিমের সঙ্গেও সামঞ্জস্য রাখা হয়েছে।
4: আচ্ছা,
5: টিমের সঙ্গেও সামঞ্জস্য রেখে সনাতনী রূপ যেটা আমাদের থাকে সেটা রাখা হয়েছে। কিন্তু আমাদের এখানে তো প্রতিমাটাই আসল, তার কারণ আমাদের কুমোরটুলি মানে মানুষ প্রতিমা দেখার জন্য একটা আলাদা মন নিয়ে এখানে আসে,
4: কাজেই
5: সেই জায়গাটা আমরা করার চেষ্টা করেছি।
4: অসাধারণ। তো কবে থেকে আমরা সবাই দেখতে পাবো, পুজোর উদ্বোধন কবে হচ্ছে?
5: আমাদের দেখুন, মূল উদ্বোধন অনুষ্ঠানটা আমাদের করতে হচ্ছে 15 তারিখ।
4: আচ্ছা,
5: 15ই অক্টোবর, যেহেতু আমাদের মাননীয় রাজ্যপাল উনি আসবেন উদ্বোধন করতে, সেজন্য আমাদের উদ্বোধনী অনুষ্ঠান।

0: কারণ আমরা চেয়েছিলাম হয়তো আগে করতে, কিন্তু সেটা সম্ভব না যেহেতু রাজ্যপাল আমাদের উদ্বোধন করতে আসবেন, সেই জন্য আমরা 15 তারিখেই এটা ধার্য করেছি।
1: অসাধারণ। তো আমরা সবাই অপেক্ষা করে আছি কুমোরটুলি সর্বজনীনে ঠাকুর দেখার জন্য, এবং জানি মানে অনেক আগে থেকে ভিড় হয়ে যাবে অলরেডি। অনেক ধন্যবাদ দেবাশিসবাবু আমাদের সঙ্গে থাকার জন্য এতটা রাতে। আর 4 বছর পেরোলেই শতবর্ষে পা দেবে কুমোরটুলির পুজো, একটা নতুন মাইলস্টোন ছোঁবে এ কথা বলাই যায়। খুব ভালো লাগলো কথা বলে আপনার সঙ্গে, এবং পুজোতে যখন আমরা সবাই মিলে যাব নিশ্চয়ই দেখাও হবে। দেবাশিস ভট্টাচার্য, পুজো প্রিভিউ তো করতেই হবে, তার কারণ পুজোর ওই এসে গেছে বলতেও আমার কেমন একটা লাগছে, পুজোর মধ্যেই যেন আছি। তার কারণ রাস্তায় জাস্ট একটুখানি বেরোলেই বোঝা যায় যে চারিদিক যেভাবে আলোয় সেজে উঠেছে এবং চারিদিকে মানুষের যেভাবে ঢল নেমেছে না ইতিমধ্যেই, তাতে মনে হয় পুজো উদ্বোধনের আগেই আমরা ঠাকুরটা দেখেই ছাড়বো।
2: সত্যি সত্যি। আর আজকে যখন আমরা অফিসে আসছিলাম, স্পেশালি আমার আমার না ভীষণ মানে আমি হীনমন্যতে ভুগছিলাম যে আমি পিছিয়ে আছি, এইভাবে আমি অফিসে আসছি রেগুলার যেভাবে আমি আসি, আমার নিজেকে দেখে মনে হচ্ছিল এই কি বাবা পুজোর সময় এই ভূতের মতন আমার কি অফিসে যেতে হচ্ছে, সবাই এত সাজুগুজু করে ঠাকুর দেখতে বেরিয়ে গেছে অলরেডি।
1: রাইট,
2: মানে এটাই কোথাও গিয়ে জানো তো আমাদের মতন বাঙালিদের, প্রত্যেক বাঙালিদের জীবনের একটা রসদ যে বছরের প্রায় এতগুলো দিন মানে 365 দিনের মধ্যে আমি 5টা দিন বাদ দিলে বাকি সবগুলো দিন আমাদের জীবনের যে সমস্ত সমস্যাগুলো, লড়াইগুলো, দৌড়ে যাওয়া, নিজেকে বাঁচিয়ে রাখা, পরিবারকে বাঁচিয়ে রাখা, একটা যে ইঁদুর দৌড়ের মধ্যে আমরা রয়েছি সেটার অবসান হয়ে যায় এই দুর্গাপুজোর কয়েকটা দিন।
1: সত্যি
2: সত্যি স্পেশাল আমাদের,
1: আমরা সমস্ত কিছু ভুলে শুধুমাত্র মনে রাখি যে আমাদের এই সময়ে প্যান্ডেলে যেতে হবে, আমাদের ঠাকুরকে দেখতে হবে এবং আমাদের ভোগ খেতে হবে। পুজোটা আমাদের নিজের, এবং সেই নিজের উৎসবকে সুন্দর করে ওই কয়েকটা দিনে উপভোগ করে নিতে হবে। তার কি হচ্ছে না হচ্ছে সেই সমস্ত কিছুর জন্য তো 107 FM রেনবোতে পুজো প্রিভিউ রয়েছেই।
3: ঢাকে কাঠি পড়ার আগেই পুজোর প্রিভিউ শুধুমাত্র 107 FM রেনবোতে। পুজো প্রিভিউ, পুজো প্রিভিউ 107 FM রেনবোতে। তুমি শুনছো নস্টালজিক 90s, নস্টালজিক 90s only on 107 FM রেইনবো। নস্টালজিক 90s, নস্টালজিক 90s। নস্টালজিক 90s, নস্টালজিক 90s এখন তোমার রিকোয়েস্টের গান, তোমার রিকোয়েস্টের গান।
1: আরে দুর্দান্ত 90s এর গানটা শোনার জন্য রিকোয়েস্ট যার থেকে পেয়েছি, দক্ষিণ সাঁকরাইল থেকে মনিরুদ্দিন লস্কর, রিকোয়েস্ট পাঠানোর নাম্বার 9903653992। শুনছো নস্টালজিক 90s, সঙ্গে আছি সৌমি আর সুনন্দা।

0: তুমি শুনছো নস্টালজিক 90s, নস্টালজিক 90s, only on 107 FM Rainbow. নস্টালজিক 90s, নস্টালজিক 90s.
1: ওয়েল নস্টালজিক 90s-এ আজকের প্রথম আমাদের গেমিং জোনের রেজাল্ট নিয়ে কিন্তু আমরা একেবারে রেডি। আর খুব সুন্দর একটা গানের প্রিলিয়ড তোমাকে শোনানো হয়েছিল, আর তোমাকে প্রশ্ন করা হয়েছিল যে এই প্রিলিয়ডটা শুনে তোমার কোন গানের কথা মনে পড়ছে, সেটা চট করে বলি। দেখো মানে বলে দাও দেখি, আসলে পুজো চলে এসছে তো আমাদের প্রত্যেকের বাড়ি যাওয়ার একটা তাড়া রয়েছে, তাই তুমি যত তাড়াতাড়ি উত্তরটা দেবে সে তত তাড়াতাড়ি তোমার নামটা ঘোষণা করব, তত তাড়াতাড়ি র‍্যাপ আপ করে আমরা বাড়ি ছুটব।
2: কিন্তু 12টা অবধি আছি, তারপরে যাব। ওকে, আমরা পুজোর ওই প্রস্তুতি দেখতে দেখতে যাব, আর যতক্ষণ এখানে থাকবো তোমাকেও পুজো প্রিভিউতে ডেফিনেটলি শোনাতে থাকছি যে কী কী আয়োজন চলছে বিখ্যাত কলকাতার পুজোগুলোতে। আচ্ছা, এবার একটুখানি গেমিং জোনে ফিরি।

যেটা হচ্ছে আজকে 11ই অক্টোবর, আজকে অমিতাভ বচ্চনের জন্মদিন, তাকে নিয়েই অনেকক্ষণ সময় তার গান শোনাতে শোনাতেই কাটছে। এবং আজকের গেমিং জোনটাও কিন্তু তারই একটা ফিল্মের গান ছিল, প্রিলিউডটা কিন্তু সেই ভীষণ ফেমাস গানের, যে উত্তরটা আমি পরে দিচ্ছি, তার আগে কারা কারা দিয়েছেন সঠিক উত্তর। শঙ্কর চন্দ্র দে, বারাসাত, পূজা গড়াই, খাতরা, জয়দীপ রায়, বাঘা যতীন, অর্ণব ঘোষ, মেদিনীপুর, সুভাষ চক্রবর্তী, উত্তর বাওয়ালি, মনিরুদ্দিন লস্কর, দক্ষিণ সাঁকরাইল, প্রশান্ত কুঁতি, জগৎ বল্লভপুর, অভিষেক ঘোষ, লেকটাউন, কালিন্দী, বিজলি চক্রবর্তী, মহেশতলা, মেঘনা মল্লিক, মহিষাদল, অ্যান্ডি কলকাতা, সুজয় দাস, দমদম, সোমনাথ ঘোষ, দমদম ক্যান্টনমেন্ট, রাজা দত্ত, লেকটাউন, আভা লস্কর, হাওড়া, রাজীব কুমার ভূঁইয়া, কেরালা, দর্শন বণিক, যাদবপুর, প্রসেনজিৎ ভট্টাচার্য, আগরতলা, ত্রিপুরা, সুনীত রায়, বীরভূম, প্রীতিপাল, কেষ্টপুর, সাইনুল ইসলাম, বহরমপুর, মুর্শিদাবাদ, ত্রিপর্ণা নস্কর, নলপুর, সৌমি পাল, বিজয়গড়, যাদবপুর, অদৃশ, হাওড়া, অভিজিৎ পাল চৌধুরী, সোদপুর এবং সুমিত সিংহ চুঁচুড়া থেকে একেবারে সঠিক উত্তর পাঠিয়েছেন। যে গানটা কোয়েশ্চনটা ছিল, মানে ওই যে বললাম না, বাবা অমিতাভ বচ্চন, মানে এইরকম বাবা হিসাবে তার যে একটা কাল্ট ক্যারেক্টার হয়ে যাওয়া, সেইটা কিন্তু প্রমাণ করে দিয়েছিলেন করণ জোহর, যে তিনি করতে পারেন, তিনি অমিতাভ বচ্চনকে এমন এক বাবা হিসেবে দেখিয়ে দিতে পারেন যাকে দেখালে থরহরিকম্প তো হবেই। কিন্তু মোটামুটি শাহরুখ খান, ঋতিক রোশন সবাইকে ওভারশ্যাডো করে কবি খুশি কবি গামে হিরো কিন্তু এই ভদ্রলোকই, সে শাওয়া শাওয়া। 1 2 3

0: 90s Gaming Zone. 90s Gaming Zone.
1: চিনতে পারছেন এটা কোন গানের প্রেলুড?

0: উত্তর পাঠান 9903659992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে নিজের নাম আর লোকেশন সহ।
1: 90s gaming zone, 90s gaming zone, 90s gaming zone.
2: তুমি শুনছো Nostalgic 90s, Nostalgic 90s, only on 107 FM Rainbow. Nostalgic 90s, Nostalgic 90s.
3: Pujo Preview, Pujo Preview. Shudhumatro 107 FM Rainbow te. Pujo Preview.
4: ঢাকেঘাটে পড়তে কিন্তু বাকি আছে, কিন্তু তার আগেই আমরা এখানে মানে 107 FM রেনবোতে আজকে রাতে রয়েছে সৌমি সুনন্দা। একটা অদ্ভুত পুজো পুজো আমের চারিদিকে, আর ঠিক সেই সময়ে পুজোর একটু ছোট্ট করে প্রিভিউ না দিলে কি চলে? কলকাতার বিখ্যাত পুজোগুলো কোথায় কেমন আয়োজন করেছে সেটা স্বচক্ষে দেখার আগে আজ এই মুহূর্তে 107 FM রেনবোতে প্রিভিউ হিসেবে তুমি একটু না একটু আন্দাজ তার পেয়েই যাবে। ছোট্ট করে চমক দেওয়ার জন্য এইবারে কোন পুজোকে আমরা সঙ্গে করে নিয়ে চলে এলাম? পল্লীমঙ্গল সমিতি পাবলিক রিলেশন হেড শ্রী সৌমিক পাল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন লাইভ অন এয়ার। হ্যালো, নমস্কার সৌমিক বাবু।
5: নমস্কার,
4: স্বাগত আপনাকে,
5: ধন্যবাদ।
4: হ্যাঁ, 107 FM রেইনবোতে এই মুহূর্তে আপনি রয়েছেন আর আমরা কথা বলবো পল্লীমঙ্গল সমিতির পুজোর এই বছর 2026-এর চমক নিয়ে, আয়োজন নিয়ে, সবটুকু নিয়ে। কি হচ্ছে এই বছর, মানে নতুন কি ভাবনায় এই বছর আপনাদের পুজোর সমস্ত প্রিপারেশনস?
5: প্রথমে অসংখ্য ধন্যবাদ। আমাদের পল্লীমঙ্গল সমিতির এবছর 67তম বর্ষ। আমরা প্রতি বছরই একটা বিভিন্ন রকম চমক দিয়ে থাকি, তো এবছরে সেখান থেকে কোনোটাই আমরা পিছিয়ে নেই কোনোভাবেই। তো আমাদের যেটা এবছর মেইন ভাবনা সেটা হচ্ছে অঞ্জলি। কেন অঞ্জলি? আমাদের মেইন যে ট্যাগলাইনটা আমরা ইউজ করছি সেটা হচ্ছে মা করবেন মায়ের পুজো, আমরা দেব অঞ্জলি। এখানে আমরা বলতে আমরা সাধারণ মানুষ জাতি, যে মানুষ সভ্যতা, তাকে আমরা বোঝানোর চেষ্টা করছি যে মাই যেন আমাদের মধ্যে দিয়ে তিনি নিজের পূজাটা আমাদের মধ্যে থেকে করিয়ে নেন। এবং অঞ্জলিটা কেন, সেটা হচ্ছে আমরা যখন মায়ের কাছে যাই তখন কিন্তু আমরা তার কাছে যে কামনাটা করতে যাই বা কোনোরকম চাহিদা বা তার কাছে পুজো দেওয়াটা, সেটা কিন্তু আমরা অঞ্জলির মাধ্যম দিয়ে করে থাকি। তো সেই জায়গাটাকেই ফুটিয়ে তোলার জন্য যে অঞ্জলিটা তো দেওয়া হয় আমরা নিজেদের মতো করে দিই, কিন্তু তার পেছনে অনেক কিছু সরঞ্জাম থাকে, অনেক কিছু যোগাযন্ত্র থাকে, যেরকম ফুল থেকে শুধু অনেক কিছু থাকে এরকম, যেগুলো হয়তো আমাদের দেখে মনে হয় যে হয়তো কিছুক্ষণের মধ্যে পেয়ে যাব, কিন্তু সেগুলো কিন্তু অনেকটা কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে আমাদের কাছে এসে পৌঁছয়। সেই জায়গাটাই আমরা এবার তুলে ধরছি আমাদের পুজো মণ্ডপে।
4: আচ্ছা, অসাধারণ। এইরকম ভাবনার কথা সত্যি এর আগে কোনোদিন আমরা শুনিও নি, নতুন রকম একটা ভাবনা নিয়ে রয়েছেন। তো কবে থেকে সবাই দেখতে পাবে পল্লীমঙ্গল সমিতির পুজো? এবং আরো একটা কথা যে পৌঁছতে গেলে কিভাবে যাব?
5: একদম। তো আমাদের আমাদের পুজো উদ্বোধন হচ্ছে তৃতীয়ার দিন, কারণ আমাদের এখনো একদমই শেষ মুহূর্তে কিছু প্রস্তুতি চলে যাচ্ছে, যেটাকে একদম আমরা তাড়াতাড়ি করার চেষ্টা করছি সাধারণ দর্শনার্থীরা যাতে তাড়াতাড়ি আসতে পারেন সেই দিক থেকে। এবং আমাদের পূজা মণ্ডপে পৌঁছানোর সব থেকে সহজ উপায় হলো আমাদের পুজো একদম হয় তালতলা মাঠে, যেটা একদমই প্রিন্স অনুবাসা রোডের মধ্যিখানের মধ্যে পড়ে। এবং এটা পৌঁছানোর জন্য আপনাকে প্রথম যদি আপনি যাদবপুর পুলিশ স্টেশন থেকে আসেন তাহলে 2 মিনিটের হাঁটা পথ আপনি চলে আসতে পারবেন, কাউকে জিজ্ঞাসা করলে সেও আপনাকে বলে দিতে পারবে। এবং আপনি যদি টুয়ার্ডস টালিগঞ্জ থেকে আসেন তাহলে সাউথ সিটি মল থেকে 2 মিনিটের হাঁটা পথ।
4: আচ্ছা, তার মানে একেবারে খোদ দক্ষিণ কলকাতায় যে পুজোটা,
5: হ্যাঁ, মাঝখানে।
4: দারুন দারুন দারুন। তা পুজোতে আর কি কি আয়োজন রয়েছে? আমি স্পেশালি বিষয়টা প্রায় প্রত্যেকেই জিজ্ঞেস করি, সেটা হচ্ছে ভোগের কি আয়োজন আপনারা করেছেন? কারণ অষ্টমী আর নবমী মানেই তো হচ্ছে দুর্গাপুজোর বিভিন্ন প্যান্ডেলে ঘুরবো, ভোগ খাবো, সেটাও কিন্তু বাঙালির একটা ঐতিহ্যের ওতপ্রোত অংশ হিসেবেই আমরা বিবেচিত করি।
5: একদমই একদমই তাই, এবং মায়ের ভোগ ছাড়া তো পুজো অসম্পূর্ণ থেকে যায়। সেই দিক থেকে তারই আমাদের প্রতি বছর অষ্টমীর দিন আমরা মায়ের ভোগ নিবেদন করি মাকে, এবং তার সাথে আমাদের যে প্রতিবেশী আছে যারা, তাদের সবার জন্য আমরা ভোগ বিতরণ করি। এরকম না যে খালি প্রতিবেশী, যে কোনো পথচারী, যে কোনো দর্শনার্থী যদি আমাদের মণ্ডপে আসেন, তারা যদি আমাদের ক্লাবে আসেন, আমরা যতক্ষণ আমাদের কাছে সামর্থ্য থাকে ভোগে, সেই ভোগটা আমরা প্রদান করতে থাকি। তো এটা আমাদের কাছে একদম মূল মন্ত্র। এছাড়াও আমাদের অষ্টমীর দিন আমাদের নিজেদের পাড়ার মধ্যে যেহেতু পুজোটা হয়, আমরা সকলকে নিয়ে থাকি সেখান থেকে, আমাদের পাড়ার প্রতিটা লোকজন মিলে আমাদের একটা আড্ডা বসে, যেটা আমরা পুজোর সময় সব থেকে বেশি চাহিদা করে থাকি। তো সেখান থেকে সাধারণ মানুষরাও যদি এসে আমাদের সাথে জয়েন করতে চান, গান বাজনা সবকিছুর মধ্যে দিয়ে আমরা একটা মনোরম পরিবেশ তৈরি করার চেষ্টা করি।
4: অসাধারণ, সত্যি খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, এতটা সময় আপনি দিলেন এবং পল্লীমঙ্গল সমিতির পুজো সম্পর্কে এত ডিটেইল এত সুন্দরভাবে জানালেন। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে 107 FM রেইনবোতে পুজো প্রিভিউ সেগমেন্টে ছিলেন এতক্ষণ সৌমিক পাল, পল্লীমঙ্গল সমিতি, দক্ষিণ কলকাতার বেশ নাম করা পুজো, পল্লীমঙ্গল সমিতির পাবলিক রিলেশন হেড। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সবটা জানানোর জন্য।
5: একদম, অসংখ্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমি সবাইকে জানাই শুভ শারদীয়া শুভেচ্ছা এবং অভিনন্দন।
4: শুভ শারদীয়া। 107 FM রেনবোতে রয়েছে এমন অনেক চমক, তার কারণ পুজো এসে গেছে, পুজো ইজ কামিং, আর পুজো তো প্রায় কি বলবো, আমরা সবাই পুজোর মধ্যেই রয়েছি। তবু এই যে বিগত সপ্তাহটা, মানে যে সপ্তাহটা আমরা পেরিয়ে এলাম না, ওই মন্দ ভালোই কাটে আর কি। তো এরকম অনেক মন্দ ভালোর মধ্যে এমন কিছু হারিয়ে যাওয়াও রয়েছে যার কথা এখনো পর্যন্ত নস্টালজিক নাইনটিজে আমরা বলিনি, বলা হয়ে ওঠেনি, বলবো। তবে তার আগে কবিতা কৃষ্ণমূর্তির গাওয়া এই গানটা শুনতে থাকো 107 FM রেইনবো, কারণ চলছে এখানে নস্টালজিক নাইনটিজ।

সিনেমার নাম অগ্নি সাক্ষী এবং নাইনটিজে যখন এই ফিল্মটা রিলিজ করে সুনন্দা, সেই সময় মনীষা কৈরালা, জ্যাকি শ্রফ এবং নানা পাটেকর এই তিনজনের অভিনীত এই ফিল্মে নানা পাটেকর যে অবসেসড বা পজেসিভ হাজব্যান্ডের ক্যারেক্টারটা প্লে করেছিলেন সেটার চর্চা সব জায়গায়। এবং ইন্টারেস্টিং হচ্ছে যে এই নাইনটিজেই মনীষা কৈরালার হাজব্যান্ড হয়েছেন যেমন নানা পাটেকর, ঠিক তেমনই আরেকটা ফিল্ম সঞ্জয় লীলা বনশালির ফার্স্ট মুভি খামোশি দ্য মিউজিক্যাল, সেখানে আবার তিনি হয়েছিলেন মনীষা কৈরালার বাবা। এবং কি অসাধারণ অভিনয়! একের পর এক ফিল্ম এসেছে, 90 দশকের আগেও এসেছে, 90 দশকের সময়তেও এসেছে, এবং তার অভিনেতা হিসেবে যাতে চিনিয়ে গেছেন নানা পাটেকর। এই যে বলছিলাম না যে সপ্তাহটা আমরা পেরিয়ে এলাম, সেই সপ্তাহে যেমন আমাদের প্রত্যেকটা দিনেই কখনো ভালো কখনো খারাপ কাটে, ঠিক তেমনই আমাদের এই ফেলে আসা সপ্তাহে নাইনটিজের সময়ের কথা বললে এমন একজন অভিনেতাকে আমরা

0: হারিয়ে ফেলেছি, এমন একজন মানুষকে আমরা হারিয়ে ফেলেছি যে ভীষণ রকম আনএক্সপেক্টেড ছিল। নানা পাটেকারকে আমরা হারিয়ে ফেলেছি।
1: সত্যি তাই, মানে এমন একজন অভিনেতা যাকে একটা গোটা ইনস্টিটিউশন বলা যায় অভিনয়ের, যিনি একটা অন্য প্যাটার্নের অভিনয়ে কিন্তু বলিউডকে উপহার দিয়েছিলেন। যখন তিনি থিয়েটার করতেন তখন তার ইচ্ছে ছিল শুধুমাত্র থিয়েটারটাই করবেন, কিন্তু কালক্রমে তিনি চলে এসেছিলেন সিলভার স্ক্রিনে, এবং এটি

0: যদি দক্ষতা থাকে তখন কিন্তু চেহারাটা কিংবা কদ কাঠি ঠিক কতটুকু সেটা ম্যাটার করে না, সেই মানুষটির এক্সিলেন্স সেখানে কথা বলে। এমনই এক্সিলেন্স নিয়ে জন্মেছিলেন নানা পাটেকর।
1: শাহরুখ খানও তার চলে যাওয়ার পরে, নানাজির চলে যাওয়ার পরে শাহরুখ খানও সেখানে সোশ্যাল মিডিয়াতে তার সম্পর্কে লিখেছেন, বিগ বি লিখেছেন, প্রত্যেকেই তার সঙ্গে কাজ করেছেন। নানা পাটেকরের ফিল্ম বললে নাইনটিজের একদম গোড়ায় পরিন্দা মনে পড়ে, তারপরে আরও অসংখ্য ফিল্ম মনে পড়ে এবং অগ্নি সাক্ষী মনে পড়েই। এরকম প্রচুর প্রচুর সিনেমায় তার কাজ আজও তাকে, আজ কেন, চিরকালই তাকে অমর করে রাখবে। নস্টালজিক নাইনটিজ হয়তো যতবার আমরা করবো বা অন্য যে কোনো সময় ফিল্মের কথা বলবো ততবার আমরা নানাজির কথা বলবো। 107 FM রেইনবোতে নস্টালজিক নাইনটিজ।
2: তুমি শুনছ নস্টালজিক নাইনটিজ, নস্টালজিক নাইনটিজ only on 107 FM রেইনবো। নস্টালজিক নাইনটিজ, নস্টালজিক নাইনটিজ।
1: তবে পূজো ইজ কামিং, আর সেই জন্য আমাদের পূজো প্রিভিউতেও তো থাকতে হবে, তাই না?
3: পূজো প্রিভিউ, পূজো প্রিভিউ শুধুমাত্র 107 FM রেইনবোতে।
0: পুজোই ঘুরতে ঘুরতে এবার কিন্তু আমরা যাবো হাতিবাগান। হ্যাঁ, হাতিবাগান এন্ড ফোরাম দুর্গাপুজোর সেক্রেটারি রয়েছেন শাশ্বত বোস, এই মুহূর্তে আমাদের সঙ্গে লাইভ। জানবো সেই পুজোর স্বাদ কাহন। স্বাগত আপনাকে শাশ্বত বাবু।
1: হ্যালো,
0: হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো,
4: নমস্কার,
0: স্বাগত, স্বাগত। আচ্ছা, কেমন চলছে আপনাদের পুজোর তোড়জোড় সেটা আগে বলুন।
4: হ্যাঁ, মোটামুটি তো ভালোই চলছে। অ্যাকচুয়ালি কিছুদিন বৃষ্টির জন্য আমরা ব্যাঘাত হয়েছিল এক সপ্তাহ, ফলে লাস্টের দিকে মানে বৃষ্টিটা একদম নেই, কিন্তু কাজের প্রেশারটা প্রচুর বেড়ে গেছে, খুব চাপের মধ্যে আমরা আছি এই মুহূর্তে।
0: আচ্ছা, তা কবে থেকে আমরা সবাই মিলে দুর্গাপুজো দেখতে যেতে পারবো হাতিবাগানে?
4: আপনারা আসুন হাতিবাগান সবাই মিলে আগামী 13 তারিখ মঙ্গলবার সন্ধ্যের পরে আমরা খুলে দেবো 6টার পরে, আপনাদের সকলের জন্য রইল আমন্ত্রণ।
0: তাই এবার কি স্পেশালিটি রয়েছে আপনাদের পুজোতে?
4: এবারে আমাদের ভাবনা হচ্ছে ছন্দ ছাড়া, ছন্দ ছাড়া। অ্যাকচুয়ালি আমাদের যেখানে আমাদের পুজোটা হাতিবাগান, বা আপনারা জানেন উত্তর কলকাতার যে একটা উত্তর কলকাতার যে বাড়িঘর গুলো তৈরি হয়েছিল সবটাই ব্রিটিশ কলোনিয়াল সময় তৈরি হয়েছিল, দেখুন সেটা পুরো ছন্দে ছিল না বাড়িগুলো। অর্থাৎ দেখুন কোনো বাড়িটা হয়তো ঝুল বারান্দা বেরিয়ে আছে, কোনো বাড়িটা এখন হয়তো ভগ্ন প্রায় হয়ে গেছে, তারপরে একটা মাল্টি স্টোরি বিল্ডিং তৈরি হয়ে গেছে, এইভাবে মানে বিনা ছন্দে আপনার রয়েছে। সেটাকে আমাদের শিল্পী রবীন্দ্রনাথ একটা ছন্দে বেরোনোর একটা প্রচেষ্টা আমরা এখানে তুলে ধরার চেষ্টা করছি।
0: আচ্ছা, বা সত্যি একটা অভিনব এবার কিন্তু আপনাদের প্রচেষ্টা, সেটা সত্যি দেখতে যেতে হবে। তবে এবার একটু প্রতিমার বিষয়ে জানতে চাইবো যে প্রতিমা কি রূপে আছেন, তিনি কি চিরাচরিত সনাতনী রূপ যেটা আমরা প্রত্যেকবার দেখি সেটাতে আছেন, নাকি একটু অন্য ভিন্ন রূপে? আমরা
4: সনাতনী রূপটা আমি বলবো না, মানে কিন্তু আপনারা বুঝতে চাই না, মা দুর্গা আমাদের হাতিবান সমিতিতে যেভাবে প্রত্যেক বছর হয় আমাদের একটাই পয়েন্ট থাকে, যখনই কোন শিল্পী কাজ করে আমরা বলি যেন মায়ের কাছে যেন হাতটা জোড়
0: ভালো লাগলো খুবই আপনার সঙ্গে কথা বলে, এবং জানলাম আমরা হাতিবাগানের পুজো সম্পর্কে, মানে পুজোর আগে থেকে মার্কেটিং এর একটা জায়গা হাতিবাগান, আর যেই পুজোটা চলে আসে পুজো ঠাকুর দেখার একটা বিশেষ জায়গা হাতিবাগান, দলে দলে সবাই যাবে, কলকাতা জমে উঠবে এই বছর নতুন ভাবে হাতিবাগানের পুজোর আয়োজন এই বছর 2026-এ। সবাই খুব ভালো থাকবেন এবং আপনিও খুব ভালো থাকবেন। আপনাদের আয়োজন সম্পর্কে জানানোর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে কিন্তু আমরা পেয়েছিলাম শাশ্বত বোস, তিনি হাতিবাগান ফোরাম দুর্গাপুজো সেক্রেটারি, তার সঙ্গে কথা বললাম এবং জানলাম যে এই বছর হাতিবাগানের পুজোর আয়োজনটা ঠিক কেমন চলছে পুজোর প্রিভিউতে, সেটাই তুমি শুনলে এতক্ষণ।
3: ঢাকে কাঠি পড়ার আগেই পুজোর প্রিভিউ শুধুমাত্র 107 FM রেইনবোতে। পুজো প্রিভিউ, পুজো প্রিভিউ 107 FM রেইনবোতে।

0: তুমি শুনছো নস্টালজিক 90s, নস্টালজিক 90s only on 107 FM Rainbow. নস্টালজিক 90s, নস্টালজিক 90s.
1: একটি বিশেষ ঘোষণা, শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা। এ উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এ অনুষ্ঠান চলবে আগামী 25 আগস্ট 2027 পর্যন্ত, তাই শুনতে ভুলবেন না প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হল।
0: তুমি শুনছ নস্টালজিক 90s, নস্টালজিক 90s only on 107 FM Rainbow. নস্টালজিক 90s, নস্টালজিক 90s.
2: 90s Insta Choice, 90s

0: ভোট করুন আপনার পছন্দের গান ইনস্টাগ্রামে, আর শুনতে থাকুন নস্টালজিক নাইনটিজ, নস্টালজিক নাইনটিজ, নস্টালজিক নাইনটিজ। দুর্গা পুজোয় এবার পাহাড়ে রহস্য।
1: সেই সুর, সেই সুর এত বছর পর কিভাবে? পাপ, পাপ, সব পুরনো পাপ, সব রক্তচণ্ডীর অভিশাপ।
0: একের পর এক খুন, বেড়াতে গিয়ে রহস্যের সামনে সাংবাদিক,
2: মৃত্যুর আগে হ্যালুসিনেট করছে, মারা যাবে বুঝেও কিছু করতে পারছে না।
3: এই পাহাড়ে এমন অনেক গাছ আছে যা শরীরের জন্য বিষ,
2: কিন্তু এই বাঁশির সুরের সঙ্গে এত মানুষের মৃত্যুর কি সম্পর্ক?
0: 29 বছর পর জেগে ওঠে কোন হারিয়ে যাওয়া অতীত, সত্যি কোনো অভিশাপ নাকি ঠান্ডা মাথার বদলা?
4: FM রেইনবো পুজো স্পেশালে শুনুন অমৃতা কোনারের লেখা ক্রাইম থ্রিলার কোহেলি। কোহেলি
5: 17-21 অক্টোবর প্রতিদিন রাত 10:30 only on 107 FM রেইনবো। আমাদের গল্প যে কোনো সময় শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আকাশবাণী কলকাতা।
0: নস্টালজিক 90s, নস্টালজিক 90s, এখন তোমার রিকোয়েস্টের গান, এখন তোমার রিকোয়েস্টের গান।
6: মধ্যমগ্রাম থেকে গোপাল সিনহা ইয়ারা দিলদারা ফিল্মের এই গানটার জন্য রিকোয়েস্ট পাঠিয়েছেন, রইল আপনার জন্য এবং সবার জন্য 107 FM রেইনবো নস্টালজিক 90s।

0: তুমি শুনছো নস্টালজিক 90s, নস্টালজিক 90s, only on 107 FM Rainbow. নস্টালজিক 90s, নস্টালজিক 90s.
1: এগারোটা বেজে গেছে, কিন্তু এগারোটা বেজে দু মিনিট হয়ে 45 সেকেন্ড। টিউন করে আছো 107 FM রেনবো, যেখানে চলছে নস্টালজিক 90s। আর ঠিক রাত এগারোটা মানেই হলো আমাদের ইনস্টা চয়েস রাউন্ডে চলে আসা। ইনস্টা চয়েস রাউন্ডে আজকে তো ডেফিনেটলি অমিতাভ বচ্চন স্পেশাল দুটো গান, তার কারণ আজ 11ই অক্টোবর, আজ বিগ বির হ্যাপি বার্থডে। সেটা নিয়ে আমরা আগে অনেক গান শুনিয়েছি ঠিকই, কিন্তু এই দুটো ব্লকবাস্টার গান আজকে ছিল আমাদের ইনস্টা চয়েস রাউন্ডে। একটা হচ্ছে জুম্মা চুম্মা দে দে, আরেকটা হচ্ছে সোনা সোনা দিল মেরা সোনা। এক্স্যাক্টলি, আর এই দুটোর মধ্যে কিন্তু একটা বেশ হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখতে পেয়েছিলাম, যেখানে মানে আমাদের দুজনেরই দুটো গান খুবই পছন্দের, কিন্তু তারপরও থাকে না একটি গান একটি 19 হলো, একটি গান হলো 20। তো এই 19-20-র একটা ফারাক আমরা দেখতে পাচ্ছি সেখানে, আর সেই ফারাকটাই কিন্তু তোমাকে অবশ্যই জানাবো। হ্যাঁ, গানে গানে
2: ডেফিনেটলি। প্রথমে তো আমরা সং নম্বর 2-তেই থাকি। তো সং নম্বর 2 যে গানটা হয়েছে সেই গানটা পেয়েছে 39% ভোট, আর যে গানটা আজকে উইনার অফ ইনস্টা চয়েস রাউন্ড সেই গানটা 61% ভোট পেয়েছে। তাই কোন গানটা হলো সং নাম্বার 2, তোমার ভোট করা গানটা নাকি যে গানটাকে তুমি ভোট করোনি সেই গানটা, ভগবান জানে। না, জানাবো তোমাকে এখনই। 39% ভোট পেয়ে যে গানটা আজকে ইনস্টা চয়েস সং নাম্বার 2, সেই গানটা মেজর সাবের সাউন্ড ট্র্যাক সোনা সোনা।
0: সং নাম্বার 2,

0: সেবির এক ইনভেস্টর সচেতনতা মূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থি অ্যাপ ডাউনলোড করুন।
1: তুমি শুনছো Nostalgic 90s, Nostalgic 90s, only on 107 FM Rainbow. Nostalgic 90s, Nostalgic 90s.
2: Song number

0: 90s gaming zone
1: 우리 대신
0: 90s gaming zone 90s gaming zone
1: নস্টালজিক নাইনটিজে ইয়েস ইনস্টা চয়েস রাউন্ড তো চলছিল, কিন্তু এবারে সময় হয়ে গেছে সেটা হচ্ছে গেমিং জোন। তোমরা যে আনসার্সগুলো দিয়েছিলে না গেমিং জোনের, সেই উত্তরগুলো নিয়েই চলে এসেছে সেকেন্ড গেমিং জোনে। যে যে সঠিক উত্তর বা যারা যারা দিয়েছেন সঠিক উত্তর, তাদের নামগুলোই এবার বলার সময়। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে, বিশ্বনাথ গায়েন বিলাড়া হুগলি থেকে, সুমন্ত কুণ্ডু পূর্ব বর্ধমান থেকে, জয় মুখার্জি দুর্গাপুর থেকে, সুব্রত বাঙাল নন্দীগ্রাম থেকে, সুমিত সিংহ চুঁচুড়া, প্রসেনজিৎ ভট্টাচার্য আগরতলা ত্রিপুরা, প্রশান্ত দলাই কাঁথি, সুরজিৎ বর রানিয়া, সুনীত রায় বীরভূম, সুদীপ্ত বাগ রাজবলহাট, মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাঁকড়াইল, সৌমি পাল বিজয়গড় যাদবপুর, বিজলি চক্রবর্তী মহেশতলা, গণেশ ডোমজুর, অভিজিৎ সেনহাটি বেহালা, অদৃশ হাওড়া, রফিকুল মণ্ডল আকন্দ, শহীদুল্লাহ খান হাওড়া, গোপাল সিনহা মধ্যমগ্রাম, সুজয় দাস দমদম, রাজা দত্ত লেকটাউন, রিন্টু নিউ আলিপুর, সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট, জয়দীপ রায় বাঘা যতীন, আভা লস্কর হাওড়া এবং মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাঁকড়াইল থেকে সবাই মিলে একেবারে সঠিক উত্তর দিয়েছেন। আর সঠিক উত্তরটা যেটা ছিল সেটা মুখে বলবো না, বরং গানটাই শুনবো, বাজিগারের সাউন্ড ট্র্যাক ছুপানা ভিন্ন হিয়াতা।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থি অ্যাপ ডাউনলোড করুন।
1: 90s gaming zone, 90s gaming zone, 90s gaming zone।
2: চিনতে পারছেন এটা কোন গানের প্রেলুড?

0: উত্তর পাঠান 9903659992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে নিজের নাম আর লোকেশন সহ
1: 90s গেমিং জোন 90s গেমিং জোন 90s গেমিং জোন এফএম রেনবোতে তিনে কে

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থি অ্যাপ ডাউনলোড করুন।
1: তুমি শুনছো Nostalgic 90s, Nostalgic 90s, only on 107 FM Rainbow. Nostalgic 90s, Nostalgic 90s.
2: FM Rainbow te 3 ke 3 3

0: मिस्टर एंड मिसेस खिलाड़ी।
1: FM रेनबो ते तीन के तीन, तीन के तीन गाने हैट्रिक, गाने हैट्रिक।
2: तुम्ही सुनछो नॉस्टैल्जिक 90s, नॉस्टैल्जिक 90s only on 107 FM रेनबो। नॉस्टैल्जिक 90s, नॉस्टैल्जिक 90s।
3: না দেখতে দেখতে কিন্তু একেবারে শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছে, তাই এই শেষ ঘন্টার গেমিং জোনের উত্তরটা নিয়ে আমরা দুজন হাজির। তবে আমার মনে হয় এত ইন্টারেস্টিং একটা প্রশ্নের উত্তর দিতে তোমরা কেউ মানে একটিবারও ভাবুনি, যেমনটা আমি ভাবিনি। তারপরেও কিছু কিছু উত্তর তো ভুল আসে, কিন্তু যারা সঠিক উত্তর দিয়েছ তাঁদের নামটা হলো
4: সালিম, কোথা থেকে লিখেছো সেটা বলনি, সব্যসাচী ও মনির উত্তর পেয়েছি আমরা কাটোয়া থেকে, সুশান্ত সেনগুপ্ত ঝাড়খণ্ড থেকে, জয়দীপ রায় বাঘাযতীন থেকে, সুমিত সিংহ চুচুড়া থেকে, প্রশান্ত দলাই কাঁথি থেকে, শ্রীনন্দা তালুকদার বেহালা থেকে, বিজুলি চক্রবর্তী মহেশতলা থেকে, সুদীপ্ত বাগ রাজবলহাট থেকে, অর্ঘ ব্যাঙ্গালোর থেকে, শুভদীপ দাস বজবজ থেকে, স্বাতী কর্মকার আন্দুল রোড থেকে, ইমরান মোল্লা বাগনান থেকে, সীমা বেহালা থেকে, গণেশ ডোমজুর থেকে, গোপাল সিনহা মধ্যমগ্রাম থেকে, দেবর্ষী সাউ ও দীতিকা সাউ চন্দনদহ থেকে, অনন্যা মহেশতলা থেকে, দেবরাজ বণিক যাদবপুর থেকে, অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে এবং রিয়া হাওড়া থেকে। এরা সবাই কিন্তু সঠিক উত্তর দিয়েছেন।

0: আর একটা কথা বলি শুনান দা, একজন আমাদের উপর খুব রেগে গেছে,
1: তাই?
0: হ্যাঁ, রেগে গেছে। তার কারণ হচ্ছে এত মেসেজের ভিড়ে সঠিক উত্তরদাতা তিনিও ছিলেন, তবু তার নামটা বোধহয় একটু মিস করে গিয়েছিলাম। তো লেকটাউন থেকে অভিষেক ঘোষ, আগের যে গেমিং জোন ছিল তার উত্তরটা সঠিক দিয়েছিলে, তোমার নামটা সেই সময় মিস হয়ে গিয়েছিল। আসলে এত রিকোয়েস্ট, এত মেসেজ, এত কিছুর ভিড়ে। যাই হোক, শুনতে থাকো, সঙ্গে থাকো। আর ডেফিনেটলি যে গানটার প্রেলিউড শুনিয়ে তোমায় জিজ্ঞেস করেছিলাম যে গানটা কোন গান, চিনতে কি পারছো? না চেনার মতো কিন্তু সত্যি কিছু ছিল না। এত পপুলার একটা গান এবং আমাদের সকলের ভালো লাগার একটা গান, সেই গানটা রূপম ইসলামের গাওয়া, তোমার জন্য রাখলাম নস্টালজিক নাইনটিজে।

0: বাংলা গানের নাইনটিস, বাংলা গানের নাইনটিস, বাংলা গানের নাইনটিস।
1: দেখতে দেখতে কিন্তু সময়টা একেবারে হাত ফসকে বেরিয়ে গেল, আর ঘড়িও আমাদের বলছে যে সুনন্দা সৌমি এইবার তো বাড়ি যাওয়ার পালা চলে এসেছে। আর আজকে নস্টালজিক নাইনটিস থেকে আমরাও কিন্তু টাটা বাই বাই বলবো। তবে তার আগে বলতে চাই, আগাম শারদ শুভেচ্ছা রইল সবাইকে। খুব ভালো করে দুর্গাপুজোটা কাটিও, পুজোর পর নিশ্চয়ই আবারও কথা হবে তোমাদের প্রত্যেকের সঙ্গে। আর আর যেটা বাকি থাকলো, বন্ধু হয়ে বন্ধুদের জন্যে একটুখানি ভালোবাসা পাঠাবো না তা তো হতে পারে না। শেষ গানটি তোমার জন্যই রইল।
2: বন্ধুত্বের গান শুনতে শুনতে আজকের মতো নস্টালজিক নাইনটিস শেষ করব। আর সোহম রেডি হয়ে আছে গল্প স্বল্প নাইট শিফট নিয়ে। রাতের বেলা গল্প শোনার মজা শুধুমাত্র 107 FM রেনবোর সাথে।
3: রঙিন

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে, গল্প স্বল্প।

আজকের এই গভীর রাতে আপনাদের সাথে গল্প শোনাতে এফএম রেইনবো 107 রয়েছি আমি সোহম। বন্ধুরা, স্টুডিওর ঘড়ির দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি সময়টা এখন রাত 12টা বেজে 1 মিনিট। 1 মিনিট আগে শুরু হলো নতুন দিন, আজ 12ই অক্টোবর, সোমবার। এই দিন আপনাদের জীবনে খুব ভালো কাটুক, আবার আর কান থাকুক 107 FM রেনবোয়, কারণ এখন শুরু হতে চলেছে গল্প স্বল্প। হ্যাঁ, গল্প স্বল্প সেই অনুষ্ঠান যেই অনুষ্ঠানে আমরা প্রথিত যশার লেখকদের অসাধারণ কিছু কাহিনী গল্পের আকারে শুনতে পাই। হ্যাঁ, কান দিয়ে আমরা দেখি, এ কথা বলাই যেতে পারে, কারণ কানের মাধ্যমে, শ্রবণের মাধ্যমে তো এই কাহিনীগুলো আমাদের হৃদয়কে স্পর্শ করে। আর এই কাহিনীগুলোর চরিত্রগুলো চোখ বন্ধ করলেই কেমন যেন মনে হয় আমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। দীর্ঘদিন গল্প স্বল্পের সঙ্গে যুক্ত থেকে এবং গল্প স্বল্পর বেশ কয়েকটা কাহিনীতে কণ্ঠ দিয়ে এবং বিভিন্ন সময়ে উপস্থাপনা করে আমার একটা আশ্চর্য অনুভূতি হয়। মনে হয় এই কাহিনীগুলোর চরিত্রগুলোর সঙ্গে আমি একাত্ম হয়ে গেছি। মনে হয় এই কাহিনীগুলোর চরিত্রগুলোকে আমি আশেপাশে দেখতে পাচ্ছি। মনে হয় স্বপ্ন দেখলে এই কাহিনীর চরিত্রগুলো ফিরে ফিরে আসবে। আপনারও কি তাই মনে হয়? আর যদি এরকম কথা কিছু মনে হয়, আপনি তো জানিয়ে দিতেই পারেন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর

0: এবং সেখানে আপনি SMS এর মাধ্যমেও জানাতে পারেন 9903659299 9903659992 এই নম্বরে 9903659992। আপনারা সকলেই জানেন গল্প শিল্পের গল্প শোনার 107 FM রেনবোয় প্রধান দুটি পদ্ধতি। এক হলো রবিবার বিকেল 4:02 যে অনুষ্ঠান হয় সেখানে কান পাতা 107 FM রেনবোয়। দুই নম্বর এই রাত 12টা পেরিয়ে গেলেই, যখন রবিবার পেরিয়ে সোমবার হয়ে যায়, ক্যালেন্ডারের তারিখ বদল হয়ে যায়, তখন হ্যাঁ তখনও আরেকবার গল্প স্বল্প শোনার একটা অসামান্য সুযোগ এসে যায়। আর পাশাপাশি আরেকটা কথা বলি, সেটা গল্প স্বল্প শোনার কিন্তু আরও একটি অসামান্য সুযোগ রয়েছে, তা হলো আকাশবাণী কলকাতার যে ইউটিউব চ্যানেল, সেই আকাশবাণী কলকাতার ইউটিউব চ্যানেলে গিয়ে আপনি আপনার সুযোগ মতন, সময় মতন, সুবিধা মতন গল্প স্বল্প শুনে নিতেই পারেন। তাই তো বন্ধু, তাই বলছি এর পাশাপাশি আরও একটি বিষয় রয়েছে। এ যারা আমাদের দীর্ঘদিনের শ্রোতা তারা তো জানেন, কিন্তু গল্প স্বল্প অনুষ্ঠানটির জনপ্রিয়তা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, তাই প্রতিদিন নতুন নতুন শ্রোতা বন্ধুকে আমাদের এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হতে দেখছি। আর তার ভিত্তিতে একটা কথা বলি, কথাটা হলো যে এই গল্প স্বল্প অনুষ্ঠানের সঙ্গে মঙ্গলবারের কুইজওয়ালা অনুষ্ঠানের একটা অসামান্য যোগসূত্র রয়েছে। কী বলুন তো, কী বলুন তো? হ্যাঁ, আমি বলে দিই, তা হলো মঙ্গলবারের কুইজওয়ালা অনুষ্ঠানের সেমিফাইনাল রাউন্ডে কি আপনি খেলতে চান? যদি খেলতে চান, মানে একেবারে ডাইরেক্ট সেমিফাইনাল রাউন্ডেই খেলতে চান, তাহলে আমি বলবো, তাহলে আমি বলবো গল্প স্বল্পটা মন দিয়ে গল্পটা শুনুন, ঠিক আছে? আর মন দিয়ে গল্প শোনার পর আমাদের যে অফিসিয়াল নাম্বারটা রয়েছে না, 9903659992 9903659992, এই নাম্বারে আপনি SMS অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার বক্তব্য রাখবেন। হ্যাঁ, আপনার বক্তব্য, একটা গঠনমূলক সমালোচনা পাঠিয়ে দেবেন, কাহিনিটা আপনার কেমন লাগলো, ভালো লাগলে কেন ভালো লেগেছে, আর যদি ভালো না লেগে একটু মন্দ লেগে থাকে, বা যদি মনে হয় যে কাহিনীতে একটু ভিন্ন বিষয়ের উপস্থাপনা করলে আরও একটু ভালো লাগতো, বা ভিন্ন কিছু বিষয় যুক্ত করলে আরও ভালো লাগতো, তাহলে সে বক্তব্যটাও ওই 9903659992 নাম্বারে অবশ্যই জানিয়ে দেবেন। এছাড়া গল্প স্বল্প অনুষ্ঠান আপনার কেমন লাগছে, এটা কিন্তু আমার জানতে খুব ইচ্ছে করে, ঠিক আছে? যার বক্তব্য অর্থাৎ যার গঠনমূলক সমালোচনা সর্বশ্রেষ্ঠ মনে হবে আমাদের কর্তৃপক্ষের, তাঁকেই কিন্তু মঙ্গলবারের কুইজওয়ালা অনুষ্ঠানের সেমিফাইনাল রাউন্ডে নিয়ে যাওয়া হবে, ঠিক আছে? আপনি আপনার বক্তব্য পাঠিয়ে দিন ওই 9903659992 এই নাম্বারে। আর যে কথা বলছিলাম, আমার উপস্থাপনা এই অনুষ্ঠানের সামগ্রিক মানোন্নয়নের জন্য যদি আপনার অন্য কোনো বক্তব্য থাকে, বা নেহাতি বন্ধুত্বপূর্ণ কোনো বার্তা থাকে, সেটাও কিন্তু আপনি 9903659992 এই নাম্বারে জানিয়ে দিতে পারেন, ঠিক আছে বন্ধু? তাহলে আমি আর কথা বাড়াবো না, এবারে সরাসরি চলে যাব আজকের গল্পে। মন দিয়ে শুনবেন কিন্তু।
1: গল্পের সব চরিত্র কাল্পনিক, বাস্তবের সঙ্গে এর কোনো রকম মিল সম্পূর্ণ কাকতালীয়। কারোর সংবেদনশীলতাকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়। 107 FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনবেন ঋতুপর্ণা রুদ্রর বাতাসে বহিছে প্রেম। ঋতুপর্ণা রুদ্রর জন্ম কলকাতায়। তিনি তথ্য প্রযুক্তি এবং হেলথ ও নিউট্রিশনে স্নাতকোত্তর। দীর্ঘদিন IT কর্পোরেট সংস্থায় চাকরি করার পরে লেখালেখির শুরু। প্রকাশিত একক বইয়ের সংখ্যা 5টি। রহস্য গল্প সংকলন গোয়েন্দা গড়াই, থ্রিলার উপন্যাস ছায়া ও ছবি, গল্প সংকলন আমার বিয়ের গল্প, রহস্য উপন্যাস এসেছিলে অন্ধকারে ইত্যাদি তাঁর লেখা কয়েকটি বই। আজকের গল্প ঋতুপর্ণা রুদ্রর বাতাসে বহিছে প্রেম। গল্পের কথক অর্পণ। অন্যান্য ভূমিকায় আত্রেয়, দেবারতী, গোপা, মধুমিতা। গল্পের সূত্রধার সৌমি। শুরু হচ্ছে।

0: ঋতুপর্ণা রুদ্রর বাতাসে বহিছে প্রেম।
1: নমস্কার, আজ আমি একটা গল্প শোনাতে চাই। আসুন আমাদের গল্পের নায়ক অর্কদীপ চ্যাটার্জির সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দিই। অর্কদীপের বয়স 29, বেশ সুপুরুষ চেহারা, লম্বা, দোহারা গড়ন, মুখে একটা ছেলে মানুষের ভাব আছে। ছেলেও খুব ভালো, দোষের মধ্যে একটাই, ওই যে অর্কদীপের ঠাম্মা শ্রীমতী বিভাবরী চ্যাটার্জি সেই নিয়ে আলোচনা করছেন। চলুন শুনি।
2: হ্যাঁ রে অর্ক, তুই কখন এসে পৌঁছলি? কাল কত রাত অবধি জেগে রইলাম, তারপর ঘুমিয়ে পড়েছি।
3: ঘুমিয়ে পড়েছ মানে? তোমার একটা মাত্র নাতি, সে ব্যাঙ্গালোর থেকে কলকাতায় ফিরলো আর তুমি ঘুমিয়ে পড়লে? হাউ স্যাড।
2: তা কি করবো বল, তোর আসার কথা ছিল রাত 12টার মধ্যে, তুই এলি রাত 3টেতে। বুড়ো হারে কি আর এত সহ্য হয়?
3: আচ্ছা বাবা, সরি সরি। আসলে কি জানো তো ঠাম্মা, ফ্লাইটটা ছাড়লোই পুরো 2 ঘন্টা দেরিতে, সেই জন্যই এত দেরি। তা বেশ করেছো, ঘুমিয়ে পড়েছো, আজ তো গল্প হচ্ছে।
2: এবারে বলতো, ফ্লাইটে কোনো সুন্দরী মেয়েটে ছিল? তোর পাশের সিটটাতে কে ছিল?
3: এই রে, তুমিও শুরু করলে। শোনো, ফ্লাইটে আমার পাশের সিটে একজন গোঁফওয়ালা কাকু ছিল। সে কি নাক ডাকা জানো তো, বাপ রে বাপ! প্লেনে যে কেউ এত জোরে নাক ডাকতে পারে আমি ভাবতেই পারি না। আর কি বলছো, সুন্দরী মেয়ে? সুন্দরী কেন, কোনো মেয়েই ছিল না। হ্যাঁ, অনেক আন্টি আর দিদা অবশ্য ছিল।
2: আমি আর কি শুরু করব বলতো, আসলে তোর মা এত ব্যস্ত হয়েছে, কি আর বলি, যাকে দেখে তাকেই তোর বিয়ের জন্য মেয়ে খুঁজতে বলছে। ওই তো সেদিন কারা কালী পুজোর চাঁদা চাইতে এসেছিল, তাদেরকেও তোর মা দেখি বলছে ভালো পাত্রীর সন্ধান পেলে জানাতে।
3: মাই গড! আচ্ছা ঠাম্মি, মায়ের চিন্তার এত কি কারণ সে তো আমি বুঝি না। তোমাকে চুপি চুপি বলি, আমাকেও না, মা যখনই ফোন করে এই একটাই টপিক আর সঙ্গে হাহুতাশ, এর বিয়ে হয়ে গেল, তার বিয়ে হয়ে গেল। মায়ের কথা শুনে মনে হয় দেশে একটাই আইবুড়ো ছেলে আছে আর সেটা হচ্ছে আমি।
2: মায়ের মনটাও বুঝতে একটু চেষ্টা কর অর্ক, ওর বন্ধুদের সবার ছেলে মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে, অথচ ও কাউকেই ডেকে খাওয়াতে পারছে না, এতে তো খারাপ লাগবেই। আর কি জানিস, তুই যদি একটা প্রেম করতিস তাহলে তোর মা এত চিন্তা করতো না। তুই যে একাই আছিস সেটাই ওর চিন্তার কারণ। বৌমার মতে তোর দোষ হলো তুই গুছিয়ে একটা প্রেমও করতে পারছিস না, আবার মা যদি সম্বন্ধ করে তাতেও তোর আপত্তি। আচ্ছা সত্যি করে বলতো, তোর কখনো হাঁকা ফাঁকা লাগে না? অত বড় একটা শহরে তো একাই থাকিস।
3: আমি যখন ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হলাম তখন মনজিমা বলে একজন ক্লাসমেট ছিল আমার, তোমার মনে আছে?
2: হ্যাঁ হ্যাঁ, ওই তো ওই ওই যে যে খুব ভালো গান গাইতো।
3: হ্যাঁ, ওই মনজিমা। তো ওকে আমার বেশ ভালোই লাগতো, ওর গান ভালো লাগতো, বন্ধুত্ব ছিল, ঠিক প্রেম নয় হয়তো, তবে আরও কিছুদিন বন্ধুত্বটা টানলে হয়তো প্রপোজ করতে পারতাম, কিন্তু ওই সেগুড়ে বালি। সেকেন্ড ইয়ারে মনজিমা আমাদের একজন প্রফেসরের প্রেমে পড়ে গেল, আর তার 1 বছরের মধ্যে সেই প্রফেসরকে মনজিমা বিয়েও করে ফেলল, ফলে আমি যে তিমিরে সেই তিমিরেই রয়ে গেলাম। তারপর তো কলেজের পাঠ চুকিয়ে MBA পড়তে দিল্লি গেলাম।
2: তা ওখানে কাউকে ভালো লাগেনি?
3: না ঠাম্মা, আমার বন্ধু অনেক ছিল, আমাদের একটা বেশ বড় গ্রুপ ছিল, তো সেখানে বেশ কজন মেয়ে বন্ধুও ছিল, তারা শুধুই বন্ধু। সকলেই তো হোস্টেলে বা PG-তে থাকতাম, তো উইকেন্ডে খানা পিনা হতো, টুকটাক বেড়াতেও গেছি একসঙ্গে, কিন্তু সেই অমোক টান অনুভব করিনি কখনো। আমাদের জুনিয়র একটা মেয়ে না আমার প্রেমে পড়ে গেছিল, সে একটা চিঠিও লিখেছিল, কিন্তু আমি তাকে সেই চোখে দেখতে পারিনি, ফলে না বলে দিই। আর মায়ের মতে এটাই হচ্ছে আমার দোষ, আমি প্রেমটা ঠিক করে উঠতে পারিনি।
2: চাকরি নিয়ে তুই যখন বেঙ্গালুরুতে চলে গেলি, তোর বাবা মা দুজনেই চেয়েছিল তোর বিয়ে দিতে, তখন তো আমি আপত্তি করেছিলাম। তখন আমি ওদের বলেছিলাম যে 27 বছর বয়সে আজকাল কেউ বিয়ে করে না, কিন্তু এখন তো তুই 29 হলি, এবার ভাবতে হবে তো। তোর ঠাম্মা কিন্তু এখন আর আগের মতো নেই, কবে শুনবি, টুক করে উপরে চলে গেছি। তোকে সেটেল দেখতে পেলে আমার ভালো লাগতো রে।
3: উফ ঠাম্মা, এইসব ইমোশনাল ব্ল্যাকমেল প্লিজ করো না। তুমি একটা কলেজের প্রফেসর ছিলে, তোমার মুখে এসব মানায় না।
2: তোর মা তো স্কুলের হেডমিস্ট্রেস, সে তো সারাদিন চিন্তা করেই যাচ্ছে।
3: তুমি তখন কি বলছিলে ঠাম্মা, আমার একা লাগে কি না? হ্যাঁ, কখনো কখনো লাগে, সেটা অস্বীকার করব না। বিশেষত কখন বলতো? ওই যখন বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে আমি বাড়ি ফিরি তখন।
2: কেন রে?
3: দেখো, ব্যাঙ্গালোরের অনেক বন্ধুই তাদের গার্লফ্রেন্ডদেরও গ্রুপে নিয়ে এসেছে। এবার ধরো একটা মুভি দেখে বা খাওয়া দাওয়া করে বাড়ি ফেরার সময় সকলে তাদের বান্ধবীদের পৌঁছে দিতে চলে যায়, আমার কেউ নেই, আমি একা একাই ফিরে আসি, এই আর কি। কিন্তু একদম ভুল বোঝো না কিন্তু ঠাম্মা, আমি দিব্যি থাকি, সপ্তাহে 5 দিন অফিসে নাকে দম দিয়ে খাটি, রাতে বাড়িতে এসে মুভি দেখতে দেখতে ঘুমাই, আর সঙ্গে আমার কাজের মাসির অপরূপ খাবার খাই। শনি রবিবারটা ওকে ছুটি দিই, তো ওই 2 দিন বাইরে খাই, নইলে নিজেই রান্না করি। আমি কিন্তু ইউটিউব দেখে অনেক রান্না শিখেছি, বুঝলে। আর রবিবারে বইপত্র পড়ি, বন্ধুদের সঙ্গে ঘুরতে যাই, এসব মিলিয়ে দিব্য আছি। শোনো, যারা প্রেম করছে বা বিবাহিত, তারা না নাকানি চোবানি খাচ্ছে, ঝগড়াঝাটি, মানবিমান, কথা বন্ধ, ব্রেকআপ সবই তো দেখি। সবাই কিন্তু আমাকে হিংসে করে জানো তো, বলে তুই ভালোই আছিস, খালি বাড়িতেই আমাকে নিয়ে তোমাদের এত দুঃখ।
2: আমার কোনো দুঃখ নেই, আমি জানি তুই ভালো আছিস। যাকে মা যদি তোর জন্য কোনো সম্বন্ধ খোঁজে, না বলিস না।
3: চিনি না শুনি না কীভাবে বিয়েটা করবো বলো তো ঠাম্মা, ও আমার ঠিক পোষাবে না।
2: আরে আগে থেকেই না বলিস না, চেনাশোনা যাতে হয় তার জন্য একটু আলাপ পরিচয় করবি, ভালো লাগলে তবেই তো হ্যাঁ বলবি। আর একটা কথা মনে রাখিস, এই পৃথিবীতে তোর জন্য ঈশ্বর ঠিক কাউকে বেছে রেখেছেন, সে তোর সামনে যেদিন আসবে সব ঠিক হয়ে যাবে, দেখে নিস।
3: ঠাম্মা দারুণ লাগলো কিন্তু তোমার কথাটা, শোনো ওসব কিছু আর এখন নেই, এখনকার দিনে আজ প্রেম হচ্ছে তো কাল ব্রেকআপ, পরশু আবার অন্য কারোর সঙ্গে বিয়ে তো তার কদিন বাদেই ছাড়াছাড়ি। ঈশ্বর না আজকাল ওই একজনকে আর বেছে রাখছেন না, বুঝলে ডার্লিং?
2: সে আমি বুঝলাম, কিন্তু মায়ের কথায় রাজি হয়ে যাস।
1: শুনলেন তো ঠাম্মা আর নাতির কথোপকথন? অর্কদীপ ছুটি নিয়ে 7 দিনের জন্য কলকাতায় ঘুরতে এসেছিল, আজ ফিরে যাচ্ছে, যাবার আগে ওর মা ওকে রাজি করিয়েই ফেলেছেন।
4: হ্যালো হ্যালো বাবুই, আমি না একটা গ্রুপে জয়েন করেছি জানিস।
3: আচ্ছা, তা আমাকে সেটা বলছো কেন?
4: তোকে বলছি কারণ এই গ্রুপে তারাই আছে যারা নিজেদের ছেলে মেয়েদের বিয়ের চেষ্টা করছে।
3: আচ্ছা মা, সেখানে কি তোমরা পরস্পরকে সান্ত্বনা দাও?
4: আরে সান্ত্বনা দিতে যাব কেন বাবুই, ইয়ার কি মারিস না, এই গ্রুপ থেকেই অনেকের ছেলে মেয়ের বিয়ে হচ্ছে, ভালো ভালো সম্বন্ধ আসছে। যাই হোক, আমি তোর জন্য কিন্তু একটা পোস্ট দেব, মনে হয় ওখানে ভালো মেয়ের খোঁজ ঠিক পাবো জানিস তো, দয়া করে সেই সব মেয়েদের সঙ্গে যোগাযোগ করে নিও, কেমন?
3: উফ মা, তোমাদের নিয়ে আর পারা যায় না।
4: কেন রে? আচ্ছা তুই নিজেও কিছু ঠিক করবি না, আমরা করলেও দোষ?
3: তা করো না, তোমরাই করো, আমাকে জড়ানো কেন বলো তো।
4: বাহ বাবুই, তোর 29 বছর বয়স হলো রে, একা একা অত দূরে চাকরি করছিস, আমাদের পক্ষেও তো কলকাতা ছেড়ে বেঙ্গালুরু থেকে পড়ে থাকা সম্ভব নয়, একটু বোঝ। আর তোর বিয়ে ঠিক করব, তোকে না বলে ঠিক করব সেটা আবার হয়? উফ,
3: আচ্ছা ঠিক আছে, আমি ফিরে যাই, তুমি জানিও, দেখবো কি করতে পারি।
1: এই দেখুন, মার ঠাম্মার কথায় নিমরাজি হয়ে

0: সাত দিন কলকাতায় ভালো করে খেয়ে ঘুমিয়ে অর্কদীপ আবার ফিরে গেল। যাবার পরে ব্যস্ত হয়ে পড়ল নিজের জগতে। ছুটির দিনে বাড়িতে ভিডিও কল করে বাবা মা ঠাম্মা সকলের সঙ্গে কথা বলে, তবে মা বিয়ের ব্যাপারে কিছু বলেননি। দেখতে দেখতে কেটে গেছে দু মাস। এক শুক্রবার সকালে অফিসে কাজ করতে করতে মায়ের ফোন পেল অর্কদীপ।
1: হ্যাঁ মা, বলো।
2: বাবুই, বাবুই তোর বিয়ের জন্য খুব ভালো একটা সম্বন্ধ পেয়েছি রে বাবুই।
1: কাল ছুটির দিনে ফোন করো মা, এখন ব্যস্ত আছি, পরে কথা হবে, পরে শুনবো।
2: আরে এখনই বলতে হবে, তুই শোন না। হ্যালো হ্যালো, জরুরি দরকার, ওরে শোন একবার।
1: কেন বলো তো, কি ব্যাপার? কি মেয়েটা কি সোজা মহাকাশ যাত্রা করছে নাকি? আমি হ্যাঁ বললেই টুক করে পৃথিবীতে থেকে যাবে? তুমি না একদম কথা শোনো না মা।
2: এরা কি মারিস না তো, যে মেয়েটার কথা বলছি তার নাম মুনাই, ভালো করে শোন, বুঝলেই ভুলে যাবি না। যে মেয়েটার কথা বলছি তার নাম মুনাই, ভালো ছাত্রী ছিল, কলকাতায় চাকরি করতো, সবে বেঙ্গালুরুতে বদলি হয়েছে, ওই শহরে এখনো বাড়ি নেয়নি, আপাতত এক আত্মীয়ের বাড়িতে উঠেছে, পরে নিজের ফ্ল্যাট বা পিজি সেটা দেখে নেবে। এদিকে ওর বাবা মা দুজনেই, আমি যে গ্রুপটায় আছি সেই গ্রুপটারই সদস্য, ওরাও চাইছে বেঙ্গালুরুতে থাকে এমন কোনো ভালো বাঙালি ছেলে পেলে মুনাইয়ের ওরা বিয়ে দেবে। কথায় কথায় এবার চেনাও বেরিয়ে গেল বাবুই। ওর মা হলো ওই রুমাশ্রীদি, রুমাশ্রীদির আপন ননদের যা, বুঝলি?
1: তার বুঝিনি, এ পাত্রী হচ্ছে লাখে একটা। তোমার তো নিশ্চয়ই তর্ষ হয়েছে না, পারলে এখনই বিয়ে করে নিতে বলো।
2: ছেলের কথা শোনো, কি আর করবি, মেয়েটার সঙ্গে দেখা করে নে একবার। ওই সাউথ ক্যাপে না কি একটা আছে না, তোদের অফিসের কাছেই রে, ওই ওইখানে। ও ওর যে মাসির বাড়িতে উঠেছে তিনি ওই ক্যাফেটা সিলেক্ট করেছেন। কাল সন্ধ্যা ছটায় মনে থাকবে, কালকে সন্ধ্যা ছটায়। হ্যাঁ, চা কফি খাবি, গল্প গুজব করবি, আর শোন, বিয়েটির কথা তো বলার দরকার নেই, আলাপ পরিচয় আগে হোক, দুজনে যদি দুজনের ভালো লাগে তখন না হয় আমরা বিয়ের কথাটা পারব, বুঝেছিস? আর না হলে ইতি। তবে মেয়েটা খুব সুন্দরী, খুব মিষ্টি আর শিক্ষিত, তোর নিশ্চয়ই ভালো লাগবে, দেখিস।
1: কাল সন্ধ্যাবেলা? আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি তো মেয়েটাকে চিনি না। আর শোনো, সাউথ ক্যাফে কিন্তু মোটেই কোনো ছোট জায়গা নয়, আমি একবার বন্ধুদের সঙ্গে গিয়েছিলাম, সে বিশাল বড় বাগান ঘেরা ক্যাফে, একপাশে আবার সুইমিং পুল, বাগানেও বসার জায়গা আছে, ক্যাফেটা দোতলা আর একটা পুল সাইড আছে। তা আমি তোমার এই মুনাইকে খুঁজে পাবো কি করে?
2: বাবুই, আমি ওই মেয়েটার ছবি পাঠিয়ে দিচ্ছি তোকে, ফোন নাম্বারটা আমার কাছে নেই, যদি তুই বলিস তাহলে আমি চেয়ে পাঠাতে পারি।
1: না না না না, থাক থাক, ও আমি খুঁজে নেব।
0: দেখলেন তো, শ্রীমান অর্কদীপ না না বলতে বলতেও মায়ের কথায় রাজি হয়েই গেল। সম্ভবত সুন্দরী, শিক্ষিতা, সদ্য বেঙ্গালুরুতে আগতা শ্রীমতী মোনাই সম্বন্ধে তার মনে একটা কৌতূহল তৈরি হয়েছে। পরদিন শনিবার অর্কের অফিসে ছুটি থাকে, কিন্তু কাজের চাপ থাকায় বাড়িতেও কিছু কাজ নিয়ে আসতে হয়েছে। সেই সব শেষ করে লাঞ্চ করে মুনাইয়ের সঙ্গে দেখা হলে কি বলবে ভাবতে ভাবতে অর্ক কখন যেন ঘুমিয়ে পড়েছিল। ঘুম যখন ভাঙল তখন প্রায় বিকেল 5:30। তড়ি ঘড়ি করে তৈরি হয়ে নিল অর্কদীপ। জিন্সের ওপর টি শার্ট গলিয়ে সামান্য পারফিউম স্প্রে করে একটা অটো নিয়ে যখন সাউথ ক্যাফের সামনে এসে নামল তখন 6:15। মা যে ফটো তাকে পাঠিয়েছিল সেটা খুব একটা ক্লিয়ার নয়। আজকাল স্মার্টফোনে এত সুন্দর ছবি ওঠে, কিন্তু এমন ঝাপসা ফটো কেন যে এলো অর্ক বুঝতে পারছে না। কিন্তু মাকে এই নিয়ে কিছু জিজ্ঞেস করতে অস্বস্তি হচ্ছে। থাক, ওই নীল জামা দেখেই চিনে নেবে, আর নাম যে মুনাই সেটাও জিজ্ঞেস করে নেবে। অর্কদীপ কোথাও কখনো দেরি করে যায় না। আজই কিভাবে যে দেরি হলো ভাবতে ভাবতে সাউথ ক্যাফেতে ঢুকে চারদিকে দেখতে লাগলো। মা পরে মেসেজ করেছিলেন যে মুনাই ক্যাফের একতলাতেই থাকবে আর ও নীল জামা পরে যাবে। ওই যে কোনো টেবিলে বসে আছে মুনাই। নির্দিষ্ট টেবিলের সামনে দাঁড়াতেই একটা দুটো হার্টবিট বোধ হয় মিস হয়ে গেল ওর। মুনাই পরে আছে একটা ঘন নীল ফুল ছাপ ছাপ সালোয়ার কামিজ, চুল খোলা, চোখে চশমা, হাতে ঘড়ি, আর কানে দুটো ছোট ছোট দুল ছাড়া কোনো প্রসাধন নেই। আপন মনে বসে কি যেন ভাবছে, ভারী মিষ্টি লাগলো। অর্কদীপ ওর সামনের চেয়ার টেনে বসতে ও যেন একটু অবাক হয়ে তাকালো।
1: এক্সকিউজ মি, আপনি মুনাই তো?

0: মানে বসতে পারি? অনেকক্ষণ এসেছেন তাই না?
1: হ্যাঁ বসুন না, এসেছি কিছুক্ষণ। আপনি বেশ অদ্ভুত মানুষ তো, এই ব্যাঙ্গালোর শহরে আমাকে একবার দেখেই বাঙালি বলে বুঝে গেলেন, সোজা বাংলায় কথা বললেন।
0: হুম, আপনি নীল রঙের জামা পরে একা বসেছিলেন, তাই বুঝে নিলাম আপনি মুনাই। আসলে বাঙালিদের সঙ্গে তো বাংলাতেই কথা বলবো নাকি?
1: আচ্ছা, হাউ ফানি। তা আপনি বুঝি একা বাঙালি মেয়ে দেখলেই সেই টেবিলে গিয়ে বসেন আর নিজেই আলাপ করে নেন? দিব্যি স্মার্ট আপনি, সে কথা মানতেই হবে।
0: আমি স্মার্ট? যাক, শুনে খুব খুশি হলাম, কমপ্লিমেন্ট হিসেবেই নিলাম আর কি। আপনি কিন্তু বেশ সুন্দর কথা বলেন, তবে ছবির সঙ্গে আপনার তেমন মিল নেই।
1: ছবি মানে কার ছবির কথা বলছেন?
0: আপনার ছবি আর কার, কি মুশকিল? আপনি মুনাই তো?
1: হ্যাঁ, বাবা মা দাদু দিদা মানে বাড়িতে সবাই আমাকে মুনাই বলেই ডাকে, তবে সেটা বাড়ির বাইরে কেউ ডাকলে তেমন ভাল লাগে না। আপনি আমার এই নামটা জানলেন কিভাবে বলুন তো? ছবি বা দেখলেন কোথায়?
0: ছবিটা দেখেছি সোশ্যাল মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায় একটা দুটো ছবি দেখেছি মেয়েটির, তবে তার সঙ্গে আপনার তেমন মিল পাচ্ছি না। ফটোতে আপনার চশমাও ছিল না।
1: আমার প্রোফাইল আপনি দেখেছেন, কি আশ্চর্য! আর চশমা অবশ্যই আছে, আমার তো ক্লাস 6 থেকে চশমা। আমাদের কমন ফ্রেন্ড আছে নাকি? আমি তো আপনার প্রোফাইল দেখেছি বলে মনে পড়ছে না। আপনি পেলেন কোথায়? ফ্রেন্ড সাজেশন এসেছিল?
0: না, সাজেশন আসেনি, তবে ভাবছি আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো, অ্যাকসেপ্ট করবেন তো? তবে অবাক লাগছে, ছবিতে চশমাটা তো খেয়াল করলাম না। যাকে যাক, কিছু অর্ডার করা যাক বরং। কি খাবেন বলুন, খিদে পেয়ে গেছে কিন্তু বেশ।
1: আপনি সত্যিই অদ্ভুত মানুষ, অচেনা মেয়ের টেবিলে বসে কি খাবে সে তা জিজ্ঞেস করেন। আমার একটা ক্যাপুচিনো আর একটা চিজ অমলেট অর্ডার করাই আছে, ওই দেখুন নিয়ে আসছে, আপনি কি খাবেন বলে দিন।
0: আমাকে এত অচেনা অচেনা বারবার বলছেন কেন বলুন দেখি? এতক্ষণ কথা বলে চেনা হয়ে গেলাম নাকি? আমি অর্কদীপ আর আপনি মুনাই, চেনা তো হয়েই গেছে। যাক গে, আমারও ওই একই অর্ডার দিই, ক্যাপুচিনো আর চিজ অমলেট, এক যাত্রায় পৃথক ফল হবে কেন? সঙ্গে বরং স্যান্ডউইচটাও বলে দিই, এখানকার চিকেন স্যান্ডউইচ কিন্তু আমার বেশ ভালো লাগে। তা আপনি এখানে থাকেন কোথায় মুনাই?
1: আমি তো সবে এসেছি এই শহরে, এসে শহরটাকে খুব ভালো লাগছে, কিন্তু বড্ড ট্রাফিক জ্যাম। মাটিকেরের পার্কটার পাশে একটা পিজিতে আছি, আমার অফিসের কাছাকাছি হয় বলে, যদিও খাওয়া খুব একটা ভালো নয়, তাই ভাবছি অন্য জায়গায় যাব। আর আপনি কোথায় থাকেন?
0: আমি এই কাছেই একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকি, আসলে আমার অফিসটা এদিকেই, তাই এখানে থাকাটাই সুবিধা, ওই হেঁটেই অফিস যাতায়াত করতে পারি। এই যা দেখেছেন, ক্যাফেতে তো নেটওয়ার্কের অবস্থা খুব খারাপ, দেখুন টাওয়ার তো পুরো চলে গেল। বাড়িতে একটা ফোন করব ভাবলাম।
1: হুম, তাই তো, আমার ফোনেও টাওয়ার আসছে না, এখানে সিগন্যালে সমস্যা আছে মনে হচ্ছে। যাকে, আপনার খাবারও চলে এসেছে, খেয়ে নেওয়া যাক, খিদে পেয়েছে বলছিলেন তো। এ কি স্যান্ডউইচ তো আপনার অর্ডার দেওয়া, আমাকে দিচ্ছেন কেন?
2: অর্ক জোর করে একটা স্যান্ডউইচ মুনাইয়ের পাতে তুলে দিয়ে বলল,
0: আরে খান তো, একটা অমলেট খেয়ে হয় নাকি? নিন খেয়ে বলুন তো কেমন বানিয়েছে।
2: কিছুক্ষণ দুজনেই খেতে ব্যস্ত হয়ে যায়।
1: বাহ, এখানকার চিজ অমলেট আর চিকেন স্যান্ডউইচ সত্যিই বেশ লাগলো, আপনার সঙ্গে গল্প করে সময়টাও মন্দ কাটলো না। বাই দ্য ওয়ে, আপনার নামটি ভুলে গেলাম, কি যেন বললেন তখন?
0: আমার নাম অর্কদীপ চ্যাটার্জি, এটা কিন্তু দুবার বলতে হলো, আপনার কিন্তু এমনি জানা আর মনে রাখা উচিত ছিল।
1: আপনি কি যে বলেন বুঝি না, এমনি জানবই বা কিভাবে?

0: আচ্ছা আজ তাহলে চলি, ভালো লাগলো আলাপ হয়ে। অর্কদি
1: যাবেন কিভাবে মুনাই? আপনাকে পৌঁছে দিয়ে আসি বা কিছুটা এগিয়ে দেবো কি?
0: না না, সে কি হঠাৎ পৌঁছে দেবেন কেন, প্রশ্নই ওঠে না। এখান থেকে অটো করে বাস স্ট্যান্ড, সেখান থেকে বাস পেয়ে যাব। এলাম তো সেভাবেই, এক ঘন্টাতেই মাটিকেরের আমার বাড়িতে পৌঁছে যাব। গুড নাইট।
1: আপনার ফোন নাম্বারটা পেতে পারি?
0: এতক্ষণ কথা হলো যখন, তখন আর কি আপত্তি। আপনার নাম্বার বলুন, মিস কল করে দিচ্ছি।
1: পেয়ে গেছি, সেভ করে নিলাম। চলুন আপনাকে অটোতে তুলে দিই। গুড নাইট মুনাই।
2: দেখলেন তো, দিব্যি কিন্তু আলাপ জমিয়ে দিল আমাদের অর্কদীপ। এদিকে ঠাম্মাকে বলছিল অচেনা অজানা মেয়ের সঙ্গে কিভাবে যোগাযোগ করবে সেটাই জানে না, আবার ফোন নাম্বারও নিয়ে নিয়েছে। দেখা যাক এরপর কি হয়। ক্যাফে থেকে বাড়ি ফিরে এসে অর্কদীপ কেমন যেন মশগুল হয়ে আজ সন্ধ্যের প্রতিটি কথা বারবার ভেবে দেখছিল। মেসেজ করেছিল মুনাইকে, ও ঠিক মতো বাড়ি পৌঁছে গেছে। অন্য কোনো দিকে কিছুতেই মন দিতে পারছে না অর্ক, খালি একই কথা ভেবে যাচ্ছে। রাত 10টার সময় ফোনটা বাজল, মা ফোন করেছেন।
3: হ্যালো
1: হ্যালো মা, তোমরা সকলে ভালো আছো তো?
3: হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ ভালো ভালো। তোর বাবার একটু ঠান্ডা লেগেছে বাবা। তোকে না একটা কথা আমার একটু বলার ছিল বাবুই।
1: তার আগে আমি একটা কথা বলবো মা, শোনো না। বলছি তুমি শুনে খুব খুশি হবে মা। হ্যালো, বলছি আমার ওই মুনাইকে না বেশ পছন্দ হয়ে গেছে বুঝলে। তুমি ওদের বলতে পারো যে হ্যাঁ আমার তরফ থেকে হ্যাঁ। এখন মুনাই কি ভাবছে সেটা অবশ্য আমি জানি না।
3: তোর এক দেখাতেই পছন্দ হয়ে গেল? আরে খুব সুন্দরী মেয়ে তাই না?
1: না সুন্দরী বলে নয়, আমার মেয়েটাকে খুব ভালো লেগেছে। যদিও তোমার পাঠানো ছবিটার সঙ্গে কোনো মিল নেই কিন্তু।
3: মিল নেই মানে? কেমন দেখতে?
1: ছবি দেখে তো মনে হচ্ছিল খুব ফর্সা, রোগা, বড় চুল, কিন্তু মুখোমুখি বসে দেখলাম শ্যামলা রং, চোখে চশমা পরে, চুলটা অবশ্য লম্বাই আছে, বললো তো ছোট থেকেই চশমা পরে। কি জানি ছবি তোলার সময় বোধহয় চশমা খুলে তুলেছিল।
3: বুঝলাম। এবারে তুই আমার কথা শোন, এই মেয়ে একেবারেই সুবিধার নয় বুঝেছিস। তোকে ওর পছন্দ হলেও এখানে আর আমি কথা এগোবো না, এই জন্যেই তোকে আমি ফোনটা করেছি। তোর মতটা আমি জানতে চাইছিলাম।
1: কেন মা, গায়ের রং বললাম বলে? আরে শোনো, ফোনে ক্যামেরার অ্যাপ থাকে এখন, জানো তো ও সবাইকে ছবিতে ওরকম একটু লাগে, ওসব ধরলে চলে না। আর মুখখানা কিন্তু বেশ মিষ্টি জানো তো, সামনে থেকে দেখলে তোমার পছন্দ হবেই।
3: তা নয় রে বাবুই, কেন তুই বুঝতে পারছিস না বলতো বাবা? তোর পছন্দই আমার পছন্দ, আমাদের পছন্দ। আমার আলাদা করে কোনো ভালো লাগবার মন্দ লাগবার কোনো ব্যাপারই নেই এখানে। বাবা আসল কথাটা তুই শোন, ওই মেয়ের তোকে পছন্দ হয়নি, ওরা আর এখানে কথা বাড়াতে চাইছে না বাবা। একটু আগেই আমাকে পরিষ্কার করে ফোনে জানিয়েছে।
1: কি? আমাকে পছন্দ হয়নি মুনাই জানিয়েছে সেই কথা?
3: নিজেই বলেছে নিশ্চয়ই। শুনলাম মুনাই নাকি ওর মাকে জানিয়েছে তুই ভীষণ ইররেসপন্সিবল, খুব ডাঁটিয়াল মেয়ে বোধহয় জানিস। এখানে আমি আর কিছুতেই কথা এগোবো না। নিজেকে কি মনে করে কি এই মেয়ে?
1: আমি ইররেসপন্সিবল কেন? হ্যালো, কি করেছি আমি এরকম বলতে পারলো? তো তুমি তুমি জিজ্ঞেস করোনি
3: কেন এরকম বলেছে? আমি তো তা জানি না বাবুই। তুই বাদ দে এসব কথা, বাদ দে, আমি ওই মহিলাকে আনফ্রেন্ড করে দেবো। এবারে সম্বন্ধ হলে আমি নিজে আগে মেয়ের সঙ্গে কথা বলে তবেই তোকে জানাবো। হ্যালো বাবুই, আছিস? চুপ করে আছিস কেন বাবা? হ্যালো, শোন না বাবা, মন খারাপ করিস না বাবু, আমি অন্য মেয়ে দেখছি তো, আমারই ভুল হয়েছিল।
2: মায়ের সঙ্গে এই কথা হবার পরে সত্যি ভীষণ ভীষণ মন খারাপ হয়ে গেল অর্কদীপের। বারে বারে ভাবার চেষ্টা করল দায়িত্ব জ্ঞানহীনতার কি পরিচয় দিয়েছিল সে। পছন্দ না হতেই পারে, তাই বলে এমন অপবাদ দেবে? ঠিক করল পরদিন ফোন করবে মুনাইকে, জানতে চাইবে তার অপরাধ। পরদিন রবিবার সকালে দুরুদুরু বক্ষে ফোনটা করেই ফেলল।
3: হ্যালো,
1: হ্যালো মুনাই, আমি অর্কদীপ, ফ্রি আছেন, কথা বলতে পারি?
3: হ্যাঁ, ছুটির দিনে আর কি কাজ, ভাবছিলাম, মানে মনে হচ্ছিল জানেন, যে আপনি ফোন করবেন।
1: ভাবছিলেন কেন বলুন তো, আমি তো খুব ইরেসপন্সিবল একটা মানুষ, তাও আমার কথা ভাবছিলেন কেন?
3: মানে কে আবার আপনাকে ইরেসপন্সিবল বলেছে?
1: আপনি, আবার কে?
3: আমি কখন আপনাকে এসব বললাম শুনি? যা খুশি বলে দিলেই হলো।
1: সরাসরি বলেননি বটে, কিন্তু ঘুরিয়ে জানিয়ে দিয়েছেন, কানে এসেছে আমার।
3: দেখুন, আপনি ইরেসপন্সিবল কিনা জানি না, কিন্তু একটু পাগল আছেন। গতকাল সন্ধ্যায় আপনার সঙ্গে কফি শপে আলাপ হলো, খাওয়া দাওয়া হলো, তারপর বাড়ি ফিরে এলাম। রাতে মেসেজ করে জানতে চাইলেন ঠিক মতো বাড়ি ফিরেছি কিনা, বললাম হ্যাঁ। তারপর তো এই আপনি ফোন করলেন, এখানে আমি একা থাকি, আপনার কথা কারোর সঙ্গে আলোচনাও হয়নি। তাহলে কখন আপনাকে দায়িত্বজ্ঞানহীন বললাম, কি করে সেই কথা আপনার কানে গেল কিছুই বুঝতে পারছি না।
1: আচ্ছা বেশ, ধরে নিলাম আপনি এখানে এসব কথা কাউকে বলেননি, কিন্তু আপনার বাবা অথবা মাকে তো আমার কথা জানিয়েছিলেন, তাই তো?
3: অর্ক, আমার বাবা মারা গেছেন, 4 বছর হয়ে গেল, মা কলকাতায় থাকেন, আপনার তো হেভি কনফিডেন্স বসে, আশা করছেন আপনার কথা আমি বাড়িতেও বলবো। তবে এ চিন্তাটা ভুল নয়, কাল রাতে মায়ের সঙ্গে ফোনে কথা বলবার সময় বলেছিলাম আপনার কথা, সেটা কি বলা উচিত হয়নি নাকি?
1: না না, তা কেন হবে না, আপনি আমার কথা আলোচনার যোগ্য মনে করেছেন, সে তো ভালো কথা, খুব খুশি হলাম জেনে। কিন্তু সমস্যা হলো, ওই আলোচনা করতে করতে আপনি আমাকে দায়িত্বজ্ঞানহীন বলে অভিহিত করেছেন।
3: মোটেই না, আপনি সব জেনে বসে আছেন। গতকাল শনিবার আমার হাফ ডে ছিল, আপনাকে তো বললাম মাটিগেরের এই পিজিটা আমার ভালো লাগছে না, খাওয়া ভীষণ খারাপ, তাই ওই এরিয়ায় একটা ফ্ল্যাট দেখতে গেছিলাম, একটা এজেন্সির মাধ্যমে যাওয়া, তবে ফ্ল্যাট পছন্দ হলো না। তারপর ক্যাফেতে গেলাম কফি খেতে, ওখানে আপনার সঙ্গে আলাপ হলো, খাওয়া দাওয়া করলাম। শুধু শুধু আপনার নামে অভিযোগ জানাবো কেন বলুন তো? আর আমার মাকে কি বলেছি না বলেছি তা আপনার কানে যাবে কি করে মশাই, বলুন তো শুনি। আমার তো মনে হচ্ছে এই সবই আপনার বাহানা।
1: বাহানা মানে কিসের জন্য?
3: আপনি আজ রবিবার দেখে আমাকে ফোন করেছেন, কিন্তু আসলে তো কোনো দরকার নেই ফোন করার, কিভাবে অ্রোচ করবেন জানেন না, তাই এইসব অবান্তর প্রসঙ্গের অবতারণা করছেন, কি ঠিক বললাম তো?
1: শুনুন মুনাই, আমি আপনার অভিযোগ মেনে নিচ্ছি, সত্যি আপনার সঙ্গে কথা বলতে আমার খুব ইচ্ছে করছিল, তাই বলে কথাটা কিন্তু মিথ্যে নয়। আচ্ছা বলুন তো, কাল রাত করে বাড়ি ফেরে নিয়ে আপনার মা কিছু বলেছিলেন?
3: আপনি কিভাবে জানলেন?
1: বলুন না।
3: মা জিজ্ঞেস করছিল কিভাবে ফিরলাম ক্যাফে থেকে, হঠাৎ একজন অপরিচিত মানুষের সঙ্গে কি কথা বললাম, এই সব। আমি তখন বললাম যে আপনি আমার নাম জানতেন, প্রোফাইল দেখে নিজেই আলাপ করেছিলেন। মা শুনে খুব অবাক হয়ে জানতে চাইছিল কে ছেলেটা, দেখতে কেমন, আপনি আমাকে বাড়ি পৌঁছে দিয়েছেন কিনা। আমি বললাম না, একাই ফিরে এসেছি।
1: বুঝেছি, আসলে আমি যে আপনাকে বাড়ি পৌঁছে দিতে চেয়েছিলাম কিন্তু আপনি রাজি হননি, সেটা বোধহয় আপনি বলেননি, তাই না? বলেছিলেন কি?
3: না, সেটা আর বলিনি, একা ফিরেছি সেটাই বললাম।
1: আন্টি কিন্তু কথাটা ভালোভাবে নেননি, রাত 8টার সময় একটা অচেনা নতুন শহরে ছেলেটা আমার মেয়েকে একা ছেড়ে দিল, বাড়ি পৌঁছে দিল না, এটা বোধহয় ওর ভালো লাগেনি, তাই সবাইকে জানিয়ে দিয়েছেন আমি দায়িত্বজ্ঞানহীন এবং শ্রীমতী মুনাই দেবীর আমাকে পছন্দ নয়।
3: এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে, নিজে নিজেই ধারণা করে নিচ্ছেন। আমি ছোটবেলা থেকে একা সব জায়গায় যাতায়াত করি, এত বড় অচেনা শহরও, নিজেই তো এসে পিজিতে রয়েছি। মা আসতে চেয়েছিলেন কিন্তু আমি সঙ্গে আনিনি, চাকরি করছি 5 বছর হয়ে গেল, ট্রেনিং এর জন্য আগে অন্য শহরে গিয়ে থেকেছি, খামোখা বাড়ি পৌঁছে দেওয়া নিয়ে মা ভাবতে যাবেন কেন? তবে হ্যাঁ, দিনে একবার অন্তত কথা বলে

0: মাকে সব আপডেট দিই। মা আমার বন্ধু, সবচেয়ে বড় বন্ধু। আপনি যেরকম ভাবছেন মা একদমই তেমন নন। আর যদি আপনাকে মা দায়িত্ব জ্ঞানহীন ভাবেন, সেটা জানাবেন কাকে?
1: সরি সরি, হ্যালো হ্যালো, সরি সরি মুনাই, আমি কিন্তু আপনাকে হার্ট করতে চাইনি। তবে আন্টি কথাটা আমার মাকে বলেছেন, তো সেখান থেকেই আমার কানে এসেছে। ওদের দুজনের মধ্যে পরিচিতি আছে, এবার বুঝলেন?
0: আপনার মা বলেছেন? কি নাম ওর? উনি কি আমার মায়ের বন্ধু?
1: দিতিশ্রী চ্যাটার্জি।
0: না, এই নামটা আমার মায়ের মুখে কোনোদিন শুনিনি। খামোখা মা এইসব বলতে যাবেন কেন?
1: আপনার মাকেই বরং জিজ্ঞেস করবেন। আচ্ছা, ওই প্রসঙ্গ থাক, আমি এটা বুঝতে পারলাম আপনি অন্তত আমাকে দায়িত্বজ্ঞানহীন মনে করেন না। যাক বাবা, মা চালেন আমাকে। এবারে বলুন, আজ সারাদিন কি প্ল্যান আপনার, কি করছেন বলুন তো?
0: কি আর প্ল্যান, এই শহরে তো নতুন এসেছি, কিচ্ছু করার নেই, বাড়িতেই থাকবো আর পিজির অসহ্য খাবার খাবো, ওই রাইস ডাল আর সবজি।
1: দেখুন, আপনি নতুন এসেছেন বটে, আমি কিন্তু গত দুবছর আছি এখানে, আর এটাও জানি কোথায় হোমমেড ভালো বাঙালি খাবার পাওয়া যায়।
0: কোথায় বলুন তো? হোম ডেলিভারি করে নাকি?
1: আপনার মাতিকেড়ের কাছেই অন্নপূর্ণা ভোজনালয়, একজন বয়স্ক ভদ্রমহিলা নিজে রান্না করে হোটেলটা চালান। তবে যাবার আগে ফোন করে দিলে ভালো, যাবেন খেতে? আমার সঙ্গে চলুন না, আপনি ওই 12:30 মাতিকেড়ে মোড়ে দাঁড়াবেন, আমি নিয়ে যাব আপনাকে। অর্ডার এখনই দিয়ে দিচ্ছি, কি কি খাবেন বলুন।
0: বাহরে, আপনি বেশ জোর করতে পারেন তো।
1: হুম, তা পারি, খারাপ লাগলো নাকি?
0: না, বেশ ভালোই লাগলো।
1: গুড, তাহলে কি কি অর্ডার দেবো মনাই?
0: যা ইচ্ছে, আমি সবই খাই। বাস স্ট্যান্ডে দাঁড়াবো তো?
1: হুম, কাল আমার দেরি হয়েছিল, কিন্তু দেরি করা আমার স্বভাব নয়, আজ আমি একদম ঠিক সময়ে যাব।
0: দেরি হয়েছিল? কিসের দেরি? অর্ক, আপনি যে কি হেয়ালি করে কথা বলেন, আমি অর্ধেক কথার মানে বুঝি না। ঠিক আছে, ফোন রাখছি, তৈরি হয়নি, দেখা হচ্ছে।
2: মাতিকেড়ে বাস স্ট্যান্ডে অর্কদীপ এসে দাঁড়ালো ঠিক 12:15 সময়ে। সে পরেছে ঘিয়ে রঙের খাদি কাপড়ের পাঞ্জাবি, হালকা নীল ফেরেট জিন্স, চোখে সানগ্লাস, তার সদ্য কামানো গালে সবুজ আভা, হাওয়ায় তার চুল এলোমেলো হয়ে যাচ্ছে। চুপ করে দাঁড়িয়ে সে মাতিকেড়ে পার্কের দিকে তাকিয়ে আছে, সম্ভবত মুনাই ওই দিক থেকে আসবে। মুনাই এলো ঠিক 12:30, আজ তার পরনে সাদা টপ আর জিন্স, কানে ঝোলা দুল, ঠোঁটে হালকা লিপস্টিক, দামি পারফিউমের মৃদু সুগন্ধ পেল অর্ক। মনে মনে ভাবল, আজ কিন্তু সেজে এসেছে মুনাই। কেন, এই সাজ কি অর্কর জন্য? বুকটা দুরু দুরু করে উঠল অর্কর।
1: গুড আফটারনুন, কি কি খাবেন বলেননি, আমি তাই নিজের মতোই অর্ডার করে দিয়েছি, চলুন যাওয়া যাক।
2: মুনাইও এক দৃষ্টি অর্ককে দেখছিল, এবারে চোখ সরিয়ে নিয়ে হেসে বলল,
0: বললাম তো আমি সর্বভুক, চলুন কি কি অর্ডার দিয়েছেন দেখি। তবে একটা কথা আছে কিন্তু, সেটা যাবার আগেই বলে দিতে চাই।
2: অর্কদীপের মনে একটা ভয় ভয় ভাব এলো, কি বলবে মুনাই?
1: বলুন না।
0: আজকের পুরো বিল কিন্তু আমি দেব।
1: সে কি, আমি আপনাকে ডেকে আনলাম, আপনি বিল দেবেন কেন? না না, সে হবে না।
0: শুনুন অর্কদীপ, আপনি তো এখানে প্রায়ই আসেন বললেন, আমি প্রথম দিন এলাম, তাই আমিই দেব।
1: আচ্ছা ঠিক আছে, পরের রবিবার কিন্তু আমি দেব।
0: আপনি ঘুরিয়ে কি বললেন বলুন তো? আপনার সঙ্গে প্রতি রবিবার দেখা করবো আর বাইরে খাবো, তাই বললেন কি?
1: হ্যাঁ, মানে এই যে এসে গেছে, অন্নপূর্ণা ভোজনালয়, চলুন দোতলায়।
2: অন্নপূর্ণা ভোজনালয় বেশ বড় মাপের বাঙালি খাবারের দোকান, রান্নার গুণমানের জন্য ভিড় হয় খুব। দোতলায় 7টি টেবিল আছে, ওরা জানলার ধারের একটা টেবিল নিল, বসার একটু বাদেই টেবিলে খাবার চলে এলো। প্রথমে এলো গন্ধরাজ ঘোল, তারপরে এলো বাসমতি চালের ভাত, মুসুরি।

0: ডাল, আলু ঝিঙে দিয়ে বাটি পোস্ত, ঝুরি ঝুরি আলু ভাজা, বেগুন ভাজা, কাতলা মাছের কালিয়া, চিকেন কষা আর কাঁচা আমের চাটনি। খেতে দুজনেই ভালোবাসে, তাই একটি জিনিসও পড়ে রইল না। খাবার পরে আইসক্রিম খেতে খেতে মুনাই বলল,
1: থ্যাংক ইউ অর্ক, খাবারটা সত্যি দুর্দান্ত ছিল। ডাল

0: আমার উপহারও দেবেন? দারুণ ব্যাপার। তা কী দেবেন
1: ভাবছি?
0: আমি বলি?
1: বলুন।
0: আপনার মাকে ফোন করে বলে দেবেন যে অর্ককে যতটা দায়িত্বজ্ঞানহীন ভেবেছিলাম ততটা নয়, আর বলবেন যে আপনি রাজি।
1: আচ্ছা, সেই থেকে আমার মাকে নিয়ে পড়ে আছেন কেন বলুন তো? মাকে কি বললাম তাতে কি এসে যায়?
0: অবশ্যই যায়। আপনার মায়ের আমাকে পছন্দ হলো না বলেই তো সব নাকচ হয়ে গেল। এই দেখুন, দেখেছেন আমার মা আবার ফোন করছেন, দাঁড়ান ধরি ফোনটা। হ্যালো। হ্যাঁ মা বলো।
2: হ্যালো। হ্যাঁ বাবুই, তুই কোথায় বাবা, খাওয়া দাওয়া করেছিস?
0: হ্যাঁ খেলাম, খুব ভালো বাঙালি খাবার খেলাম আজ। বলো তুমি কি বলবে বলো।
2: বাবুই, আমি না একটা মেয়ের খোঁজ পেয়েছি জানিস, কলকাতাতে থাকে, PhD করবে বলে প্রিপারেশন নিচ্ছে। তোর বাবার আর আমার দুজনেরই খুব পছন্দ হয়েছে, তোকে ছবি পাঠিয়েছি দেখ। নাম হচ্ছে বেদানা ব্যানার্জি। না না, নামটা শুনে আমিও আগে ঘাবড়ে গেছিলাম, তবে দেখতে খুব সুন্দর জানিস তো। ছবি দেখে যদি তোর ভালো লাগে তবেই আমরা কথা এগোবো।
0: হ্যালো হ্যালো, আরে শোনো মা, মা আমার কথা শোনো আগে, শোনো। উফ, একবার কথা শুরু করলে আর থামতেই চাও না। বলছি আমাকে কারোর ছবি টবি পাঠিও না, ও আমি দেখতে চাই না।
2: কেন, তোর মনটা ভেঙে গেছে তাই না? এই মেয়েটাকে ভালো লাগবে তুই দেখিস।
0: আরে না না, তা নয়।
2: তাহলে এ বাবা, তোর কাউকে পছন্দ হয়েছে? বাবুই, হ্যারে সে মেয়ে কর্ণর নয় তো, আমি তো ওদের ভাষা কিছুই বুঝতে পারবো না। ও বাবা, এই তুই আমাকে পরিষ্কার করে খুলে বল।
0: উফ মা, আরে মা শোনো আগে, মেয়েটা বাঙালি, আমার খুব পছন্দ। কে বলো তো? মুনাই।
2: কি? আমি মানে মুনাই কোথা থেকে এলো? মেয়েটা কি বলেছে তুই জানিস? তুই নাকি তার সঙ্গে দেখাই করিসনি। মেয়েটা এক ঘন্টা ওই ক্যাফের দোতলায় বসেছিল, 3 কাপ কফি খেয়ে বাড়ি চলে গেছে। ওর মাসি মানে যার বাড়িতে ওখানেও আছে, সে অনেকবার তোকে ফোন করেছিল, তুই ফোন রিসিভই করিসনি। আর যাবি না সেটাও তো তুই জানাসনি বলতো। আমি তো ওদেরকে বললাম আমার ছেলে এরকম হতেই পারে না, না গেলে অবশ্যই সে জানাতো। আর তুই বললি মেয়েটা অন্যরকম দেখতে, আরো কত কি, আমি তো কিছুই বুঝতে পারছি না বাবা।
0: মা সেদিন ওই ক্যাফেতে নেটওয়ার্কের প্রবলেম ছিল, আমি সিগন্যালই পাচ্ছিলাম না, কোনো ফোন পাইনি। বাড়ি ফিরে কয়েকটা মিসড কল অ্যালার্ট পেয়েছিলাম, অচেনা নাম্বার বলে আর কল ব্যাক করা হয়নি। আর ওই মাসি যাতা বাজে কথা বলেছেন। মুনাই এখন আমার সঙ্গেই আছে, তুমি কথা বলবে? নিজেই কথা বলে দেখো না সেদিন দেখা হয়েছিল কিনা। মুনাই বলছি, ফোনে আমার মা রয়েছেন, একটু কথা বলুন তো।
2: হ্যালো। হ্যাঁ তুমি মুনাই বলছো?
1: হ্যাঁ আন্টি, আপনি অর্কর মা? নমস্কার।
2: হ্যাঁ আচ্ছা দেখো দেখো তো, আমি না মা কিছুই ঠিক করে বুঝতে পারছি না জানো। তোমার মা একটু আগে ফোন করেছিলেন, বললেন মুনাই গিয়ে বসে থেকে ফিরে চলে এসেছে, আপনার ছেলের কোনো কাণ্ডজ্ঞান নেই। এদিকে তোমার সঙ্গে তো অর্কর ভালোই বন্ধুত্ব হয়ে গেছে দেখছি, আজও যখন দেখা করতে গেছো। তুমি বাড়িতে জানাও নি মা কিছু?
1: আন্টি আমিও এটা বুঝতে পাচ্ছি না, আমার বাড়ির লোককে আপনারা চিনলেন কি করে? আমার মা এরকম ভাবে কাউকে কিছু বলার মানুষই নন।
2: শোনো, তোমার মাকে আমি দেখিনি, তবে ফোনে কথা হয়েছে, পরে জেনেছি আমার মাসতুতো দিদি রুমাশ্রীর ননদের নিজের যা হলেন তোমার মা।
1: কোথাও ভুল হচ্ছে আন্টি, আমার বাবা তো এক ছেলে, আমার মায়ের তো কোনো যা নেই।
2: তাহলে মাসি কি, আমি তো সত্যিই বুঝতে পারছি না, তুমি মুনাই মানে তানিয়া দত্ত তো?
1: না আন্টি, আমি মুনাই, কিন্তু ভালো নাম শুভমিতা রায়।
2: এ মা কি কাণ্ড, এ বাবুইটা যে কি করে না, ভুল করে তোমার সঙ্গে সেদিন দেখা করে এসেছে দেখেছো। বিয়ের জন্য সেদিন আমিই বলেছিলাম ওখানে যেতে, ওই ক্যাফেতে। মেয়েটা প্রোফাইলও পাঠিয়েছিলাম, ছবিও পাঠিয়েছিলাম, ছেলে তো বিয়ে করতেই চায় না। আমাকে তানিয়ার মা ফোন করে বলছে আপনার ছেলে দায়িত্বজ্ঞানহীন, ছেলে এদিকে বলছে তোমার পাঠানো ছবির সঙ্গে মেয়ের ছবি মিলছে না, এই মেয়েকে দেখতে অন্যরকম। আচ্ছা এমন ভুলও হয়? হ্যাঁ কি কাণ্ড বলো দেখি, এই নাম এক বলেই যত সমস্যা। এবার বেদানা ব্যানার্জি বলে একটা মেয়ের ছবি পাঠিয়েছি, আশা করি ছেলের পছন্দ হবে। যাই হোক, আমার ছেলের ভুলের জন্য তুমি কিছু মনে করো না মা, কেমন?
1: না আন্টি কিছু মনে করিনি, আপনার ছেলের সঙ্গে কথা বলে নিন।
0: কি তখন থেকে মুখ গোমড়া করে আছেন বলুন তো, আপনি রাগ করছেন কেন বলুন তো? চলুন সামনের দোকানটাতে চা খাই, খুব ভালো মশালা চা বানায়। কই, চলুন।

0: গোমরা হবে কেন? চা খেয়ে উঠবো, অনেক কাজ পড়ে আছে।
1: আরে আগে চলুন তো, এই নিন চা। কি কেমন?
0: চাটা ভালো ছিল, ধন্যবাদ। চলি,
1: সামনে রোববার কিন্তু আমি খাওয়াবো, মনে আছে তো?
0: আমার আর সময় হবে না।
1: এই কি ভালো চা খাওয়ালাম, তাও কথা বলছেন না। আচ্ছা, এত রাগের কি আছে শুনি? ভুল কি হয় না মানুষের? তা ভুল হলে কি কষ্ট দিতে হয়?
0: কে কষ্ট দিচ্ছে?
1: আপনি ছাড়া আর কে? শুধু শুধু রাগ করছেন।
0: আমি কেন রাগ করব, কি আশ্চর্য!
1: আরে দেখতে পাচ্ছি আপনি রাগ করছেন, কিরম গাল ফুলিয়ে আছেন। আচ্ছা, আমার কি দোষ জানতে পারি?
0: বড্ড দায়িত্ব জ্ঞানহীন আপনি।
1: মানে আপনিও? আরে কি সমস্যা, কি করেছি আমি?
0: আপনার দেখা করার কথা তানিয়া বলে কারুর সঙ্গে আপনি আমার টেবিলে এসে বসলেন। মোনাই একটা খুব কমন নাম, ভালো নাম যাচাই করবেন না। তার ফোন নাম্বার ছিল না কেন আপনার কাছে? সে তো সুন্দর ছিল, আমাকে তো কোনোভাবেই তেমন দেখতে নয়। তাও কিসের জন্য এসে বসলেন বলুন? সবটাই মজা, তাই না? কত নম্বর পাত্রী দেখা চলছে?
1: আরে কি কাণ্ড, তুমি এরকম বলতে পারলে? কত নম্বর মানে? এতদিন আমি রাজি ছিলাম না, ঠাম্মা জোর করেছে তাই এই প্রথম কোনো মেয়ের সঙ্গে আলাপ করতে এসেছিলাম। আর আমি কি ইচ্ছে করে ভুল করেছি নাকি? ঢুকেই কোণের টেবিলে চোখ গেল, এত ভালো লাগলো, মনে মনে চাইছিলাম এটাই যেন মুনাই হয়। আর ঠিক তাই, তুমি বললে তোমার নাম মুনাই, আর তোমাকে ছবির মতো দেখতে নয় এটাই মাকে বলেছিলাম, তোমাকে সুন্দর দেখতে নয় এটা তো বলিনি, এটা বলিনি। তাকাও দেখি, আমার দিকে তাকাও, কি হলো, চোখ নামিয়ে রেখেছ কেন?
2: মুনাইয়ের চোখের কোণ চিকচিক করছে।
0: আপনার মা অন্য কোনো মেয়ের ছবি পাঠিয়েছেন বেদানা বলে, যান তার সঙ্গে দেখা করে নিন। এবারে ফোন নাম্বারটাও রাখবেন, কেমন? আমি এলাম, ভালো থাকবেন।
1: আরে আরে কোথায় চললে মুনাই, প্লিজ। আচ্ছা ঠিক আছে, এ দেখো তুমি আমার মোবাইল দেখো, মা ছবি পাঠিয়েছেন কিন্তু আমি ডাউনলোড করিনি, কারণ দেখার ইচ্ছেই নেই আমার। মাকে আমি এইমাত্র লিখেও দিয়েছি যে আমারও সব বেদানা, আপেল, পেয়ারা কাউকে চায় না, আমার এক এবং একমাত্র মুনাই সুন্দরীকেই পছন্দ। সে যতই হাঁড়ি পানা মুখ করে আমার দিকে কটমট করে তাকাক, যেন স্কুলের মিস, শাস্তি দেবে যখন তখন। কি রাগি মেয়ে রে বাবা।
0: কিন্তু তোমার মা?
1: উফ, তুমি এত ভাবো কেন বলো তো, আমি সব সামলে নেব।
0: খুব হয়েছে, খালি মজা করা, আমাকে বাড়ি পৌঁছে দেবে চলো, আজ কিন্তু একা ফিরবো না।
1: জো হুকুম ম্যাডাম। চলো মুনাই, বলছি আজই বাড়িতে কথা বলবে কিন্তু, আর সামনে রবিবার
0: তুমি খাবে।

107 FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনলেন ঋতুপর্ণা রুদ্রর বাতাসে বহিছে প্রেম। গল্পের কথক অর্পণ, অর্কদীপ আত্রেয়, মুনাই দেবারতি, দিতিশ্রী গোপা, বিভাবরী মধুমিতা। গল্পের সূত্রধার সৌমি। সমগ্র পরিকল্পনা ও পরিচালনা শুভায়ন্দা। সহকারী পরিচালক পায়েল দি। শুনলেন গল্প স্বল্প, শুধু রেডিওতে নয়, গল্প স্বল্প শুনুন ইউটিউবেও। প্রতি রবিবার রাত 9টায় শুনুন নতুন গল্প আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আকাশবাণী কলকাতায়।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

তাহলে গল্প স্বল্পের আজকের গল্পটা তো শুনে ফেললেন। এবার আপনার গঠনমূলক সমালোচনাটা আমাদের নাম্বার 9903659992 এই নাম্বারে পাঠিয়ে দিন। আর এর মধ্যে আপনাদের ফিডব্যাক পেজি সেগুলো আমি বলতে পারি, কিন্তু আপনারা কি গঠনমূলক সমালোচনায় পাঠিয়েছেন সেটা তো আমি বলতে পারবো না, কারণ সেটা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র কর্তৃপক্ষের রয়েছে। কারণ যার গঠনমূলক সমালোচনা সর্বশ্রেষ্ঠ মনে হবে তাকেই নিয়ে যাওয়া হবে মঙ্গলবারের কুইজওয়ালা অনুষ্ঠানের সেমিফাইনাল রাউন্ডে। বালিগঞ্জ থেকে অনুষ্কা লিখছেন, খুব ভালো করে পুজো কাটাবে আর গল্পটা খুব ভালো লাগলো, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর আপনাকেও বলছি অনুষ্কা, আপনিও খুব ভালোভাবে পুজো কাটাবেন। আর অ্যান্ডি, হ্যাঁ অ্যান্ডির মেসেজ কিন্তু আমি পাচ্ছি, সোমদা তোমায় জানাই শরৎ শুভেচ্ছা, অ্যান্ডি তোমাকেও শরৎ শুভেচ্ছা জানাচ্ছি। তুমি রাতের গল্প, ঠাকুর পুজো, হোল নাইট ঠাকুর দেখো, এই কদিন সারাদিন ঘুরতে বেড়ানোর সময় ভালো থাকো। আচ্ছা তুমিও খুব আনন্দ করো, আর শুধু অ্যান্ডিকেই নয় সকলকে, অ্যান্ডিকে তো অবশ্যই তার পাশাপাশি সকলকে জানাই শুভ শারদিয়া। আর আপনারা কিন্তু মেসেজ পাঠাতেই থাকুন 9903659992 এই নাম্বারে আপনাদের গঠনমূলক সমালোচনাটা পাঠাতেই থাকুন। আর ওই কথা, যে কথা বলেছি সে কথা তো অবশ্যই রাখতে হবে, যে যার গঠনমূলক সমালোচনা সব থেকে ভালো লাগবে তাকে নিয়ে যাওয়া হবে মঙ্গলবারের কুইজওয়ালা অনুষ্ঠানের সেমিফাইনাল রাউন্ডে। তাহলে এবার একটা গান হয়ে যাক, হ্যাঁ গান হলে মন্দ হয় না, চলুন শুনে নিই অঞ্জন দত্তর কণ্ঠে এর জনপ্রিয় গান।

রঞ্জন দত্তের কণ্ঠে একটি জনপ্রিয় আধুনিক গান শুনে নিলাম। এবারে শুরু করছি শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুররঞ্জনী। সুররঞ্জনী অনুষ্ঠানে আজ আমরা প্রথমে শুনব ঝিনঝটির আগে খেয়াল, শিল্পী দেবর্ষী ভট্টাচার্যের পরিবেশনায়।

تكون شدين كيال أراك جنجوتي شلبي ديبورشي ভট্টাচার্য শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুররঞ্জনী শুনছেন 107 FM রেনবো। এই অনুষ্ঠানে এখন শুনবেন সেতারে রাগ নন্দকোশ শিল্পী অভিষেক মল্লিক।

0: এতক্ষণ শুনলেন সেতারে রাগ নন্দকোষ, শিল্পী অভিষেক মল্লিকের পরিবেশনায়। আর এর সঙ্গে শেষ হল শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুররঞ্জনী। বন্ধুরা, স্টুডিও ঘড়ি বলছে এখন সময় রাত 1:57 হয়ে 54 সেকেন্ড। রাত 2 থেকে 3 পর্যন্ত হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আপকে লিয়ে নিয়ে ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
0: রাত ক্রমশ গভীর থেকে গভীরতর হচ্ছে, রাত 2টার দিকে সময় এগিয়ে যাচ্ছে। আর 2 থেকে 4 পর্যন্ত আপকে লিয়ে 107 FM রেনবোর চির পরিচিত অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজ রোম্যান্টিক হিন্দি ছবির গান শোনাবো, 90s রিলিজ করা সেই সব বিখ্যাত হিন্দি ছবির গান, যে গানগুলো আজও আজও আপনার মনকে আমার মনকে স্পর্শ করে যায়, আর মনটাকে এক ঝটকায় 2.5 দশক আগে ফেরত নিয়ে যায়। আর মনে হয় আমরা, হ্যাঁ আমরা এখনো সেই যুগটাতেই বাস করছি। সে যুগের এসেন্সটা যদি আরেকবার পেতে চাই তাহলে গানগুলো মন প্রাণ দিয়ে শুনতে হবে। আমি জানি আপনার ঘরে এই সময় হালকা করে রেডিও চালানো অথবা হেডফোনে আপনি গানটা শুনছেন, ঘরটা অন্ধকার, আপনি আর আপনিই আছেন। সারাদিনে আমরা নিজেকে নিয়ে ব্যস্ত থাকার সময় পাই না, এমন গভীর রাতটাই আমাদের নিজেকে নিয়ে ব্যস্ত থাকার সুযোগ করে দেয়। এই সময়টায় আমাদের নিজের সঙ্গে একটা কনভারসেশনও হয়ে যায়, তাই না? যদি বাইরের জগৎটা দেখার সুযোগ থাকে তাহলে আকাশের তারা, চাঁদ, উড়ে যাওয়া মেঘ, হালকা হালকা হাওয়া, রাস্তা দিয়ে চলে যাওয়া কোনো গাড়ি কেমন এক আশ্চর্য জগতে নিয়ে যায়। নৈঃশব্দেরও একটা ভাষা থাকে। রাত এখন 2:08 সোহমের সঙ্গে আপকে লিয়ে সফর শুরু হলো। আর যে গাড়িগুলোর কথা বলছিলাম ওদেরকে আমি গভীর রাতে মাঝে মতো অবজার্ভ করি। আকাশের প্লেন, দূর থেকে ভেসে আসা ট্রেনের আওয়াজ একটা আশ্চর্য আবহ তৈরি করে, তাই না? আর তার মাঝখানে কখনো কখনো কোনো একটা পাখি উড়ে যাচ্ছে, কোনো নিশাচর পাখি। তারই মাঝে যদি একটু স্মৃতির পথে হাঁটা চলা করি কেমন লাগবে? আজকের প্রথম 2 গান সেই mid-90s থেকে। কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে 1996 খামোশি দ্য মিউজিক্যাল ছবি থেকে, এবং তারপর গানটি লতা মঙ্গেশকরের কণ্ঠে দুশ্মন ছবি থেকে। চলুন শুনে নি পরপর

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

সর্বদূর গানের ওপারে ফিরে এলাম আবার 107 FM রেনবো আপনাদের লিয়ে অনুষ্ঠানে একটু কথা বলতে। কথাটা কিছুই নয়, এমন গভীর রাতে যখন আমরা রেডিওটা খুলে রাখি অথবা হেডফোনে গান শুনি, তখন আমরা নিজের মধ্যে একটা গভীর ডুব সাঁতার দিই। হ্যাঁ, নিজের মনের মাঝখানে ঘুরে দেখি কত মণিমাণিক্য রয়েছে, কত চিন্তাভাবনা রয়েছে, কত ভালোবাসা রয়েছে, কত আশা রয়েছে, কত জীবনের সুন্দর সুন্দর মুহূর্ত আমাদের মনের এই কোণে ও কোণে সাজানো রয়েছে। সেগুলোকে তুলে দেখি আর স্মৃতিমেদুর হয়ে যাই। এটা একটা রোম্যান্টিক চিন্তাভাবনা। রোম্যান্স আসলে একটা অ্যাটিটিউড। রোম্যান্স আসলে পৃথিবীকে কেমনভাবে আপনি দেখতে চান তার একটা দিক নির্দেশ। তাই রোম্যান্টিক এরা 90s-এরই তিনটে গান শুনে নেব। প্রথম গানটি অনুরাধা পড়োয়াল এবং উদিত নারায়ণের কণ্ঠে বেটা ছবি থেকে 1992 সালে মুক্তি পাওয়া ছবি বেটা, সুপারহিট ছবি। তারপরে অভিজিৎ এবং এলকা ইয়াগনিকের কণ্ঠে থ্রিলার মুভি খেলাড়ি থেকে পরের গান। তারপর গানটিও অভিজিৎ এবং এলকা ইয়াগনিকের টুয়েটে টক্কর ছবি থেকে। চলুন পরপর তিনটে রোম্যান্টিক গান গভীর রাতে শুনে নিই।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

বন্ধুরা, গভীর রাতে আপনাদের সাথে গান শোনাতে 107 107, হ্যাঁ, FM রেনবো 107, আমি সোহম আপকে লিয়ে শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। আপকে লিয়ে আজ 90s এর নস্টালজিক গানে ভরিয়ে রেখেছি এই অনুষ্ঠান। বন্ধুরা, আমরা জীবনে অনেক দিন কাটিয়ে আসি আর প্রত্যেকটা দিনে কিছু না কিছু স্মৃতি সংগ্রহ করি, আর এই স্মৃতির মধ্যে আমাদের সবথেকে ভালো দিনগুলো মনে থাকে আর সবথেকে যন্ত্রণার দিনগুলো মনে থাকে। আর মনে থাকে কি জানেন? প্রথম দিনগুলো, প্রথম স্কুলে যাওয়া, প্রথম কলেজে যাওয়া, প্রথম সিনেমা দেখতে যাওয়া, প্রথম রেডিওতে নাটক শোনা, প্রথম কোনো একটা গান শোনা রেডিওতে, আর প্রথম ভালোবাসা, সেটাও মনে থাকে। তাই আমার হলে গিয়ে দেখা প্রথম হিন্দি ছায়াছবির গানটা এবার আপনাদের শুনিয়ে দিই, এসপি বালা সুব্রমণিয়মের কণ্ঠে সাজন ছবি থেকে। এছাড়াও আরও দুটো ছবি, এই দুটো ছবিও আমার খুব প্রিয়, সাজন চলে সসুরাল এবং আকেলে হম আকেলে তুম, অসাধারণ নেই দুটো ছবি এবং তার গান। পরে দুটি গান কুমার সানুয়াল কা ইয়াগনিকের কণ্ঠে, হ্যাঁ, দুটি ছবি মানে দুটি ছবির ডুয়েট, অর্থাৎ দ্বৈত কণ্ঠে রয়েছেন কুমার সানু এবং অলকা ইয়াগনিক, সাজন চলে সসুরাল এবং আকেলে হম আকেলে তুম। চলুন পরপর তিনটি গান এবার শুনে নিই।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

আমার অর্ধে শেষ লগ্নের দিকে এগিয়ে যাচ্ছি, কিন্তু মনের মাঝখানে এখনো এখনো অনেক অনেক স্মৃতি ভিড় করছে, অনেক নাম ভিড় করছে, অনেক মুখ ভিড় করছে। জানেন তো, বহু মানুষের সঙ্গে কাটানো মুহূর্তগুলো মনে আছে, বহু মানুষের চেহারা মনে আছে, কিন্তু তার নাম সত্যি আমি ভুলে গেছি। আমার জীবনে এরকম অনেক মানুষের সঙ্গে আমি মিট করেছি, যাদের সঙ্গে কাটানো মুহূর্তগুলো আমার কাছে অমূল্য। সে মানুষগুলি আমার জীবনে এসেছিলেন সামান্য কিছু মুহূর্তের জন্য, কিন্তু রেখে গেছেন একটা দীর্ঘস্থায়ী ছাপ। হ্যাঁ বন্ধুটা, আমাদের সকলের জীবনে এটাই বোধ হয় সত্য। চলুন তাদের কথা ভাবতে ভাবতে আরো দুটো গান শুনে নিই। কুমার শানু ইয়ারকা ইয়াগনিকের কণ্ঠে ইয়ে কিয়া হুয়া, 1996 সালে একটা অসাধারণ ছবি তামান্না থেকে, এবং বিনোদ রাঠোরের কণ্ঠে সেই একই বছর মুক্তি পাওয়া আস্থা ছবি থেকে। চলুন শুনে নিই পরপর দুটি।

এই গানটি শোনার মাধ্যমে আপনাকে লিয়ে অনুষ্ঠান থেকে আমি আজকের মতন বিদায় নিচ্ছি। কিন্তু না, গানের সফর, সুরের সফর চলতেই থাকবে ভোর চারটে পর্যন্ত। সঙ্গে থাকবেন আর জে মহুল, আপনিও সঙ্গে থাকুন 107 FM রেডবোর্ড। ভালো থাকবেন বন্ধু, ভালো রাখবেন সকলকে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: তিনটে বেজে চার আর তোমার সঙ্গে মহল, গানে নিয়ে আপকে লিয়ে। শুরুতেই তালাশ থেকে সোনা মহাপাত্র আর রবীন্দ্র উপাধ্যায়ের গলায় জিয়া লাগে না।

আমরা যখন ভালোবাসায় থাকি তখন আমাদের আশেপাশে যত লোকই আমাদের ঘিরে থাকুক না কেন, এইরকম উৎসব মুখর দিনও বিফল মনে হয় যদি সেই ভালোবাসার মানুষটা না থাকে। ভিড়ের মধ্যেও তখন নিজেকে বড্ড একলা মনে হয়। পরের গান

তনুবিডস মানুর সাউন্ডট্র্যাক থেকে তোমার গান এতক্ষণ ছিল ইউহি, আর তারপর তোমার গানে থাকছে জাভেদ আলী, কীর্তি সাগাথা আর পূজার গলায় রাঞ্জনার সাউন্ডট্র্যাক থেকে তুম তাক। তুমি শুনছো আপকে লিয়ে রাত জাগছো মহুলের সঙ্গে।

রঞ্জনা সাউন্ডট্র্যাক থেকে তুমতাকের পর থাকছে পরপর দুটো গান তোমার জন্য। প্রথমের গান হাফ গার্লফ্রেন্ড থেকে থোড়ি দের, আর তারপর দম লাগা কে হাইশা থেকে মো মো কে ধাগে পাপনের গলায়। শুনতে থাকো পরপর দুটো গান, ফিরে আসি দুটো গানের ওপারে তোমায় সঙ্গে নিয়ে আপকে লিয়েতে।

3:33 তোমার কানে রং দে বসন্তি সাউন্ডট্র্যাক থেকে মধুশ্রী আর নরেশ আয়রের গলায় আমার একটা ভীষণ পছন্দের গান তু বিন বতায়।

স্টুডিও ক্লকে 3:43 আর তুমি এতক্ষণ শুনছিলে লাইফ ইন এ মেট্রো সাউন্ডট্র্যাক থেকে আদন স্বামীর গলায় শায়দ ইয়েহি হে প্যার। আর এরপর যে গানটা তোমার জন্য অপেক্ষা করছে ওয়াজ ইট এ সাউন্ডট্র্যাক থেকে সোনু নিগম আর শ্রেয়া ঘোষালের গলায়। শুনতে থাকো আপকে লিয়ে রাজ্জাক জো তুমি মহুলের সঙ্গে।

বললাম হ্যাঁ, সাউন্ডট্র্যাক থেকে শুনছিলে তুমি একটা গান, সেটা হলো তুজো নেহি গ্লেন জনের গলায়। আর এরপর ওলামের সাউন্ডট্র্যাক থেকে আরও একটা গান তোমার জন্য থাকছে, কারণ ওলামের সব কটা গানই ভীষণ স্পেশাল। আর সেই কারণে সেই স্পেশাল গানগুলোর মধ্যে থেকে যেগুলো একটু বেশি স্পেশাল সেই রকম দুটো গান, তার মধ্যে একটা তো অলরেডি শুনে নিয়েইছো, পরের গানটা থাকছে জাভেদ আহমেদের গলায়।

দেবে যে 57 মিনিট মানে আপকে লিয়ে থেকে মহুলকে চলে যেতে হবে, তবে যেতে যেতে তোমার জন্য রেখে যাচ্ছে কালহনাহ থেকে কালহনাহ টাইটেল ট্র্যাক, তবে তার স্যাড ভার্সনটা আলকা ইয়াগনিক, রিচা শর্মা আর সোনু নিগমের গলায়। সকলে খুব ভালো থেকো, আবারও তোমার সঙ্গে খুব শিগগিরই কথা হবে মহুল।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: গড়িতে সময় ভোর 4:02। আপনি শুনছেন প্রভাতী। প্রভাতীতে আজ আপনি প্রথমে শুনবেন খেয়াল, পরিবেশনায় বিদুষী অঞ্জনা নাথ, ভাটিয়ার রাগে।

Mama,

প্রভাতিতে এতক্ষণ আপনি শুনছিলেন বিদুষী অঞ্জনানাথের পরিবেশনায় খেয়াল ভাটিয়ার রাগে। এখন আপনি শুনবেন সন্তুর বাদন পরিবেশনায় সন্দীপ চট্টোপাধ্যায় ভূপাল টোডি রাগে।

0: প্রভাতিতে এতক্ষণ আপনি শুনলেন সন্তুর বাদন, সন্দীপ চট্টোপাধ্যায়ের পরিবেশনায় ভূপাল টোরির আগে। এরই সঙ্গে শেষ হল প্রভাতি।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

ঘড়িতে সময় 5:01। আপনি শুনছেন আনন্দধ্বনি, সঙ্গে রয়েছি মহুল। আর আজ শুরুতেই স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত।